সেজন্যে রথের সঙ্গে আমাদের জীবনের যে বিভিন্ন রকমের ধরন রয়েছে সেটাকে নিয়েই সাজিয়েছিলাম আজকের এই চিরন্তনী। আসলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই যে রথ, রথ কিন্তু এগিয়ে চলে, জীবনের বন্ধুর পথ অতিক্রম করে, সমস্ত প্রতিকূলতাকে জয় করে। তেমনি মানব জীবনেও আমাদের এগিয়ে চলতে হয়, জীবনের সব প্রতিকূলতাকে, বাধাকে পেছনে ফেলে। রথের সঙ্গে তেমনি ভালোবাসারও একটা সম্পর্ক থাকে, নিবিড় সম্পর্ক। প্রিয়তম আসেন রথে চড়ে তার ভালোবাসার কাছে। উল্টো রথের পরে যখন প্রভু নেমে যান এই উল্টো রথ থেকে, তখন কিন্তু সেই রথ আর চলে না, সেই রথকে তখন ভেঙে ফেলা হয়। তখন সেই রথের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, কাঠ পুড়িয়ে ভোগ রান্নার কাজ বা ইত্যাদিতে। বলেছিলাম যে আমাদের শরীর থেকেও যখন ঈশ্বর একবার বেরিয়ে যান তখন ওই শরীরের আর কোনো গুরুত্ব থাকে না, ওই দেহ তখন পুড়িয়ে দেওয়া হয় কিংবা পঞ্চভূতে বিলীন করার বিভিন্ন রকম ব্যবস্থা হয়। আসলে সবকিছুর আধার সেই ঈশ্বর। যদি আমরা মনে করি তাহলে সেই ঐশ্বরিক চেতনার সঙ্গে নিজের সংযুক্ত হওয়ার একটা পদ্ধতি বা কাজ আমরা প্রতি মুহূর্তে করে যাই আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে। এই যে বিভিন্ন ক্ষেত্রে মানুষ যেটা বলে সাধনার কথা, স্পিরিচুয়াল যে আধ্যাত্মিক সাধনা, এর মূল যে জার্নি সেটা হচ্ছে নিজের চেতনার স্তরের বিস্তার। প্রথমে ব্যক্তি চেতনা, তারপরে সার্বজনীন চেতনার সঙ্গে নিজেকে সংযুক্ত করা। আসলে এই যে মুক্তি পাওয়া, মুক্তি কিন্তু আমরা পাই না, মুক্ত আমরা হয়েই আছি। এই বোধটা শুধু আমাদের নিজেদের মধ্যে প্রগাঢ়ভাবে তৈরি হয় কিংবা আমরা সেটা অনুভব করতে পারি। যখনই ভাবলাম যে আমি মুক্ত, তখনই সেই মুহূর্তে কিন্তু আমি মুক্ত হয়ে যাই, আবার বন্ধন এসে জড়ায়। অনেকটা সেই কচুরি পানার মতো, যতই ঠেলে দাও জলটাকে যখনই দেখা যাবে তার কিছুক্ষণ বাদে আবার কচুরি পানা ভরে যাবে। বিদ্যা অবিদ্যার এই যে দ্বন্দ্ব, বা বুদ্ধের ভাষায় মার, মারের যে দ্বন্দ্ব, বোধির সঙ্গে মারের যে দ্বন্দ্ব, কিংবা ভার্চু ভাইসের যে দ্বন্দ্ব, সেটা কিন্তু প্রতি মুহূর্তে চলে। আর এটাই হচ্ছে জীবনের অদ্ভুত একটা লীলা খেলা। আপনারা 9903653992 আপনাদের বার্তা পাঠিয়েছেন, সেগুলো একটু চট করে পড়তে শুরু করি, তারপর ফিরে আসবো আবার নতুন কিছু কথায়। দেখা যাক কে কে কি লিখেছেন। শুক্র শনি রবির ভোরে চিরন্তনী আনে নতুন আলো, মোটিভেশনের গল্পে জাগে জীবন করে তোলে ভালো, মনের তারে ছুঁয়ে যায় সুরের মিষ্টি গান, চিরন্তনীর প্রতিটি সকাল হয়ে থাকুক অনুপ্রেরণার প্রাণ। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাকে। শুভ সকাল দাদা ভাই, আজকের গল্প শুনছি ভালো লাগছে, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, ধন্যবাদ শর্মিষ্ঠা। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, গল্প গানে মুখরিত হয় সবার প্রিয় চিরন্তনী, ভোরের আলোই বিবেক জাগায় শাশ্বত এই বাণী, ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী সেজ্যোতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বিশ্বকবির রথের কথা শনিবারের ভোরে, চিরন্তন ভালোবাসায় চিরন্তনীর দোরে, রথচক্রেও ভালোবাসার টান, বেঁধে বেঁধে থাকি সব দিন সব সময় বেতারে যুথবদ্ধ রাখি,
রবীন্দ্রিক গানের সুধায় চিরন্তনী আজ, ঋষি কবির সৃষ্টি সুধায় গান গল্পের সাজ। আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি, আজকে গান বাড়িয়ে অনন্য নিবেদন বলি। দেহ রথে মন লাগাম, পরম পিতাই রথি, সপ্তাহের তিনটে দিন সবাই যে হন সাথী। অসাধারণ কোলা যার অপূর্ব সুরের দোলা, এমন অনুভূতি যাবে না মোটেই ভোলা। বন্ধু তুমি নতুন নতুন ভাবনার দিয়ে দিশা, ঘোচাও তুমি আমাদের সকল অমানিশা। অরিজিৎ দাস অধিকারী, বিবেকনগর, তেমাতেন স্বপন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। অর্জুন সিং হাওড়া আমতা রামচন্দ্রপুর থেকে লিখছেন, সুপ্রভাত দাদা, আজকের চিরন্তনী ভিন্ন স্বাদে পেলাম, বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন উজ্জ্বল দাদা ভাই, সুপ্রভাত। শনিবারের চিরন্তনী আজকের পরিবেশনায় রবীন্দ্রনাথের গান গল্প কবিতা অপূর্ব আপনার উপস্থাপনায় ভীষণ ভালো লাগছে। ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। নিবেদিতা সেন লিখছেন শাহরাফুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বল দা, আজ শনিবারের চিরন্তনী এত ভালো লাগলো, অনেকদিন মনে থাকবে। ধন্যবাদ আপনাকেও। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, চিরন্তনী ও উজ্জ্বল দা সুপ্রভাত। রাজ ভিখারী শুনে মনটা ভরে গেল, অসাধারণ, আর অনেক কথা মনে পড়ে যাচ্ছিল। আজকের গল্প আপনার কথা সমৃদ্ধ করল, খুব সুন্দর উপস্থাপনা। ধন্যবাদ ধীরেন আপনাকেও। আজ শনিবারের চিরন্তনীর আসর উজ্জ্বল ভট্টাচার্য এক অন্য মাত্রায় নিয়ে গেলেন। লিখছেন বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে, আত্মনিবেদনের অপূর্ব বার্তা দিয়ে। ভোরবেলাটা অন্যরকম হয়ে গেল, গতকাল ছিল উল্টো রথ। তা নিয়ে হালকা চালে আমার লেখা দু এক লাইন। অনেক হলো আদর খাওয়া মাসির বাড়ি গিয়ে, এবার ফেরো নিজের ধামে উল্টো রথের দিনে। মাসির বাড়ি অশ্রু সজল গুঞ্জিকাতে ঢেউ, কেউ বা বাজায় খোল করতাল, নামগান গায় কেউ। ফেরার পথে ভক্ত স্বজন সবাই প্রহর গোনে, এক পলক দেখা পাবে এই আশা যে মনে। মন্ডা মিঠাই পাপড় ভাজা মাটির পুতুল দিয়ে, উল্টো মেলায় ছুটছে সবাই জয়ধ্বনি দিয়ে। খুব সুন্দর, সমসাময়িক বিষয়গুলোকে এত সুন্দর আপনি তুলে ধরেন, অনেক ধন্যবাদ আপনাকে। গতকাল একটা মজার ঘটনা ঘটলো। আসলে এক বন্ধু তখন লিখেছিল, মানে ছবি পাঠিয়েছিল একটা, সেটা হচ্ছে উল্টো রথের একটা ছবি, মানে রথটা চূড়াটা মাটির দিকে আর চাকাটা ওপরের দিকে। আমার ছোটবেলাকার ভাবনা এরকম, একটা বাচ্চা ছেলের সামনে মাথায় হাত দিয়ে হাত মাথায় চুল করছে এরকম একটা। তো দেখে হঠাৎ করেই মনে হলো, উল্টো রথের কি যে মানে, ছোট্ট বেলায় কেউ কি জানে। আসল কথা হাওয়ার টানে, রথ চলেছে স্বর্গ পানে। আমাদের সবার রথই কিন্তু চলেছে স্বর্গ, অর্থাৎ মৃত্যুর পরের যে স্বর্গ তা নয়, স্বর্গ অর্থাৎ সুন্দরতম একটা অংশ, পরিবেশ, জীবন, অনুভূতি, যাই খুশি বলতে পারেন। আমরা যখন এই উল্টো দিকে টানি, ধরুন আমাদের যে শ্বাসক্রিয়া চলে, সেই শ্বাসক্রিয়ায় আমরা যখন শ্বাসটা উপর থেকে নিচে নামাচ্ছি আর সেই শ্বাসটাকে যখন নিচ থেকে উপরে তুলছি উল্টো রথে উল্টো পথে, তখনই কিন্তু মূলাধার থেকে গিয়ে সহস্রারে সে প্রকাশিত হচ্ছে, আর তখনই সেই অপূর্ব চেতনা মনের মধ্যে ধরা দেয়, যেটাকে হয়তো ভক্তজন বলেন ভগবানকে পাওয়া, জ্ঞানীরা বলেন ব্রহ্ম চৈতন্যে বিলীন হওয়া। যাই হোক, তত্ত্বকথা থাক, চলে আসি আপনাদের কথায়। সুপ্রভাত ভাই উজ্জ্বল, গান গল্পপাঠ ও আপনার স্বভাবসিদ্ধ কণ্ঠ বৈচিত্র্যতায় পরিপূর্ণ রথের সাথে বাস্তব জীবনের তুলনামূলক সমস্ত প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে এগিয়ে চলার যে অনবদ্য সত্য বর্ণিত হল, তা তারিফ না করলেই নয়। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা আপনাকে। এরপরে লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল
জলগাঁও মহারাষ্ট্র থেকে। গুড মর্নিং উজ্জ্বলদা, আজকে আপনাকে ও চিরন্তনীর সকল শ্রোতাদের জন্য পাঠলাম পুরীর জগন্নাথের মিষ্টি, ভালো থাকবেন। ধন্যবাদ, আমরা সবাই গ্রহণ করলাম। আসলে প্রতিটি ক্ষেত্রে এই যে আপনাদের বিভিন্ন রকম যে বার্তা, সেই বার্তাগুলো আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত প্রেরণা যোগায়, ভালো লাগা যোগায়, আর সেই জন্যই মনে হয় যে আরও নতুন নতুন কী কী জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দাস, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল, চিরন্তনী। এরপরে লিখছেন, ধন্যবাদ আপনাকে কমলেন্দুবাবু। চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদীয়া থেকে, নমস্কার, সুপ্রভাত, শনিবারের ভোরে চিরন্তনীর আসর রবীন্দ্র গান কবিতায় উঠল ভারী জমে, সবাই ভালো থাকুন। অনেক ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকবেন। ভবানী শঙ্কর রায় শ্রীধাম ঠাকুর নগর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দা, আজকের রথের সারথি তুমি, অসাধারণ উপস্থাপনায় করে মন মাতানো বলি, চিরন্তনী এগিয়ে চলুক এভাবেই রবি ঠাকুরের বাণী, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, তাই দেখে অন্তরালে হাসে অন্তর্যামী। ভবানী শঙ্কর রায়, আসলে সত্যি তাই, প্রতিটি ক্ষেত্রে আমরা ভাবি আমরাই বুঝি সব, রথ পথ মূর্তি, কিন্তু যে অন্তর্যামী সে অন্তর্যামী ছড়িয়ে আছে সব ক্ষেত্রে সব জায়গায়, আহম ব্রহ্মাস্মি। অর্থাৎ এই প্রতিটি মুহূর্তে প্রতিটি অনুভূতির মধ্যে প্রতিটি বস্তু প্রতিটি অবস্তু সব কিছুর মধ্যে যখন সেই চৈতন্যের প্রকাশ ঘটে, তখনই কিন্তু পূর্ণতা তৈরি হয়, আর রথ তখনই গিয়ে পৌঁছয় তার গন্তব্যে। উল্টো রথযাত্রার পরের দিনে হরি শয়ন একাদশী, আজ আমাদের প্রভু এইটুকু একটুকু নিদ্রা যাবে, আমার দেহরথ ঠিক চালাও দয়াল হরি, দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও। উত্তরবঙ্গ থেকে লেখেন আপনারা, বিভিন্ন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আর বঙ্গ সব জায়গা থেকে। আসলে এই যে ভালো লাগাগুলো আপনারা পাঠান, এগুলো কিন্তু প্রতি মুহূর্তে আমাদেরকে বারবার করে বলি প্রাণিত করে। গুড মর্নিং উজ্জ্বল দা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ উল্টো রথ বাই ইউর ড্রামাটিক প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। অনেক ধন্যবাদ আপনাকেও। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, জীবনের খেয়া বাইতে গিয়ে এই জীবনের পথে এই খেয়া ভিড়ল এসে নিঝুম এক রাতে, ভাবনার দেশে দিলাম পাড়ি শুনি আনন্দধ্বনি, এ যেন চিরকালের আমার চিরন্তনী। চিরকালীন চিরন্তনী আপনাদের জন্য। গুড মর্নিং উজ্জ্বল ভাই আগরপাড়া থেকে, অসীম কুমার মিত্র লিখছেন, শনিবারের শ্রাবণ ভোরে রথ নিয়ে কবিতা গল্প আর গানের অনবদ্য পরিবেশনা, খুব খুব ভালো লাগছে। ওয়ার্ল্ড কাপ নিয়ে দুটো লাইন, চায়ের কাপে তুফান তুলে ওয়ার্ল্ড কাপ হল শেষ, ফেভারিট টিম জিতল ট্রফি, বিশ্বজনে খুশির রেশ, আবার চার বছরের অপেক্ষা। উল্টো রথের অনেক শুভেচ্ছা, জয় জগন্নাথ। আপনাকেও অনেক শুভেচ্ছা। ডোরা লিখছেন, শুভ সকাল বন্ধু, অসাধারণ অসাধারণ উপস্থাপনা, চোখ বন্ধ করে মন দিয়ে শুনলাম, খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ ডোরা আপনাকে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাদের ভালো লাগাগুলো প্রকাশ করেন, যখন তখন সেগুলো কিন্তু আমাদের কাছে সত্যি বড় ছুঁয়ে যায়। বিশ্বনাথ মণ্ডল চক হরহরিয়া বাগানপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন, প্রিয় ভোরাই, আজ উজ্জ্বলবাবু আপনার সুচারু উপস্থাপনায় উল্টো রথের পরদিন রথের বিষয় আপনার ভাষ্য রবীন্দ্রনাথের কৃপণ কবিতার আবৃত্তি এবং আপনার কণ্ঠে বেশ উপভোগ হয়েছে, অজস্র ধন্যবাদ জানাই আপনার সুন্দর উপস্থাপনার জন্য। ধন্যবাদ আনতে বিশ্বনাথ মণ্ডল চক হরহরিয়া বাগানপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ। শুধু কৃপণ কবিতাটা নয়, কৃপানের সঙ্গে আরও তিনটে কবিতা এবং একটা গল্প ছিল, সবটা নিয়ে একটা কোলাজ, তার সঙ্গে গান ছিল এবং গানগুলো কিন্তু যেন ওই ঘটনার সঙ্গে মিলে মিলে ফিরে ফিরে আসছে। ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন তপতিদি,
হিন্দমটর থেকে আজ শনিবারের চিরন্তনী বলিষ্ঠ কণ্ঠে ছন্দে ছন্দে গল্প গাঁথা, সাথে গান শুনে ভরিয়ে দিল মন প্রাণ। রথ তো মানব শরীরের সাথে মিল দেখায়, খুব ভালো লাগে।

তুই লিনিয়ার ভাবে ফেলি না কেন, আমাদের নিজেদের সুবিধার জন্য, যে এত বছর অমুক সালের অমুক বছর অমুক মাস, সেজন্য একটা রৈখিক গতি দিই আমরা। কিন্তু প্রকৃতির কাছে রৈখিক কোনো গতি নেই, প্রকৃতির কাছে সব গতি একদম চক্রবত, রথের চাকার মতো ফিরে ফিরে আসে। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, আবার ফিরে আসে গ্রীষ্ম। এইভাবেই কিন্তু চলতে থাকে জীবনের প্রতিটি ধাপ, সুখ দুঃখ যেমন ঘুরে চলে রথের চাকার মতো। আসলে এই চাকা, রথের যে চাকা, সেটা কিন্তু অনেক কিছুর রূপক। এরপর লিখছেন আলপনা মণ্ডল, কলম্পার আসাম থেকে। উরে বাবা, বহু দূর থেকে। উজ্জ্বল দাদার অসাধারণ উপস্থাপনায় চিরন্তনী শুনলাম, খুব ভালো লাগছে, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এত দূর থেকে এভাবে আপনারা অনুষ্ঠান শোনেন এবং শুনে আপনারা যেগুলো লেখেন সেগুলো বড় বেশি ছুঁয়ে যায়। একটা গান শুনি জগন্নাথের ওপরে, রুদ্র রায়ের গান, তারপর আবার ফিরে আসছি ঠিক 5 মিনিট বাদে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখেছেন, সোজা রথ উল্টো রথ মানে যাওয়া আর আসা, আসলে খণ্ড থেকে অখণ্ড পূর্ণ জীবন চিত্র। আপনার কথায় ওই শ্লোকটার কথা মনে পড়ল, পূর্ণমাধা পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। যদি পূর্ণ থেকে পূর্ণকে বাদ দেওয়া হয় তাহলেও সেই পূর্ণটাই পড়ে থাকে। এক অদ্ভুত অঙ্ক। সোনালী ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে লিখছেন, গুড মর্নিং দাদা ভাই, চিরন্তনীর গল্প শুনছি, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকেও। আর কেউ কিছু লিখেছেন কিনা একটু চট করে দেখে নি না আজকের মতো। হ্যাঁ, শনিবারের ভোরে চিরন্তনীর তে উজ্জ্বলদার অসাধারণ উপস্থাপনার গানে গল্পে কবিতা এক মন ভরানো অনুষ্ঠান শুনলাম মৌলি ডাকুরিয়া থেকে, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে শেষ করছি, মহুয়া অপেক্ষা করছে আপনাদের জন্য, আর কাল সোম আসবে আপনাদের কাছে। এই মুহূর্তে বন্দে মাতরম।

আকাশবাণী মৈত্রী, আজ শনিবার 25 জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:34 হয়ে 34 সেকেন্ড এবং বাংলাদেশ সময় সকাল 6:32 হয়ে 10 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী। এখন মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার খবর। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে আকস্মিক ঝোড়ো হওয়ার কারণে বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার। মাঝে মাঝে যার গতি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় 55 কিলোমিটার। এজন্য পশ্চিমবঙ্গ সমুদ্র উপকূলবর্তী এবং উত্তর বঙ্গোপসাগর উপকূলবর্তী মৎস্যজীবীদের আগামী 27/7/2026 পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার খবর। আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: মহানগরী স্বর্গলোকের ইন্দ্রপুরীর নাম বৈজয়ন্তী। সেখানে অন্ধকার নাই, আলোর রাজত্ব। সেখানে দুঃখ নাই, সুখ আছে। সেখানে অশান্তি নাই, শুধু শান্তি আছে। সেখানে অতৃপ্তি নাই, শুধু তৃপ্তি আছে। সেখানে দৈন্য নাই, পরম ঐশ্বর্যে ঝলমল করছে সে পুরী। সেখানে জরা মরণ নাই, আছে অনন্ত যৌবন এবং অমরত্ব। হিংসা নাই, দেশ নাই, পাপ নাই, প্রেমের রাজত্ব, প্রীতির নিলয়, পুণ্যের পবিত্রতায় নিষ্কলুষ, পবিত্র। তাই ধ্বংস নাই। মানুষ বলে, মানুষ ধ্বংস হয়ে গেলেও স্বর্গপুর থাকবে। এ মহানগরে মাটির বুকের উপর রচনা করেছে মানুষ। সম্ভবত ওই বৈজয়ন্তীর মতোই একটি পুরী রচনা করবার কল্পনায় সে সভ্যতার উন্মেষের প্রথম দিন থেকে পুরুষানুক্রমে বিভোর হয়ে আছে। ভাঙছে, গড়ছে, গড়ছে, ভাঙছে। অনিচ্ছায় ভাঙে, স্বেচ্ছায় ভাঙে। প্রকৃতির মধ্যে চলে ভাঙা গড়া। শীতের পর আসে গ্রীষ্ম, গ্রীষ্মের পর আসে বর্ষা। আকাশে ওঠে কাল বৈশাখীর ঝড়, ঝড় আনে মেঘ, মেঘের বর্ষণে আসে প্রলয় প্লাবনের মতো বন্যা। সেই ঝড়ে নগর ভাঙে, বন্যায় ডুবে যায়, পলিমাটি চাপিয়ে দিয়ে যায় স্তরে স্তরে। ঝড় বন্যার সঙ্গে আছে আগুন। নগরকে যে দীপমালা মানুষ পরায় তারই আগুন লাগে, যে অগ্নিকুণ্ডের আয়োজন মানুষ করে জীবনের প্রয়োজনে সেই আগুন লাগে। আগেকার কালে আসত লুণ্ঠনকারী দস্যু দল, আসত নিষ্ঠুর অভিযানকারীর দল। তারা আগুন লাগিয়ে দিত নগরীর মাথায় মাথায়, সম্পদ ভরা নগরীর ঘরে, নগর পুড়ে ছাই হয়ে যেত। মানুষ কিন্তু আবার গড়ত। এই নূতন গঠনে তার রূপ হতো অভিনব, উজ্জ্বলতর। তার জীবনের আধুনিকতম আবিষ্কারকে সে কাজে লাগাত। আজকালকার অভিযানকারী আগেকার কালের মতো ঘোড়ার খুরে ধুলো উড়িয়ে বর্ষা ফলকে মানুষের মুণ্ড গেঁথে দাউ দাউ করে জ্বালানো মশাল হাতে নগরে ঢুকে আগুন লাগায় না। মাথার উপরে ওড়ে এরোপ্লেন তাই থেকে ফেলে প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরক বোমা। মানুষের সাধে রচিত নগরীর ঘর বাড়ি টুকরো টুকরো হয়ে ধুলো হয়ে ভেঙে পড়ে। আগুনে পুড়ে, বোমায় ভেঙে নগর ধ্বংস হয়। মনে হয় এ আর কখনো গড়ে উঠবে না। কিন্তু ধ্বংসস্তূপের উপর আবার মানুষ গড়ে সমৃদ্ধতর নগর। ইতিহাসে গল্প আছে, গৌতম বুদ্ধ কুশীনগরে মহানির্বাণ লাভের জন্য যাত্রাপথে গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটলবৃক্ষের তলায় দাঁড়িয়ে আনন্দকে বলেছিলেন, আনন্দ শোনো, আমি দেখতে পাচ্ছি ভাবিকালে এইখানে গড়ে উঠবে এক মহানগরী। কিন্তু উত্তরকালে অগ্নিদাহে এবং জলপ্লাবনে সে নগর ধ্বংস হয়ে যাবে। বুদ্ধের ভবিষ্যৎবাণী ব্যর্থ অবশ্য হয় নাই। অজাত শত্রুর পত্তন করা পাটলিপুত্র ভারতবর্ষের রাজধানী হয়েছিল একদিন। সে নগর ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। মাটির তলা থেকে আজ তাকে খুঁড়ে বের করছে মানুষ। কিন্তু পাটলিপুত্র একেবারে বিলুপ্ত হয় নাই। ইতিহাসের অজ্ঞাত এক অধ্যায়ের পরে আবার পাটলিপুত্র গড়ে তুলেছিল মানুষ। বিংশ শতাব্দীর বাঙালির স্বর্গলোক কলকাতা মহানগরী। সমগ্র দেশের ভাবি কাল এইখানে রচিত হচ্ছে, বর্তমান নিয়ন্ত্রিত হচ্ছে। সমগ্র পৃথিবীর সঙ্গে এইখানেই হয় এদেশের মানুষের ভাব বিনিময়, লেনদেনের বোঝাপড়া।
0: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ আকাশবাণী মৈত্রী। এখন প্রথম আলোর সুবদ্ধ সঙ্গীতে সেতার পরিবেশন করবেন পণ্ডিত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। রাগ কোমল ঋষভ, আশাবরী ও ললিতা।

0: প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে অর্থাৎ 594 kHz। একটু পরেই বাংলা খবর।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে বরখাস্ত করেছে। সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবে। দেশে 3টি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাব্যা রসায়ন প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে ডক্টর অব অনারিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই বিলটি সংসদে পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখনও কারাবন্দী। পড়ুয়াদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা সুনিশ্চিত করাই ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেই জন্য অবিলম্বে পরীক্ষা নেওয়া ছিল অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তার ওই ভিডিওতে সাড়া দিয়ে যুব সমাজ যেভাবে তার পরামর্শ অনুসরণ করেছে তাতে তিনি অভিভূত। উল্লেখ্য, ওই ভিডিওটির ভিউয়ারের সংখ্যা 303 মিলিয়ন ছাড়িয়ে গেছে। প্রথম 24 ঘণ্টা এটি সবথেকে বেশি প্রত্যক্ষ করা রিল। সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল একথা জানান। শ্রী নাড্ডা ও আরেক কেন্দ্রীয় মন্ত্রী ড জিতেন্দ্র সিং গতকাল কংগ্রেস জনতা পার্টি CJP প্রতিনিধি দলের সঙ্গে এক দফা বৈঠক করেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে CJP বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়। CJP 3টি প্রধান দাবি পেশ করেছেন। এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা। এদিকে প্রতিনিধি দলের সদস্য CJP মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের দুটি দাবি মেনে নিয়েছে।
1: ডিমান্ড হ্যায় তিন, উনমে সে দো ডিমান্ড কম্পেনসেশন অর FIR কা বিড্রল অর সভরেন গ্যারান্টি, উনসে সরকার পজিটিভ হ্যায়।
0: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে কড়া আইন আনার বিষয়ে যাতে কোন রকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের শ্রী রিজিজু বলেন, দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোন রকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়। পড়ুয়াদের স্বার্থ সুরক্ষিত রাখতে সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে তাদের কাছ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই NTA এর এই পদক্ষেপ বিশেষ উল্লেখযোগ্য। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জেনারেল ম্যানেজার স্তরে একাধিক বরিষ্ঠ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে। সংঘ লোকসেবা আয়োগ বা UPSC প্রতিভা সেতু পোর্টালের মাধ্যমে 16 জন তরুণ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। NTA এক বিবৃতিতে জানিয়েছে, প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের বিষয়ে অধ্যাপক কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ কার্যকরের লক্ষ্যে এই সিদ্ধান্ত। প্রাথমিকভাবে চুক্তিভিত্তিক হিসেবে 3 বছরের মেয়াদে 4টি জেনারেল ম্যানেজার পদের বিজ্ঞাপন দিয়েছে NTA। এই প্রথম নেওয়া হচ্ছে তরুণ আধিকারিক। এছাড়া আগামী দিনে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট মেনে আরও কিছু নিয়োগ হবে বলেও NTA সূত্রে জানা গেছে। এদিকে প্রশ্ন ফাঁস ও পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024-এর আওতায় থাকা বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিষয়গুলি তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে যে টাস্ক ফোর্স বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত পরীক্ষাগুলির অনিয়মের বিষয়ে দ্রুত তদন্ত করবে। সরকার দেশের মেডিকেল কলেজগুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বৃদ্ধি করেছে লোকসভা। এক লিখিত উত্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, 2014 সালের পর থেকে দেশে মেডিকেল কলেজের সংখ্যা 387 থেকে বেড়ে হয়েছে 844। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে তিনটি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাব্যা রসায়ন প্রকল্প অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটেই প্রকল্প অনুমোদিত হয়েছিল। প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 3,030 কোটি টাকা। এর মধ্যে 3,000 কোটি টাকা পার্কের অভিন্ন পরিকাঠামো ব্যবস্থা এবং পার্কের অভ্যন্তরে মৌলিক ব্যবস্থা খাতে খরচ করা হবে। বৈঠকের পরে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল সাংবাদিকদের বলেন, এই প্রকল্প অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে। পিএম গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের আওতায় প্রকল্প কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের 3টি জেলায় কার্যকর হবে। 99টি গ্রামের প্রায় 7 লক্ষ মানুষ উপকৃত হবেন এর ফলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনএল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে ডক্টর অফ অনারিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। শ্রীমতী মুর্মুর সর্বজনীন সেবা, শিক্ষা ও সামাজিক বিভিন্ন বিষয়ের প্রতি তার ব্যতিক্রমী ভূমিকা এবং ভারত রোমানিয়া সম্পর্ককে আরও গভীর করে তুলতে তার অবদানের জন্য এই সম্মানে ভূষিত করা হয়েছে। এই সম্মান গ্রহণ করে রাষ্ট্রপতি তা 140 কোটি দেশবাসীকে উৎসর্গ করেছেন। তিনি বলেন, দুদেশের জনগণের মধ্যে গভীর মৈত্রী বন্ধনের প্রতিফলন এই সম্মান প্রাপ্তি। ভারত ও তানজানিয়া দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়নমূলক অংশীদারিত্ব, প্রতিরক্ষা, সুরক্ষা সহযোগিতা, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, কৃষি, স্বাস্থ্য পরিষেবা, সংস্কৃতি, দুদেশের মধ্যে যোগাযোগ সহ দ্বিপাক্ষিক বিভিন্ন সমঝোতার ক্ষেত্রগুলি পর্যালোচনা করেছে। গত 22 জুলাই দার এস সালামে ভারত তানজানিয়া বিদেশ দপ্তর পরামর্শদান দপ্তরের বৈঠকে এই বিষয়গুলি আলোচিত হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। ইরানের জলসীমায় মোজাম্বিকের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার দিশার উপর হামলার পরে জাহাজে থাকা 28 জন ভারতীয় নাবিক নিরাপদে আছেন। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নাবিকদের নিরাপত্তা ও শারীরিক সুস্থ

0: নিশ্চিত করতে তার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদের মদত যোগানো বন্ধ করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল খারিজ করে দেন। তিনি বলেন, চলতি সপ্তাহে জম্মু ও সংলগ্ন এলাকায় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের ফলে চন্দ্রভাগা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এর অন্যতম কারণ।
1: Significantly, Pakistan's own flood forecasting division, which is based in Lahore, in its flood advisory, which was issued on 22nd July at 17:18 hours local time, it attributed the high flood levels in the Chenab River to heavy rainfall over the upper catchment area. The rise in river flows is therefore a natural hydrological response to heavy rainfall and not the result of any deliberate action by India.
0: গ্লাসগোয় আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার। পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ার লিফটিংয়ে ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। বিহারের নালন্দা জেলার বাসিন্দা ঝান্ডু কুমার দ্বিতীয় রাউন্ডে 190 কেজি ওজন তুলে 130.9 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান তথা পদক জয় নিশ্চিত করেছেন। তার এই ব্রোঞ্জ জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হারারিতে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4:30। গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে জয়ের ফলে ভারত সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ ভারতের আনাহাত সিং মিশরের বার্ব সামেহের মুখোমুখি হবেন। সেমিফাইনালে জয়ী হলে তিনি হবেন প্রথম ভারতীয় যিনি এই ঐতিহ্যশালী টুর্নামেন্টের ফাইনালে খেলবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে বরখাস্ত করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে ডক্টর অব অনারিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। খবর শেষ হল।
2: আকাশবাণী মৈত্রী শাশ্বত ভারত। আজ শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

অর্জন এবং ক্ষতি উভয়ই সংসারের নিয়ম, কিন্তু ক্ষতি অপেক্ষা অর্জন অধিক, ইহাও নিয়ম। তুমি জীবনের পথ যতই অতিবাহিত করিবে, ততই সুখদ সামগ্রী সঞ্চয় করিবে। তবে বয়সে স্ফূর্তি কমে কেন? আকাশের তারা আর তেমন জ্বলে না কেন? আকাশের নীলিমায় আর সে উজ্জ্বলতা থাকে না কেন? যাহা তৃণপল্লবময় কুসুম সুবাসিত, স্বচ্ছ কল্লোলিনী শিকরসিক্ত, বসন্ত পবন বিধুত বলিয়া বোধ হইত, এখন তাহা বালুকাময়ী মরুভূমি বলিয়া বোধ হয় কেন? কেবল রঙিন কাঁচ নাই বলিয়া। আশা সেই রঙিন কাঁচ। যৌবনে অর্জিত সুখ অল্প, কিন্তু সুখের আশা অপরিমিতা। এখন অর্জিত সুখ অধিক, কিন্তু সেই ব্রহ্মাণ্ড ব্যাপিনী কোথায়? তখন জানিতাম না কিসে কি হয়, অনেক আশা করিতাম। এখন জানিয়াছি এই সংসার চক্রে আরোহণ করিয়া যেখানকার আবার সেইখানে ফিরিয়া আসিতে হইবে। যখন মনে ভাবিতেছি এই অগ্রসর হইলাম, তখন কেবল আবর্তন করিতেছি মাত্র। এখন বুঝিয়াছি সংসার সমুদ্রে সন্তরণ আরম্ভ করিলে তরঙ্গে তরঙ্গে আমাকে প্রহত করিয়া আবার আমাকে কূলে ফেলিয়া যাইবে। এখন জানিয়াছি যে এ অরণ্যে পথ নাই, এ প্রান্তরে জলাশয় নাই, এ নদীর পার নাই, এ সাগরে দ্বীপ নাই, এ অন্ধকারে নক্ষত্র নাই। এখন জানিয়াছি যে কুসুমে

কীট আছে, কোমল পল্লবে কণ্টক আছে, আকাশে মেঘ আছে, নির্মলা নদীতে আবর্ত আছে, ফলে বিষ আছে, উদ্যানে সর্প আছে, মনুষ্য হৃদয়ে কেবল আত্মাদর আছে। এখন জানিয়াছি যে বৃক্ষে বৃক্ষে ফল ধরে না, ফুলে ফুলে গন্ধ নাই, মেঘে মেঘে বৃষ্টি নাই, বনে বনে চন্দন নাই, গজে গজে মুক্তিক নাই। এখন বুঝিতে পারিতেছি যে কাচও হীরকের ন্যায় উজ্জ্বল, পিতল সুবর্ণের ন্যায় ভাস্বর, পঙ্ক চন্দনের ন্যায় স্নিগ্ধ, কাংশ রজতের ন্যায় মধুর নাদী। কিন্তু কি বলিতেছিলাম ভুলিয়া গেলাম। সেই গীতধ্বনি উহা ভালো লাগিয়াছিল বটে, কিন্তু আর দ্বিতীয়বার শুনিতে চাহি না। উহা যেমন মনুষ্য কণ্ঠজাত সঙ্গীত, তেমনি সংসারে এক সঙ্গীত আছে, সংসার রসে রসিকেরাই তাহা শুনিতে পায়। সেই সঙ্গীত শুনিবার জন্য আমার চিত্ত আকুল, সেই সঙ্গীত আর কি শুনিব না? শুনিব, কিন্তু নানা বাদ্যধ্বনি সম্মিলিত, বহু কণ্ঠ প্রসূত সেই পূর্বশ্রুত সংসার গীত আর শুনিব না। সে গায়কের আর নাই, সে বয়স নাই, সে আশা নাই, কিন্তু তৎপরিবর্তে যাহা শুনিতেছি তাহা অধিকতর প্রীতিকর। অনন্য সহায় একমাত্র গীতির ধ্বনিতে কর্ণবিবর পরিপূরিত হইতেছে। প্রীতি সংসারে সর্বব্যাপিনী, ঈশ্বরই প্রীতি। প্রীতি আমার কর্ণে এক্ষণকার সংসার সঙ্গীত, অনন্তকাল সেই মহাসঙ্গীত সহিত মনুষ্য হৃদয়তন্ত্রী বাজিতে থাকুক। মনুষ্য জাতির উপর যদি আমার প্রীতি থাকে, তবে আমি অন্য সুখ চাই না।

0: শাশ্বত ভারত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
2: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না, সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের। অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী মৈত্রী। এখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শ্যামল মিত্র।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন রঙিন মাছের চাষ ও উৎপাদন। এ বিষয়ে বলছেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থা সমতুল্য বিশ্ববিদ্যালয় কলকাতা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস।
3: আমরা রঙিন মাছ বলতে বুঝি অনেকে বাড়িতে রাখেন, যে অ্যাকোরিয়ামে যে সমস্ত সুন্দর সুন্দর রং এবং তাদের স্বভাবযুক্ত মাছ সেগুলোকে বোঝাই। তো এটা আমাদের দ্বিতীয় বৃহত্তম একটা আমাদের হবি বা শখ, এই রঙিন মাছকে রাখা, এবং এর মাধ্যমে আমরা বিশেষ করে মনের খুব শান্তি পাই অনেকে আমরা। তো এই রঙিন মাছ কিন্তু চাষও হয় এবং এদের উৎপাদন করা যায়। এর উৎপাদন করে একটা ভালো অর্থকরী, বিশেষ করে গৃহপালিত কার্যকলাপ হিসাবে এটা একটা ভালো অর্থকরী দিক, এবং আমাদের দেশ এই রঙিন মাছ চাষের দিকে অনেকটা এগিয়ে গেছে এবং আমাদের সম্ভাবনাও প্রচুর। আমাদের যেমন দেশীয় চাহিদা রয়েছে, এর সঙ্গে সঙ্গে বিদেশেও এই মাছ প্রচুর আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি হয়। তো আমাদের এই মাছগুলো, বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, আমাদের সেই প্রজাতির মাছগুলোকে বিশেষ করে, যেমন আমাদের দেশি প্রজাতিও কিছু রয়েছে, সঙ্গে সঙ্গে বিদেশি প্রজাতিও কিছু আছে, যেগুলো সহজেই গৃহপালিত রূপে আমাদের কয়েকটা জেলাতে একটা মানে ইন্ডাস্ট্রি হিসাবে, ক্ষুদ্র কুটির শিল্প হিসাবে এর কার্যকলাপ চলছে। যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, নদিয়ার কিছু অংশ এবং বর্তমানে উত্তরবঙ্গেরও জেলাগুলোতে কিছু কিছু চাষি এবং ভাই এবং বোনেরা বা মায়েরা তারা করছেন। এই মাছগুলোকে বিশেষ করে আমাদের দেশি মাছগুলোর মধ্যে পুঁটি জাতীয় অনেক মাছ রয়েছে, চাঁদা মাছ রয়েছে, তারপরে তেচোখা মাছ রয়েছে, যেগুলো প্যাকাল মাছ, গুতুম মাছ, এগুলো আমাদের দেশীয় প্রজাতি রয়েছে। এর সঙ্গে সঙ্গে বিদেশি প্রজাতি অনেক আছে, যেগুলো আমরা জানি গাপ্পি, মলি, প্ল্যাটি, তার সঙ্গে সঙ্গে আমাদের গোল্ড ফিশ খুব জনপ্রিয় মাছ, তারপরে অ্যাঞ্জেল, এই সমস্ত মাছ কিন্তু যথেষ্ট বাজার রয়েছে। এর সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু খুব উচ্চ মূল্যের নয়, এর সঙ্গে সঙ্গে উচ্চ মূল্যেরও কিছু প্রজাতি যেগুলো আমরা এখন সেগুলো আমরা তার উপর জোর দিচ্ছি, যেমন গোল্ড ফিশেরই কিছু ভ্যারাইটি যাদের দু তিন রকম রং দেহে, তারপরে রয়েছে আমাদের ব্ল্যাক শার্ক, রেড টেল ব্ল্যাক শার্ক, তারপরে রেনবো শার্ক, সিলভার শার্ক, তারপর প্যারট ফিশ, এই সমস্ত মাছ কিন্তু আমাদের চাষি ভাইয়েরা করতে পারেন এবং এর প্রযুক্তিও আছে, কিন্তু সহজেই বাড়িতে করতে পারেন গোল্ড ফিশ, এর সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল এবং যে সমস্ত আমি ছোট ছোট মাছ বললাম গাপ্পি, মলি, প্লাটি, সেইগুলোকে নিয়ে সহজেই আমাদের চাষি ভাইয়েরা এবং চাষি মায়েরা বাড়িতে ছোট ছোট ট্যাঙ্ক বানিয়ে এবং উৎপাদন করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি একটা ছোট একটা ইউনিট যদি করা হয়, সেখান থেকে প্রায় 10-15 হাজার টাকা প্রতি মাসে আমাদের লাভ আসতে পারে। তো গ্রামীণ অর্থনীতি বিকাশের ক্ষেত্রে এই রঙিন মাছ চাষ একটা বড় ভূমিকা আমাদের দেখিয়েছে এবং এর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো আমাদের কলকাতা এই রঙিন মাছ চাষের বিদেশে রপ্তানির হচ্ছে একটা ভারতের মধ্যে সবচেয়ে বড় হাব বা কেন্দ্র। কলকাতা থেকে প্রচুর মাছ যেগুলো বিদেশে যায় এবং বিদেশ থেকেও আমাদের এখানে আসে। তো সেই হিসেবে এই মাছের কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলোতে উৎপাদন করে প্রচুর চাষি ভাই এবং চাষি মায়েরা আছে যারা সরাসরি কলকাতায় এর বাজারজাত করে থাকে। তো সেই দিকে লক্ষ্য রেখে রঙিন মাছ সহজেই করা যায়, এর কিন্তু রোগ ব্যাধি খুব বেশি হয় না। শুধুমাত্র আমাদের লক্ষ্য রাখতে হবে যে জলটাকে, জলের যে পরিবেশ, জলের গুণাবলী, সেগুলোকে ঠিক রেখে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়, করে এদেরকে নির্দিষ্ট খাবার দিয়ে এই মাছগুলোকে করা হয়। এবং কিছু কিছু মাছ আছে যেগুলো সহজেই এর নিজেরাই আমাদের চাষি ভাইরা বাচ্চা উৎপাদন করে বড় তৈরি করে সেগুলোকে বিক্রি করতে পারেন।
2: শুনলেন রঙিন মাছের চাষ ও উৎপাদন, এই বিষয়ে বললেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থা সমতুল্য বিশ্ববিদ্যালয় কলকাতা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস।
1: কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানাবো আপনাদের।

0: একটু পরেই, অর্থাৎ সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান, মাফ করবেন, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান গন্তব্য বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁ নারায়ণগঞ্জ, উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়। সকালের আড্ডার পরেই সকাল 8:30 পথ চলতে। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাহুল আচার্য। 8:45 কীর্তন, পরিবেশনায় রাধারানী দাস অধিকারী। সকাল 9:00 ছোটদের আসর, ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণের আন্তর্জাতিক দিবস, আন্তর্জাতিক বাঘ্র দিবস, আমরা করব জয়। এই অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন মৌসুমী সেনগুপ্ত, উপস্থাপনায় শচীশ্মিতা গুপ্ত। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পুনম বাগ। 10:30 তর্জা গান, উপস্থাপনায়
1: শ্রোতা বন্ধুদের অনেক,
0: উপস্থাপনায় কেশব লাল মিদ্দা ও সহশিল্পীবৃন্দ। তর্জা গানের পর সকাল 11:00 শিল্প প্রাঙ্গণ, বিষয় নাটকের মঞ্চসজ্জা নির্মাণ। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত। 11:30 রম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান, অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়। দুপুর 12:30 আজকের নাটক প্রণয় কাহিনী, রচনা প্রভাত কুমার মুখোপাধ্যায়, নাট্যরূপ অরুণাভ লাহিড়ী, প্রযোজনা আদিত্য নারায়ণ সেন। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশনে শুরুতেই বলবো যে মৈত্রী দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30, ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় আজকের আমার কলম, উপস্থাপনায় লাকি বণিক। আবারও জানাই মহিলাদের আসরের বিষয় আমার কলম, উপস্থাপনায় লাকি বণিক। বিকেল 4:35 আরোগ্য নিকেতন, স্বাস্থ্যের খবর, হেপাটাইটিস নিয়ে আলোচনা, সম্পাদনা অলোক কর। 4:50 ঢাকার চিঠি, বিকেল 5:00

5 মিনিটে আজ সন্ধ্যায় উপস্থাপনায় গোপীনাথ পাল, 5টা বেজে 50 মিনিটে ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সাম্য বাঘ। সন্ধ্যে 6টা বেজে 20 মিনিটে ক্ষেত খামারের কথা। সুন্দরবনের জীব বৈচিত্র্য সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনায় ডক্টর সুভাষ মিস্ত্রি, সৌমিত্র মণ্ডল, উপস্থাপনা সুব্রত চক্রবর্তী। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। 6টা বেজে 50 মিনিটে আপনার স্বাস্থ্য বিষয়ে ইউরিক অ্যাসিড ও ভোগান্তি বিষয়ে বলবেন ডাক্তার অর্পিতা সরকার। 7টায় দরজা গান পরিবেশনায় কেশব লাল মিদ্দা ও সহশিল্পীবৃন্দ। 7টা বেজে 45 মিনিটে নস্টালজিয়া অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত মিত্র। প্রযোজনা দুর্বাদে 8টা বেজে 15 মিনিটে শ্রবণী কথিকা স্মরণে বরণে মনোজ বসু, উপস্থাপনা সুভাষিস চক্রবর্তী। এরপর অর্পিতা কুণ্ডুর স্বরচিত কবিতা। রাত 9টায় কথা এখানে, উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী। 9টা বেজে 15 মিনিটে বিশ্ব পরিক্রমা। 9টা বেজে 45 মিনিটে আলোর সন্ধানে বিশেষভাবে সক্ষমদের জন্য অনুষ্ঠান, বিষয় বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা, বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতা ও অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য চিকিৎসামূলক থেরাপি। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে নিয়েছেন সৌরভ গুপ্ত, উপস্থাপনায় ডক্টর মানুষ প্রতিম দাস। 10টা বেজে 15 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে মালকোষ রাগে এসরাজ পরিবেশন করবেন অর্ক সিনহা রায়। তাঁকে তবলায় সহযোগিতা করবেন দেবাশিস চৌধুরী। 10টা বেজে 45 মিনিটে উপমহাদেশের খবর। রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন লোকগীতি। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী গোষ্ঠগোপাল দাস।

আকাশবাণী মৈত্রী। এখন পরবর্তী অনুষ্ঠান, বাংলাদেশের দর্শনীয় স্থান। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আসলে দুই বাংলার মেলবন্ধনের এক মহত্তম উদ্দেশ্যে আমরাও অপেক্ষা করে থাকি বাংলাদেশের দর্শনীয় স্থানকে ভালো করে পরখ করার। আজ বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁ নারায়ণগঞ্জ নিয়ে বলবো সেখানকার ঐতিহ্য, সংস্কৃতি আর বেড়াতে যাওয়ার কথা। নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক জনপদ সোনারগাঁওয়ে অবস্থিত এই জাদুঘর কেবল শিল্পকলা বা কারুশিল্প প্রদর্শনের কেন্দ্র নয়, বরং এটি বাংলার গ্রামীণ জীবন, উৎসব, আচার অনুষ্ঠান এবং লোক ঐতিহ্যের পূর্ণাঙ্গ প্রতিফলন। আসলে এখানে দর্শনার্থীরা শুধুমাত্র একটি জাদুঘর ঘুরে দেখার জন্যই আসেন না, বরং ফিরে যান অতীতের সেই সময়ে যখন তৎকালীন বাংলাদেশের বা গ্রামীণ সমাজ ছিল শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রধান বাহক। আধুনিকতার ভিড়ে ক্রমে বিলীন হয়ে যাওয়া সেই ঐতিহ্যকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের জন্ম, যা এক জীবন্ত ইতিহাসের ভাণ্ডারে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সোনারগাঁও একটি গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে স্বীকৃত। প্রাচীন এবং মধ্যযুগে এটি বাংলার রাজধানী হিসেবে খ্যাত ছিল। সোনারগাঁও রাজধানী হওয়ার পিছনে ছিল একাধিক কারণ। প্রথমত, এর ভৌগোলিক অবস্থান। মেঘনা, ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর মিলনস্থলের কাছাকাছি অবস্থিত হওয়ায় সোনারগাঁও বাণিজ্যিক এবং কৌশলগত দিক থেকেও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীপথ ছিল তৎকালীন সময়ের প্রধান যোগাযোগের মাধ্যম, আর নদী ঘেরা সোনারগাঁও সহজেই দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সংযুক্ত হতে পারত। আর ঠিক এইরকম একটা ভাবনা চিন্তা নিয়েই তৎকালীন শাসকরা এই এলাকাকে রাজধানী হিসাবে বেছে নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। নদী বেষ্টিত হওয়ায় সোনারগাঁওকে শত্রুদের আক্রমণ করাও সহজ কাজ হিসাবে বিবেচ্য হত। বাইরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এ ধরনের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত কার্যকর। মুঘল, সুলতানি কিংবা বাংলার স্বাধীন সুলতানরা এ স্থানকে ঘাঁটি বানিয়ে সহজেই শাসন করতে পেরেছেন।

সোনারগাঁও ছিল মূলত মসলিন বস্ত্র উৎপাদনের কেন্দ্র। এখানকার তুলো ও তাঁত শিল্প আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। আরব, পারস্য ও ইউরোপীয় ব্যবসায়ীরা এখানে এসে ব্যবসা করতেন। অর্থনৈতিকভাবে শক্তিশালী এই অঞ্চলে রাজধানী স্থাপন করলে রাজত্ব সংগ্রহ ও প্রশাসন পরিচালনা অত্যন্ত সহজ হত। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শিল্প সংস্কৃতির কেন্দ্র হিসাবে সোনারগাঁয়ের সুনাম ছড়িয়েছিল দূর দূরান্তে। এখানকার বিশেষভাবে ছিল মুসলিম বস্ত্র, যা বিশ্ববাজারে সমাদৃত ছিল। গ্রামীণ শিল্পীরা হাতের কাজ নিয়ে বুনতেন রেশম, তুলো ও পাটের কাপড়। পাশাপাশি মৃৎশিল্প, বেতের সামগ্রী, কাঠ খোদাই এবং শোলা শিল্প প্রসিদ্ধ ছিল। কিন্তু ঔপনিবেশিক আমলে এবং পরবর্তীকালে শিল্প কারখানা ভিত্তিক উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে ঐতিহ্যবাহী এসব কারুশিল্প ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। স্বাধীনতার পর বাংলাদেশের সংস্কৃতিপ্রেমী মহল মনে করলেন, এই ঐতিহ্য যদি সংরক্ষণের উদ্যোগ নেওয়া না হয় তাহলে পরবর্তীকালে এ একেবারেই বিলুপ্তির পথে চলে যাবে। আর এই প্রেক্ষাপটেই শিল্পকলা একাডেমির উদ্যোগে 1975 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ লোকশিল্প জাদুঘর। প্রাথমিকভাবে এখানে সীমিত প্রদর্শনী থাকলেও পরবর্তীতে এটি সম্প্রচারিত হয় এবং পূর্ণাঙ্গ জাদুঘরে সম্প্রসারিত হয়ে পরিণত হয়। আসলে বর্তমানে সোনারগাঁওয়ের জমিদার বাড়ি, পানামনগর এবং আশপাশের ঐতিহাসিক নিদর্শন মিলিয়ে এটি একটি বিশাল সাংস্কৃতিক কমপ্লেক্স হিসাবে রূপান্তরিত হয়েছে। লোকশিল্প জাদুঘরের পরিবেশ দর্শনীতে প্রথমেই মুগ্ধ করে। এটি মূলত এক জমিদার বাড়ি ঘিরে গড়ে উঠেছে। লাল ইটের দৃষ্টিনন্দন ভবন, শান বাঁধানো ঘাট, বিশাল প্রাঙ্গণ এবং প্রাচীন বৃক্ষরাজি যেন অতীতের স্মৃতি জাগিয়ে তোলে। স্থাপত্যে মোগল, উপনিবেশিক এবং দেশীয় ধাঁচের সমন্বয় লক্ষ্য করা যায়, যা তৎকালীন বাংলার স্থাপত্য ঐতিহ্যের বৈচিত্র্যকে প্রকাশ করে। প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে ঢুকলেই দেখা যায় প্রশস্ত আঙিনা, চারদিকে ছায়া ঘেরা গাছপালা, মাঝখানে পুকুর, আর পুকুর ঘাটে বসার ব্যবস্থা। সব মিলিয়ে যেন এটি একটি গ্রামীণ জনপদের চেনা ছবি। গ্রীষ্মে শীতল বাতাস, শীতে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের পরিচয় মেলে এই জায়গায়। ফলে জাদুঘরে প্রবেশ করা মাত্রই দর্শনার্থীরা কেবল প্রদর্শনী নয়, একটি ভিন্ন আবহে নিজেকে খুঁজে পান। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের মূল আকর্ষণ এর সমৃদ্ধ সংগ্রহশালা। এখানে বাংলার প্রাচীন গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। বাঁশ ও বেতের তৈরি দৈনন্দিন ব্যবহার সামগ্রী, পাটের ব্যাগ, আসবাবপত্র, মাটির তৈরি হাঁড়ি, খেলনা, শোলার পণ্য, নকশি কাঁথা, ধাতব কারুশিল্প, কাঠের খোদাই এবং রঙিন মুখোশ এখানে সংরক্ষণ করে রাখা আছে। এটি বিশেষ গ্যালারিতে রাখা হয়েছে। এখানে কৃষিজীবীদের নানান সরঞ্জাম, যেমন হাল, নাঙল, কোদাল, ধান ভাঙার ঢেঁকি, নৌকা ইত্যাদি, এগুলি দেখে যারা ভ্রমণ করতে আসবেন সেই ভ্রমণপিপাসু মানুষরা বুঝতে পারবেন প্রাচীন বাংলার কৃষকরা কীভাবে জমি চাষ করতেন বা গৃহস্থালির কাজ করতেন। আরেকটি গ্যালারিতে রয়েছে ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার। সিল্ক, মসলিন, পাট ও তুলো দিয়ে তৈরি পোশাক আছে, তেমনি সোনা, রূপা ও পিতালের তৈরি অলঙ্কারও রয়েছে। সব দেখে বোঝা যায় গ্রামীণ নারীরা সৌন্দর্যবোধে কতটা সমৃদ্ধ ছিলেন। যারা সোনারগাঁওকে দেখবেন তারা এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য চাইলেই জাদুঘর থেকে বিভিন্ন নির্দেশিকা, রেপ্লিকা ক্রয় করতে পারেন, যা তাদেরকে সবসময় দেশের ঐতিহ্য এবং সংস্কৃতির সম্পর্কে শিক্ষা দেবে। যারা বিদেশি তাদের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের সংস্কৃতি বুঝতে এর গুরুত্ব একেবারে অপরিসীম। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে শুধুমাত্র এটি প্রদর্শনী নয়, এটি একটি সাংস্কৃতিক কার্যক্রমের প্রাণকেন্দ্র। প্রতি বছর সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে আয়োজিত হয় একমাসব্যাপী লোকশিল্প এবং কারুশিল্প মেলা, যা বাংলার বৃহত্তম সাংস্কৃতিক উৎসবগুলোর মধ্যে পরিচিত এবং সমাদৃত। সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই মেলা শুরু হয় এবং পরে চলে প্রায় 30 দিন। এর আয়োজন করে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কারুশিল্পীরা আসেন, তারা
বিদেশ দেশ বিদেশের এখন নানান রকমের মানুষ এখানে আসছেন। তারা বাঁশ বেতের সামগ্রী, মাটির পাত্র, কাঠ খোদাই, শোলা শিল্প, পাটজাত পণ্য, নকশি কাঁথা, আমদানি শাড়ি, মসলিন ও অন্যান্য লোকশিল্প সরাসরি প্রদর্শন ও বিক্রি করেন এবং এই ঐতিহ্যবাহী শিল্পকর্ম কেনার সুযোগ আপনি পাবেন যদি বেড়াতে যান। এতে কিন্তু শিল্পীরাও তার ন্যায্য মূল্য পান, আর্থিকভাবে তারা উপকৃত হন। প্রতিদিন সন্ধ্যায় লোকসঙ্গীত, পল্লীগীতি, কবিগান, যাত্রা, নৃত্য এবং নাটক পরিবেশিত হয় এখানে। শিশুদের জন্য থাকে খেলাধুলার ব্যবস্থা, হস্তশিল্প শেখার কর্মশালা। বিদেশি পর্যটক ও গবেষকদের কাছে এই মেলা অত্যন্ত জনপ্রিয়। এটি গ্রামীণ অর্থনীতি এবং লোক ঐতিহ্যকে এক নতুন প্রাণ দেয়। নগর কেন্দ্রিক আধুনিক মানুষের যেখানে ঐতিহ্য হারিয়ে যায়, সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের এই মেলা মানুষের শিকড়কে পুনরায় চিনিয়ে দেয় এবং প্রমাণ করে বাংলা এখনও তার লোকজ শক্তি এবং সংস্কৃতির ঐতিহ্যে সমৃদ্ধ। রাজধানী ঢাকা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে হওয়ায় সোনারগাঁও লোকশিল্প জাদুঘর পর্যটকদের জন্য সহজে পৌঁছানোর মতো স্থান। কলকাতা থেকে গেলে কলকাতা থেকে ট্রেনে পৌঁছাতে পারেন, ফ্লাইটে পৌঁছাতে পারেন বাংলাদেশ, সেখান থেকে সোনারগাঁও। সাপ্তাহিক ছুটির দিনে হাজার হাজার মানুষ পরিবার পরিজন নিয়ে এখানে ভিড় করেন, দেশি বিদেশি পর্যটকদের ঢল নামে।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মধ্যরাতের ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে বরখাস্ত করেছে। সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে আর এক দফা বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অফ অনারিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ধ্যানেন্দ্র কুমার। আসছে বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিলটি সংসদে পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। পড়ুয়াদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা সুনিশ্চিত করাই ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেই জন্য অবিলম্বে পরীক্ষা নেওয়াও ছিল অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বৃহস্পতিবার মধ্যরাতে তার ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তার ওই ভিডিওতে সাড়া দিয়ে যুব সমাজ যেভাবে তার পরামর্শ অনুসরণ করেছেন তাতে তিনি অভিভূত।
1: কাল দের রাত আপসে মিলনে কা মৌকা মিল গয়া। মেরে জো ভিডিও পোস্ট কিয়া থা উসকো জিস প্রকার সে আপনে রেসপন্ড কিয়া, সকারাত্মক সুঝাও দিয়ে, থ্যাঙ্কস টু এভরিবডি। ये आपका प्यार बना रहेगा, हमारा नाता और अधिक सक्रियता से जुड़ता रहेगा। थैंक यू दोस्तों।
0: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে কড়া আইন আনার বিষয়ে যাতে কোন রকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের শ্রী রিজিজু বলেন, দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোন রকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়। পড়ুয়াদের স্বার্থ সুরক্ষিত রাখতে সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে।
2: सोमवार को बिल तो हम लोग तो तैयारी कर रहे हैं। हम तो प्रधानमंत्री जी ने कहा है कि छात्रों को लेकर के जो हम बिल ला रहे हैं तो उसमें कोई विलंब नहीं होना चाहिए, और जो प्रधानमंत्री जी ने कहा है इसमें कोई रुकावट पैदा करने के लिए कोई हठगंडे अपनाना ठीक नहीं होगा। अब इसको राजनीतिकरण करके फायदा नहीं है, हम लोगों को ठोस कदम कैसे उठाना

0: যে ছাত্রক ভবিষ্যৎ কেলে ইসপে ধ্যান দেনা চাই।
1: সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল এ কথা জানান। শ্রী নাড্ডা ও আরেক কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং গতকাল কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে এক দফা বৈঠক করেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সিজেপির বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়। সিজেপি তিনটি প্রধান দাবি পেশ করেছেন। এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা।
2: লগভগ দু ঘন্টে চলি সরকার কি ওর সে মেরে সাথ সরকার মন্ত্রী জিতেন্দ্র সিং বাতচিত শামিল হুয়ে উনকি বাতে হমনে সুনি বাতে সৌহার্দপূর্ণ বাতাবরণ মে হুই ওর কই দৃষ্টি সে উন সারি বাতো পর হর তরিকে সে চর্চা হুই।
1: এদিকে প্রতিনিধি দলের সদস্য সিজেপির মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের দুটি দাবি মেনে নিয়েছে। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ 47 জন আধিকারিককে তাদের কাছ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই এনটিএ এর এই পদক্ষেপ বিশেষ উল্লেখযোগ্য। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ জেনারেল ম্যানেজার স্তরে একাধিক বরিষ্ঠ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে। সংঘ লোকসেবা আয়োগ বা ইউপিএসসির প্রতিভা সেতু পোর্টালের মাধ্যমে 16 জন তরুণ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এনটিএ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের বিষয়ে অধ্যাপক কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ কার্যকর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত প্রথম পদক্ষেপ। প্রাথমিকভাবে চুক্তিভিত্তিক হিসেবে 3 বছরের মেয়াদে 4টি জেনারেল ম্যানেজার পদের বিজ্ঞাপন দিয়েছে এনটিএ। এই প্রথম নেওয়া হচ্ছে তরুণ আধিকারিক। এদিকে প্রশ্ন ফাঁস ও পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024-এর আওতায় থাকা বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিষয়গুলির তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে যে টাস্ক ফোর্স বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত পরীক্ষাগুলির অনিয়মের বিষয়ে দ্রুত তদন্ত করবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে 3টি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনার রসায়ন বা ভাববা রসায়ন প্রকল্প অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় বাজেটে প্রকল্প অনুমোদিত হয়েছিল। প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 3,030 কোটি টাকা। বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল সাংবাদিকদের বলেন, এই প্রকল্প অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।

মধ্য দিয়ে 1999 সালে দেশমাতৃকার সম্মান রক্ষার্থে শৌর্য প্রদর্শনের জন্য যেসব জওয়ান শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল শ্রদ্ধাঞ্জলি সমারোহে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে ডক্টর অফ অনারিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। শ্রীমতী মুর্মুর সর্বজনীন সেবা, শিক্ষা ও সামাজিক বিষয়ে বিভিন্ন বিষয়ের প্রতি তার ব্যতিক্রমী ভূমিকা এবং ভারত রোমানিয়ার সম্পর্ককে আরও গভীর করে তুলতে তার অবদানের জন্য এই সম্মানে ভূষিত করা হয়। এই সম্মান গ্রহণ করে রাষ্ট্রপতি তা 140 কোটি দেশবাসীকে উৎসর্গ করেছেন। তিনি বলেন, দুদেশের জনগণের মধ্যে গভীর মৈত্রী বন্ধনের প্রতিফলন এই সম্মান প্রাপ্তি। ভারত ও তানজানিয়া দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নমূলক অংশীদারিত্ব, প্রতিরক্ষা, সুরক্ষা সহযোগিতা, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, কৃষি, স্বাস্থ্য, পরিষেবা, সংস্কৃতি ও দুদেশের মধ্যে যোগাযোগ সহ দ্বিপাক্ষিক বিভিন্ন সমঝোতা ক্ষেত্রগুলি পর্যালোচনা করেছে। গত 22 জুলাই দার এস সালামে ভারত তানজানিয়া বিদেশ পরামর্শদান দপ্তরের এই বৈঠকে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। ইরানের জলসীমায় মোজাম্বিকের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার দিশার উপর হামলার পরে জাহাজে থাকা 28 জন ভারতীয় নাবিক নিরাপদে আছেন। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নাবিকদের নিরাপত্তা ও শারীরিক সুস্থতা নিশ্চিত

0: করতে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল খারিজ করে দিয়েছেন। হারারেতে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4:30। গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে জয়ের ফলে ভারত সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। গ্লাসগোয় আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার। পুরুষদের হেভিওয়েট ভারোত্তোলনের ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। বিহারের নালন্দা জেলার বাসিন্দা ঝান্ডু কুমার দ্বিতীয় রাউন্ডে 190 কেজি ওজন তুলে 130.9 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান তথা পদক জয় নিশ্চিত করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্কার সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মধ্যরাতের ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়ার বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অফ অনারিস কৌসা উপাধিতে সম্মানিত হয়েছেন। খবর শেষ হলো।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 7:35 হয়ে 30 সেকেন্ড এবং বাংলাদেশ সময় সকাল 8:06 হয়ে 3 সেকেন্ড। শুরু হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন সকালের আড্ডা।

সকালের আড্ডায় আপনাদের সঙ্গে স্টুডিও প্রান্তে আছি আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ সকালের আড্ডায় শুনবেন বিশিষ্ট শিকারী এবং সংরক্ষণবাদী প্রকৃতিবিদ জিম কর্বেটের কথা। 1875 সালের 25 জুলাই তিনি জন্মগ্রহণ করেন। শুনবেন বিশিষ্ট রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কথা। 1892 সালের 25 জুলাই তাঁর জন্ম হয়। বিশিষ্ট সাহিত্যিক মনোজ বসু 1901 সালের 25 জুলাই জন্মগ্রহণ করেন। তাঁর কথাও বলবো আজকের এই অনুষ্ঠানে। এছাড়াও থাকবে বিজ্ঞানের খবর, লাইফস্টাইল, আজকের আবহাওয়ার খবর, পাশাপাশি বলবো আজকের দিনটা কেন গুরুত্বপূর্ণ। সবশেষে থাকবে খেলার খবর। এখন গানের মাধ্যমে শুরু হোক আজকের সকালের আড্ডা।

এরকম একটা মিষ্টি সকালে আপনাদের সঙ্গে আড্ডা দিতে ভীষণ ইচ্ছা করছে। তাই এরকম একটা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানটাকে ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগছে। অনুষ্ঠানের শুরুতেই আজ যার কথা বলবো, তিনি একজন শিকারী এবং সংরক্ষণবাদী প্রকৃতিবিদ, তার নাম জিম কর্বেট। 1875 সালের 25শে জুলাই তিনি জন্মগ্রহণ করেন। তার পুরো নাম এডওয়ার্ড জেমস কর্বেট। তিনি ভারতের নৈনিতাল শহরে জন্মগ্রহণ করেন। তার নাম অনুসারে জিম কর্বেট ন্যাশনাল পার্কের নামকরণ করা হয়েছে। তিনি হিংস্র প্রাণী মানুষ খেকো বাঘ শিকার করে অনেক নিরীহ মানুষের প্রাণ বাঁচিয়েছেন। ট্রি টপস, দ্য টেম্পল টাইগার তাঁর শিকার সংক্রান্ত বইগুলির মধ্যে উল্লেখযোগ্য। তিনি অসম্ভব সাহসী মানসিকতা সম্পন্ন একজন মানুষ ছিলেন। গান গাইতে ও গিটার বাজাতে ভালোবাসতেন। 1947 সালে তিনি ভারত থেকে কেনিয়া গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। বন্য প্রাণী সংরক্ষণের জন্য তিনি সচেষ্ট হন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কেনিয়াতেই অবস্থান করেন। আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন সকালের আড্ডা। এখন বলব বিশিষ্ট রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কথা। 1892 সালের 25শে জুলাই নদিয়ার রানাঘাটে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম হয়। তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ ও অনন্য সৃষ্টি হল চার খণ্ডে রচিত রবীন্দ্র জীবনী। এ জীবনী লিখতে তাঁর সময় লেগেছে দীর্ঘ 25 বছর। এ বিষয়ে তিনি নিজেই জানিয়েছেন, 1901 সালের শেষ দিকে আমি রবীন্দ্রনাথের সান্নিধ্যে আসি। তারপর দীর্ঘ 32 বছর রবীন্দ্রনাথকে দেখবার, জানবার ও তাঁর কথা শুনবার, অপার স্নেহ পাওয়ার, কবির সঙ্গে তর্ক বিতর্ক, এমনকি সভা সমিতিতে তাঁর বিরোধিতা করার সুযোগ পেয়েছিলাম। লাইব্রেরিতে আমার ঘরে রবীন্দ্রনাথ সম্বন্ধে যেসব লেখা সংবাদপত্রে প্রকাশিত হতো তা রাখা থাকত। রবীন্দ্রনাথ সেসব লেখার ক্লিপিং আমার হেফাজতে রেখেছিলেন। আমি একজন সহকারীর সাহায্যে সেগুলো সাজানো গোছানো করতাম।

তারপর খণ্ডে খণ্ডে তা বাঁধিয়ে রাখা হতো। এইসব কর্তিকা খণ্ডগুলির দিকে তাকাতাম আর ভাবতাম, এগুলিকে ব্যবহার করব না, এগুলি হল আমার রবীন্দ্র জীবনী লেখার প্রেরণা। প্রভাত কুমার রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকালে 1933 সালে শুধুমাত্র প্রথম খণ্ডটাই প্রকাশ করতে পেরেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তাঁর লেখা অন্যান্য গ্রন্থগুলি হল রবিকথা, রবীন্দ্রনাথের চেনাশোনা মানুষ ইত্যাদি। তাঁর লেখা অন্যান্য গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ফিরে যেতে চাই, প্রাচীন ইতিহাসের গল্প ইত্যাদি। তিনি রবীন্দ্র পুরস্কার, দেশিকোত্তম ও পদ্মভূষণ সম্মানে ভূষিত হন।

সে সময় মহাসমুদ্রে ঘুরে বেড়াত বিশাল চেহারার হাঙররা। বিলুপ্ত হয়ে যাওয়া সেসব হাঙরদের চেহারা খাদ্যাভ্যাস নিয়ে নতুন তথ্য উঠে এলো গবেষণায়। এখনকার গ্রেট হোয়াইট শার্কের উচ্চতা যদি গড়ে 20 ফুট পর্যন্ত হয়, তাহলে এইসব বিশাল আকৃতির হাঙরদের চেহারা ছিল তার 3 থেকে 4 গুণ। আজ থেকে 36 লক্ষ বছর আগে পর্যন্ত এদের অস্তিত্ব ছিল। এদের শরীর তরুণাস্থি দিয়ে তৈরি হওয়ার কারণে জীবাশ্ম খুব একটা পাওয়া যায় না। যে জীবাশ্ম নিয়ে গবেষণা হয়েছে এটির প্রথম সন্ধান পাওয়া চাইছিল 1978 সালে ডেনমার্কে কাদামাটি স্তূপ থেকে একটি বিশালাকার হাঙরের 20টি কাসিরুকা আবিষ্কার করেন বিজ্ঞানীরা। তার মধ্যে 23 সেন্টিমিটার চওড়া এই কাসিরুকা এযাবৎকালের সন্ধান পাওয়া জীবাশ্মগুলির মধ্যে সবচেয়ে বড়। গবেষণা হওয়া কাসিরুকাগুলির মধ্যে একটি ব্যাসার্ধ ছিল 11.5 সেন্টিমিটার। কম্পিউটার মডেলের উপর ভিত্তি করে গবেষকরা অনুমান করেছেন অনুকূল পরিবেশে প্রায় 96 বছর পর্যন্ত বাঁচতে পারত এইসব বিশাল আকৃতির হাঙররা।

0: আপনি শুনছেন সকালের আড্ডা, ফিরে আসছে বিরতির পর, শুনতে থাকুন সকালের আড্ডা।
1: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
3: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
4: হ্যালো হ্যালো হ্যালো,
5: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে, শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
1: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
3: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
4: হ্যালো হ্যালো হ্যালো,
5: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে, শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
6: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম

0: ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন সকালের আড্ডা। আপনাদের সঙ্গে স্টুডিও প্রান্তে আছি আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়। সকালের আড্ডায় এখন শুনবেন দৃষ্টিকোণ, মহানায়ক উত্তম কুমারের স্মরণে আজকের দৃষ্টিকোণ।

রূপলী পর্দায় আজও তার আবেদন অম্লান। তার অভিনীত ছবির রেট্রোস্পেক্টিভ হলে আজও পূর্ণ থাকে প্রেক্ষাগৃহ। তার অভিনয় ভুবন ভোলানো হাসিতে আজও মজে থাকে বাঙালি। স্মরণের বালুকাবেলায় উজ্জ্বল চরণ চিহ্ন তার। বাঙালির তিনি স্বপ্নের, গর্বের, অহংকারের মহানায়ক উত্তম কুমার। মাত্র 54 বছর বয়সে তিনি প্রয়াত হন। কলকাতার আহিরি টোলায় মামার বাড়িতে জন্ম অরুণ কুমার চট্টোপাধ্যায়ের। চলচ্চিত্র জগতে তার নাম হয় উত্তম কুমার।

0: তুমি।
1: ডেবিউ 1948-এ পরিচালক নীতিন বোসের পরিচালনায় দৃষ্টিদানে। তার প্রথম কাজ অবশ্য মায়াডোর ছবিতে, কিন্তু সেই ছবি মুক্তি পায়নি। 1952 সালে বসু পরিবারে সাড়া জাগানো অভিনয়ের পর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তার পরের ছবি 1953 সালে সাড়ে 74। এই ছবিতে বাঙালি পায় উত্তম সুচিত্রার সেরা জুটিকে। এরপর একের পর এক হিট ছবি করে বাংলা চলচ্চিত্রে নিজের জায়গা করে নেন তিনি। অগ্নিপরীক্ষা, সাপমোচন, সাগরিকা, শিল্পী, হারানো সুর, ইন্দ্রাণী।

1966 সালে সত্যজিৎ রায় তার নায়ক ছবিতে অভিনয়ের জন্য বেছে নেন তাকে। নায়ক থেকে তিনি হয়ে ওঠেন বাংলার মহানায়ক। চিড়িয়াখানা এবং অ্যান্টনি ফিরিঙ্গিতে অভিনয়ের জন্য 1968 সালে উত্তম কুমার সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ছোটি সি মুলাকাত, অমানুষ, কিতাব, দুরিয়া, আনন্দ আশ্রমের মতো হিন্দি ছবিতে তার অভিনয় নজর কাড়ে।

1980 সালে ২৪শে জুলাই অগবধূ সুন্দরী ছবিতে অভিনয়ের সময় শুটিং ফ্লোরেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে সেই রাতেই তার মৃত্যু হয়। প্রিয় মহানায়ককে শেষবারের মতো দেখতে অজস্র মানুষের ঢল নামে রাস্তায়। জনজোয়ার সেদিন নতুন করে আবারও তার জনপ্রিয়তার প্রমাণ দেয় জানো।

মহানায়ক উত্তম কুমারের স্মরণে শুনলেন আজকের দৃষ্টিকোণ আকাশবাণী মৈত্রী। সকালের আড্ডায় এখন বলবো দৈনন্দিন জীবনে সুস্থ থাকার জন্য সঠিক লাইফস্টাইলের কথা। এখন বর্ষাকাল, সুস্থ থাকতে বিশুদ্ধ জল পান করা আবশ্যক। রাস্তার খোলা বা কাটা ফল খাওয়া থেকে বিরত থাকতে হবে। মশার উপদ্রব থেকে বাঁচতে বাড়ির আশেপাশে জল জমতে দিলে হবে না। ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন, বৃষ্টিতে ভিজলে দ্রুত স্নান করুন, শুকনো জামা কাপড় প্রয়োজন। বর্ষায় লেবু আমলকি সহ ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে শাকসবজি খাদ্য তালিকায় রাখা দরকার, যা ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করবে। আদা লবঙ্গ গোলমরিচ তুলসী ও মধু দিয়ে তৈরি গরম পানীয় পান করতে পারেন। সর্দি কাশি থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। বর্ষায় উপযুক্ত খাদ্য গ্রহণ কিন্তু অত্যন্ত আবশ্যক, কারণ অতিরিক্ত বর্ষায় হজম শক্তি দুর্বল হয়। সে কারণে সকালের ব্রেকফাস্টে হালকা পুষ্টিকর এবং সহজে হজম হয় এমন খাবার খাওয়া আবশ্যক। খাদ্য তালিকায় ওটস বা ডালিয়া রাখা যেতে পারে। অনেকক্ষণ পেট ভরিয়ে রাখার পাশাপাশি ডালিয়া হজম শক্তি ভালো রাখে। যাদের কোলেস্টেরল এবং ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারা ছাড়া বাকি সবাই অন্য কোনো সমস্যা না থাকলে প্রোটিনের জন্য সিদ্ধ ডিম খেতে পারেন। সবজি দিয়ে তৈরি চিঁড়ের পোলাও কিন্তু দারুণ স্বাস্থ্যসম্মত খাবার। ফলের মধ্যে পেয়ারা, পেঁপে, বেদানা বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।

আর চোর বিবার বলদ হলে কিসের জারি জুরি, এই খক্ক খক্ক কাশো যদি বেদম হাতের টানে, আর দাওয়াই ঢালার পিপে হয়ে বাঁচার কি বা মানে। শরীর খানা গড়ো আগে শরীর গড়ো, ফুলকে ফসল যা ফলাবে জমি তৈরি করো, শরীর খানা গড়ো আগে শরীর গড়ো, নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু করো। বাল্মীকি ব্যাস ছিলেন যেন দিব্যি পাকা আমটি, ওসব মহাকাব্য লিখতে নইলে হতো খামতি, আর নারদ ঠাকুর ভরত মুনি ছিলেন না তো শুধু গুণি, হাতের পায়ের গুল কি ছিল মাপ যদি কেউ রাখত, জামা গোবর ভেপা চাকা হা হয়ে ঠিক থাকত। ফুলের ঘায়ে মূর্ছা গেলে কালিদাসের কাব্য, দুটি হাজার বছর ধরে থাকতো কি আর প্রাপ্য, কলম থেকেই বুঝি যে তার কবজি কেমন তর, তাই তো বলি শরীর গড়ো আগে শরীর গড়ো। স্যান্ড হব স্যান্ড হব এই প্রকাণ্ড বুকের ছাতিখানা,

0: এই স্যামসাং কি হার কি উনিশ কেজে উনিশ কে বাবিস আর বিশ্ব কিংবা পবন পুত্র কে কারতে বড়
1: বোঝা কঠিন তবু বলি
0: শরীর খানা গড়ো আগে শরীর গড়ো নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু করো শরীর খানা গড়ো আগে শরীর গড়ো নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু
1: আর এরকম একটা বর্ষার আবহাওয়াতে আপনাকে বাড়িঘরও কিন্তু পরিষ্কার রাখতে হবে, বাড়ির আশেপাশে একেবারে দরকার হলে পরিষ্কার করুন, বাড়িটাকে পরিষ্কার করে রাখুন, বাড়ি সাজানোটাও প্রয়োজন এই সময়। তার কারণ হলো বাড়ি যদি অগোছালো থাকে তাহলে বিভিন্ন কীটপতঙ্গের উপদ্রব বাড়তে পারে বাড়িতে। সুতরাং অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে যে বাড়িটাকে একেবারে ঠিকঠাক রাখতে হবে। আর এই বর্ষাতে ঘর সাজাবার জন্য কিছু কথা বলবো। যদি ঠিকঠাকভাবে বাড়ি সাজাতে চান, মানে আমি বলছি স্যাঁতস্যাঁতে ওয়েদারটাকে যাতে বাড়ি ড্যাম্প না হয় সেদিকে দেখার পাশাপাশি বাড়ি সাজানোর জন্য আপনি বর্ষার কিছু ফুল রাখতে পারেন বাড়িতে, ভালো লাগবে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার মনের পরিবর্তন ঘটবে। আর বাড়িতে আয়না দিয়ে সাজাতে পারেন বাড়ির সামনেটা, বিভিন্ন সুদৃশ্য আয়না, বা ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, পর্দা চেঞ্জ করা, বিছানার চাদরকে প্রতিনিয়ত চেঞ্জ করা। তার কারণ বর্ষায় কিন্তু চাদর বা জামা কাপড়ে একটা গুমো গন্ধ ছাড়ে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য রাখা প্রয়োজন। এবং প্রয়োজনে পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকতেই হবে, যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাহলে বর্ষায় নানান রকমের রোগের প্রাদুর্ভাব থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন, ভালো থাকবেন। আর এইরকম একটা আবহে যেহেতু সকালের আড্ডা শুনছেন, সকালের আড্ডায় আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। এখন আবহাওয়ার খবর। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ 29.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ 26.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 98%, সর্বনিম্ন 90%। গত রাত থেকে আজ সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে 1.3 মিলিমিটার এবং রাত থেকে এই মুহূর্তে, মানে একেবারে বৃষ্টির পরিমাণটা আমি জানিয়ে দিলাম, পাশাপাশি জানাবো মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার পূর্বাভাস। মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়েছে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে আকস্মিক ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় 35-45 কিলোমিটার, যা মাঝে মাঝে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে সর্বোচ্চ গতিবেগ হতে পারে 55 কিলোমিটার। এজন্য পশ্চিমবঙ্গ সমুদ্র উপকূলবর্তী এবং উত্তর বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের আগামী 27-7-2026 পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী মৈত্রী। এখন জানা অজানা।

0: जाना और जाना।
1: জানা অজানায় আজ শুনবেন বরেণ্য বিজ্ঞানী রোজালিন ফ্রাঙ্কলিন সম্পর্কে। এটি লিখেছেন পঞ্চানন মণ্ডল। ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আমাদের নানা বৈশিষ্ট্যের নির্ধারক। এই ডিএনএ কি দিয়ে তৈরি, তার গঠনই বা কেমন, সেই আবিষ্কারের প্রচেষ্টাকে ঘিরে তৈরি হয়েছিল নাটকীয় প্রেক্ষাপট, যার পরতে পরতে আছে আবিষ্কারের নেশা, উৎসাহ, ভালোবাসা আর তারই সঙ্গে চাতুর্য, সঠতা, বিশ্বাসভঙ্গের কাহিনী। ডিএনএ এর গঠন আবিষ্কারের কেন্দ্রে রয়েছে একটি ছবি, এক্স রে ক্রিস্টালোগ্রাফি ফটো 51। তুলেছিলেন লন্ডনের কিংস কলেজের এক মেধাবী গবেষক। ভৌত রসায়ন এবং এক্স রে ক্রিস্টালোগ্রাফিতে তিনি বিশেষজ্ঞ। তার নাম রোজালিন ফ্র্যাঙ্কলিন। এর আগে ডিএনএ নিয়ে বিজ্ঞানী মহলে কিছুটা ধারণা তৈরি হলেও ডিএনএ এর প্রকৃত গঠন কেমন তা নিয়ে ধারণা অস্পষ্টই ছিল। ডিএনএ কে বুঝতে গেলে তার আণবিক গঠন জানা দরকার, তাই ডিএনএ গঠন নিয়ে কাজ করছিলেন বহু বিজ্ঞানী। এই সময় জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিকও যুক্ত ছিলেন ব্যাপারটায়। ওয়াটসন পেয়ে যান ফ্র্যাঙ্কলিনের তোলা ফটো 51। ফ্র্যাঙ্কলিনকে না জানিয়ে তার ছবি ওয়াটসন ও ক্রিকের হাতে তুলে দেন ফ্র্যাঙ্কলিনের এক সহকর্মী মরিস উইলকিনস। ওয়াটসন ও ক্রিক এই ছবি দেখে পুরোপুরি নিশ্চিত হয়ে যান যে ডিএনএ হল একটি ডাবল হেলিক্স, মানে গঠনটা দ্বিতন্ত্রী। তাই তারা কোনো রকম দেরি না করে নেচার জার্নালে প্রকাশের জন্য গবেষণাপত্র পাঠিয়ে দিলেন। 1953 সালের 25 এপ্রিল নেচারে প্রকাশিত হল সেই গবেষণাপত্র, ডাবল হেলিক্স স্ট্রাকচার অফ ডিএনএ। কিন্তু এই গবেষণাপত্রে ডিএনএ আবিষ্কারের কোনো কৃতিত্ব রোজালিন্ডকে দেওয়া হয়নি। লেখার একদম শেষে ফুটনোট হিসেবে রোজালিন্ডের নাম দায়সারাভাবে লিখেছিলেন ওয়াটসন। ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কারের জন্য 1962 সালে শারীরবিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন ওয়াটসন, ক্রিক এবং উইলকিনস। কিন্তু এই গঠন আবিষ্কারের মূল কাণ্ডারি রোজালিন্ডের নাম কোনোভাবেই উচ্চারিত হল না নোবেল পুরস্কারের প্রসঙ্গে। চরমভাবে বঞ্চিত ও উপেক্ষিত থেকে গেলেন রোজালিন্ড। তবে এটা উল্লেখ করা প্রয়োজন যে নোবেল পুরস্কার ঘোষণা হওয়ার প্রায় 4 বছর আগে 1958 সালে 6 এপ্রিল মারণরোগ ক্যান্সারে মারা যান রোজালিন্ড। জন্ম 1920 সালের 25 জুলাই লন্ডনের নটিং হিলে। ছোটবেলা থেকেই রোজালিন ফ্র্যাঙ্কলিন আত্মাভিমানী আর আত্মমগ্ন। কোনো কাজে বাধা পেলে তার রাগ হয়, কিন্তু সে চুপচাপ থাকে। অথচ সেই মেয়ে পড়াশোনার ব্যাপারে যেমন জেদি তেমনই তুখোড়। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে গেলে প্রথম বাধা এলো বাবার থেকে, কিন্তু জেদি মেয়ের কাছে হার মানলেন বাবা। ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করে ক্রিস্টালোগ্রাফিতে করলেন ডক্টরেট। প্রথমে কয়লা ও গ্রাফাইটের গঠন কেমন তা নিয়ে গবেষণা করলেন। এরপর কিংস কলেজে তার গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে উঠল ডিএনএ। তিনি এক্স রে ক্রিস্টালোগ্রাফিকে কাজে লাগিয়ে তুলে ফেললেন ডিএনএ ছবি। কিন্তু ওই যে বলা হল, চাতুর্য, সঠতা এবং বিশ্বাসঘাতকতার কাছে হার মানলেন তিনি, চুরি হয়ে গেল তার ছবি। এর 2 বছর পরে তিনি চলে আসেন বার্কবেক কলেজে। তার কথায়, মুভিং ফ্রম এ প্লেস টু দ্য স্লামস বাট প্লেজেন্টার অল দ্য সেম। এখানে বিজ্ঞানী জে ডি বার্নালের অধীনে ভাইরাস নিয়ে গবেষণা করেন, বিশেষত আরএনএ ভাইরাস নিয়ে। আরএনএও যে ডিএনএর মতো জীবনের জন্য অপরিহার্য তা তিনি দেখান। এ কাজে তিনি তার এক্স রে ক্রিস্টালোগ্রাফির জ্ঞানকেই কাজে লাগালেন। 1956 সালের মাঝামাঝি খুবই অসুস্থ হয়ে পড়লেন তিনি। পেটে 2টো টিউমার ধরা পড়ল। অপারেশন করা হল ঠিকই, কিন্তু ছড়িয়ে পড়ল ক্যান্সার। রোগগ্রস্ত অবস্থাতেও 1956 সালে 7টি এবং 1957 সালে 6টি গবেষণাপত্র প্রকাশ করলেন তিনি। 1958 সালের প্রথম থেকে শরীর আরও অসুস্থ হয়ে যায়। সেই বছরই 6 এপ্রিলে মাত্র 38 বছর বয়সে চিরবিদায় নিলেন এক অসাধারণ মেধাবী বিজ্ঞানী রোজালিন ফ্র্যাঙ্কলিন। বরেণ্য বিজ্ঞানী রোজালিন ফ্র্যাঙ্কলিন। লিখেছেন পঞ্চানন মণ্ডল। শেষ হল জানা অজানা।
2: আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন সকালের আড্ডা। সকালের আড্ডায় এখন জানাবো আজকের দিনটা আরো কি কি কারণে গুরুত্বপূর্ণ। আজকের দিনে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন বা দায়িত্ব পালন করেন প্রতিভা পাটিল। আজকের দিনেই কিন্তু তিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1969 সালের আজকের দিনে কলকাতায় ভিআইপি রোডের নামকরণ করা হয় নজরুল ইসলাম সরণী। 1975 সালের আজকের দিনে বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি লুইস ব্রাউন জন্মগ্রহণ করেন। 1814 সালের আজকের দিনে জর্জ ডিফেন্সন বাষ্পচালিত ইঞ্জিনের প্রথম সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন।

0: ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, শুনতে থাকুন সকালের আড্ডা।
1: মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবে চিনতে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
3: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি।

0: সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: সকালের আড্ডায় এখন খেলার খবর। জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত 7 উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। এই ম্যাচে মাত্র 18 বলে অর্ধশত রান পূর্ণ করেন 14 বছর বয়সী কিশোর বৈভব সূর্যবংশী। মাত্র এত কম বয়সে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ভারতের পক্ষে দ্রুততম এবং সর্বকনিষ্ঠ 50-এর রেকর্ড করেন এই বিধ্বংসী বাঁহাতি ব্যাটসম্যান। সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ অর্থাৎ 25 জুলাই অনুষ্ঠিত হবে। জানিয়ে দেব এশিয়ান গেমস ক্রিকেটের সূচি। আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান গেমস। সেখানে ক্রিকেটের সূচি প্রকাশিত হয়েছে। মেয়েদের টি টোয়েন্টি প্রতিযোগিতা 17-22 সেপ্টেম্বর এবং ছেলেদের 24-1 অক্টোবর পর্যন্ত ম্যাচ চলবে। শুনলেন খেলার খবর।

0: এখন চল শুনবেন অনুষ্ঠান পথ চলতে।
1: আকাশবাণী মৈত্রী, এবার শুনবেন যুববাণীর অনুষ্ঠান পথ চলতে। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাহুল আচার্য। বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। আকাশের মুখ মেঘে ভার গম্ভীর, তাই বলে কি তুমিও গম্ভীর বিরস মুখে বসে থাকবে? তাকিয়ে দেখো অন্ধকারে মেঘের ছায়ায় তোমার জন্য কে দাঁড়িয়ে আছে। তুমি বলবে তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকি। তোমায় তিনবার করে ওই কে তুমি ওটা বলতেই হবে, আর তখনই উত্তরে শুনতে পাবে আমি রাহুল আজ চলে এসেছি পথ চলতে দ্বিতীয় পর্ব নিয়ে। আর এটা শুনে তুমি নিশ্চয়ই আর মুখ গোমড়া করে থাকবে না, কারণ তুমিও জানো এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে। বহু যুগের ওপার টোপার হতে নয়, মাত্র সাত দিন, হ্যাঁ মাত্র সাত দিন আগেই আমাদের কথা হচ্ছিল বাঙালির বর্ষা যাপন নিয়ে। কিন্তু আমাদের যাপনের কথা সেদিনই শেষ হয়নি, তাই মন বলে আজই তোমায় আবার চাই শোনাবারে। ঠিক যেখানে শেষ করেছিলাম মনে করে দেখো, বলেছিলাম বাংলার বর্ষা যাপনে গান নাচের গুরুত্ব ঠিক কতটা, মনে পড়ছে? কথা হয়েছিল ব্যাঙের বিয়ার নানান রকম সুর করা ছড়া নিয়ে, কথা হয়েছিল মনসার গান, মনসার পালা, রয়ানি গান নিয়ে। এছাড়াও জানো তো রয়েছে ধামাইল। বলা হয় সিলেট অঞ্চলে বর্ষাকালে অবসর সময় মহিলারা একসঙ্গে বসে হাসি ঠাট্টা ও গল্প গুজব করতেন। গুজবে মত্ত হয়ে থাকার এই যে মুহূর্তটা, এটাকে বলা হতো ধুম বইল। আর এই আড্ডা একসময় নাচে গানে রূপ নিত, এটাকে বলা হতো ধামাইল। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে ধামাইল গানের প্রচলন রয়েছে। রাধারমণ দত্ত ধামাইল গানকে অনেকটা জনপ্রিয় করেন। তাছাড়াও শাহ আব্দুল করিম, প্রতাপ রঞ্জন তালুকদার, ভরতচন্দ্র সরকার, শিখারানী দাস, সুনীল চন্দ্র সরকার প্রমুখ শিল্পী ধামাইল গান রচনা করেছেন। ধামাইল নাচের অন্যতম বিশেষত্ব হচ্ছে এ নাচ মূলত মহিলারাই নাচেন। বর্ষাকালে বিশেষ বিশেষ ধামাইল গানের উৎসব হয়, যেখানে অংশ নেয় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার লোকশিল্পীরা। ধামাইলের আসরে পাশাপাশি থাকে কিস্তাপালা, লোকনৃত্য, গাজির গীত, শিমিশা গান ও পুঁথি পাঠের আসর। গানের তালে তালি দিয়ে গোল করে ঘুরে ঘুরে এই নাচ করেন মহিলারা। নানান শুভ কাজে বরণডালা, প্রদীপ, জলভরা কলসি ইত্যাদি নিয়েও নাচের চল রয়েছে। গানের পাশাপাশি বর্ষায় বেড়ে ওঠা নদীতে শুরু হয় আরেক উৎসব নৌকাবাইচ। ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয়ভাবে অনেকগুলো নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন হয়ে থাকে। প্রত্যেক বর্ষায় সুরমা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এছাড়াও সুনামগঞ্জের কালনী নদীতেও আর একটা বড় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। পাশাপাশি বর্ষাকালে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা অঞ্চলেই এরকম নৌকাবাইচের আয়োজন হয়ে থাকে। নৌকাবাইচে এক সুরে নৌকার প্রতিযোগীরা গান গায় এবং এসব গানে থাকে প্রকৃতির কাছে সাহস।

0: সংগ্রহের আবেদন। সেই সঙ্গে নৌকার গতি অনুযায়ী অনেক সুন্দর সুন্দর নৌকার নামও হয়, যেমন ধরো ঝড়ের পাখি, পঙ্খীরাজ, তুফান মেল, ময়ূর পঙ্খী, অগ্রদূত, সোনার তরী ইত্যাদি। তবে নৌকা বাইচে নাম না দিলেও আমি তুমি হয়তো বর্ষাকালে জল জমলে কাগজের নৌকো নির্ঘাত ভাসিয়েছি। আমাদের অনেকের কাছে বর্ষা মানেই মঙ্গল, কারণ প্র্যাকটিক্যালি জল জমাটা কাঙ্ক্ষিত নয় মানছি, কিন্তু জল জমলে স্কুলে যেতে হবে না এই আনন্দটাও কিন্তু ছিল। কাগজের খেয়ায় পাড়ি দিতাম দূর দূরান্তরে, আর যদি বেরোতেই হয় সশরীরে তবে ছাতা বা রেনকোটই ভরসা, কারণ বর্ষায় মাঠে জল কাদায় ফুটবল খেলার যতই মোহিনী আকর্ষণ থাকুক, জলে ভেজা সপসপে বা কাদায় মাখা চপচপে হয়ে ঘরে ফিরলে বাড়ির লোক মোটেই খুব মধুর করে এসো করো স্নান নবধারা জলে বলে আপ্যায়ন করবে না। তবে যারা জানে তারা জানে বর্ষায় মাছ ধরার মজাটাই আলাদা, খাল নদী পুকুর ছাপিয়ে জলে একাকার, তারই মধ্যে মাছের দল ঘুরে বেড়াচ্ছে, গামছা দিয়ে মশারি দিয়ে ছিপ দিয়ে ধরা হয় মাছ। আর বাঙালির নোলার কথা কে না জানে, বৃষ্টি মানে খিচুড়ি, ডিম ভাজা, মাছ ভাজা, গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির মাধুর্য যে কি জিনিস, আহা। আজকাল তো আরো সুবিধে, বাড়িতে রান্না করতে ইচ্ছে না করলে অর্ডার দিয়ে দাও, তোমার পাতে চলে আসবে গোবিন্দ ভোগ চালের ভুনা খিচুড়ি, সর্ষে বাটা পোস্ত দিয়ে ভাপা ইলিশ, পাঁপড়, বেগুনি, আর শেষ পাতে আমসত্ত্বের চাটনি। বর্ষা পীড়িত তোমার জীবনে ডেলিভারি বয় না হয় হয়ে উঠুক ভালোবাসার মেঘদূত। না না না, কবি বলেছেন, হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে। আমি জানি আনন্দে হয়তো ওরকম ফিল হয়, কিন্তু ময়ূর তো আমরা খুব একটা দেখতে পাই না, বরং আশেপাশে একটু চোখ টোক মেলে তাকালে কাকের দল একদম ভিজে কাক ভেজা হয়ে চুপসি হয়ে বসে আছে ইলেকট্রিকের তারে, গাছের ডালে, কার্নিশের ধারে, এমনটা দেখাই যায়। কুকুর বেড়াল ওরা আশ্রয় নিয়েছে বিভিন্ন দোকানের শেডের তলায়, কিংবা আমাদের বাড়িঘরের বিভিন্ন জায়গায় যেখানে ছায়া রয়েছে, যেখানে বর্ষার ছাট গায়ে লাগবে না, জড়সড় হয়ে বসে আছে ওরা। বাইরে তখনও বৃষ্টি পড়ছে অঝোরে। তুমি ভাবো যে এরকম একটা জায়গায় তুমি হয়তো দূরে কোথাও বসে আছো, অথচ শান্তিনিকেতনে সেই বর্ষার মধ্যেই হয়তো পুরো দমে চলছে বর্ষা মঙ্গলের মহড়া, গান হচ্ছে, নাচ হচ্ছে তালে তালে, বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা। কোনোদিন ভেবে দেখেছো রবীন্দ্রনাথ না থাকলে বাঙালির কাছে অধরা থাকতো বর্ষার এই যাপন? প্রকৃতি প্রেম, পরিবেশ সচেতনতা এবং উৎসব মুখরতা মিলে মিশে তাই রবীন্দ্রনাথের হাত ধরে জন্ম আনুষ্ঠানিক বর্ষা মঙ্গলের। ডক্টর নিতাই বসু তার রবীন্দ্রসঙ্গীতের উৎস সন্ধানে বইতে লিখছেন, 1921 সালে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রাঙ্গণে প্রথমবার 17ই ও 18ই ভাদ্র তারিখে 18টি বর্ষার গান ও কয়েকটি আবৃত্তি সহযোগে অনুষ্ঠিত হয় বর্ষা মঙ্গল, যা কলকাতার সাংস্কৃতিক ক্ষেত্রেও এক নতুন অভিজ্ঞতা। ভেবে দেখো তো, তারপরে 100 বছরেরও বেশি সময় কেটে গেছে, তবুও আজও রমরম করে আমরা পালন করি বর্ষা মঙ্গল। শান্তিনিকেতনে ঋতু উৎসব, এটা শুরু হয় কিন্তু সৌমীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্রের হাত ধরে। তবে সেটা আলাদা করে বর্ষা মঙ্গল ছিল না, সেখানে বিভিন্ন ঋতুর গান নিয়ে একটা সম্ভার ছিল। পরে ভাগ্যিস বর্ষা মঙ্গল এলো, তাই তো আমরা রবীন্দ্রনাথের এতগুলো বর্ষার গান পেয়েছি। 115টা বর্ষার গান রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের মধ্যে, ভাবা যায়? নির্মল কুমারী মহলানবিশকে লেখা একটা চিঠিতে রবীন্দ্রনাথ লিখছেন, বলা বাহুল্য বর্ষা মঙ্গলের গানগুলি একটা একটা করে রচনা করা হয়েছে, যারা বইতে পড়বে, যারা উৎসবের দিন শুনবে, তারা সবগুলি একসঙ্গে পাবে। আমার মতে যেদিন একটি গান দেখা দিলে সেই দিন তাকে স্বতন্ত্র অভ্যর্থনা করে অনেকখানি নীরব সময়ের বুকে একটিমাত্র কৌস্তুভ মনির মতো ঝুলিয়ে দেখাই ভালো, তাকে পাওয়া যায় বেশি। বর্ষা মঙ্গলের জন্য শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের কাছের মানুষরা একরকম দাবি করে করে তার থেকে গান আদায় করতেন, এবং এদের মধ্যে অন্যতম ছিলেন শৈলজা রঞ্জন মজুমদার। তার যাত্রাপথের আনন্দ গান এই বইটাতে তিনি লিখছেন, একদিন আকাশে খুব মেঘ করেছে, জোরে জোরে বাতাস বইছে। গুরুদেবের ঘর থেকে বেরিয়ে আমি বাড়ি ফিরছি। ইচ্ছে করেই গুরুদেবকে শুনিয়ে শুনিয়ে বললাম, কি মেঘের ঘটা, কি বাতাস বইছে, মনে হচ্ছে শূন্যে উড়িয়ে নিয়ে যাবে। গুরুদেব শুনতে পেলেন ঠিকই, বললেন, বাড়ি যাচ্ছ যাও, এসব আমি শুনছি না। আমি আবার ঘরে ঢুকে বললাম, আপনাকে শোনাবার জন্য বলছি না। উনি বললেন, বুঝেছি বুঝেছি, যাও, এই গানটা না আমি লিখতে পারবো না। আমি তখন পা ছুঁয়ে প্রণাম করে বললাম, গান এলে জেদ করে থাকবেন না, এই বলে চলে এলাম। বিকেলে গুরুদেব ডেকে পাঠালেন, মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পারে, এই গানটি লিখেছেন। কিছু না বলে গানটি গলায় তুলে স্বরলিপি করে নিলাম। শৈলজারঞ্জনের এই যাত্রাপথের আনন্দ গান বই থেকেই জানা যায় যে রবীন্দ্রনাথের লেখা শেষ বর্ষার গান ওগো তুমি পঞ্চদশী পৌঁছিলে পূর্ণিমাতে, এই গানটাও বর্ষামঙ্গল উপলক্ষেই রচনা করা। এবং গান তৈরির ক্ষেত্রে রবীন্দ্রনাথ যে কতটা প্র্যাকটিক্যাল তারও একটা প্রমাণ পাওয়া যায় তার লেখায়। শৈলজারঞ্জন লিখছেন, প্রায় 50 জনের একটি দলকে এই গান শেখানো হয়েছিল। গুরুদেবের সামনে তারা যখন গাইল তখন একটা অদ্ভুত হট্টগোলের মতো শোনালো। গানটার এই পরিণতি দেখে তিনি চমকে উঠেছিলেন। সুরটা তখন তিনি সোজা করে দিলেন এবং সকলে মিলে সমবেত কণ্ঠে গাইল। পরের বছর বর্ষামঙ্গলে শ্রীমতী কণিকা মুখোপাধ্যায়, পরে বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এই গানটি আমি দুই সুরেই গাওয়ালাম। গুরুদেব এবারেও খুব খুশি হয়েছিলেন। তারই প্রস্তাবে এ গানটির গ্রামাফোন রেকর্ড করা হয়েছিল। তবে বর্ষা মানে কি শুধু মঙ্গল, তা তো নয়। বর্ষায় দুর্গতি বাড়ে বহু মানুষের, সেই কথা মাথায় রেখে হয়েছিল ভরসা মঙ্গল। 1342 বঙ্গাব্দের শ্রাবণ মাসে শান্তিনিকেতনের অধ্যাপক ও কর্মীরা হই হই সংঘ নামে একটা ক্লাব বা সভার প্রতিষ্ঠা করেছিলেন। এতে শিল্পাচার্য, নন্দলাল বসু, রথীন্দ্রনাথ ঠাকুর, অনিল কুমার চন্দ প্রভৃতি বয়স্কদের সঙ্গে যুবক অধ্যাপক ও কর্মীরা একদল ছিলেন। হই হই সংঘ এই বছরেরই 7ই ভাদ্র তারিখে বর্ধমানের বন্যা পীড়িতদের সাহায্যার্থে ভরসা মঙ্গল নামের একটা বিচিত্রানুষ্ঠানের আয়োজন করেন সিংহ সদনে। রবীন্দ্রনাথ তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানানোর জন্য মজার মজার নতুন নতুন গান লিখে দিয়েছিলেন। 7ই ভাদ্র সন্ধ্যায় ভরসা মঙ্গল জলসা অনুষ্ঠিত হল। রানী চন্দ সেই স্মৃতি ধরে রেখেছেন তার লেখায়। লিখছেন, ভরসা মঙ্গলের আগের দিন বিকেলে গরুর গাড়ি করে ছাপানো বিজ্ঞাপন বিলি করল হই হই সঙ্গের দল সারা আশ্রম ঘুরে। ঢোল, করতাল, হারমোনিয়াম, বাঁশি, শিঙা, শঙ্খ কিছুই বাদ ছিল না সেদিন সেই গরুর গাড়ির উপরে। পরদিন শান্তিনিকেতনের, শ্রীনিকেতনের যে যেখানে ছিল সবাই এসে জড়ো হলো সন্ধে হতে না হতেই সিংহসদনে। আসলে কি বলতো, বর্ষা আমাদের জীবনে এতটাই বিচিত্র যে শুরু করলে তার আঙ্গিকের শেষই হবে না। বর্ষা যেন প্রাণের আনন্দে চোখের জলের জোয়ার, সেই জোয়ারের টানে আমরা নিভৃতে আমাদের বর্ষা রাতের বন্ধুকে বলে উঠি, হে একা সখা, হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম, সমুখ দিয়ে স্বপন সম, যেও না মোড়ে হেলায় ঠেলে। কিন্তু যেতে তো হবেই, সময় শেষ, তোমাদের বর্ষা যাপন জারি থাক। বর্ষা মঙ্গল তো বটেই, আমাদের সবার মঙ্গল হোক। এতক্ষণ তোমাদের সঙ্গে পথ চলতে নিয়েছিলাম আমি রাহুল। আমাদের কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান পথ চলতে। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাহুল আচার্য, আকাশবাণী মৈত্রী। পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান
1: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন কীর্তন পরিবেশনায় রাধারানী দাস অধিকারী।

মধুময় সে ধাম বৃন্দাবনে রসরাজ প্রাণ গোবিন্দমা মায়ের কোলে বসে ক্ষীরসর নবনী সেবা করছেন। এমন সময় শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সমস্ত সখাগণ এসে মাকে বলছেন, ও মা কত বেলা, দাও না আমাদের ভাই কানাইকে সাজাই। মা যশোমতী বলছেন, না রে শ্রীদাম, আজ আমি আমার গোপালকে বনে পাঠাবো না। সে কি মা, ভাই কানাই না গেলে আমরা যে কেউই যাব না, দাও না মা সাজায়ে। মা যশোমতী বলছেন, জানিস আমি আমার গোপালকে কেন পাঠাই না? কেন মা? ওই কংসের কথা তোদের মনে নেই? ও মা, বনের তো অনেক কথাই বলা হয় না মা। কি কথা রে? মা চমকে উঠলেন, বল বল কি হয়েছে বনে?

0: কীর্তন পরিবেশন করলেন রাধারানী দাস অধিকারী। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ছোটদের আসর।
1: আমরা কাব্যকথার বন্ধুরা এখন পরিবেশন করছি কবিতা আলেখ্য, তিনি সুকুমার রায়।

দুই বাংলার ছোট বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করে দিলাম আজকের ছোটদের আসর। বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, কি ভালো আছো তো? খুব ভালো থাকবে, এই রকমই ভালো থাকবে, সবাই লক্ষ্মী হয়ে থাকবে। আর সময়টা বর্ষাকাল, চারপাশ কেমন সবুজ সুন্দর, দেখলে চোখ আর মন দুই ভালো হয়ে যাচ্ছে। আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে। তবে হ্যাঁ, বৃষ্টিতে ভেজা কিন্তু চলবে না। চলো আজকের অনুষ্ঠান শুরু করি। দরকারি কথা দু একটা তো আছেই, সে তো রোজই থাকে। তবে আজকে তোমাদের জন্য রয়েছে সেই ধারাবাহিক বিশেষ অনুষ্ঠানটি, আমরা করব জয়। এই অনুষ্ঠান আমরা শুনব এবং এই অনুষ্ঠানে তোমাদের সেই বিশেষ বিশিষ্ট বন্ধুদের কথা শুনব, যারা সত্যি তোমাদের থেকে একটু অন্যরকম, কিন্তু ভাবনায়, চিন্তায়, কাজে, কর্মে, পড়াশুনোয় কোনো দিক থেকে তোমাদের থেকে পিছিয়ে নেই। যে কোনো রকমের প্রতিবন্ধকতাকে ওরা বড় আঙুল দেখিয়ে বলছে আমরা করব জয়। এরকমই কিছু বন্ধুর সঙ্গে তোমাদের আজ পরিচয় হবে, তাদের সঙ্গে গল্প হবে, কথা হবে, তাদের অনুষ্ঠান শোনা হবে, যেমন প্রতি মাসে হয়। আর এই অনুষ্ঠান আজও তোমাদের কাছে নিয়ে আসবেন তোমাদের মৌসুমীদি, মৌসুমী সেনগুপ্ত। আমরা সেই অনুষ্ঠানে যাব, তবে তার আগে এই যে আজকে 25 তারিখ আর আগামীকাল 26শে জুলাই, এই দিনটা কেন একটু আলাদা, কেন একটু স্পেশাল, সেই কথাটা তোমাদের বলতেই হবে। আগামীকাল 26শে জুলাই দিনটা আমরা আন্তর্জাতিকভাবে পালন করি, ইন্টারন্যাশনাল ডে ফর দি কনজারভেশন অব দ্য ম্যানগ্রোভ ইকোসিস্টেম। ইংরেজিতে বললে বুঝতে একটু সুবিধে হয়, তবে বাংলাতেও বলবো। সেটা হলো ম্যানগ্রোভ ইকোসিস্টেম সংরক্ষণের জন্য আন্তর্জাতিক দিবস। উপকূলে যে নোনা জলে জন্ম নেওয়া ম্যানগ্রোভ বৃক্ষ, এই ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র, এটা কিন্তু আমাদের ইকোসিস্টেমের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝড় থেকে, জলোচ্ছ্বাস থেকে, ঢেউয়ের আঘাত থেকে উপকূলকে রক্ষা করে এই ম্যানগ্রোভ অরণ্য। জীব বৈচিত্র্য টিকিয়ে রাখতে সাহায্য করে, জীব বৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করে, আর তার সঙ্গে কি করে জানো, বিপুল পরিমাণ কার্বন সংরক্ষণ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের সাহায্য করে। বুঝতেই পারছ যে ইকোসিস্টেমে এত বড় ভূমিকা নেয়, এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, তাকে ধ্বংসের হাত থেকে বাঁচানোটা আমাদের কর্তব্য। ধ্বংসের হাত থেকে এই অনন্য বনভূমিকে বাঁচানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি, এবং সেটা নিতেও হবে। যেমন সরকারিভাবে বা বেসরকারি তরফে এটা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান এই কাজে এগিয়ে আসছেন, তেমনি আমরা সাধারণ মানুষও যদি এই বিষয়ে একটু সচেতন হই, একটু যদি পরিবেশ রক্ষার ব্যাপারে উদ্যোগী হই, নিজেদের সুবিধার জন্য অকারণে সবুজ ধ্বংস না করি, বনভূমি কেটে নষ্ট না করি, তাহলেই কিন্তু আমরাও এ ব্যাপারে অনেকটা বড় ভূমিকা নিতে পারি। এই যে উপকূল অঞ্চলের বাসিন্দারা যারা আশেপাশে থাকেন, সেই স্থানীয় বাসিন্দাদের নিয়ে যদি একটা পরিবেশ বান্ধব জীবিকা গড়ে তোলা যায়, যেমন ধরো মৎস্য চাষ বা ইকো ট্যুরিজম, এগুলি যদি গড়ে তোলা যায়, তাহলে কিন্তু বনজ সম্পদ ধ্বংস করার প্রবণতা অনেকটা কমবে। ক্ষতিগ্রস্ত ম্যানগ্রোভ এলাকায় নোনা জলের পরিবেশ ফিরিয়ে এনে নতুন করে চারারোপণ যদি করা যায়, তাহলেও পরিবেশ পুনরুদ্ধার হবে এবং ক্ষয়প্রাপ্ত জলাভূমিও পুনরুদ্ধার করা সম্ভব হবে। অবৈধভাবে গাছ কাটা এবং তারই সঙ্গে সঙ্গে

যথেচ্ছভাবে বনভূমি ধ্বংস করা এই কাজগুলো থেকে যদি আমরা বিরত থাকি, তাহলে কিন্তু আমরা অনেকটাই যে জলবায়ু পরিবর্তনের যে কুফল তার মোকাবিলা করতে পারব। তাহলে একটা জিনিস খুব পরিষ্কার যে এই ম্যানগ্রোভ ইকোসিস্টেমের সংরক্ষণ দরকার, আর তারই জন্য 26 জুলাই তারিখটাও আমাদের মনে রাখা দরকার, কারণ এটি হল ম্যানগ্রোভ ইকোসিস্টেম সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক দিবস। আর যে কথাটা বলবো বলে ভেবেছি প্রথমেই, তার আগে 26 জুলাই এর কথাটা মনে এসে গেল। সামনের সপ্তাহে একটা দিন আসছে যে দিনটা আমাদের প্রিয় বাঘু মশাইকে নিয়ে। আমরা সবাই চিড়িয়াখানায় গিয়ে বাঘ দেখতে ভালোবাসি, সত্যি তো। বাঘের যে রাজকীয় ভঙ্গি, যেমন তার চেহারা, তেমনি তার হাঁটা চলা, তেমনি তার একটা ভাবগম্ভীর ব্যক্তিত্ব, সত্যি সত্যি বেশ সম্ভ্রম আদায় করে নিতে পারে। এই বাঘকে নিয়েও একটা আন্তর্জাতিক দিবস রয়েছে, যেটা আমরা প্রতি বছর 29 জুলাই পালন করে থাকি। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, তার মানে এটা গোটা বিশ্ব জুড়েই পালন করা হয়। ভারত, বাংলাদেশ, নেপাল এইসব জায়গায় বাঘের ঘনত্ব বেশি। তারই সঙ্গে সঙ্গে ইংল্যান্ড ও আমেরিকা যুক্তরাষ্ট্র বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে এই দিবস পালন করা হয়ে থাকে। বাঘ সংরক্ষণের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করার জন্যই প্রতি বছর 29 জুলাই তারিখে

এর যেটি মুখ্য উদ্দেশ্য সেটা তো আমি একটু আগেই বলেছি, বাঘের সংরক্ষণ। এবং বাঘের সংরক্ষণের জন্য যেটা করা দরকার, তাদের থাকার জায়গা, তাদের আবাসস্থল রক্ষা করা, আবাসস্থলের সংরক্ষণ, তাদের থাকার ক্ষেত্রে সুরক্ষা দেওয়া, এ ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। প্রতি বছর বুঝতেই পারছ নানান রকম কর্মসূচি নেওয়া হয় যাতে বাঘের সংখ্যা আরো বৃদ্ধি করা যায়। বাঘের সংখ্যা আমাদের দেশে কমে আসছিল, সেটা আমাদের জন্য সত্যি সত্যি একটা ভীতির এবং মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই ব্যাপারগুলি থেকে যাতে আমরা উদ্ধার পেতে পারি, তারই জন্য কিন্তু এই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসের উদযাপন। বাঘ ভারতের জাতীয় পশু, তাই এই কারণে আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে এই দিবস আরো বেশি গুরুত্ব সহকারে উদযাপিত হয়ে থাকে। একটা পরিসংখ্যান তোমাদের দিই, আমাদের দেশে 58টি অভয়ারণ্য এবং 3682টি বাঘ ভারতে রয়েছে। এটি সত্যি একটি দৃষ্টান্ত। বাঘের সংখ্যা আগের থেকে বৃদ্ধি পেয়েছে এবং তাদের বসবাসের জন্য অরণ্যের যে সামগ্রিক পরিস্থিতি তারও অনেক পরিবর্তন ঘটেছে, তার পরিবেশ পরিস্থিতির উন্নতিও ঘটেছে, এটি নিশ্চয়ই একটি আশার কথা। তাহলে 29শে জুলাই ব্যাঘ্র দিবস, এই দিনটা বারে বারেই আসে, প্রতি বছর আসে, শুধু এই দিনে তো নয়, বাঘ আমাদের জাতীয় পশু, তাই বাঘকে ঘিরে এই দিনটির কথা আমরা নিশ্চয়ই নিশ্চয়ই করে মনে রাখব। চলো বাঘকে নিয়ে একটা গান তো এবার আমরা শুনতেই পারি।

গানের পর চলে এসেছি আমাদের সেই বিশেষ অনুষ্ঠানে, আমরা করব জয়। চলো তোমাদের মৌসুমীদের সঙ্গে আমরা সবাই বেরিয়ে পড়ি সেই বন্ধুদের সঙ্গে আলাপ করার উদ্দেশ্যে। বন্ধুদের সঙ্গে আলাপ পরিচয়ের পর তাদের মনের খবর, তাদের কথা, তাদের ভাবনা, তাদের গান কবিতা, এই সব কিছুতেই আজকের এই অনুষ্ঠানটি সেজে উঠবে। এই অনুষ্ঠান তোমাদের কাছে নিয়ে আসবেন তোমাদের মৌসুমীদের, মৌসুমী সেনগুপ্ত। শুনি তাহলে অনুষ্ঠান আমরা করব জয়।

0: আজ ছোটদের আসরে আমাদের খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান আমরা করব জয়। এই জন্য আমরা উত্তরপাড়ায় লুই ব্রেল স্কুলে চলে এসেছি। এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টিচার ওনার সাথে আমরা প্রথমে কথা বলে নেব, জেনে নেব এই স্কুল সম্বন্ধে বিশদে কিছু, তারপর চলে যাব ছোট ছোট বন্ধুদের সাথে কথা বলতে, এবং তারপর তারা যেমন আমাদেরকে গান আবৃত্তি শোনায় তেমনি শোনাবে। চলো আর সময় নষ্ট করব না, এবার আমরা সেই অনুষ্ঠানে কান পাতি। প্রথমেই জানাই এই স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত টিচার শর্মিষ্ঠা নস্কর, উনার সাথে কথা বলে নি। ম্যাডাম নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
0: আচ্ছা, প্রথমেই জানতে চাইবো আপনাদের এই স্কুলটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
1: এটা প্রথম 1978 সালে স্কুলটা প্রথম হয়, তারপরে 1988 সালে সরকারি ভাবে এটা স্পন্সার পায় আমাদের স্কুলটা উত্তরপাড়া।
0: যখন এই স্কুল শুরু হয়েছিল কতজন প্রশিক্ষণপ্রাপ্ত টিচার ছিল আর কতজন স্টুডেন্ট নিয়ে এই স্কুল শুরু হয়েছিল?
1: তখন আমাদের 22 জন ছিলেন, শিক্ষক শিক্ষাকর্মী সব মিলিয়ে।
0: আচ্ছা, এখন স্টুডেন্ট সংখ্যা আপনাদের কত?
1: স্কুলের এখন সংখ্যা এখন ওই 65 জনের মতন চলছে।
0: আর যখন শুরু করেছিলেন তখন কত ছিল?
1: তখন 140 জন ছিল।
0: মানে কমেছে, ডিটোরেট করেছে,
1: অনেক অনেক কমে গেছে।
0: আচ্ছা, আপনারা এই বাচ্চাদের এই পড়াশোনা ছাড়া আর কি কি শিক্ষা দিয়ে থাকেন?
1: এখানে পড়াশোনার পাশাপাশি তবলা শেখানো হয়, যেখানে প্রত্যেকটা বাচ্চা ছেলে মেয়ে অংশগ্রহণ করে শেখার সুযোগ পায়। শুধু তবলাই নয়, এখানে ব্রেল তো শেখানো হয়, তো ওটা পড়াশোনার মধ্যেই পড়ছে। তাছাড়াও চেস, আমাদের স্কুলের খুব বড় নাম আছে, এরা খেলাধুলায় খুব পারদর্শী। খেলাধুলায় বিভিন্ন জায়গায় এবারেও বেঙ্গল খেলে এসছে তুর্য সরকার, তো জাস্ট 2 দিন আগেও পর্যন্ত ওরা খেলে চ্যাম্পিয়ন হয়ে এসছে, যেটা ভয়েস অফ ওয়ার্ল্ডে যে চেস কম্পিটিশনটা হলো ওই চেসটা ওরা খেলে। তবলা করে, গান শেখে, আর তার সঙ্গে ক্রিকেটও খেলে, আর্ট অ্যান্ড ক্রাফট, ডান্স, এগুলো হয় আমাদের।
0: আমরা শুনে নিলাম লুই ব্রেইল স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত টিচার শর্মিষ্ঠা নস্করের সাথে কথা বলে নিলাম, ওনার কথা শুনে নিলাম। এরপর আমরা এই স্কুলেরই কিছু ছোট বন্ধুর সাথে কথা বলে নেব।

0: বলো তোমার নাম কি?
1: আমার নাম
0: হুম
1: আমার নাম হচ্ছে সোহানি চক্রবর্তী।
0: আচ্ছা সোহানি, তুমি কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস 2।
0: ক্লাস 2-তে। পড়াশোনা করতে তোমার কেমন লাগে?
1: ভালো লাগে।
0: তোমার বাড়ি কোথায়?
1: আমার বাড়ি
0: হুম
1: আমার বাড়ি হচ্ছে নবজীবন, কলকাতা।
0: কলকাতায়?
1: হ্যাঁ।
0: বেশ, তোমার বাড়িতে কে কে আছে?
1: আমাদের বাড়িতে
0: হুম
1: আমার দিদা আছে, আমার দাদু আছে,
0: হুম
1: মা আর বাবা
0: হুম
1: আর মাসি।
0: আচ্ছা, কে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে?
1: আমাকে?
0: হুম
1: দাদু আর দিদা।
0: আচ্ছা, বেশ।

0: তুমি কি এখানে থাকো না প্রত্যেক দিন স্কুলে কার সাথে আসো?
1: এখানে থাকি।
0: এখানে থাকো। লাস্ট বাড়ি গিয়েছিলে কবে?
1: রথ পুজোর দিন।
0: আচ্ছা, আবার কবে বাড়ি যাবে?
1: পুজো ছুটিতে যাব।
0: আচ্ছা আচ্ছা, তোমার কি খেতে ভালো লাগে?
1: আমার আমার সবই খেতে ভালো লাগে।
0: তুমি সব থেকে কি খেতে ভালোবাসো?
1: দই খেতে ভালোবাসি, আর লাড্ডু খেতে ভালোবাসি,
0: আচ্ছা,
1: আর মিষ্টি খেতে ভালোবাসি।
0: তার মানে তুমি মিষ্টি খেতেই খুব ভালোবাসো। বেশ, অনেকক্ষণ কথা বললাম তোমার সাথে। তুমি পড়াশোনা ছাড়া আর কি কি শেখো?
1: গান শিখি।
0: বেশ, তাহলে আমাদের একটা গান শোনাও আজকে।
1: শোনাচ্ছি। হ্যাঁ
0: হ্যাঁ।

দাদাকে পাই, ধ্রুব তারা হয়ে এত আকাশের নীলে, হে সাধক সুমহান, তোমাকে জানাই মোরা গভীর প্রণাম, হে মহামতি তুমি রাধা কৃষ্ণ।

0: বলে তোর চোখে ছিলে শুভ স্বপ্নে, তুচ্ছ করেছিলে শুভ স্বপ্নে, ভারত মাতা ছিলে সুসন্তান, সর্বপল্লী তুমি রাধা কৃষ্ণান, ধ্রুব তারা হয়ে আছো আকাশের নীলে, এসাধো সুমহান, তোমার জীবন আচার মোদের শিখায়, কিভাবে জীবনে ওগো বড় হওয়া যায়, তোমার জীবন আচার মোদের শিখায়, কিভাবে জীবনে ওগো বড় হওয়া যায়, বিশ্ববাসী পেয়েছে কেন তা কোষ, তোমার আদর্শ এটা কি তো পরশ, বিশ্ববাসী পেয়েছে কেন তা কোষ, তোমার আদর্শ তো পরশ, হয়েছিলে তুমি শেষে রাষ্ট্র প্রধান, হয়েছিলে তুমি শেষে রাষ্ট্র প্রধান।
1: খুব সুন্দর হয়েছে। এরপর চলো আমরা আরেক ছোট বন্ধুর সাথে কথা বলে নিই। একদম পাশে আমার বসে রয়েছে, বলো তোমার নাম কি?
2: শিবম হালদার।
1: শিবম হালদার, আর তুমি কোন ক্লাসে পড়ো?
2: ওয়ান।
1: আচ্ছা, পড়াশোনা করতে কেমন লাগে?
2: ভালো।
1: কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগে? কোন সাবজেক্টটা কি পড়তে ভালো লাগে? বাংলা ভালো লাগে, না ইংলিশ ভালো লাগে, না অঙ্ক ভালো লাগে, কোনটা পড়তে ভালো লাগে?
2: সবকিছু।
1: পড়তে ভালো লাগে না খেলতে ভালো লাগে?
2: পড়তে
1: পড়তে ভালো লাগে। ব্রেলের মাধ্যমে পড়তে পারো? ও, এখনো তুমি ব্রেলের মাধ্যমে আসোনি?
2: নাম্বার মুখস্থ করছো?
1: আচ্ছা, এখন নাম্বার মুখস্থ করছো, বেশ। নাম্বার মুখস্থ করে এখন লিখতে পারো, মোটমাট ব্রেল এখনো চালু হয়নি, তাই তো? এবার বলো যে পড়াশোনা ছাড়া আর কি কি করতে ভালো লাগে তোমার?
2: খেলতে
1: খেলতে ভালো লাগে। কি খেলতে ভালো লাগে?
2: খেলতে দাবা।
1: ও, দাবা খেলতে ভালো লাগে, বেশ। তোমাদের স্কুলে নাকি খুব ভালো দাবা খেলানো শেখা হয় এবং অনেকখান থেকে অনেক বড় বড় চ্যাম্পিয়ন বেরিয়েছে, তাই তো? কোথাও খেলতে গেছো?
2: আমি তো ছোট, আমি খেলা শিখছি।
1: ও, তুমি তো ছোট, তুমি এখন খেলা শিখছো, একদম ঠিক কথা বলেছো, বেশ। অনেকক্ষণ কথা বললাম, এবার তুমি আজকে ছোট বন্ধুদের কি শোনাতে চাও বলো?
2: লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কতদিন ভাবে ফুল উড়ে যাব, কবে যেটা খুশি খেতে যাব, ভারী মজা হবে, তাই ফুল একদিন মেরে দিল দানা, প্রজাপতি হলো তাহলে কে করিবে না, রয়ে রয়ে ভাবে বসে প্রদীপের আলো, পুরীতে পেতাম যদি হতো বড় ভালো, ভাবিতে ভাবিতে শেষে কল পেলো কাকা, জন্য কি হলো সে ঘরে যায় না তো রাখা, পুকুরের জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি।
3: ভালো হয়েছে
1: আমরা দুই ছোট বন্ধুর সাথে কথা বলে নিলাম। এরপর চলো আমরা আরেক ছোট বন্ধুর সাথে কথা বলে নিই। বলো তোমার নাম কি?
4: রাগিনী সাউ।
1: রাগিনী সাউ, কোন ক্লাসে পড়ো?
4: ক্লাস টু।
1: ক্লাস টু তে পড়ো। বাড়িতে তোমার কে কে আছে?
4: মা, বাবা, ঠাম্মা, কাকু আর আমি।
1: আচ্ছা, তুমি তো এখানেই থাকো, তাই না?
4: হ্যাঁ।
1: কি খেতে ভালো লাগে তোমার?
4: রুটি।
1: রুটি দিয়ে কি খেতে ভালোবাসো?
4: কি আমি? ঢেঁড়শালুর তরকারি।
1: বাহ বাহ বাহ, বেশ। আর মাছ, মাংস, ডিম এগুলো ভালো লাগে না?
4: হ্যাঁ।
1: বেশ, ঠিক আছে। আর পড়াশোনা ছাড়া আর কি কি করো?
4: গান শিখি, কবিতা শিখি, রেলে লেখা শিখছি, ডট নাম্বার শিখছি।
1: বা বা বা, আচ্ছা, গান তো শেখো বলছো, তো গান আমাদের একটা শোনাবে?
4: আমি কবিতা শোনাবো।
1: ঠিক আছে, একটা কবিতা শোনাও।
4: হাট লিখেছেন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঘুমোর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে জিতায় ভাগ্নি মদন, হাট বসেছে শুক্রবারে, বংশী গজ্জে পদ্মা বাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে,
2: ছেলেগুণ পটল মূলো, বেতের কোনা ধানা কুলো, সরতে সোলা ময়রা আটা, ইটের আপার নকশা কাটা, চাদরি করা বেরি হাতা, শহর থেকে চষ্টা খাতা, কর্তি গড়া একো ঘুরে, মাছি যত বেড়ায় উড়ে, পরে রাটি নৌকো বেয়ে, ঘটে চাষের মেয়ে, আন্দোবানায় পথের পরে গান শুনিয়ে বৃষ্টি করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে ছাটা করে।
1: বাবা বাবা বা কি সুন্দর আমাদেরকে একটা পুরো কবিতা শুনিয়ে দিল, খুব ভালো হয়েছে। এতক্ষণ তো আমরা শুনে নিলাম, ছোট বন্ধুদের গান কবিতা শুনে নিলাম। এরপর আমরা এই প্রশিক্ষণপ্রাপ্ত টিচারের কাছ থেকে তাদের বিশদে শুনে নেব। প্রথমে সোহানি সরকার সম্বন্ধে আপনি কিছু বলুন।
5: সোহানি ফুল ব্লাইন্ড, সোহানি একদম ছোট থেকেই এখানে এসেছিল, ওই 4.5 বছর থেকে তখন এসেছিল আমাদের স্কুলে। তো ভীষণ মিষ্টি মেয়ে এবং খুব ভালো, এখন বর্তমানে ওর প্রোগ্রেস বলতে খুব ভালো গান করে ও। এখন আজকে যে গানটা করলো সেটা গলাটা খুব খারাপ কাটছে প্রচন্ড, তাই না হলে ওর গানের গলা ভীষণ ভালো। এবং ও যে যে অবস্থায় এসেছিল তখন তো ছোট একদম, 4.5 বছরের বাচ্চা, তখন তো তার পক্ষে ব্রেল জানা বা কিছু জানা কিছুই তখন জানে না, মানে জানতো না, সব তো স্কুল থেকেই ও এগুলো রপ্ত করেছে, মানে ব্রেল জানা, ব্রেলের ডট নম্বর, ব্রেলের ব্রেলটা কিভাবে ছোট থেকে শিখছে এখনো, ওর এখন 5.5 বছর 6 বছর বয়স, এখন থেকে অনেকটা শিখে গেছে, গান দুর্দান্ত করে। তার মধ্যে ওর পড়াশোনা বা যে কোনো বিষয় শেখার আগ্রহ খুব
1: বেশ বেশ। এরপর আপনি শিবম হালদার সম্বন্ধে কিছু বলুন।
5: শিবম হালদার, শিবম 4 বছর বয়সে আমাদের স্কুলে এসেছিল, তো ছেলেটি ভীষণ ওইটুকুন ছেলেকে দেখে আমরা অন্যান্য বাচ্চা যারা বড় বাচ্চা তাদেরকে আমরা ওর উদাহরণটাই দিই, যে ও কিন্তু কোনো কিছু স্কুলে ও একদম সুন্দরভাবে হস্টেলে থাকে, মানে রাত্রিবেলা থাকে, কান্নাকাটি করে না, খুব ইন্টারেস্ট ও স্কুলে থেকে পড়াশোনা করব। 4 বছর বাচ্চা, তো তো যারা বড়রা আসে তা আমরা তখন ওরা তো মায়ের সঙ্গে বাড়ি যাওয়ার জন্য হস্টেলে থাকবে না, মায়ের সঙ্গে কান্নাকাটি করে বাড়ি যাওয়ার জন্য, তখন আমরা উদাহরণ দিই যে এত ছোট বাচ্চা থাকে তুই তাহলে থাকতে পারবি না, তো তুইও থেকে দেখ, ও কিন্তু আছে। এবং ও বাড়িতে গেলে ওখানে বাড়িতে বেশি দিন থাকে না, আমাদের স্কুলেতে ও আসার জন্য খুব কানাকাটি করে, ওর মা বাবা নিয়ে গেলেও ম্যাক্সিমাম 2-3 দিনে আবার চলে আসে, ও খুব তাড়াতাড়ি চলে আসে। এবং এখানে স্কুলে ছোটাছুটি হ্যাপি থাকে, আর ও এত ছোটবেলায় এসেছিল আমরা ওকে একদম হাতে করে মানুষ করেছি।
1: ওকে পুরো ব্লাইন্ড,
5: ফুল ব্লাইন্ড অবশ্যই, এখানে আমার বাচ্চারা সবাই ফুল ব্লাইন্ড, লো ভিশন কেউ নেই।
1: আচ্ছা, সবার শেষে আমরা রাগনি সাহু সম্বন্ধে জানতে চাইবো।
5: রাগিনী সাহু বলতে গেলে একটা খুব মেয়েটা এত ট্যালেন্ট মেয়ে, কিন্তু ও কিন্তু বাংলা জানতো না, ফ্যামিলি কেউ বাংলা জানে না।
1: আচ্ছা,
5: এটা বেঙ্গলি মিডিয়ামে ভর্তি হয়েছে খুব কম বয়সে, ও ওই 4.5 বছর 5 বছরের নিচেই ও ভর্তি হয়েছে, কিন্তু তখন ও হিন্দিতেই কথা বলতো, আমরা ওকে সবাই মিলে বাংলায় বলেছিলাম যে তুমি বেঙ্গলি মিডিয়ামে তো ভর্তি, তোমাকে বাংলাতেই কথা বলতে হবে, এমনকি ওর মাকেও বলেছিলাম যে যেন বাড়িতে অভ্যাসটা বাংলাতেই করে, আপনারা বাড়ি বাংলাতেই করাবেন, কিন্তু খুব তাড়াতাড়ি করে ও খুব ভীষণ ইম্প্রুভ করে গেছে ও বাংলাতে। এখন আপনি যে কথা বললেন ও বুঝতেই পারবেন না, মানে ও আগে হিন্দি বলতো।
1: আচ্ছা,
5: তো পড়াশোনা খুব ভালো, এরা প্রত্যেকেই ভালো পড়াশোনা, যা শেখায় খুব সুন্দরভাবে ওরা ক্যাচ করে নেয়, গান শেখে, তবলা শেখে, এই তো রাগিনী তবলা শেখে, তবলা তবলাটা এখনো ঠেকা বলতান ঠেকাগুলো শিখছে, দাবাও শিখছে।
1: বেশ, ওই একটা কথাই বলতে ইচ্ছা করছে, হ্যাঁ আমরা করব জয়, আমাদের অনুষ্ঠানের নাম হলো আমরা করব জয়, সত্যি তারা একদিন জয় করতে পারবে। একটু প্রশিক্ষণপ্রাপ্ত টিচারের মাধ্যমে যদি পড়াশোনা ঠিক মতো করে করতে পারে, প্রশিক্ষণ পেতে পারে, তাহলে তারা অনেক দূর যাবে এবং তারা বলতে পারবে আমরা করব জয়। আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই।

আমরা করব জয়। শুনছিলাম ধারাবাহিক এই অনুষ্ঠান। প্রতি মাসের মতো আজও এই অনুষ্ঠান তোমাদের জন্য সাজিয়ে তুললেন তোমাদের মৌসুমীদের। বন্ধুদের সঙ্গে কথায় বার্তায় বারে বারে সেই কথাই প্রতিধ্বনিত হল, ওদের ভাবনার মধ্যে দিয়ে সেই কথাই আবার আমাদের সামনে এল, যে ভাবনা ওদের একান্ত নিজের, একান্ত মনের। আমরা করব জয়, ওদের এই জয়ের পথে আমরাও সঙ্গী থাকব। আমরা চাই ওরা এভাবেই আরো অনেক অনেক দূরের পথ পাড়ি দিক। এই অনুষ্ঠান তোমাদের কাছে নিয়ে এলেন তোমাদের মৌসুমীদি, মৌসুমী সেনগুপ্ত। আজকে ছোটদের আসর তাহলে এই পর্যন্তই থাক। খুব ভালো থেকো সকলে, আবার কথা হবে, দেখা হবে আগামী শনিবার। আজকে চলি, সকলকে আরও একবার অনেক অনেক ভালোবাসা।

0: ছোটদের আসর শুনলেন, উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত, আকাশবাণী মৈত্রী।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান ছোটদের আসর, উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না।

এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাকে সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সকালের ভালোবাসার নিবেদন, মনের মতো গান অনুষ্ঠান। সকলকে আপনাদের শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাই এই অনুষ্ঠানে, এবং স্টুডিওর এ প্রান্তে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু আমি পুনম বাগ। শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের ওদিকে সকালের আকাশটি কেমন? বাইরে কি মেঘের আনাগোনা, নাকি পূব আকাশে সবে মাত্র রোদের উঁকি ঝুঁকি? আজ আমি বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম আকাশের মন কেমন যেন মেঘমন্দ্রিত। ঘরের জানালায় এসে আলতো করে ছুঁয়ে যাচ্ছে ভেজা বাতাস। জানালার ধারের আমাদের কদম গাছটা কিংবা মায়ের যখন রোদে শুকোতে দেওয়া হচ্ছে ভেজা কাপড়, সব কিছু সঙ্গেই তো জড়িয়ে আছে বৃষ্টির এক অদ্ভুত মায়া। আজ আমাদের কল্পনার তুলিতে মনের ক্যানভাসে রঙের নাম বৃষ্টি। আসুন আজ প্রাতকালের এই মনের মতো গান অনুষ্ঠানে আমরা বুঁদ হয়ে থাকি বৃষ্টির সাত কাহনে। বৃষ্টি মানেই তো শুধু জলবিন্দু নয়, বৃষ্টি নস্টালজিয়া। ছোটবেলার কথা মনে পড়ে? বৃষ্টি হলেই আমরা সবাই কেমন কাগজের নৌকো বানিয়ে সেই জলেতে ভাসাতাম, সে নোংরা জল কি না আমরা অত ভাবতাম না। কিংবা মায়ের হাতের গরম গরম খিচুড়ি আর ইলিশ ভাজার গন্ধ, বৃষ্টির ফোঁটায় মাটির সোঁদা গন্ধ যেন আমাদের ভুলিয়ে দেয় সমস্ত ক্লান্তি, সমস্ত ব্যস্ততা। কবি সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ, এপার বাংলা ওপার বাংলায় বৃষ্টির প্রেমে পড়েননি এমন মানুষ কিন্তু খুব বেশি নেই। মেঘের চাদরে যখন চারপাশ ঢাকা পড়ে তখন মন কেমন যেন আনমনা হয়ে যায়। মনে হয় এই শ্রাবণের ধারায় ধুয়ে যাক সমস্ত গ্লানি, নতুন করে শুরু হোক প্রাণের স্পন্দন। আচ্ছা, আপনাদের কি মনে হয় না শ্রাবণের এই বাতাস মন কেমন অচেনা সুরে গান গেয়ে ওঠে? যেন মেঘের গর্জন আর পাতার মর্মর ধ্বনি মিলে মিশে তৈরি করে এক অপূর্ব ঐকতান। প্রকৃতি আজ এক অনন্য রূপ নিয়ে হাজির, তাই না? সেই রূপের টানে ভেজা বাতাসের সুবাসে আজ আমাদের মন ভাসতে চাইছে বড় বহু দূরে। আর এই মনের কোণে জমে থাকা মেঘের নাচনকে আরও একটু গভীর করে তুললে চলুন আমরা সুরের ডানায় ভর দিয়ে ভেসে পড়ি। আপনারাও কান পাতুন আপনাদের মৈত্রী প্রচার তরঙ্গের রেডিও সেটে। ঠিক এই মুহূর্তে আপনাদের মনের আকাশকে আরও একটু স্নিগ্ধ করতে নিয়ে এলাম একটি দারুণ গান। শুনুন বিশিষ্ট শিল্পী রূপঙ্কর বাগচির কণ্ঠে।

বৃষ্টির এক একটা রূপ এক এক রকম, তাই না? কখনো সে আসে মুষল ধারে, চারপাশ ভাসিয়ে নিয়ে যাওয়ার এক দাপট দেখায়, প্রবল সে দাপট। আবার কখনো সে আসে একেবারে নিঃশব্দে, ইলশে গুড়ি হয়ে। এই মেঘলা দিন, জানালার ধার এবং একটা আরাম কেদারায় বসে বাইরে তাকিয়ে থাকার যে সুখ, আর তার সঙ্গে কি তুলনা হতে পারে? আলসেমি যেন এক অদ্ভুত চাদর হয়ে আমাদের জড়িয়ে ধরে, তাই না? কোনো কাজেই মন বসে না, চেনা রুটিনগুলো কেমন যেন ওলট পালট করতে ইচ্ছে হয়। আসলে মেঘলা আকাশ আমাদের মনের ভিতর এক অদ্ভুত একাকিত্ব তৈরি করে, এবং সে একাকিত্ব কিন্তু কষ্ট দেয় না মানুষকে। সে একাকিত্ব মানুষকে নিজের মধ্যে নিজেই ডুবতে চাওয়ায়। পুরনো ডায়েরির পাতা উল্টানো, কোনো এক প্রিয় মানুষের কথা মনে পড়া, কিংবা কোনো এক হারিয়ে যাওয়া বিকেলের স্মৃতিতে ডুব দেওয়া, সবই তো এই মেঘলা দিনের, বৃষ্টির দিনের দান। আকাশ যখন মেঘে মেঘে অন্ধকার হয়ে আসে, তখন আমাদের মনের আকাশেও জমে ওঠে কত না বলা কথা, কত চাপা দীর্ঘশ্বাস, তাই না? সবই তো আর বৃষ্টিতে সবাই ভিজতে পারে না, কেউ কেউ শুধু ভিজে যায় স্মৃতির বৃষ্টিতে। ঘরের কোণে জমা হওয়া সেসব ধূসর স্মৃতিরা আজ যেন মেঘের ডাকে আবারও প্রাণ ফিরে পেয়েছে। এমন একটা দিনে যখন সারাটা দিন জুড়েই মেঘেদের এই কানামাছি খেলা চলে, তখন মনের সেই অবাধ্য একাকিত্বকে সুরে বেঁধে নেওয়ার চেয়ে ভালো আর কি বা হতে পারে, তাই না শ্রোতা বন্ধুরা? চলুন মেঘলা দিনের সেই চাদরে নিজেদের আরও একটু মুড়িয়ে নিই। এই মেঘলা আকাশের বিষণ্নতা আর মাধুর্যকে এক সুতোয় বাঁধতে এবার আপনাদের জন্য রাখলাম শ্রীকান্ত আচার্যের সেই মায়াবী গানটি।

জানেন তো, বৃষ্টির এই যে রূপ সে কিন্তু ভীষণ রোম্যান্টিক, প্রচণ্ড জীবন্ত। যখন মনে করুন টিনের চালে ঝমঝম করে বৃষ্টির নূপুর বাজে, কিংবা বকুলতলায় ভেজা ফুলের গন্ধ বাতাসে ভেসে বেড়ায়, আহা, তখন মনে হয় প্রকৃতি যেন কোনো এক জাদুকরের ছোঁয়ায় বদলে গেছে। আর আমরা তো সবাই জানি প্রকৃতির থেকে বড় জাদুকর আর কেই বা আছে। নদী নালা খাল বিল পুকুর সবই যেন কানায় কানায় ভরে উঠে এক আনন্দের গান গায়। বৃষ্টির এই যে রূপান্তর, খরা কেটে গিয়ে চারিদিকে প্রাণের এই যে নতুন সঞ্চার, একে অপরূপ সৃষ্টি ছাড়া আর কী বা বলা যায়। আর গানের কথায় যেমন আছে, এই বৃষ্টি যেন এক চিরন্তন সুরের ধারাও, যা মাটির বুক চিরে সবুজকে ডেকে আনে, তাই না? প্রকৃতি আর মানুষের মন দুই ক্যানভাসেই বৃষ্টি এঁকে দিয়ে যায় এক অলৌকিক ভালো লাগার আলপনা। মেঘের গুরু গুরু ডাক আর বৃষ্টির এই অঝোর ধারা যেন আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি বৃষ্টির ফোঁটা আসলে প্রকৃতির এক একটি আশীর্বাদ, তাই না? এই প্রকৃতির অপরূপ সৃষ্টিকে, এই নান্দনিকতাকে সুরের ফ্রেমে যিনি সবচেয়ে সুন্দর করে বেঁধেছেন, তিনি আর কেউ নন, আমাদের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। আসুন বৃষ্টির এই আনন্দময় অনুষ্ঠানে জাদুকরী রূপকে বরণ করে নিতে আমরা চলে যাই সুরের সেই মহাসমুদ্রে। লতা মঙ্গেশকরের কণ্ঠে, সেই জাদুকরী মায়াময় কণ্ঠের গানে এখন আমরা সবাই ভেসে থাকি।

বৃষ্টি আসলে আমাদের ভিতরের সেই হারিয়ে যাওয়া শৈশবকেই যেন আবারও জাগিয়ে তোলে বারে বারে। প্রকৃতি তখন আর শান্ত মোটেই থাকে না, সে হয়ে ওঠে দারুণ এক চঞ্চল নৃত্যশিল্পী। চারদিকের এই ভেজা হাওয়া, মাটির সোঁদা গন্ধ আর পদ্মপাতার বুকের জলবিন্দুদের এই লুকোচুরি খেলা, সব কিছু মিলিয়ে প্রকৃতি আজ ভারী চন মনে। আর আর এই চঞ্চল মিষ্টি আনন্দকে গানের সুরে যিনি সবচেয়ে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন, তিনি তিনি আমাদের সকলের প্রিয় শিল্পী। আসুন বৃষ্টির এই ছন্দময় রূপের সঙ্গে আমরাও মেতে উঠি সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই চিরসবুজ মিষ্টি ও তানপুরা ঝংকৃত কণ্ঠে। শুনুন সেই অপূর্ব গান।

বৃষ্টির এই অবিরাম রিমঝিম শব্দ আরও একটি বিষয়কে বেশ মনে করায়। শ্রোতা বন্ধুরা, মনে করুন কোনো এক জাদুকরের সেতারে সুর উঠছে, যা শাস্ত্রীয় সঙ্গীতের মেঘ বা মিয়াকি মাল্লার রাগের মতোই মনকে মোহগ্রস্ত করে তুলছে। এই বৃষ্টির সুর আমাদের কিন্তু নিয়ে যায় স্মৃতির গভীরে, যেখানে কলেজ ছুটির দিনের নস্টালজিয়া বা প্রিয়জনের সঙ্গে হেঁটে চলার মুহূর্ত সেগুলি বড় ফিরে আসে। এমন দিনে সুরের জাদুকর মান্নাদের কণ্ঠ ছাড়া কি এই বৃষ্টির সাতকাহন পূর্ণ হয়? তাহলে দেরি কিসের, চলুন ডুবে যাই মান্নাদের অপূর্ব কণ্ঠের সেই মন মাতাল করা গানে।

এতক্ষণ আমরা বেশ স্মৃতির পাতায় ডুব দিয়েছিলাম, কিন্তু কিন্তু আজকের এই যে সকাল, এটি তো একেবারে নতুন একটা দিন, তাই না? আজকের এই মেঘলা সকালটি কিন্তু আমাদের মনের ক্যানভাসে এক একটা রঙের, নতুন রঙের বলা ভালো, নতুন রঙের ছোঁয়া দিয়ে যাচ্ছে। আমাদের এক একটা ইচ্ছে এক এক রঙের হয়, ঠিক যেমন বৃষ্টির এক একটা ফোঁটা আলোর ছোঁয়ায় রামধনু তৈরি করে। এই বৃষ্টি ভেজা সকালে কারো ইচ্ছে করে এক কাপ গরম ধোঁয়া ওঠা চা হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে, কারো ইচ্ছে করে কোনো প্রিয় মানুষকে একটি মিষ্টি মেসেজ পাঠাতে, আবার আবার কারো হয়তো ইচ্ছে করে সমস্ত কাজ ভুলে শুধু একটি ভালো বই নিয়ে বিছানায় অলস সময় কাটাতে। আসলে বৃষ্টির কোনো নির্দিষ্ট রং তো নেই, আমরা আমাদের মনের ইচ্ছে দিয়ে, ভালোবাসা দিয়ে এই ভেজা সকালটিকে যেমন রঙে রাঙিয়ে তুলি, সকালটি ঠিক তেমনই হয়ে ওঠে। আজ আকাশবাণী মৈত্রীর এই সকালে আমরা চাই আপনাদের মনের সমস্ত ভালো লাগার রং, সমস্ত ইচ্ছেগুলো ডানা মেলুক এই বৃষ্টির ধারায়। চারপাশের এই স্নিগ্ধ পরিবেশ আর ভেজা হাওয়া যেন আমাদের সেই ইচ্ছেগুলোকেই আলতো করে ছুঁয়ে যাচ্ছে। এই নতুন দিনের সতেজতা আর মনের ভিতরে লুকিয়ে থাকা এক রাশ ইচ্ছে ডানাকে সুরের আকাশে উড়িয়ে দিতে এবার আমরা শুনব দারুণ একটি আধুনিক গান, সুতপা ভট্টাচার্যের সেই মিষ্টি ও সুমধুর কণ্ঠে শুনুন সেই গানটি।

আচ্ছা, আমাদের এই চেনা শহরের বৃষ্টি কেমন বলুন তো? আমাদের এই ইঁট কাঠ পাথরের কলকাতা, নাগরিক জীবনের এই বৃষ্টি, শহরের বৃষ্টি মানেই তো এক লহমায় বদলে যাওয়া চেনা চেনা কিছু দৃশ্য। এই যেমন বৃষ্টি নামলেই জ্যামে আটকে পড়া সারি সারি গাড়ি, ট্রামের তার থেকে টুপটাপ জল পড়া, কিংবা মোড়ের মাথার ছাতা মেরামতির দোকানটিতে হুট করে ভিড় বেড়ে যাওয়া। শহরের বৃষ্টি মানে অফিস যাত্রীর তাড়াহুড়ো, আবার সেই বৃষ্টির মাঝেই ফুটপাথের কোনো এক চায়ের দোকানে প্লাস্টিকের চালের নিচে দাঁড়িয়ে এক কাপ গরম ধোঁয়া ওঠা চা আর একটি চেনা আড্ডা। এই চেনা শহরের বৃষ্টি কিন্তু আমাদের ভীষণ একাকীও করে দেয়। আবার

আবার একই সঙ্গে কত মানুষকে জীবনে একসুতোয় বেঁধেও দেয়। আসলে আমরা তো সবাই নিজের মতো করে বৃষ্টিকে দেখেছি। কেউ বৃষ্টিকে দেখেছি বিলাসবহুল ফ্ল্যাটের কাঁচের জানালা দিয়ে, আবার কেউ বৃষ্টি দেখছি রিকশার হুডটা টেনে দিয়ে ভিজতে ভিজতে বাড়ি ফেরার পথে, কেউ বৃষ্টি দেখছি প্রিয় মানুষের হাত ধরে কফি শপের আড়ালে, আবার হয়তো কেউ বৃষ্টি দেখছি একলা ঘরের এক কোণে বসে পুরনো কোনো ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে, তাই না? এই চেনা শহরের রাজপথ, গলি, ট্রাম লাইন আর আমাদের বড় চেনা একাকিত্ব, সব কিছুকে বৃষ্টির জলে ধুয়ে দিয়ে যিনি আমাদের জীবনের গল্পটি বলেন, তিনি কিন্তু আর কেউ নন, আমাদের সবার প্রিয় অঞ্জন দত্তবাবু। শহরের এই চেনা বৃষ্টি, চেনা নস্টালজিয়া আর নাগরিক জীবনের এক অদ্ভুত মায়াকে যিনি গিটারে আর মাউথ অর্গ্যানের সুরে বেঁধেছেন, এবার সময় হয়েছে তাঁর সেই জাদুকরি গানটি শোনার।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন আপনারা শুনছেন সকালের মিষ্টি মন ভালো করা অনুষ্ঠান মনের মতো গান। আজ এই অনুষ্ঠানে এই আসরে কিছু কথা ও গান রয়েছে বৃষ্টির সাত কাহন নিয়ে। কিন্তু শ্রোতা বন্ধুরা, শুধুমাত্র কি বৃষ্টি প্রকৃতির রূপটাই বদলায়? আমাদের মন আমাদের মেজাজের রূপও তো বদলে দেয়, তাই না? আর আর বৃষ্টি আর প্রেম, এই দুই শব্দকে কি কখনো আলাদা করে দেখা যায়? বৃষ্টি এলেই প্রেমের কথা তো আসবেই, বিশেষ করে সিনেমার পর্দায় বৃষ্টির যে রূপ আমরা দেখি তা তো আমাদের সাধারণ মানুষের মনের অবাধ্য ইচ্ছেগুলোকেই আরও একটু উস্কে দেয়।

যখন আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা থাকে আর চারপাশটা নিস্তব্ধ হয়ে আসে, তখন তখন মনের ভিতরে ভালোবাসার মানুষটার জন্য এক অদ্ভুত টান অনুভব হয়। ইচ্ছে করে সব কিছু ফেলে, সব পিছুটান ভুলে শুধু তার হাতটা ধরে এই ভেজা পথ দিয়ে অনন্তকাল হেঁটে যেতে। আজকের এই মেঘলা সকালে আমি জানি না শ্রোতা বন্ধুরা আপনাদের ওদিকে বৃষ্টি এখন হচ্ছে কি না, তবে না হলেও ক্ষতি কি, যখন মৈত্রীর সঙ্গে আছেন বৃষ্টির সাতকাহন কানে আছেই, ক্ষতি কি ভাবুন তো। যখন বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ে তখন মনে হয় প্রকৃতি নিজেই যেন একটি প্রেমের আবহ তৈরি করে দিয়েছে। এই ঝিরিঝিরি বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন মনের গভীরে কোনো এক পুরনো বা নতুন ভালোবাসার নাম ফিসফিস করে ডেকে যায়। জানালার কাঁচ ছুঁয়ে নেমে আসে জলের ধারা আর ভেজা মাটির সুবাস যেন মনে করিয়ে দেয় ভালোবাসা চিরন্তন, ভালোবাসার কোনো মরশুম হয় না, ঠিক যেমন এই বৃষ্টি ক্লান্তিহীন। বাঙালি শ্রোতাদের মনে বৃষ্টির দিনে প্রেমের এই অনুভূতিকে যিনি সেলুলয়েডের পর্দায় আর আমাদের কানের হেডফোনে এবং রেডিও সেটে চিরকালের মতো বন্দি করে দিয়েছেন, সেই অনবদ্য গানের কথা আমরা ভুলি কি করে। এখন চিরদিনই তুমি যে আমার এই বাংলা চলচ্চিত্র থেকে মনের মণিকঠায় থেকে যাওয়া সেই যে এই যে সিনেমা, এই যে চলচ্চিত্র যার প্রতিটি সুর আমাদের কৈশোর আর যৌবনের প্রেমকে মনে করিয়ে দেয়। আসুন আজকের এই রূপসী সকালে আমরাও প্রেমের বৃষ্টিতে ভিজে যাই। শিল্পী জয়ী বন্দ্যোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন এই যে আকাশে যখন ঘন কালো মেঘ জমে, প্রকৃতি তখন যেন এক নতুন সাজে সেজে ওঠে? নীল আকাশ যেন তার সমস্ত নীলচে আভা লুকিয়ে রেখে এক গাম্ভীর্যপূর্ণ কালো চাদরে জড়িয়ে রাখে নিজেকে। আর সেই কালো মেঘের পটভূমিতে যখন সবুজ গাছপালাগুলি বাতাসের দোলায় নাচতে শুরু করে, তখন যেন মনে হয় প্রকৃতি আজ কোনো এক উৎসবের মেজাজে। এবং সেই মেঘের সাজ যেমন রাজকীয়, তেমনই কিন্তু বড্ড রোম্যান্টিক। আর এই মেঘলা দিনে যখন হালকা বৃষ্টির ছোঁয়া লাগে, তখন মনের ভিতরের সমস্ত জমানো ইচ্ছেগুলো ডানা মেলে দিতে চায়। এই যে এই মেঘের রূপ, এই যে বৃষ্টির ডাক, আর তার সঙ্গে মিশে থাকা এক অদ্ভুত প্রেমের আকুলতা, এক সুরের প্রেমে যিনি সবচেয়ে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, তিনি আমাদের সবার প্রিয় মেলোডি কুইন। আসুন, বৃষ্টির এই মিষ্টি রোম্যান্সে আমরাও নিজেদের ভাসিয়ে দিই শ্রেয়া ঘোষালের কণ্ঠে। সেই মখমলি, মিষ্টি আর মন ছুঁয়ে যাওয়া অপূর্ব গানটি রইল এখন আপনাদের সবার জন্য।

চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে। আজকের দিনের সবচেয়ে মিষ্টি আর চনমনে রোম্যান্টিক গানটি আপনাদের জন্য উপহার দিয়ে যেতে চাই। মন খারাপের সব মেঘ দূরে সরিয়ে দিয়ে আসুন আমরা সবাই মিলে মেতে উঠি বৃষ্টির এই শেষ লগ্নের উৎসবে। নিজেকে একবার প্রশ্ন করুন তো, কোনো মেঘলা দিনে তার বৃষ্টি ভেজা বাতাসে আপনার সঙ্গে বৃষ্টিতে ভিজতে কে রাজি হবে? ভাবুন ভাবুন। তাহলে আজ আর অনুষ্ঠানে কথা বাড়াবো না, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন মৈত্রী, আকাশবাণী মৈত্রী। দেখা হবে আবারও কোনো অন্য এক পর্বে। আসুন আজকের অনুষ্ঠানের শেষ উপহার হিসেবে আমরা সবাই মিলে হারিয়ে যাই আরতি মুখোপাধ্যায়ের সেই জাদুকরী মিষ্টি ও চিরসবুজ রোম্যান্টিক গানটিতে।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মনের মতো গান। উপস্থাপনায় ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু আমি পুনম বাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে তরজা গান, পরিবেশনায় কেশবলাল মিদ্দা ও সহশিল্পীবৃন্দ।

আজ কি নামে তে ডাকে বো দয়ালে দাও এরা মায়ে বলে, আমি কি নামে তে ডাকে বো দয়ালে দাও এরা মায়ে বলে।

বললো সেই গ্রামে পোস্ট, তাহলে তো লাইয়ারে জয়নগরে থানা। আরে জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা, তাতে নামে আমার গুলোকে।

তুলসী পাতা, গণেশের পূজায় ওগো লাগে না তুলসী পাতা। এ আমি সংক্ষেপেতে যাচ্ছি বলে শুনুন যত শ্রোতা, এবারে আমি দুটি প্রশ্ন দেব।

0: আর চার যজ্ঞে কৃষ্ণচন্দ্র পদ ধৌত করল। বাবা এইখানেতে আমার মতো সংক্ষেপেতে সারি, নিতাই গৌরী প্রেমানন্দে সবাই বলুন হরি।
1: এই সময় আর কি বলবো, আমার ওই না পৃথিবী ডাকিছে আমারে, বলে যায় আমার বুকে যায়, বেলা বয়ে যায় ওই বেলা।

0: এত মাঝে ভোরের বেলা চিকনে কালা কি মনে করে, এত আজ ভোরের বেলা চিকনে কালা কি মনে করে, রাধার সুখের নিশি প্রভাত হলো, হে ঠাকুর হে রাধার সুখের নিশি প্রভাত হলো, ওই আবারে আছে রাধা মান করে, হে ঠাকুরি আছে রাধা মান করে, ভোরের বেলা চিকনে কালা কি মনে করে, আজ ভোরের বেলা চিকনে কালা
1: তোমাদের রাধার সঙ্গে কথা ছিল।

0: আমাদের গৌরী পূজা হয়েছিল, যে সবাই প্রণাম করলাম ভালো, সেই মাটি আমার দাগ লাগিল। আমি বলছি যে এই বাসরে এলাম এত রাতে চিকমা কালা, এই মনে করে এত রাতে চিকমা কালা।
1: তুমি আজ কার শাড়ি পরে এলে বলো ঠাকুর সভাস্থলে, আজ কেন হরি বলবে সবা বাহু তুলে, সবাই মিলে হরি বল।

এতক্ষণ শুনলেন তরজা গান, পরিবেশন করলেন কেশবলাল মিদ্দা ও সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী, শুনুন আরও একটি তরজা গান, বীণা দেবী ও স্বপন বসুর দ্বৈত কণ্ঠে।

এরপরে তে প্রণাম জানাই সভাস্থ সকলে, সবে মিলে দাও ধ্বনি হরি হরি বলে। শুনুন শুনুন।

ও পদ্মলোচন দাস, ও পদ্মলোচন দাস, তোর কথার জবাব কোথায় দেব? এবার তুই নিজে।

আসরে রাঙামু বাপের বেটা বলছে গো, তাহলে ওর কথা দিয়ে প্রশ্নটা শুরু করি। দিক দেখি জবাব একটা, শুধু প্রশ্ন করি জবাব দিয়ে জানা, বেদ পুরাণের কথা দেখি কি আছে তোর জানা। আরে বাপের বেটা সবাই তো হয় এই জগতের মাঝে, বাপের বেটা সবাই তো হয় এই জগতের মাঝে।

মন প্রণাম জানাই রেখো আমার মান প্রণাম জানাইয়াছেন যত বাপু মহাশয় আরে প্রণাম।

ভাই পুরুষের দুর্গতি। ও পদ্ম লোচন দাস, বেশি কথায় কাজ কি, এত প্রশ্ন করি এবারে জবাবটা তুই দে দেখি। এই তর্জাগানের

0: বোঝা আর এসব কথা আছে জানি পুরাণেতে লেখা এসব কথা আছে জানি পুরাণেতে লেখা এই হলো তোর কথার জবাব আরে এই হলো তোর কথার জবাব
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে এখন শুনবেন অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শিল্প প্রাঙ্গণ, অনুষ্ঠানটির প্রস্তুতি সৌরভ গুপ্ত।
1: ক্ল্যারিওনেটের এই সুরগুলি যা একসময় যাত্রার আসরকে জমিয়ে রাখত, বর্তমানে তার ব্যবহার বা বলা ভালো লাইভ মিউজিকের ব্যবহার যাত্রায় খুব একটা দেখা যায় না। কেন? আসুন আজকের শিল্প প্রাঙ্গণে সবার আগে সেটাই একটু বোঝার চেষ্টা করা যাক। বাংলার প্রাচীন এই শিল্প আবার আস্তে আস্তে নিজের সুদিনের দিকে ফিরছে। সময়ের দাবি মেনে গল্পের বিষয় নির্বাচন

0: বচন তথা তার উপস্থাপনাতেও প্রাসঙ্গিকতার ছাপ রাখার চেষ্টা করছে। যাত্রাপালায় বাড়ছে প্রযুক্তির ব্যবহারও, আর তাতেই কোথাও গিয়ে দর কমে যাচ্ছে সঙ্গীত শিল্পীদের। একসময় যাত্রাপালার যারা এক অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আজ তারা কেমন আছেন, কাজের সুযোগ কতটা পাচ্ছেন, তারা কি এর পাশাপাশি অন্য পেশার দিকেও পা বাড়াচ্ছেন, আসুন এখন এগুলোই একটু জানার চেষ্টা করা যাক।
1: আমার নাম সুরেশচন্দ্র দাস, আমি যাত্রাতে ক্লারিনেট বাজাই। দর্শকরা আসে যাত্রার গান শুনবে, তারা সিনেমার গান শুনতে আসে না, কিন্তু আমরা জোর করে সিনেমার গান দিয়ে কোনো রকম করে ম্যানেজ করে দিই, ঝুমঝাক ঝিকঝাক ঝিকঝাক। এবার ভালো লাগে কোনগুলো, দু একটা হিন্দি গান দিলে, তখন সুরকারও ছিল, গানে শুরু হতো, তার বাদে দু একটা রেকর্ডের গান নাচ গানের জন্য রাখা হতো। এখনকার হিন্দি গান টানগুলো দর্শকরা নিচ্ছে, ইয়ং জেনারেশন যেগুলো সেগুলো হিন্দি গানগুলো নিচ্ছে, কিন্তু আসে আমি যদি কিশোরের গান দিই, মান্নার গান দিই, হয়তো ভালো লাগছে, শুনে ভালো লাগে, কিন্তু সেসব গান তো আর দর্শক তো আর যাত্রায় তো ওই গান তো শুনতে আসে না, তারা রেকর্ডে গান শুনে শুনে গান তো পচিয়ে ফেলেছে। কিন্তু সিচুয়েশনে এক একটা গান লেগে যায়, যার জন্য বসে তারাও দেখে। আর মালিকদেরও সুবিধা আছে যে সুরকার এখন পাবো কোথাও, বা একটা সুরকারকে দিতে হলে টাকা দিতে হবে, গান লেখাতে গেলে আবার গীতিকারকে আনতে হবে, তিনি একটা গান লিখবে, ধরো একটা বইয়ে পাঁচখানা গান লিখতে গেলে তার আপাতত কিছু না কিছু দিতে হবে। তারা এখন স্যার ওই ব্যান্ড পার্টি করেছে, ব্যান্ডে চলে যাচ্ছে, বা কেউ দেশের ঘরে গীতিনাট্য, ছোটোখাটো গীতিনাট্য, মনসামঙ্গল, এইসব গানগুলো যে আছে এখন কিছু দিক না দিক সেইগুলো দিচ্ছে। আর অনেকে ছেড়ে দিয়েছে একবারে, যে দরকার নেই, বাড়িতে বসে চাষবাস করে খাবো, সেইটাই ভালো। আমার দিক দিয়ে একটা কী এ হচ্ছে যে ওদিকে কিছু করছি, বাড়িতে যাও ঠাকুরের দেওয়া একটু চাষবাস আছে সেগুলো করছি, বাগান বাণিজ্য করছি, ধরো মাসে চার পালে গান করতে চলে গেলাম, আবার গানটা সেরে এসে বাড়িতে যা একটু কর্মটর্ম করে খেতে হবে, যা টুকিটাকি যা করার ক্ষমতা আছে যতটুকু, ততটুকু করে মোটামুটি স্যার আমাদের চলে যাচ্ছে এইভাবে।
0: মুদ্রার এক পিঠে যাত্রা থাকলে অন্য পিঠে থাকে থিয়েটার। ইংরেজদের হাত ধরে বাংলায় আসা এই শিল্পটিতেও বর্তমানে লাইভ মিউজিকের প্রয়োগ সেভাবে দেখা যায় না, অনেক সময় ইন্টারনেটের সাহায্যে বা রেকর্ডিং স্টুডিওতে সঙ্গীতের অংশগুলিকে আগের থেকে রেকর্ড করে সেগুলিকে মঞ্চে ব্যবহার করা হয়। কিন্তু এই থিয়েটারের আরও একটি অংশ আছে যার সঙ্গে অনেক কারিগরের জীবিকা জড়িয়ে থাকে, থিয়েটারের সেট। সেট ডিজাইনাররা নাটকের বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের একটি ভাবনা ভাবেন, কিন্তু সেই ভাবনাগুলিকে বাস্তবে রূপ দেন তো এই সেট তৈরির সঙ্গে জড়িয়ে থাকা কারিগরেরাই। তাহলে এখন শিল্প প্রাঙ্গণে তাঁদের বর্তমান পরিস্থিতিটাই একটু বোঝার চেষ্টা করা যাক। তবে তার আগে এই থিয়েটার শিল্পের সঙ্গে সেট কিভাবে এসে মিশল তার ইতিহাসটা একটু জেনে নেব সেট নির্মাতা অরুণ মণ্ডলের থেকে।
2: এলিজাবেথিয়ান স্টেজে ইংল্যান্ডের যখন নাটকে অগ্রগতি হতে শুরু করলো, সেখানে আস্তে আস্তে দেখলাম ফার্নিচারের ব্যবহার শুরু হতে থাকলো। রদবদলটা হলো ঠিক মানে যখন ইনডোরে চলে এলো, মানে কৃত্রিম আলো দিয়ে যখন সাজিয়ে তোলা হলো, তা বাস্তববাদের যখন উত্থান হলো তখন থেকে সেটের আরম্ভ হলো। যেমন বসার ঘর যেরকম হবে সেখানে সাজানো হলো, যেমন টেবিল থাকে, দরজা থাকে, ঝাড়পাতি থাকে ইত্যাদি, এইভাবে মঞ্চগুলো সাজতে শুরু করে। কিন্তু ভারতবর্ষে যখন মানে ইংরেজ শাসন ছিল, তাদেরই হাত ধরে নাট্যভিনয় নতুন যুগের সূচনা হয়। মানে সাল যদি বলতে হয় যে 1755 খ্রিস্টাব্দে কলকাতায় লালবাজারে প্রথম ইংরেজি নাট্যগৃহ প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে হলো 1776 খ্রিস্টাব্দে নিউ প্লে হাউস বলে বা ক্যালকাটা থিয়েটার স্থাপিত হয়। তারপরে কিন্তু আমরা জানতে পারি মানে হেরাসিম লেবেদেব নামে একজন রুশীয় ভদ্রলোক, তার হাত ধরেই প্রথম 1795 সালে প্রথম দেখা যায় ব্যাকড্রপ। এটি ছিল 25 নম্বর ডুমুরতলার, এখন যেটা এজরা স্ট্রিটে, এখানেই দ্য ডিসগাইজ এবং লাভ ইজ দ্য বেস্ট ডক্টর দুটি নাটক বাংলায় অনুবাদ করা হয়, এবং সেটা লেবেদেব বাংলা তো বলতে পারতেন না, তা বাংলা ভাষার শিক্ষক তখন ছিলেন গোপালনাথ দাস, এবং তিনি অভিনেতা অভিনেত্রীদের জোগাড় করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের গান গাইয়ে মঞ্চে তুলে ওই যাত্রার একটা ফর্ম তোলা হয়েছিল। ঠিক তখন থেকে আস্তে আস্তে সেটের ব্যবহার ঢোকে, এবং তারপরে যেটা সেটের ব্যবহারটা ঢোকে সেটা হচ্ছে আরেকজন আছেন যিনি শ্যামবাজারের নবীনচন্দ্র বসু, তারই বাড়িতে খুব বড় করে একটা সেট দেখা যায়। চেয়ার টেবিল দেখা যায় এবং সিংহাসন দেখা যায়, গুহা দেখা যায়। তখন থেকে আস্তে আস্তে আস্তে আস্তে আজকের এই সময়ে এসে এখনো পর্যন্ত সমসাময়িক ভাবে যেমন যেমন যেটা দরকার সেটা সেটা চলতে থাকছে। স্বাধীনতা আমলে একটা কথা বলি, মানে ঠিক সেই সময়ে যেসব নাট্য ব্যক্তিত্ব ছিলেন, মানে পরপর মানে নাম তো শেষ করা যাবে না, প্রচুর নাম মানুষ আছেন, নাট্যাচার্য শ্রী অপরেশচন্দ্র মুখোপাধ্যায় থেকে শুরু করে তিনকড়ি চক্রবর্তী, অয়েন্দ্র চৌধুরী বা শ্রী নরেন্দ্র চন্দ্র মিত্র, শ্রী দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ইত্যাদিরা। কিন্তু সেই সময় একটা নাটক সারাদিনে মানে একটাই শো হতো সারাদিনে। সেই সময় মানুষ মানে অনেকটা সময় পেত মঞ্চটা সাজাবার জন্য এবং অনেক জাঁকজমক ব্যাপারটাও থাকতো। আস্তে আস্তে সেটা সময় হয়ে গিয়ে এই মুহূর্তে যেটা এখন দাঁড়িয়েছে, যেটা দিনে এক একটা সরকারি হল বা বেসরকারি হলে তিনটা করে শো হচ্ছে, মানে সেটা যে মিনিমালিস্টিক হয়ে এসছে তারও একটা কারণ হচ্ছে এই একটা কারণ, যেটা একটা হলে আজকে সরকারি হলে 10টার সময় একটা শো হয়, 3টার সময় একটা শো হয়, 6:30টার সময় একটা শো হয়। যে দলটা 10টা থেকে নিচ্ছে 2টোর মধ্যে ছেড়ে দিতে হলে মানে তারপরে যে একটা 1.5 ঘন্টা সময় থাকে তার মধ্যে থেকে খুব তাড়াতাড়ি করে মঞ্চটাকে সাজিয়ে তুলতে হবে, আবার বেরো করতে হবে, তার সঙ্গে লাইটও আছে। আবার যেটা 3টের সময় শো শুরু করছে যে দল, সেটা আবার 5টা বেজে যাচ্ছে, তারপরে 6:30টার সময় শো যে করছেন মানে যে দল করছেন তাদের পক্ষে সমস্যা হচ্ছে, খুব তাড়াতাড়ির মধ্যে সেটটা লাগাতে হবে এবং লাইটও করতে হবে। সেই জন্য এই সময়ের জন্য এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাচ্ছে তার যে লজিস্টিক, এই যে যাতায়াতের যে খরচা, সেটা একটা বিশাল বড় ব্যাপার। এইগুলো কারণের জন্যই আস্তে আস্তে মিনিমালিস্টিকও হয়ে পড়ছে, এইগুলো কারণগুলোর জন্য আস্তে আস্তে যেটা হচ্ছে সেটা বিবর্তনই হচ্ছে বলতে পারবো।
0: বর্তমানে এই থিয়েটারে সেট তৈরির কারিগরেরা ঠিক কেমন আছেন, আসুন এখন এটাই একটু বোঝার চেষ্টা করা যাক।
3: আমার নাম মদন গোপাল হালদার। 1982 আমি একদম পুরো গ্রুপ থিয়েটারে কাজে হয়ে যাই। গ্রুপ থিয়েটার তখন হচ্ছে গণনাট্য, ওই দলগুলো বেশি ছিল তখন, গ্রুপ থিয়েটার এত ছিল না। গণনাট্য সব জায়গায় গণনাট্য, লেক টাউনে একটা ছিল গণনাট্য, শিয়ালদায় একটা ছিল গণনাট্য, আরও বিভিন্ন জায়গায়। আর ওই টুকটাক মোটামুটি ব্যাংকের, এই সব ব্যাংকের অ্যামেচার কাজ, অ্যামেচার নাটক আর কি, আমি সবগুলো ধরতাম তখন, ওই সব করতাম। তখন রিয়েলিস্টিক সেট ছিল, একটা দোতলা তো দোতলা, মানে লোক সিঁড়ি দিয়ে উঠতো, ওপরে উঠতো, ওপরে অভিনয় করতো, আবার ওই পাশে সিঁড়ি দিয়ে আবার নেমে আসতো। কোন যেমন সাইজটিভ হয়েছে, একটা দরজা মানে একটা দরজার ফ্রেম বসিয়ে দিল, হ্যাঁ এইরকমভাবে। তখন কিন্তু সেরকম ছিল না, দরজা মানে দরজা, পাল্লাওয়ালা মানে পাল্লাওয়ালা। এইভাবে করতে করতে আজকে এই পজিশানে এসে দাঁড়িয়েছি। তখন এত নাটক ছিল না, এখন নাটক প্রচুর বেড়েছে, হ্যাঁ প্রচুর গ্রুপ বেড়েছে। কিন্তু আগে যে হারে পয়সা পাওয়া যেত, এখন সেই হারে তো পেমেন্ট পাওয়া যায় না। তো এখন মোটামুটি স্যালারি গ্যান্ড চারিদিক এদিক ওদিক করে সব বন্ধ করে রেখে দিয়েছে, যার কারণে এখন গ্রুপগুলো খুব ইয়ের মধ্যে পড়ে রয়েছে। হ্যাঁ মানে গ্রুপটাকে ধরে রাখার জন্য যেটুকুনি যা প্রয়োজন, যেটুকুনি যা দরকার, সেই হিসাবে সব লোক সেট করছে। সাইজটিভ সেট বেশিরভাগটাই আমার কাছ থেকে ভাড়া নেয়, যে মন দেয় একটা পারবো না, আমাদের এই এই টুকটাক যেগুলো মানে খুব মানে ওদের মানে নাটকের ক্ষেত্রে প্রয়োজন, ওটা আমার কাছে নেই, সেটাই বানায়, বাকি সব আমার কাছ থেকে সব নেয়। তার জন্য আমি ভাড়া হিসেবে কিছু নিই না, আমার যেটা যে হলে যেরকম রেমুনেশন সেই হিসেবে আমি সেটা বলি, লোক গাড়ি ভাড়া এইসব দিয়ে একটা যে পেমেন্ট দাঁড়ায় সেটাই আমি বলি। কল্লোল নাটকটা যে করেছিল আমাদের উৎপলদা করেছিল, ইউনিভার্সিটিতে একটা শো ছিল, ওখানে কদিন রিহার্সাল হয়েছিল, তো ওই আমি একবার দেখতে গেছিলাম যে কীরকম করে দেখব। তো জাহাজের একটা পার্ট করেছিল, মানে সামনের মুখের, অত বড় জাহাজটা তো পুরো স্টেজে দেখানো যাবে না, ওই মুখটা করেছিল, মুখের পোর্শনটা, হ্যাঁ আবার এমনভাবে ঘুরিয়ে দিত ওটাকে পিছনে দেখাবার জন্য আর একটা কিছু লাগিয়ে দিয়ে, যা হোক একটা ওরমভাবে করতো। ওই সেটা করতে গেলে একদিন আগে ওদের স্টেজ নিতে হতো, আগে যে কোয়ালিটি ছিল, এখন সে কোয়ালিটি তো খারাপ হয়েই গেছে, একটা প্লাই এক বছর বেশি যায় না। আগে একটা প্লাই দিয়ে কিছু বানালে 2-4 বছর 5 বছর 10 বছর যেত, এখন সেটা আর যায় না। ওই এবছরে বানালো সামনে এক একটা সিজে হয়তো শোয়ে গাড়িতে করে মাল নিয়ে যাচ্ছে, দমদম করে বৃষ্টি চলে আসলো, ব্যাস ওই একটু জল পড়লো, তো ব্যাস ওই ওই কাঠটা এক বছরের নেয়া, তার মধ্যে শেষ হয়ে যায়। তারপরে দীর্ঘদিন একই জায়গায় যদি শো না হয়, একটা মানে হয়তো গ্রুপ থিয়েটার 20,000 টাকা খরচা করে সেট বানালো, দেখা গেলো তার শো হচ্ছে না, সে এক জায়গায় পড়ে আছে। তারপরে যখন 6 মাস বাদে বার করতে গেলাম, দেখলাম সব উইপোকা ধরে নিয়েছে, কারণ পাইন কাঠ, আমাদের তো পাইন কাঠ দিয়ে হয় সেটটা, খুব নরম কাঠ, হালকা হয় বলে আমরা করি, কারণ আমাদের পোর্টেবল করতে হয়, এখানে ওখানে সে নিয়ে যেতে হয়, ওটা নামানো, লোডিং আনলোডিং, যার কারণে আমরা পাইন কাঠ দিয়ে করি হালকা হয় বলে। কিন্তু পাইন কাঠটা এত নরম, একবার জল পেয়ে গেলে সে কাঠটা থাকে না, লাস্টিং করে না, নষ্ট হয়ে যায়। তা যাই হোক, সেইভাবে আমরা কাঠ দিয়েও হয়, লোহা দিয়েও হয়, হ্যাঁ, তারপরে চট, কাপড় সব রকম সব কিছু দিয়েই হয়, ফাইবার গ্লাস সব কিছু দিয়েই হয়, কোনো কিছু বাদ নেই। আমাদের নাটকে লাগে না এমন কোনো জিনিস নেই। কাজের ওপর নির্ভর করে আমার এই সেটটা সেটিং করতে কটা লোক লাগবে। বর্তমানে আমার কাছে লোক অনেকগুলোই ছিল, এখন কাজ কমে গেছে, তো এখন আমার তিনটে চারটে লোক হচ্ছে আমার কাছে আছে, ঠিক আছে। তাও এখন এই শোটো নেই, সব বাড়ি গেছে, এখন তো শো খুব কমে গেছে। আগে যেমন আমার মাস গেলে নানা করে প্রায় 70-80-90 করে শো হতো প্রত্যেক মাসে, এখন সে জায়গা প্রত্যেক মাসে 12-14-15-18-20 খুব বেশি হলে 30-32, তার বেশি এখন আর শো হয় না। তারপরে গ্রুপ থিয়েটারেরা খরচা করে হয়তো নাটকটা না ভালো, দেখা গেলো লোক হচ্ছে না, তাদের খরচা তো এমনিই ওঠে না। তারপরেও যদি মিনিমাম একটা পয়সা উঠে, হয়তো টাকায় যদি 15-20 উঠে আসে, তবু তারা যাকে 20 পেয়েছি, কিন্তু এখন বর্তমানে সেটাও পায় না, ঠিক আছে। একটা শো না ভালো, হল ভাড়া দিয়ে এই করে দেখা গেলো তার 40,000 খরচা, এবার দেখা গেলো টিকিট বিক্রি হয়েছে 250-300-500-1,000-2,000-5,000-7,000-10,000, তার বেশি টিকিট বিক্রি হয় না এখন, যা পরিস্থিতি আর কি। মানিয়ে নিচ্ছি বর্তমানে, আগে আমার যা খরচা ছিল সেই খরচাগুলো থেকে এখন অনেক কমিয়ে এই জায়গায় দাঁড় করিয়েছি। মিনিমাম তো একটা খরচা হয়, তো সেই খরচাটাকেও আমি এখন মানে সেরকমভাবে বহন করতে পারি না, হ্যাঁ, কারণ আরও যে চারটে ছেলে রয়েছে তাদেরও রুটি রুজির ব্যাপার আছে, হ্যাঁ। যাই হোক, এইভাবে কোনো রকমে এদিক ওদিক করে ওই চলে যাচ্ছে এই আর কি।
4: তাদেরকে আপনি মাসিক মাইনে রেখেছেন নাকি না কাজের উপরে?
3: না, মাসিক মাইনে আমাদের এই নাটক লাইনে মাসিক মাইনে রাখতে গেলে তাহলে আমাকে না খেয়ে মরতে হবে, এটা কাজের উপর। ধর মাসে যদি 10 শো হয়, আমি যদি মাসে তাদের কত দেবো, হ্যাঁ, এবার মাসে দিতে গেলে তাদের বলতে হবে তাহলে থাকতে হবে এখানে। এইবার নো ওয়ার্ক নো পে, ওরা করে কি, দুদিন শো রইলো, করলো, বাড়ি থেকে আসলো, এসে করে দিল, আবার বাড়ি চলে গেল, বাড়ির আরও চাষবাস আছে, তো তাহলে না দুদিন বাড়ি যায়, বাড়িতে ধান কাটা আছে, বলো যায় ছেড়ে দিই, কারণ এখানে শো নেই, ছেড়ে দিই। এই তো অবস্থা, জিনিসপত্রের দাম বেড়েছে, প্রচুর দাম বেড়ে গেছে, আকাশ ছোঁয়া বেড়ে গেছে। যে প্লাইটা কাজ করতাম হতে গিয়ে 5-5.5 স্কোয়ার ফুট, সেইটা আজকে কিনছি 25। এইবার গ্রুপ থিয়েটার যখনই একটা নতুন নাটক না বা মন্দা, এর আগের বারে এত সেট ছিল, তুমি 1,000 করেছো, আর এতে সেট কিছুই নেই, তুমি 1,000 চাইছো কোথা দিয়ে পাবো? হ্যাঁ, স্বাভাবিক কথা, একটা গ্রুপ থিয়েটার তারা অনেক কষ্ট করে একটা গ্রুপ চালায়, এইবার সেখান থেকে যদি তাদের সেটের পেছনে প্রচুর টাকা খরচা হয়ে যায়, তারপরে তাদের আরও রিহার্সালের খরচা আছে, হল ভাড়া আছে, মেকআপ আছে, লাইট আছে, ড্রেস আছে, অনেক কিছুই আছে। একটা নাটক নামাতে গেলে তো সব কিছুই লাগে। তারপরে দ্বিতীয় কথা, যারা যাবে যেসব আর্টিস্টরা মানে নিজেদের গ্রুপের ছেলেরা সেখানে হলে শো করতে যাবে, তাদের একটা আপডাউন গাড়ি ভাড়া আছে। তারপর কিছু কিছু গ্রুপ আছে সম্পূর্ণ, তারা কোনোদিনই গ্র্যান্ড পায়নি, তারা নিজেরা যে অভিনয় করে যে টাকাটা রোজগার করে সেটা টোটালটাই দিয়ে দেয়, হ্যাঁ, কি না আমার দলটা ঠিক থাকবে, তার সংসার খরচ খরচা একটু রেখে, যেটুকুনি যার না হলে নয় রাখলো, রেখে বাকিটা টোটালটাই নাটকের দলের ইয়েতে দিয়ে দিল। এরকম বহু গ্রুপ আছে। কেন্দ্র সরকার গ্র্যান্ট বন্ধ করেছে একটাই কারণে, কাগজ সব ঠিকঠাক ছিল না বলেই আজকে বন্ধ হয়েছে। তবে এখন আবার কিছু কিছু করে সব ঠিকঠাকভাবে পারফেক্টভাবে দিচ্ছে জমা, হ্যাঁ, এখন দেখা যাক কতটা কি হয়। ওইদিকে যতটা উন্নত হবে আমাদের কাজ ততটা বাড়বে, আর ওইদিকে যত অবনতি হবে আমাদের কাজ কমতে থাকবে।
0: গ্রান্ট না পাওয়াই কি এদের কাজ কমে যাওয়ার একমাত্র কারণ, নাকি এই সমস্যার উৎস বহুমুখে? এই নিয়েই কথা হলো অরুণ মণ্ডলের সঙ্গে।
2: আমি একটু নিজের কথা বলি, সেটা হচ্ছে মানে আমি প্রত্যেকবারই ভাবি যে আমি আর মঞ্চ বানাবো না, কারণ আমি পারছি না। এই জন্য যেহেতু এখান থেকে যা রোজগার হয় বা উপার্জনের জায়গাটা সেটা খুবই দুর্বল, মানে থিয়েটার করে যে আমি সংসার চালাবো, হ্যাঁ, অভাব আছে, তার মধ্যে থেকেও আমার মাঝে মাঝে মনে হয় যে এটা আমি মনে হয় পারি বলেই এটা আমি করতে থাকছি। আমি রোজই ভাবি যে এটা আমি আর করব না, কিন্তু তারপরেও একটা ফোন আসে, বাবু এটা করে দাও, তারপরে এই করতে ঢুকে গেলাম, ব্যাস ওটা চললো, শেষ করে ফেললাম। তারপর আর যে ক্লান্ত এসে গেল, আর পারবো না, করবো না, আমি পাচ্ছি না। তারপর আর একটা আসছে, এই করতে করতে রোজই চাচ্ছি আর রোজই ভাবছি যে আমি আর করবো না।

কিন্তু করতে হচ্ছে, এটাও জানি। থিয়েটার বন্ধ হবে না, থিয়েটার করে যেতে হবে, এখানে অভাব আছে, অনেক খাটনি আছে, অনেক পরিশ্রম আছে। আমরা যারা থিয়েটারে ব্যাকসাইডে থাকি তাদের খাটনি খুবই, মানে যে সময় কল টাইম হয় তার 3 ঘন্টা আগে থেকে গোডাউন থেকে মাল গুছিয়ে সেটাকে গাড়িতে নিয়ে যাওয়া, গাড়িটা আবার ঠিকঠাক যদি রাস্তায় খারাপও হয়ে যায় সেটাও আবার একটা হয়েওছে, তা ঠিক সময় মতো সেটা পৌঁছে দেওয়া, কোনো কোনো এত প্রপস থাকে, এত সেট থাকে, সেটা ভুলেও যাই কোনো সময়, সেটা আবার ম্যানেজও করি, এই দৌড়াদৌড়ি, এই টানা পড়েন, তার মধ্যে থেকেও যদি কোনো দল বলে যে না এটা একটু, আমি বলেও দিই যে এটা একটু ভারী সেট, এখানে 3টে লোক লাগবে, তারাই সিদ্ধান্ত নেয় না আমি 2টে লোকের টাকা দিতে পারবো, 3টে লোকে দিতে পারবো না। সেই জন্য আমাদের এইটা উপরি খাটনি করে দিতে হয়, সেই জন্য একটা ভেতরে ভেতরে রাগ আসছে যে এটা মনে হয় ঠিক হচ্ছে না, শোষণ হচ্ছে, আমি আর করব না। কিন্তু তারপরেও এটা চলছে, এটা চলতে থাকবে, আমি পারবো না এটা বলতে থাকবো, আবার করব, এটা করতে থাকবো। কিন্তু ব্যক্তিগত ভাবে যদি কেউ আমাকে বন্ধু হিসেবে বলে বা কাউকে বলি, নতুন যদি যারা আসছে এই পেশাতে পেশা হিসেবে নেবে, আমি তাদেরকে বলবো বাবা তুমি এটা এসো না, কিন্তু ব্যক্তিগত আমি এই পেশা থেকে সরতে পারবো না এই কারণে, যেটা এটা ছাড়া আর আমি কিছু পারবো না। সুতরাং এই পেশাটার মধ্যে থেকে এটা যে কবে আমার পেশা হয়ে গেছে এটা আমি নিজেও জানি না, প্রথমে কাজ করতে ভালো লাগতো, কাজ করছি, আবার ক্লান্তি আসছে, আবার করছি, করতে করতে এটা এটা যখন দেখলাম যে আস্তে আস্তে আমার একটা অর্থ উপার্জন হচ্ছে, কিন্তু এই অর্থ উপার্জনটা এখনো পর্যন্ত দলে কোনো জায়গায় কোনো দলে আমি আমার চাওয়া মতো পারিশ্রমিক পাইনি, এবং হল ভাড়া তো মানে আমাদের গোডাউন ভাড়া তো অনেকে দেয়ই না, তারাই সিদ্ধান্ত নেয় যে আমি এত টাকা দিতে পারবো না, এই টাকাটাই নাও, এই টাকাটাই আমাদের দলের, এবং তারাই নিজেদেরকে নিজেদের দলটাকে ছোট করছে, দেখো অরুণ এই দলটা তো খুবই ছোট দল। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনাদের দলের বয়স কত, তখন বলে ওই বয়স দিয়ে কি আর ছোট বড় হয়, কিন্তু কাজ তো ছোট বড় সেভাবে তো হয় না, এখনকার সময় যখন তুমি মার্কেটে নেমেছো তখন মানে সবই কন্টেম্পোরারি, সুতরাং সেই জায়গা থেকে তোমাকে তো লড়তে হবে, আর 5টা যারা দল আছে তাদের কাজ সবাই করছে, সবাই সবার মতো করে ভাবছে কত খরচা কম করা যায়, তার এই ব্যাপারগুলো চলছে, প্রসেসগুলো চলছে, এবং খুবই এখনকার সময় দাঁড়িয়ে এখন হলের ভাড়া এত বেড়ে গেছে সরকারি হলগুলোতে, এবং শনি রবিবার আবার আলাদা একটা রেমুনারেশন আছে, সেইখানে দাঁড়িয়ে ওরা কিন্তু কখনোই চেঁচিয়ে বলছে না, আমরা যাতে সিনিয়র বলছি যে এই হলের ভাড়া কেন বাড়ছে, এটা হওয়া উচিত না, এটা উচিত না, সেটা কিন্তু করছে না। কিন্তু যখন একটা ব্যাকসাইজ আর্টিস্ট যখন বলছে যে আমি আর পোষাতে পারছি না, আমাকে আর 500 টাকা বাড়াতে হবে, তখন তাদের মানে চক্ষু চরণ করছে আর কি, এরকম মানে খুবই রেগে যাওয়ার মতো একটা ব্যাপার যে কি একটা ব্যাপার বলে ফেলছে। তাই সেই সংকটগুলো বাড়ছে দিনে দিনে, এটা জানি না কোথায় ঠিক হবে বা শেষ হবে, এবং আদৌ এর কোনো সমাধান আছে কিনা, তবে এটা চলছে, এটা চলতে থাকবে, নাটকও নাটকের মতো চলবে। টাকাটা ঠিক সময় মতো পাওয়া যায় না, এমনও সময় গেছে আমরা যে সময় সকাল 9টার সময় কল টাইম ছিল গেছি, এবং রিহার্সাল হয়ে যাওয়ার পর শো হবে 6:30, তা সেই সময় ধুমধুমিয়ে খুব বৃষ্টি, মানে খুব অজোর বৃষ্টি হলো, মানুষ আসেইনি, তা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরও তো মানে বুঝি যে মানুষজন আসেনি, ওনারা দিতে পারছে না, ওই যে টিকিটটা সেল হবে তার মধ্যে থেকে তো টাকাটা দেবে, তো কখনো কখনো 2 দিন পর দেয়, যেটা দিল সেটা হয়তো বললো যে বাবু পরের বারটা পুষিয়ে দেবো, সেই পরের বারটা যদিও আসে না তারপর চাইনি, তাই এরম করে চলছে। এবং কোনো দল আছে সেটা সঙ্গে সঙ্গে দিয়েও দেয়, আবার কোনো দল এমনও আছে সেটা আগেও দিয়ে দেয়। নাটক তো জীবনের প্রতিবিম্ব এবং সেটা তো জীবন দর্শন, সেইখানে যতবারই আমাকে ডাকবে বা বলবে সেটা আমি করবো, করতে থাকবো, কিন্তু তার বাইরে নিজেকে যেমন একটু ছবি এঁকে দেবা, কাউট পোর্ট্রেট করে দেবা, নিজের একটা ছোট্ট স্কুল আছে মানে ড্রয়িং শেখাই, হ্যাঁ যাই করি সাধারণত শিল্প নির্ভর আর কি, সেটাকে আলাদা আমাকে কিছু কাজ করতে হয়। থিয়েটারের উপরে আমি নির্ভর করলে সেটা কখনই আমি পেরে উঠবো না, কারণ থিয়েটারটা আমার প্রত্যেক দিন চলে না, সারা মাসে 2-3টে কোনো কোনো দল আছে, আমার একটা ছোট্ট গোডাউন আছে, সেই গোডাউনের মধ্যে অনেক দলের সেট রাখা আছে, তাদের 1 মাস 1.5 মাস 2 মাস পর পর তারা মঞ্চায়ন করছে, সুতরাং সেইটার উপর আমার যাপনটা নির্ভর করে না, সেটা খুবই কষ্টকর। সম্মান বলতে যদি পাই তারা একটা জায়গায় পাই মঞ্চের শেষে, হ্যাঁ ওই ডেকে আমাদেরকে তো মানে একটু পরিচয় করিয়ে দেওয়া এবং হাততালি দেয় 4টে মানুষ, ওই যে হাততালিটাই মনে হয় আমাদের পারিশ্রমিক, এবং ওটা থেকেই আমরা একটু মনে করি যে হ্যাঁ আমরাও আদম এক্সিস্ট করি, ভালো লাগে একটু, ওইটুকুই।

0: প্রত্যেক শিল্পের মধ্যেই হয়তো এমনই এক মায়া থাকে, যার ফলে শিল্পীরা চাইলেও শিল্পগুলির থেকে দূরে চলে যেতে পারেন না। পুতুল নাচ এক সময় যাত্রা ও থিয়েটারকে জনপ্রিয়তার দিক দিয়ে টেক্কা দেওয়া এই লোকজ শিল্প আজ তার গৌরবের দিন হারিয়েছে। দর্শক কমে যাওয়া ও পৃষ্ঠপোষকতার অভাবে অনেক দলই আজ উঠে গেছে, আর যারা এখনও এই শিল্পের সঙ্গে আছেন তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই আয়ের সচ্ছলতার অভাবে আজ দলগুলিকে ব্যয় কমানোর দিকে এগিয়ে যেতে হচ্ছে। আর এ তো সর্বজনবিদিত যে ব্যয় কমানোর সবথেকে সহজ উপায় হল যুক্ত থাকা লোকের সংখ্যা কমিয়ে আনায়। সেই কারণেই আগে যেই দলে প্রায় 25 থেকে 30 জন শিল্পী থাকত, আজ সেখানেই দেখা যাচ্ছে 5 থেকে 6 জন শিল্পীকে। কিন্তু তাতেও কি যুক্ত থাকা শিল্পীদের আয় জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট হচ্ছে? এখন এটাই একটু জানার চেষ্টা করা যাক।
1: সময়ের কর্মকার দেখুন, এক পার্টিতে গেলে 600 টাকা ডেলি আছে, বেতন আছে। আমি তবলাই বাজাই। এখন যে পরিস্থিতি বেঁধে গেছে, এখন এতে থেকে ঢুকছে না, নতুন করে কেউ হচ্ছে না, মাস্টার হোক শিল্পী হোক যাই হোক, আর হচ্ছে না।
2: কেন হচ্ছে না?
1: এখন কেউ চাইছে না পুতুল হাসে ঢুকবো। আমার ছেলেরাই চাইছে না যে পুতুল হাসে যাই কাজ করি। এই যে বেতন, এটা চীনে এখন রাজমিস্ত্রির কাজে বেশি পাচ্ছে, রেগুলার কাজ হচ্ছে, আর আমাদের দেখুন 10 দিন 12 দিন পরে একটা হয়তো শো হলো আমাদের। তাই নিয়ে এখন সংসার আমাদের ঠিকভাবে চলছে না, ওর জন্য কেউ আসতে চাইছে না। এখন আমার যে কয়জন আছি, মানে বয়স হয়ে গেছে যাদের, মাস্টারদের যেমন বয়স হয়ে গেছে, ওই সেই কয়জনই।
3: আমার নাম নির্মল শিকদার, আমি পুতুলকে পরিচালনা করি। আমার একটা ছেলে আছে, আমি ছেলেটার বলি যে পুতুল দূরে নাচা ছে বাবা, এই দেখা যাচ্ছে 5 দিন 6 দিন 10 দিন পরে একটা প্রোগ্রাম হবে, দেখা গেল আমার কি 600 থেকে 700 টাকা দেবে। আমি রেগুলার কাজে যাব, 400 টাকা করে পাবো, ওই একদিনের জন্য দেখা গেছে ওইদিকে যাওয়া যাচ্ছে না। সে তুই যাবি না, আমার কোনো দুঃখ নেই, তো যেতে হবে না, কিন্তু শিখে রাখ। কাছে বাবা ঠিক আছে, তাহলে তুমি যতক্ষণ বলছো আমি শিখে রাখবো আর কি। সে যাইবা না চাই সে পরের কথা, আমি শিখে রাখবো।
2: হ্যাঁ, কারণ তাহলে তো শিল্পটা হারিয়ে যাবে
3: না। আমি এটাই বলি যে পরবর্তী এটা দেখা যায়, আমি একটা শিল্পী ছিলাম, পুতুল নাচের নৃত্যশিল্পী, তা আমি এটা লোকে বলতে পারি যে নির্মল তার ছেলেকে এই কাজটা শিখিয়ে গেছে, শিখে রাখ।
0: একটি দ্বন্দ্ব সবসময় চলতে থাকবে, আর্থিক সচ্ছলতা নাকি নিজের ভালো লাগার শিল্প। হ্যাঁ, তার মানে এই নয় যে কোনো শিল্পেই আর্থিক সচ্ছলতা নেই, আছে, কিন্তু মূলত যেগুলি খুব পুরনো বা যেগুলি সময়ের সঙ্গে নিজেকে উন্নত না করার ফলে, সময়োপযোগী না করার ফলে বা নতুন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে টেক্কা দিতে না পারার ফলে আজ ধুঁকছে, সেই সব শিল্পের ক্ষেত্রে এই দ্বন্দ্ব বর্তমানে আরও অনেক গুণ বেড়ে গেছে। তাও আজও অনেক শিল্পী আছেন যারা এই শিল্পগুলির হাত ছাড়েননি। তাদের হয়তো সামর্থ্য নেই একা হাতে সেই সব শিল্পের সুদিন ফেরানোর, কিন্তু তাও তারা নিজেদের জীবন থেকে শিল্পগুলিকে আলাদা করতে পারছেন না। তাই অধ্যবসায় চলছে, সৃজনশীল কাজের প্রচেষ্টাও চলছে, আর চলছে এক স্বপ্ন দেখা যে এক না একদিন সুদিন ঠিক ফিরবে শিল্পে ও তাঁদের জীবনে।
4: এতক্ষণ শুনলেন শিল্প প্রাঙ্গণ, অনুষ্ঠানটির প্রস্তুতি সৌরভ গুপ্ত, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী।

শিল্প প্রাঙ্গণ আজ এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে আজ রাতের হারানো দিনের গানের প্রোমো। সাধারণ মানুষের কথা সব থেকে ভালো করে যারা বুঝেছিলেন, তাদের মধ্যে কবিয়াল, গীতিকার, সুরকারের

তারা অনন্য, নদীর জোয়ার ভাটার তালে হোক অথবা পালকির দুলকি চালের ছন্দে, সুরের মাদকতা বাঁচার রসদ জুগিয়েছে চিরটা কাল। আজ রাতের হারানো দিনের গানের অনুষ্ঠানে শুনবেন সেই মানুষের কথা গানে গানে। উপস্থাপনায় থাকবেন বিশাখা চক্রবর্তী, মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত ১১টায়।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা রম্যগীতির অনুষ্ঠান। এবারে রম্যগীতিতে শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

রম্য গীতি এখন শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। গীতিকার আনন্দ মুখোপাধ্যায়, সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

রম্যগীতিতে আজকের শেষ নিবেদনে রইল সুরঞ্জনা বসুর কণ্ঠ, গীতিকার কালিদাস রায়, সুরকার সন্তোষ মুখোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় রইবেন অন্বেষা চট্টোপাধ্যায়।

স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন বেলা 12:01 ভারতীয় সময়। আর এখন সময়টা তুমি তো জানোই বন্ধু, যে যুববাণীর অল্প অল্প গল্প কথার। আর আজকে তোমার সঙ্গে গল্প করতে চলে এসেছি আমি, তোমার অনিয়ার বন্ধু অন্বেষা। দেখো আজকে আমরা কি নিয়ে গল্প করব সেটা তো তোমরা যারা পোস্টার দেখে নিয়েছো তারা তো বুঝেই গেছো, আর যারা দেখোনি তাদের জন্য বলছি একটু সবুর করো। তার আগে বলে দিই, গতকাল ছিল আমাদের জগন্নাথ মহাপ্রভুর পুনর্যাত্রা, মানে উল্টো রথ। আর উল্টো রথ মানেই তো তার সঙ্গে জড়িয়ে থাকা, আর বলার অপেক্ষা রাখে না, সেটা হচ্ছে রথের মেলা। তো দেখো এই যে রথের মেলা, এটা কিন্তু শুধুমাত্র একটা উৎসব কি আমার তো মনে হয় না, এটা উৎসবের বাইরে থেকেও আরো অনেক বেশি কিছু। এটা তো আমাদের পুরো একটা শৈশবকে ঘিরে থাকে, কি বলো? আচ্ছা বন্ধু, তোমার মনে পড়ে সেই ছোটবেলায় নতুন জামা পরে বাবা মায়ের হাত ধরে মেলায় যেতাম, আর ভিড়ের মধ্যে সেই রঙিন চকমকে বেলুনগুলোর দিকে কিভাবে তাকিয়ে থাকতাম বলতো? আর শুধু কি তাই, তার সঙ্গে থাকতো আমাদের সবার প্রিয় কাঠের বাঁশি, ছোট ছোট খেলনা, তারপর রঙিন কাগজের পাখা, মাটির পুতুল, আর হাতে এক ঠোঙা ঝালমুড়ি কিংবা ঘুগনি। আর দেখো রথের মেলার কথা বলছি, সেখানে যদি জিলিপি আর পাঁপড় ভাজা না থাকে তাহলে তো সেটা আর ইনকমপ্লিট হয়ে গেল, তাই

না তো রথের মেলায় বেসিক্যালি এই জিনিসগুলোই আমাদের থাকে, আর এই একটা আনন্দই কিন্তু আমাদের রথের মেলাটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়, কি বলো? আর তারপর মনে আছে তোমার সেই যে রথের দড়িতে টান দেওয়ার জন্য কত মানুষ সেই দড়িটা স্পর্শ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতো বলতো? তখন না মনে হতো যে এই দড়ির টানের মধ্যেই যেন সত্যি করে লুকিয়ে আছে ভগবান জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ, বিশ্বাস আর একটা অদ্ভুত আমাদের সবার ভালো লাগা, যাকে বলে ইনার পিস। আর দেখো আজকের সময় কিন্তু অনেকটাই বদলেছে। হ্যাঁ, মেলায় এখনো মানে সেম জিনিসই আছে, বরঞ্চ আরও আপগ্রেড হয়েছে, আরও অনেক দোকান, অনেক মানুষ, অনেক রাইডসের ব্যবস্থা হয়েছে, কিন্তু কোথাও যেন আমরা যখন একটু ছোট ছিলাম সেই বিষয়টা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তবে না, রথের মেলায় পুরোপুরি সেটা হারিয়ে যায় না, কারণ সব কিছুই নতুনভাবে আবার আমাদের কাছে ফিরে আসে। আর এই যে আমি এতক্ষণ বললাম জগন্নাথ মহাপ্রভুর কথা, রথের কথা, তবে কি জানো আজকের বিষয়টা একটু অন্যরকম। মানে দেখো, যদি আমি পুরো রথ যাত্রাটা দেখি তাহলে বলতে হবে সেটা সত্যি করে কিন্তু সাংস্কৃতিক ঐতিহ্যের একটা গল্প। আর সেই গল্পে যেমন আছেন মহাপ্রভু জগন্নাথ, তেমনই আছেন তার সেবায় জীবন উৎসর্গ করা শিল্পীরাও। জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও দুটি অনন্য নৃত্যধারা, মাহারি আর গটিপুয়া। আচ্ছা, এইটার গল্প যদি তোমাকে আমি বলি তাহলে আমি তোমাকে একটু ভাবাচ্ছি। সেটা হচ্ছে যে একটা সময় মানে মন্দিরের অন্তঃপুরে দেবসেবার অঙ্গ হিসেবে মাহারি নৃত্য পরিবেশন করতেন দেবদাসীরা, আর সেই সময়ের স্রোতে সেই ঐতিহ্যের আলো বহন করে নিয়ে এলো গটিপুয়া, মানে যেখানে ছোট ছোট কিশোর ছেলে মানে একদম বাচ্চারা মেয়েদের সাজে ভক্তি, লাবণ্য আর অসাধারণ নৃত্য কৌশলে মুগ্ধ করত আমাদের মতো দর্শকদের, করত কেন বলছি এখনো করে। সেই সব গল্প নিয়েই আজকে তোমার সঙ্গে চলে এসেছি অন্বেষা। আর নাচের কথা বলছি, সেখানে যদি একটা গান না থাকে তাহলে কি আর হয় বলো? আর এখন তোমার জন্য ঠিক সেই রকমই একটা গান রয়েছে অরিজিৎ সিং এর কণ্ঠে। শুনতে থাকো, ফিরে আসছি গানের পর।

একটা সুন্দর গান শুনে ফিরে এলাম আজকের আড্ডায়। তোমার সঙ্গে রয়েছি অন্বেষা, আর আজকে গল্প করছি বন্ধু অল্প অল্প গল্পকথার আসরে মাহারি এবং গোটিপুয়া এই দুটো নাচের সম্পর্কে। তো প্রথমেই তোমাকে বলি মাহারি নৃত্যশিল্পের কথা। দেখো, আজ যদি আমরা সময়ের চাকা প্রায় 1000 বছর পিছিয়ে দিই, মানে টাইম ট্রাভেল করে, তাহলে দেখতে পাবো যে পুরীর জগন্নাথ মন্দিরের ভোর। ইমাজিন করো। হ্যাঁ তো, মন্দিরের ঘণ্টাধ্বনি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারিদিকে, আর সঙ্গে ধূপের সুগন্ধে ভরে উঠেছে চারপাশ। সেই পবিত্র পরিবেশে শুরু হচ্ছে এক অপূর্ব নৃত্য, যার নাম মাহারি নৃত্য। আর এই যে বললাম মাহারি শব্দটা, এটা কোথা থেকে এসেছে? না, এসেছে দুটো শব্দ থেকে, অর্থাৎ মহা মানে মহান, আর নারী মানে নারী, অর্থাৎ মহান নারী। এবার তাঁরা ছিলেন দেবদাসী, কিন্তু কোনো সাধারণ অর্থে নয় বন্ধু। তাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন মহাপ্রভু জগন্নাথের সেবায়, খুব অল্প বয়সেই, প্রায় 9 বছর বয়সে। তাঁদের প্রতীকীভাবে জগন্নাথ দেবের সঙ্গে বিবাহ দেওয়া হতো। এরপর থেকেই তাঁরাই হয়ে উঠতেন প্রভুর চিরন্তন সেবিকা। আর ইতিহাস বলছে যে মাহারির নৃত্যের ইতিহাস প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। দ্বাদশ শতকে গঙ্গাবংশের রাজা অনন্ত বর্মন চোরগঙ্গদ্বীপ এই নৃত্যকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন। তিনি মাহারিদের থাকার জন্য আলাদা ব্যবস্থাও করেছিলেন, এবং জগন্নাথ দেবের নৃত্য সেবায় এই নৃত্যকে গুরুত্বপূর্ণ স্থান অবধি দিয়েছিলেন। এরপর থেকেই মাহারি নৃত্য পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিদিনের আচার অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। পরে অবশ্য রাজা অনঙ্গ ভীমদেব মন্দিরের ভিতর নির্মাণ করেন নাট্যমণ্ডপ। তো এই নাট্যমণ্ডপে, যেখানে প্রতিদিন ভক্তি, সঙ্গীত আর নৃত্যের মাধ্যমে মহাপ্রভুর সেবা করা হতো, সেই সময় মাহারিরা শুধু শিল্পীই ছিলেন না, সমাজে তাদের অত্যন্ত সম্মানজনক স্থানও ছিল। আর মন্দিরে তাদের নানা দায়িত্ব অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হতো, সেটাও খুব ইন্টারেস্টিং। যেমন ভিতর গাউনি, বাহার গাউনি, নাচুয়ানি, পটুয়ারি, রাজঙ্গিলা, গহনা মাহারি এবং রুদ্রগণিকা। কেউ গর্ভগৃহে নাচতেন, কেউ বা মন্দিরের বাইরের অনুষ্ঠানে অংশ নিতেন, আবার কারো দায়িত্ব ছিল বিশেষ ধর্মীয় আচার সম্পন্ন করার। তো মাহারিদের পোশাকও ছিল অন্যরকম সুন্দর, ফুলের গয়না, বিশেষ জাকজমকপূর্ণ অলঙ্কার, বুঝতেই পারছো, আর ট্র্যাডিশনাল শাড়িতে তারা সজ্জিত হয়ে নৃত্য পরিবেশন করতেন। এমনকি বলা হয় মহাপ্রভু জগন্নাথকেও কখনো কখনো এমন বিশেষ বস্ত্র পরানো হতো যার বুননের মধ্যেই জয়দেবের গীতগোবিন্দের শ্লোক বোনা থাকত। সত্যি যেন ভক্তি, সঙ্গীত আর কবিতা আর প্রত্যেকটা নাচের, মানে সবকিছু মিলেমিশে একাকার হয়েছে তো ঈশ্বরের সেবায়। তো প্রতিটি নৃত্যের আগে মাহারিরা প্রণাম করতেন মহাপ্রভুকে, তারপর শুরু হতো তাদের পরিবেশনা। জয়দেবের অমর কাব্য গীতগোবিন্দ থেকে পদ গাওয়া হতো, আর সেই সুরের সঙ্গে তাদের মুখের অভিব্যক্তি, দেহভঙ্গি, ত্রিভঙ্গ মুদ্রা এবং ধীর লাস্যময় পদচারণা যেন ভক্তিকে আরও বেশি জীবন্ত করে তুলত। এটি শুধু নাচ নয় বন্ধু, এটা সত্যি বলতে কি একটা প্রার্থনা, একটা নিবেদন আর এক অনন্ত আরাধনা। দেখো, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলেছে, দেবদাসী প্রথা আজ ইতিহাসের অংশ, জগন্নাথ মন্দিরের ভিতর আর মাহারি নৃত্য হয় না, কিন্তু শিল্প কখনো হারিয়ে যায় না, সেই নতুন রূপে নতুন প্রজন্মের হাত ধরে আবার ফিরে আসে। মাহারি নৃত্যে সেই অমূল্য ঐতিহ্য থেকেই জন্ম নেয় উড়িষ্যার আরও দুটি অসাধারণ নৃত্যধারা, ওডিসি এবং গোটিপুয়া। খুর্দার রাজা রামচন্দ্র

এই দুই নৃত্যধারার অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। তাঁর সময় থেকেই মাহারিরা শুধু মন্দিরেই নয়, রাজদরবারেও সম্মান পেতে শুরু করেন, ফলে শিল্প আরও বেশি সমৃদ্ধ হয়ে ওঠে। আর তোমাকে প্রথমে বললাম যে গোটিপুয়ে ছোট ছোট ছেলেরা মেয়েদের পোশাক পরে নৃত্য পরিবেশন করত। তো যখন মাহারি নৃত্যের প্রচলন ধীরে ধীরে কমে আসছিল, তখন এই গোটিপুয়া শিল্পীরাই সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে। তাদের শরীরের অসাধারণ নমনীয়তা, দেহভঙ্গি, ভক্তিমূলক উপস্থাপনা এবং নান্দনিক অভিব্যক্তি পরবর্তীকালে ওডিসি নৃত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর 20 শতকের মাঝামাঝি সময়ে যখন ওডিসি নৃত্যকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছিল, তখন গবেষক ও গুরুজনেরা মাহারি এবং গোটিপুয়া এই দুই ঐতিহ্য থেকেই অনুপ্রেরণা নেন। তাই আজ আমরা যে ওডিসি নৃত্য দেখি, তার প্রতিটি ভঙ্গি, প্রতিটি অভিব্যক্তি, প্রতিটি তাল লয়ের গভীরে লুকিয়ে রয়েছে সেই প্রাচীন মাহারিদের ভক্তি সাধনা আর আত্মনিবেদনের ইতিহাস। তাই বলাই যায় যে মাহারি শুধুমাত্র একটা নৃত্য ধারা নয়, এটা মহাপ্রভু জগন্নাথ দেবের সংস্কৃতির আত্মা, ভক্তির ভাষা এবং উড়িষ্যার হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল অধ্যায়। রথযাত্রার এই যে দিনে যখন লক্ষ লক্ষ ভক্ত মহাপ্রভুর দর্শনে ভিড় জমান, তখন হয়তো তাদের অনেকেই জানেন না যে উৎসবের ইতিহাসের বুকে নিঃশব্দে বেঁচে আছেন সেই মহান নারীরা, যাদের নৃত্যের প্রতিটি পদক্ষেপ ছিল ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত একটি প্রার্থনা। তো ওডিসি নৃত্যের প্রভাতপ্রতিম গুরু পঙ্কজচরণ দাস মাহারি নৃত্যকে নতুন করে গবেষণা আর সংরক্ষণ করে মন্দিরের গণ্ডি পেরিয়ে মঞ্চে প্রতিষ্ঠা করলেন, সেটাও খুব আকর্ষণীয় একটা গল্প। আর তাঁরই শিষ্যা রূপশ্রী মহাপাত্র সহ বহু শিল্পীর প্রচেষ্টায় এই প্রাচীন নৃত্যধারা আজও জীবন্ত। পুরীর জগন্নাথ মন্দিরের শেষ পেশাধার মাহারি ছিলেন শশীমণি দেবী। তারপর একটি যুগের অবসান ঘটলেও মাহারিদের উত্তরাধিকার আজও ওডিসি নৃত্যের সঙ্গে প্রতিটি ভঙ্গিমা এবং অভিব্যক্তিতে বেঁচে রয়েছে। এই ঐতিহ্যকে সম্মান জানাতে গুরু পঙ্কজচরণ ওডিসি রিসার্চ ফাউন্ডেশন মাহারি অ্যাওয়ার্ড প্রবর্তন করেন। 2012 সালে এই সম্মানে লাভ করেছিলেন বিশিষ্ট ওডিসি নৃত্যশিল্পী মিনতি প্রধান। বন্ধু, এবার তোমায় বলবো গুটিপুয়া নৃত্যশিল্পের কথা। তবে দেখো, আমরা এত নাচ নিয়ে কথা বলছি, নাথের ইতিহাস সম্পর্কে জানছি, ঠিক এমন সময় যদি এই গানটা না থাকে তাহলে কি আর হয় বলো? তো এখন তোমার জন্য রয়েছে পৌশালী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা। শুনতে থাকো, ফিরে আসছি গানের পর।

ফিরে এলাম একটা সুন্দর গান শুনে পৌশালী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আজকের আড্ডায় অল্প অল্প গল্পকথায় তোমার সঙ্গে রয়েছে অন্বেষা। আজ কথা হচ্ছে বন্ধু মাহারি এবং গোটিপুয়া এই দুটো নাচ সম্পর্কে। আর গানে যাওয়ার আগে তোমাকে বললাম মাহারি নাচের কথা, এবার তোমাকে বলছি গোটিপুয়া নৃত্যশিল্পের কথা। দেখো, যদি তুমি রথযাত্রার সময় পুরীর বড়দাঁড়ায় যাও, যদি কখনো যাও, তাহলে দেখবে যে ভক্তির সঙ্গে সেখানে শিল্পের সম্পর্ক কিন্তু পারস্পরিক। রথের চাকার শব্দ, শঙ্খধ্বনি, কীর্তনের সুরেই মাঝ মাঝেই তুমি দেখতে পাবে ছোট ছোট কিছু ছেলের, কিন্তু দূর থেকে দেখলে মনে হবে তারা যেন কিশোরী নৃত্যশিল্পী। চোখে গাঢ় কাজল, কপালে চন্দনের নকশা, ফুলে সাজানো খোপা, রঙিন পোশাক আর পায়ে নূপুর, এরাই হচ্ছে গোটিপুয়া। গোটিপুয়া শব্দটির অর্থ হল একক বালক, মানে ওড়িয়া ভাষায় গোটি মানে একক আর পুয়া মানে ছেলে। তো শতাব্দীর পর শতাব্দী ধরে উড়িষ্যার ছোট ছোট ছেলেরা মেয়েদের সাজে নৃত্য পরিবেশন করে আসছে মহাপ্রভু জগন্নাথ ও শ্রীকৃষ্ণের বন্দনায়। এটা বলাই যায় শুধুমাত্র কিন্তু নাচ নয়, এর সঙ্গে রয়েছে ভক্তি, শৃঙ্খলা সাধনা এবং শরীরচর্চার এক অনন্য সমন্বয়। তো এই নৃত্যের শিকড় লুকিয়ে রয়েছে মাহারি নৃত্যের ইতিহাসে। একসময় পুরীর জগন্নাথ মন্দিরে মাহারি বা দীপদাসীরা মহাপ্রভুর সামনে নৃত্য পরিবেষণা করতেন, কিন্তু ষোড়শ শতকে সেই প্রথা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল। তো এরপর কি হল? না, এরপর ওড়িশার ভূঁই রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা রামচন্দ্রদেবের সময় জন্ম নেয় এই গোটিপুয়া নৃত্য। ছোট ছোট ছেলেরাই তখন মাহারিদের সেই ঐতিহ্যকে নতুনভাবে বাঁচিয়ে রাখার দায়িত্ব তুলে নেয়। সেই থেকে শুরু হয় এক নতুন অধ্যায়। তো গোটিপুয়া নৃত্যের সাধনা শুরু হয় খুব অল্প বয়সেই, মাত্র 5 থেকে 6 বছর থেকে এই যাত্রা শুরু হয় এবং চলে মোটামুটি 15 বছর পর্যন্ত। এই নৃত্যের জন্য প্রয়োজন কঠোর অনুশীলন, শরীরচর্চা, যোগ ব্যায়াম এবং অসাধারণ দেহের নমনীয়তা। শিল্পীরা নারী সুলভ সাজে নিজেদের উপস্থাপন করেন, যেটা আমি বললাম, তাদের একটা পোশাক থাকে, কাস্টিউম থাকে, সবটা মিলেমিশে তারা যে ঐতিহ্যবাহী পোশাকটাও পরেন, সেখানে গয়না, নূপুর, আলতা তাদের শিল্পসত্তাকে আরও বেশি উজ্জ্বল করে তোলে। আর এই যে বললাম না, সময়ের সঙ্গে গোটিপুয়ার পোশাকেও কিছু পরিবর্তন এসেছে, তবে তার ঐতিহ্য কিন্তু এখনও

এর মতোই অটুট। আগে যদি শিল্পীরা পরতেন রঙিন আর ছলমলে কাঁচুলা, মানে হচ্ছে এক ধরনের কাজ করা ব্লাউজ, তো আর কোমরে বাঁধা থাকতো সূচি শিল্পে সাজানো রেশমের কাপড়, যার নাম নিভিবন্ধ। এটি কোমর থেকে পায়ের চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে থাকত। অনেক শিল্পী আজও পুরনো ঐতিহ্য মেনে পট্ট শাড়ি ব্যবহার করে, তবে বর্তমান সময়ে সহজে পরা যায় এমন আধুনিক পোশাকও ব্যবহার করা হচ্ছে। তবুও ঐতিহ্যবাহী সাজের মর্যাদা আজও একই রকম অক্ষুণ্ণ। এই যে বলছিলাম গটিফুয়া নৃত্যশিল্পীরা যে গয়নাগুলো পরছে, মূলত সেগুলো পুঁতির, সেখানেই তাদের হাতের কানের নথ ইত্যাদি পরা হয়। তবে হ্যাঁ, আগে নথ পরানো হলেও এখন তার পরিবর্তে এসেছে নকশা আঁকা। তো পায়ের সঙ্গে থাকে ঘুঙুর, আর এই যে ঘুঙুরের তাদের ছন্দ, তাদের তাল, তাদের নাচের যে প্রতিটি তালকে আরো বেশি জীবন্ত করে তোলে। হাতের তালু এবং পায়ের পাতায় আলতা লাগানো হয়, যা নৃত্যের প্রতিটি ভঙ্গিমাকে আরো সুন্দর আকর্ষণীয় করে তোলে। আর দেখো, যদিও বলি মাহারি বা গটিপুয়া নাচের কথা, সেখানে তো চলেই আসছে জয়দেবের অমর সৃষ্টি গীতগোবিন্দর কথা। তো মূলত গীতগোবিন্দের পদাবলী নৃত্য, তার সঙ্গে তাদের মুখের অভিব্যক্তি, চোখের ভাষা এবং হস্তমুদ্রার মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে প্রতিটি পদ বা পদক্ষেপ বলতে পারি নাচের মাধ্যমে। তখন মনে হয় যে রাধা আর কৃষ্ণের প্রেম কাহিনী যেন চোখের সামনে ধীরে ধীরে নাচের মাধ্যমে ফুটে উঠছে। এই সময় প্রেম, ভক্তি আর অনুভূতির একটা অপূর্ব মেলবন্ধন দেখা যায় এই নাচের মাধ্যমে। আর সবশেষে আসে যে গটিপুয়া নৃত্যের সবচেয়ে আকর্ষণীয় অংশ, বন্ধ নৃত্য বা বন্ধা নৃত্য। এখানে কি হয় না, বন্ধ মানে হচ্ছে তোমার শরীর দিয়ে তুমি অনেক বিভিন্ন রকম আকৃতি করতে পারো। যেমন বলি, এখানে ছোট ছোট শিল্পীরা এমন সমস্ত যোগাসন এবং দেহভঙ্গি করেন যা থেকে সত্যি আমরা বিস্মিত হয়ে যাই, এবং সেই ভঙ্গিগুলোর মাধ্যমে ফুটে ওঠে শ্রীকৃষ্ণের নানা পৌরাণিক ঘটনা। যেমন বলতে পারি শ্রীকৃষ্ণের কালীয় দমন, ময়ূর, গরুর, পদ্মাসন, তারপর নৌকা, রথের চাকা, কেলিকদম্ব বৃক্ষ, হংস, এমনকি প্রেমের দেবতা কন্দর্পের রথ, আবার কখনো বকাসুর বধের দৃশ্য জীবন্ত করে তোলে তারা এইরকম দেহভঙ্গির মাধ্যমে। মানে বুঝতেই পারছো এতটা কঠিন একটা পদক্ষেপ তারা কতটা বেশি পরিশ্রম করে অর্জন করেন এবং আমাদেরকে সেটা দেখান। শুধুমাত্র সেটাই নয়, তারা এই যে বছরের পর বছর সাধনা করে একটা নিখুঁত শরীরে মানে ভঙ্গিগুলো রপ্ত করতে পারে। এবার আমি যে বলছিলাম যে কোথাও রথের চাকার আকৃতি দেখান, কোথাও বা রাধাকৃষ্ণের মিলন, সবই শরীরের ভারসাম্য এবং অসাধারণ দক্ষতায় ফুটে ওঠে। তো গটিপুয়া শুধুমাত্র যে নৃত্য সেটা আমি বলছি না, এর থেকে অনেক বেশি, এটা একটা মানে যখন শুরু হয় ভক্তিময় সেখানে একটা পরিবেশ তৈরি হয়। আজকে যে বিশ্ববিখ্যাত বলছিলাম ওড়িশি নৃত্য, তার ভিত্তি অনেকটাই গড়ে উঠেছে এই গটিপুয়া ঐতিহ্যের ওপর থেকেই। ওড়িশির কিংবদন্তি গুরু কেলুচরণ মহাপাত্র সহ বহু মহান শিল্পী তাদের শৈশবে ছিলেন গটিপুয়া নৃত্যশিল্পী। তাই বলা হয় যে মাহারি ঐতিহ্যের উত্তরস্বরী গটিপুয়া, আর গটিপুয়ার উত্তরাধিকারী বহন করছে আধুনিক ওড়িশি। তাই গটিপুয়া শুধু একটি যে লোকনৃত্য তা নয়, এটা বলতে পারো ভক্তির ভাষা, শরীরের সাধনা, শিল্পের শৃঙ্খলা এবং মহাপ্রভু জগন্নাথ দেবের সংস্কৃতির এক অমূল্য উত্তরাধিকার। আজও যখন কোনো ছোট্ট শিল্পী পায়ে নূপুর বেঁধে ত্রিভঙ্গ ভঙ্গিতে মহাপ্রভুর উদ্দেশ্যে নৃত্য শুরু করে, তখন মনে হয় যে হাজার হাজার বছরের সেই ঐতিহ্য আজও একই রকমভাবে জীবন্ত, একই রকমভাবে পবিত্র। তো এই যে আমি বলছিলাম যে রাধাকৃষ্ণের লীলা কাহিনী তাদের শরীরের অঙ্গভঙ্গি, তাদের অভিব্যক্তির মাধ্যমে এত বেশি করে জীবন্ত হয়ে উঠছে, তো এটার বিষয়ে একটা জায়গা আছে, সেটা হচ্ছে পুরীর কাছেই অবস্থিত রঘুরাজপুর গ্রাম। আজও এই গটিপুয়া নৃত্যের অন্যতম ঐতিহাসিক কেন্দ্র বলতে পারো বন্ধু। এখানকার বহু শিল্পী গুরু আজও এই প্রাচীন ঐতিহ্যকে সযত্নে বাঁচিয়ে রেখেছেন। গটিপুয়া নৃত্যের সঙ্গে থাকে ওড়িশির ঐতিহ্যবাহী সঙ্গীত, আর তার প্রাণ হয়ে মাঝে মার্দোল, ওড়িশির প্রাচীন তালবাদ্য, আজও ওড়িশির মানে উড়িষ্যার প্রাচীন মন্দিরগুলির গায়ে খোদাই করা নৃত্যরত নারীদের ভাস্কর্য, বিশেষ করে কোণারকের সূর্য মন্দির, পুরীর জগন্নাথ মন্দিরে সেই গৌরবময় ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ভঙ্গিগুলো। তবে হ্যাঁ, এটার সঙ্গে একটা বইয়ের কথা আছে, সেটা কি না, সেটা হচ্ছে পঞ্চদশ শতকের প্রাচীন গ্রন্থ অভিনয় চন্দ্রিকা।
যা মহেশ্বর মহাপাত্র রচনা করেছিলেন। সেখানে গোটিপুয়া ও ওডিসি নৃত্যের পদচারণা, হস্তমুদ্রা, ভঙ্গি এবং ২৫টিরও বেশি বন্ধ এর বিস্তারিত বর্ণনা এখানে রয়েছে। পরে সপ্তদশ শতকের সঙ্গীত দর্পণ গ্রন্থেও এই নৃত্যের পরিবেশনা শৈলী নিয়ে বিস্তৃত আলোচনাও করা হয়েছে, যা আজও গুরু শিষ্য পরম্পরায় শেখানো হয়। এই ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন বহু গুণী শিল্পী। তাদের মধ্যে অন্যতম ছিলেন পদ্মশ্রী মাগুনী চরণ দাস, যিনি গোটিপুয়া নৃত্যের এক কিংবদন্তি।

সঙ্গীতিগুরু এবং ওড়িশা সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত সম্মানিত শিল্পী। তাই বলা যেতেই পারে বন্ধু, যে গোটিপুয়া বা ওড়িশি বলো বা মাহারি, এগুলো শুধুমাত্র যে একটা নাচ সেটা কিন্তু আমরা বলতে পারি না। এটা বারবারই উঠে আসে এখানে ভক্তির কথা, শৃঙ্খলার কথা, সাধনার কথা, আর শরীরের অসাধারণ যে দক্ষতা এবং মহাপ্রভু জগন্নাথের প্রতি তাদের নিঃস্বার্থ ভালোবাসার এক জীবন্ত উত্তরাধিকার। যেমন দেখোই না, মাহারি থেকে গোটিপুয়া আর গোটিপুয়া থেকে ওড়িশি, এই ধারাবাহিক যাত্রায় ওড়িশার সাংস্কৃতিক ইতিহাসকে আজও গর্বের সঙ্গে বাঁচিয়ে রেখেছে। তাই এই যে বাঁচিয়ে রেখেছে, সেই জন্যই মাহারি নৃত্যের সেই পবিত্র শিখা আজও গোটিপুয়ার হাত ধরে চলছে, আর সেই আলো থেকেই জন্ম নিয়েছে বিশ্ববিখ্যাত ওড়িশি নৃত্যের এক অনন্য সৌন্দর্য। তবে বন্ধু, ভারতীয় সময় বলছে যে 12:28 হয়ে গিয়েছে, এবার আমায় উঠতে হবে। কথা হচ্ছিল মাহারি এবং গোটিপুয়া নাচ নিয়ে, আর তোমার সঙ্গে ছিলাম অন্বেষা। আবার গল্প করতে চলে আসবো অন্য কোনো দিন নতুন কোন অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর হ্যাঁ, তোমার মুখের হাসির সঙ্গে মনের হাসিটাও অক্ষত রেখো। আর এখন তোমার জন্য রেখে গেলাম জয়তী চক্রবর্তীর কণ্ঠে এই গানটা। তাহলে চলো আজকের মতো, বাই।

0: এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন অন্বেষা চট্টোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন বেতার নাটক। আজকের নাটক প্রণয় কাহিনী।
1: আজকের নাটক প্রণয় কাহিনী, কাহিনী প্রভাত কুমার মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ অরুণাভ লাহিড়ি, প্রযোজনা আদিত্যনারায়ণ সেন। নাটক প্রণয় কাহিনী।

0: দাদাজি, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন?
1: হ্যাঁ পুত্র, তোমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি ডেকে পাঠিয়েছি।
0: বলুন।
1: আমি জানি তোমার মন খুবই খারাপ। আমারও দাদা চলে গেলেন, তুমি তার একমাত্র সন্তান, তুমি আমার কাছেও সন্তানের মতো। দাদা যাবার সময় তোমার সমস্ত ভার আমাকে দিয়ে গেছেন, সে বিষয়ে তোমার সঙ্গে দুটি কথা বলতে চাই।
0: আপনি এখন এই বিরাট নগরের বাদশাহ।
1: হ্যাঁ জানি, কিন্তু আজ আমার মনে পড়ছে দাদার শেষ কথাগুলো। দাদা চলে যাওয়ার সময় বলেছিলেন, ভাই আলম, আমি তো চললাম, আমার পুত্রের যথেষ্ট বয়স হয়নি, যতদিন সে না পূর্ণ বয়সপ্রাপ্ত হয় ততদিন তুমি এ দেশের রাজ্য পালন করো।
0: সেরকমই তো চলছে বাদশাহজি।
1: হ্যাঁ চলছে। আর শোনো, তিনি আমাকে বলেছিলেন দয়া ধর্মের সঙ্গে প্রজা পালন করতে, আর তোমাকে শাস্ত্র পাঠ, অস্ত্র শিক্ষা, ব্যায়াম, অশ্বারোহণ বিদ্যা সমস্ত বিষয়ে কুশলী করে তুলতে এবং যথাসময় তোমার হাতে রাজত্বের ভার তুলে দিতে।
0: সে কথা কি আমি বলেছি শাহজাদা? তবে
1: তবে কি?
0: কিন্তু আপনার আদেশে আমাকে দীর্ঘদিন অন্তঃপুরেই রাখা হয়েছে, বাইরে আসতে পারিনি, তাই রাজ্য শাসনের সমস্ত বিদ্যা আমার অধিগত হয়নি। আর আমার বিবাহের ব্যাপারে
1: সে কথাও আমার মনে আছে। আমার কন্যার সাথে তোমার বিয়ের ব্যাপারে কালই কথা বলতে মোবারককে আমি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি, পণ্ডিতদের সাথেও কথা বলতে বলেছি।
0: এসো এসো মোবারক দাদা, তোমাকে বিষণ্ন দেখাচ্ছে কেন? এসো এসো, বসো তো আগে। কাঁদছ কেন? কি হয়েছে আমাকে বলো, তোমার কোনো অমঙ্গল হয়নি তো? তোমাকে কি কেউ অপমান করেছে? শোনো, আমায় খুলে বলো, আমি তার প্রতিকার করব।
2: বাবা বাবা, মহা বিপদের সূচনা হয়েছে।
0: বিপদ?
2: হ্যাঁ,
0: এখন তো আমার আনন্দের দিন আসছে। কাল আমায় শাহজাদা ডেকে পাঠিয়েছিলেন, সে খবর তোমাকে দিলে তোমার মনও খুশি হয়ে উঠবে, আমার খুশির দিনে তোমারও তো খুশি হবে। কি বলো মুবারক দাদা?
2: সেলিম দাদা, আমাদের সামনে বিরাট বিপদ।
0: কি হয়েছে মুবারক দাদা, কিসের বিপদ?
2: তুমি তো শিগগিরই সম্রাট হতে চলেছ, সারা দেশে একথা প্রচার হয়ে গেছে।
0: এ তো অত্যন্ত সুখের কথা দাদা।
2: না দাদা, দাদা আমার সুখ নয়, বিপদ, বিরাট সংকটের দিন ঘনিয়ে আসছে।
0: কিসের সংকট তুমি আমায় খুলে বলো।
2: বলছি বলছি বলছি, সবই বলছি। তুমি একটু ধৈর্য ধরে শান্ত হয়ে বসো, এখন আমাদের অধীর হলে চলবে না। শাহজাদা আজ আমায় ডেকে পাঠিয়েছিলেন।
0: ও, তোমাকে বুঝি সব বন্দোবস্তের ভার দিয়েছেন?
2: না, সারা দেশ তোমার অভিষেকের আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে। এ খবর জেনে তোমার পিতৃব্য শাহজাদা আলম রোষ আর হিংসায় জ্বলে উঠেছেন।
0: সে কি কথা, তোমার কোনো ভুল হয়নি তো?
2: ভুল? আরো শোনো, তিনি বললেন, মুবারক, তুমি যদি যুবরাজ সেলিমকে যে কোনো উপায় মেরে ফেলতে পারো তাহলে তোমাকে আমি 100,000 সোনার মোহর দেব।
0: সুখী?
2: হ্যাঁ। শুনে শুনে আমার সমস্ত শরীর কেঁপে উঠল। আরো বললেন, এমনভাবে কাজ সারতে হবে যেন কেউ কোনো সন্দেহ প্রকাশ করতে না পারে। সেলিম ভাই, সেলিম ভাই, কেন এমন হলো বলতো?
0: কি বলছো মুবারক দাদা, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তা তুমি কি বললে?
2: আমি বাচ্চাকে আমার মনের কথা কিছুই বুঝতে দিইনি, তাকে বলে এসেছি, জানাব এর এমন কি কঠিন কাজ, আমি আপনার অভিষ্ট সফল করে দেব। তবে
0: তবে
2: তবে উপায় স্থির করতে কিছুদিন সময় লাগবে, মহারাজ তাই শুনে খুশি হয়ে সেই ব্যবস্থাই করতে বলেছেন।
0: এসব যা শুনছি কি সত্যি না কোনো শয়তানের কাজ সাজি? কি হবে মুবারক দাদা, আমি আমি প্রাণে বাঁচবো কিভাবে বলো? শোনো শোনো, তুমি চুপ করে থাকো না, বলো বলো কোন উপায় আমি এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে পারি।
2: ভয় করো না ভাই, মনে সাহস রাখো, আমি নিশ্চয়ই কোনো একটা উপায় বের করব, তুমি চঞ্চল হইও না।
0: ও, আমাকে বাঁচাতে গেলে তো তুমিও বিপদে পড়বে, সেটা কিন্তু আমি চাই না।
2: ভাই জান, এখন কাতর হবার সময় নয়, আর তাছাড়া তুমি জানো যে আমি তোমাকে কতখানি ভালোবাসি, এখন আমি যা বলছি তাই শোনো, একটা উপায় বের করতে হবে।
0: ও,
2: আজ সন্ধ্যের পর তোমাকে আমার সঙ্গে যেতে হবে এক জায়গায়।
0: কোথায়?
2: সেটা গেলেই তুমি বুঝতে পারবে, তুমি তৈরি হয়ে থেকো, আমি ঠিক আসবো।
0: বেশ, তাই হবে।

0: আমাকে এখানে নিয়ে এলে কেন মুবারক দাদা? এ তো আমার স্বর্গীয় পিতার ঘর, এ ঘরে তো আমার ঠোকা বারণ।
1: আমার সঙ্গে এই ঘরে চলো, তোমাকে একটা গুপ্ত বিষয় দেখাবো।
0: বাহ, এই ঘর তো এখনো কেমন সুন্দর রয়েছে।
1: হ্যাঁ, এই ঘরে তোমার বাবা আমার মনিব শাহিনশা থাকতেন। এই দেখো সেই কুর্সি, এখানে শাহজাদা বসতেন, বিশ্রাম করতেন। একে সিলাম করো। এবার চলো আমার সঙ্গে, আমি কাঠের তক্তাটা টানছি, দেখো কি হয়।
0: কি মুবারক দাদা, আশ্চর্য, একটা সিঁড়ি পুরো নিচের দিকে নেমে গেছে, ওখানে কি আছে?
1: এটা তোমার বাবার গুপ্ত ঘর, আমার সঙ্গে এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে এসো।

0: অন্ধকার, সাবধানে এসো।
1: আমি তো আগে এই ঘরের খবর জানতে পারিনি।
0: তোমাকে জানানো হয়নি? এই দেখো, এই দেখো, এই ঘরে চারটে কামরা আছে। হ্যাঁ, দেখছো প্রত্যেকটা কামরায় দশটা সোনার কুলসি সোনার শিকল দিয়ে বাঁধা। আবার দেখো প্রত্যেকটা কুলসির মুখে একটা করে সোনার ইট রাখা আছে।
1: এতগুলো কুলসি, এর ভেতর কি আছে?
0: এরকম ৪০টা কুলসি আছে, তার মধ্যে ৩৯টা কুলসির সোনার ইটের ওপর ভালো করে দেখো কালো পাথর দিয়ে তৈরি ৩৯টা বানরের মূর্তি, শুধু একটি কুলসিতে নেই।
1: হ্যাঁ হ্যাঁ, তাই তো, ঠিকই বলেছ। এই তো, এটাতে কোনো মূর্তি নেই।
0: হ্যাঁ হ্যাঁ, এই দেখো, আমি এবার যেখানে মূর্তি নেই সেটা খুলছি। দেখলে
1: সমস্ত সোনার মোহর দিয়ে ভর্তি।
0: হ্যাঁ, আর বাকিগুলো সব খালি।
1: হ্যাঁ তাই তো, কিন্তু দাদা এর মানে কি?
0: তাহলে বলি, শোনো, মন দিয়ে শোনো। এখান থেকে অনেক দূরে যাচ্ছে এক দেশ, দৈত্যদের দেশ, যিনি দৈত্য, তাদের রাজার নাম মালিক সাদেক। তিনি তোমার বাবার খুবই বন্ধু ছিলেন। প্রতি বছর একদিন করে তিনি তোমার বাবার সাথে আমোদ আহ্লাদ করতে এখানে আসতেন। মাটির নিচের এই ঘরগুলোতে তারা আমোদ প্রমোদ করতেন। প্রত্যেকবার যাওয়ার সময় তোমার বাবা খালেক সাদেককে এক কলসি করে মোহর উপহার দিতেন, আর তার উত্তরে মালিক সাদেক, সে যিনি দৈত্যরাজ, তোমার বাবাকে একটি করে কালো পাথরের তৈরি বানর দিয়ে যেতেন। এই বানরের এমনই আশ্চর্য ক্ষমতা যে কেউ যদি এরকম ৪০টা বানর পায়, তবে এই দুনিয়ায় তার অসাধ্য আর কিচ্ছু থাকবে না।
1: ভারী আশ্চর্য ঘটনা তো।
0: হ্যাঁ, ৩৯ বছর মালিক সাদেক যাতায়াত করেছিলেন, তাই এই ৩৯ ঘরা মোহর তাকে দেওয়া হয়েছিল, সেজন্য এই ৩৯টা খালি কলসি। আবার মালিক সাদেকও শাহনবাবকে ৩৯টা বানরের মূর্তি দিয়েছিলেন, পরের বছরের জন্য এক কলসি মোহর রাখা ছিল, কিন্তু নসিবের খেলায় তোমার বাবার হঠাৎ মৃত্যু হল, নাহলে ৪০টা বানর এখানে থাকত। আর সেই জাদু বলে তোমার বাবা এই গোটা দুনিয়ার অদ্বিতীয় শাহিনশাহ হতেন। তাকে কারোর কাছে পরাজয় স্বীকার করতে হতো না, কিন্তু এমনই বদ নসিব যে একটি মূর্তি বাকি থাকতেই তার মৃত্যু হল। বানরের জাদু কিচ্ছু করতে পারল না।
1: তবে তো এখন এই ৩৯টা মূর্তির কোনো দামই নেই, সবই ব্যর্থ হলো।
0: না না, ব্যর্থ হতে দেব না। আমি ভাবছি এখানে যখন তোমার এই ঘোর বিপদ, তখন এখান থেকে তোমার আপাতত পালিয়ে যাওয়া ভালো। মালিক সাদেকের কাছে গিয়ে তাকে সব কথা খুলে বলি। তোমার বাবার সাথে পুরনো বন্ধুত্বের কথা মনে করে তিনি হয়তো তোমাকে সাহায্য করবেন। এক কলসি মোহর যেটা রাখা আছে তার জন্যে, তাই নিয়ে চলো তাকে গিয়ে উপহার দিই। যদি শেষ বানরটা তিনি তোমাকে দেন, তাহলে ভাবো তো তোমার সমান সুলতান দুনিয়ায় আর একজনও থাকবে না।
1: কিন্তু সে তো সহজ কথা নয়, আমরা পালাবো কিভাবে? আর যদি তার নবাবের কানে যায় তাহলে?
0: শোনো ভাই সাহেব, তার জন্য চিন্তা করো না তুমি, উপায় আমার মাথায় আছে, শুধু দুটো একটা দিন সময় লাগবে।
1: ঠিক আছে।
0: হ্যাঁ হ্যাঁ, শোনো, এই দুদিনের মধ্যে তুমি কারো কাছে এমন কোনো ব্যবহার করবে না যাতে আমাদের পরিকল্পনার কথা কেউ জানতে পারে। ঠিক আছে,
1: চলো
0: এবার ফেরা যাক।

0: সালাম শাহজাদা, ভিতরে আসতে পারি?
1: এসে মুবারক, সব দিক ঠিক আছে তো? কাজ কর দূরে গুলো।
0: সরকার, আপনি যা আদেশ করেছিলেন তার একটা উপায় আমি বের করেছি, সে কথা বলতেই আপনার কাছে এসেছি।
1: কি পাল্টি ভেবেছ, খুলে বলো।
0: আপনার কথা মতো সব কাজই হয়ে যাবে, কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে।
1: তুমি বড় বেশি কথা বলছো, আগে বলো কাজ সমাধান করতে তুমি কতদূর এগিয়েছো। আমার অভিষ্ট সাধন করতে কোনো সমস্যা আমি সহ্য করব না। বলো কি উপায় স্থির করেছো?
0: সরকার, যুবরাজকে যদি এখানে হত্যা করা হয় তাহলে সমস্ত লোকের মধ্যে জানাজানি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে সেটা আপনার পক্ষে ভালো হবে না। তাই আমার মনে হয় দেশ ভ্রমণের ছল করে দূর দেশে তাকে নিয়ে গিয়ে যদি হত্যা করা হয় তাহলে প্রজাদের মধ্যে আপনার অপযশ এড়ানো যেতে পারে। ফিরে এসে আমি ঘটনা করে দেব যে যুবরাজ সেখানে কোনো মারাত্মক রোগের আক্রমণে মারা গিয়েছে, তাহলে আমার মনে হয় প্রজাদের কারো মনে সেরকম কোনো সন্দেহ জাগবে না।
1: সেলিমের অভিষেকের কথা প্রচার হয়ে গেছে মানুষের মধ্যে, সমস্ত রাজ্য নাকি তাতে খুশিতে মাতোয়ারা হয়েছে।

0: আমি শাহজাদা, আমাকে ভুলে কারা অন্য সুলতানের জন্য এত আহ্লাদ করছি আমি সহ্য করতে পারছি না। সেলিমকে সরাতেই হবে, কিন্তু এই সময় হঠাৎ দূর দেশে দুজনকে পাঠানোর আয়োজন, এতে কেউ কোনো প্রশ্ন করবে না তো?
1: সে ভার আমার উপরেই ছেড়ে দিন মালিক, আমার সঙ্গে গেলে কারোর ভাবনার অবকাশ নেই। সবাই জানে, সবাই জানে আমি আপনার দাদা সাহেন শাহর পুত্রকে ছোট থেকে মানুষ করেছি, কাজেই আমি ওর কোনো ক্ষতি করতে পারি না।
0: আরে বুদ্ধু, সেই জন্যই তো আমি তোমার উপরে কাজের ভার দিয়েছি।
1: তাহলে ওকে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছেন তো?
0: বিলক্ষণ, তুমি যাও সেলিমকে কোনো দূর দেশে নিয়ে গিয়ে আমার অভীষ্ট কাজ সম্পন্ন করে এসো, কিন্তু দেখো কেউ যদি টের পায় তাহলে তুমিও আমার হাত থেকে বাঁচতে পারবে না।
1: জি হুজুর, কিন্তু আমার একটা আর্জি আছে।
0: বলো।
1: যাবার আগে আপনি আমাকে এই কাজের জন্য যে 1,00,000 স্বর্ণমুদ্রা দেবেন বলেছেন তার অর্ধাংশ আমার চাই।
0: বেশ, তা তুমি পাবে, বাকি পুরস্কার তুমি ফিরে এলে তোমায় আমি দেব। কিন্তু মনে থাকে যেন কাজ সফল হওয়া চাই, খুব সাবধান।
1: এই কাজে কোনো ভুল হবে না শাহজাদা, আপনি দেখে নেবেন। তাহলে আমি গিয়ে সেলিম সাহেবের বিদেশ যাত্রার আয়োজন করি।
0: যাও, এখনই যাও। শোনো, তোমাদের সঙ্গে সৈন্য সামন্ত নফর চাকরেরা কেউ যাবে না।
1: বেশ,
0: তোমাদের দুজনকেই যেতে হবে, কেউ প্রশ্ন করলে তার উত্তর দেওয়ার ভার তোমার উপর। এখন শীঘ্র কাজ সম্পন্ন করে যাও।
1: জি হুজুর, তবে আপনার ঘোড়া আসালের খুব তেজি দুটো ঘোড়া আমার চাই।
0: তাই হবে, ঘোড়ার ব্যবস্থা আমি এখনই করে দিচ্ছি, তোমরা যাবার জন্য প্রস্তুত হও।

0: আর 40 দিন পথ অতিক্রম করে আজ এইখানে এসে পৌঁছেছি। খোদা আল্লাহকে ধন্যবাদ যে এই হলো সেই যিনি দৈত্য মালিক সাদিকের রাজ্য।
1: দাদা, তুমি কি বলছো? এ তো গহন বন, রাত্রি ও গভীর, আমি তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না।
0: ওই দেখো, ওই যে এত আলো জ্বলছে, এত লোকজন যাতায়াত করছে, বাজনা বাজছে, রাস্তা, বাগান, বিরাট প্রাসাদ, কত হর্ম অট্টালিকা। এই হলো দৈত্যপতি মালিক সাদিকের রাজধানী।
1: মুবারক দাদা, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? এখানে তো শুধু জঙ্গল আর অন্ধকার।
0: তাই বুঝি। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করছি। এই যে আমি আমার ঝুলি থেকে এই যে একটা জিনিস বের করলাম, এটা কি বলো দেখি?
1: এটা এটা তো একটা সুদৃশ্য সুন্দর সুরমাদানি।
0: হ্যাঁ হ্যাঁ সেলিম ভাই, এবার আমি কি করি তাই দেখো। এই দেখো, এই সুরমা আমি তোমার চোখে এঁকে দিলাম। চোখ বন্ধ করো। এবার চোখ খোলো। এবার বলো তো, বলো তো কুমার, তুমি কি দেখছো?
1: মুবারক দাদা, আমি কি দেখছি! চারিদিকে আলোয় আলোয় ছড়াছড়ি, কি বিরাট রাজপথ! জায়গায় জায়গায় নানা রকম দীপ জ্বলছে, এত লোক, এত ঘর বাড়ি। দেখো দেখো মুবারক দাদা, বিরাট বাড়িটার ছাদে নর্তকীরা কি সুন্দর নাচছে, কি বিরাট বাজার, সব কেনা বেচা চলছে।
0: কেমন লাগছে ভাইজান?
1: খুব খুব ভালো, আমি প্রচন্ড বিস্মিত হয়েছি।
0: দাঁড়াও দাঁড়াও, এখন অনেক রহস্য বাকি আছে, তাই একে একে তুমি সব দেখতে পারবে, জানতে পারবে। চলো এবার আমরা এগোই।
1: না না, আর একটু দেখি এই দৃশ্য।
0: আরে ভাই, এখনই তো এসব চলে যাচ্ছে না, ভুলে যেও না আমরা এখানে একটা কাজে এসেছি, আরো তো সম্পূর্ণ করতে হবে নাকি?
1: চলো তাহলে। তাহলে এখন কোথায় যাব?
0: দেখো, এই শহরে আমাকে অনেকেই চেনে, এখানে আমার অনেক বন্ধু আছে। এখন এখান থেকে আমরা আমার বন্ধু শেখ সাবিরের বাড়ি যাব, সেখানে রাত্রিবাস করে কাল সকালে আমি তোমাকে এখানকার রাজা মালিক সাদিকের কাছে নিয়ে যাব। এখন চলো, খুব খিদেও পেয়েছে।
1: কোথায় খাবার পাবো?
0: আরে তোমাকে বলছি কি, আমার বন্ধুর বাড়ি চলো, দেখবে সেখানে আমাদের কি খাতির, তোমার ভালোই লাগবে।
1: চলো যাই, কাল তাহলে রাজদরবারে যাচ্ছি।
0: এইবার আমরা মালিক সাদিকের প্রাসাদে এসে পৌঁছেছি।

0: দেখছি মনি মুক্ত সাজানো রাজসভা যেন ঝলমল করছে।
1: হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর নানা দেশের ফকির, জ্ঞানী, গণী, পণ্ডিত এরাও যেমন এখানে রয়েছে, তেমনি দ্বারে দ্বারে দেখো কেমন সশস্ত্র সৈনিকেরা পাহারা দিচ্ছে। ওপাশে নাচ গানের আসর বসেছে।
0: এখানকার বাদশাহ কোথায়?
1: সামনে তাকাও। ওই দেখো, হীরে জহরতের সিংহাসনের ওপর মাথায় কিরকম দামি রত্ন খচিত মুকুট পরে বসে আছেন, উনিই হলেন যিনি দৈত্যরাজ মালেক সাদেক। চলো এগিয়ে যাই, রাজার দৃষ্টি আকর্ষণ করি।
2: কি খবর মুবারক, বহুদিন পরে এখানে কবে এলে?
1: হুজুরের পায়ে বান্দা সেলাম। শাহেনশা পারস্য থেকে এই অধম গতকাল রাতে এসে হাজির হয়েছে।
2: বেশ বেশ, তা তোমার সঙ্গে যুবকটি কে? খুব সুন্দর সুপুরুষ চেহারা তো।
1: একে চিনতে পারলেন না নবাব দাদা? মনে করে দেখুন তো।
2: না না, তো কোথাও দেখেছি বলে তো মনে করতে পারছি না।
1: না, আপনার তো মনে থাকবার কথা নয়। একে যখন আপনি দেখেছেন ও তখন খুবই ছোট। তবে বলি সম্রাট, আপনার বন্ধু স্বর্গীয় পারস্য রাজার এ হলো একমাত্র পুত্র।
2: বহুত খুব বহুত খুব, একে তো আমি খুবই শৈশবে দেখেছি। আমার বন্ধু পুত্র, বলো বলো বলো, কি উদ্দেশ্য নিয়ে তোমরা আমার এখানে এসেছো? শুধু দেশ ভ্রমণের জন্য নাকি অন্য কোন কারণ আছে?
1: সুলতান সাহেব, আমরা এসেছি ওর হয়ে একটি প্রার্থনা নিয়ে, আপনি কিন্তু ফিরিয়ে দিতে পারবেন না।
2: আমার স্বর্গীয় বন্ধুর ছেলে, তুমি বলো বলো, আমি সাধ্যমতো তা মঞ্জুর করবার চেষ্টা করব। আর মুবারক, তুমি তো ভালো করেই জানো যে আমার ক্ষমতা কত।
1: জানি হুজুর, সেই জন্যই তো আজ আপনার দ্বারে এসে হাজির হয়েছি। যুবরাজের বড় বিপদ, আর বিপদ থেকে আপনি ছাড়া আর কেউ ওকে উদ্ধার করতে পারবে না।
2: স্পষ্ট করে বলো কি হয়েছে মুবারক, কি ওর বিপদ?
1: জাহাঁপনা, এই রাজ দরবারে সকলের সামনে সে কথা বলায় একটু অসুবিধে রয়েছে। আপনি মেহরবানি করে যদি নিভৃতে একটু সময় দেন তো বড় উপকৃত হই।
2: বেশ বেশ, মঞ্জুর, এখন তুমি একে নিয়ে যাও, বিশ্রাম করো, খাওয়া দাওয়া করো, আজ সন্ধ্যায় আমার নিজের ঘরে এসো, তখন সব শোনা যাবে।
1: আপনার অসীম দয়া জাহাঁপনা।
2: রক্ষী, যাও যাও, এদের ভেতরে নিয়ে গিয়ে আরাম আয়েশের ব্যবস্থা করো, সন্ধ্যাবেলায় সব কথা শুনব আমি।
1: সবই তো শুনলেন জাহাঁপনা। রাজপুত্র সেলিমের বড়ই বিপদ, খুব সংকট। এই বিপদে আপনি ছাড়া আর কে রক্ষা করবে? আমি আপনার জন্য এক কলসি মোহর নিয়ে এসেছি। মেহরবানি করে আপনি যদি শেষ বানরটি দেন তাহলে আর কোনো কষ্টই থাকে না, আর আপনার বন্ধুর রাজ্য ও বংশ সবই বজায় থাকে।
2: সবই শুনলাম। তোমাদের বর্তমান সুলতান আমার বন্ধুপুত্র সর্বনাশের জন্য গভীর ষড়যন্ত্র করেছে। জীবিত অবস্থায় ওকে নিয়ে ফিরলে তোমাদের দুজনেরই প্রাণ সংশয় রয়েছে।
1: ফেরার সম্ভব নয় শাহেনশা, আপনার সাহায্যেই আমাদের জয়ী হতে হবে।
2: আচ্ছা, দেখি কি করা যায়। তোমরা যখন সেই পারস্য থেকে এত দূর এসে আমার কাছে সাহায্য প্রার্থী হয়েছ, আমি তোমাদের রক্ষা করব।
1: করুন জাহাঁপনা।
2: কিন্তু জানো তো, আমি মালেক সাদেক, জগতে আমার মতো ক্ষমতাশালী কমই আছে, আমার মতো কঠিন লোকও কম আছে। ঠিক আছে, আমি রাজি, আমার বন্ধুপুত্রকে আমি মদত করব, কিন্তু তার আগে একটু পরীক্ষা করতে চাই।
1: কিরকম পরীক্ষা আপনি বলুন।
2: আমাকে আমার একটা অসম্পূর্ণ কাজ ওকে করে দিতে হবে, কাজটা বড়ই কঠিন, পারবে কি?
1: আপনি স্পষ্ট করে বলুন নবাব, আমার জান থাকতে কুমার সেলিমের যে কোনো কাজে আমি প্রাণ দিতে প্রস্তুত আছি।
0: শাহেনশা, আপনি হুকুম করুন কি করতে হবে, আমরা তা যথাসাধ্য পালন করব।
2: কাজটা যদি সম্পন্ন করতে পারো তবে তোমার

0: দিনের দোস্ত বলে গ্রহণ করব।
1: জাগাপানা, কেন পারবো না? আমি এই কন্যাকে সারা দুনিয়া খুঁজে আপনার সামনে নিয়ে আসবো।
0: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত উতলা হইও না, আমি সবটুকু তো বলিনি। শোনো, যদি না পারো কিংবা কোন রকম অন্যায় করো, তবে তোমার ঘোর বিপদ হবে। দেখো দেখো, ভেবে দেখো, এখনো সময় আছে। যদি কাজটি করতে পারবে বলে মনে করো, তবেই এর ভার গ্রহণ করো, নয়তো এখনই বলে দাও যে এই কাজ তোমার দ্বারা হবে না।
2: আমাদের দুদিন ভাববার সময় দিন মানে?
1: না না, আমি কিন্তু স্থির সিদ্ধান্ত নিয়েছি। আপনার এই কাজের জন্য আমরা কাল থেকেই সমস্ত শক্তি নিয়োগ করব।
0: মনে আছে তো, কোন রকম অন্যায় কিছু করলে প্রবল শাস্তি পেতে হবে। আমি হলাম জিন দৈত্যরাজ মালিক সাদেক।
1: আপনি দেখবেন, আর যদি না পারি বা কোন রকম অন্যায় করি, তবে যা শাস্তি আপনি দেবেন আমি মাথা পেতে নেব।
0: ঠিক আছে, তোমার কথা শুনে আমি খুবই খুশি হলাম। এখন যাও, কাল থেকেই কাজে লেগে যাও তাহলে।
2: ভাই, মালিক সাদেকের সেই মানবের সন্ধানে আমরা সারা হিন্দুস্থান ঘুরে বেড়াচ্ছি। কতদিন হয়ে গেল, তবু তো কোথাও তার সন্ধান পেলাম না।
1: হ্যাঁ দাদা, বেশ কয়েক বছর কেটে গেল। দেশে দেশে, নগরে নগরে, গ্রামে গ্রামে, পাহাড়ে পর্বতে জঙ্গলে কোথায় না খুঁজে চলেছি। কিন্তু
2: বিদিশা, উজ্জয়িনী, মগধ, কলিঙ্গ সমস্ত বড় শহর ঘুরে আজ আমরা এইখানে পৌঁছেছি।
1: দাদা, এই বিরাটনগরের নাম কি?
2: এ হলো মালব নগর। হিন্দুস্থানের নিবার আর মধ্যপ্রদেশের মধ্যে এর অবস্থান। এই দেশে খুব সুন্দর দুটো নদী আছে, আজ একটু বিশ্রাম করে তোমাকে তা দেখিয়ে নিয়ে আসবো।
1: কি নাম সেই নদী?
2: রাভি আর চেনাব। গ্রিক বীর আলেকজান্ডার একসময় এই অঞ্চল জয় করেছিলেন। রাজা যশবর্ধনও এখানকার একজন শক্তিশালী রাজা ছিলেন। ইতিহাসে দেশ নিয়ে অনেক কাহিনী রয়েছে, সে তোমায় আর একদিন বলবো। কিন্তু আমি ভাবছি, কত দেশ দেখা হলো, কত সময় পেরিয়ে গেল আমাদের, কিন্তু সব চেষ্টা কি ব্যর্থ হয়ে যাবে? সাদেক তো আমাদের ছেড়ে দেবে না।
1: কিন্তু হাল ছাড়বো না মুবারক দাদা, চেষ্টা চালিয়ে যাব যতদিন না সফল হই। দেখো, একদিন না একদিন সেই কন্যার দেখা আমরা পাবই। আচ্ছা দাদা, তাকে দেখো, দূরে অনেক লোকজনের মস্ত মেলা মনে হচ্ছে না?
2: হ্যাঁ, ওটা একটা বাজার বলে মনে হচ্ছে।
1: হ্যাঁ
2: চলো, মেলা তো পড়ে এলো, একটা সরাইখানার খোঁজ করি। এখন দু চারটে দিন তো এখানেই থাকতে হবে।
1: বেশ চলো।
3: এক মুষ্টি ভিক্ষা দাও গো, ঈশ্বর তোমাদের ভালো করবেন। এই গরিব ব্রাহ্মণকে কিছু দাও, ঈশ্বর তোমাদের ভালো করবেন।
1: দাদা দাদা, দেখো ওই ভিক্ষুক সন্ন্যাসীর বয়স হয়েছে, তবু কি সৌম্যকান্ত, কিন্তু কেউ তো ওকে সাহায্য করছে না। আহা, দেখো সবাই কেমন দূরে সরিয়ে দিচ্ছে। এই শহরের লোকের কি দয়া মায়া কিচ্ছু নেই? দাদা ওকে ডাকো, আমি ওকে সাহায্য করবো।
2: ডাকছি ডাকছি। ও সন্ন্যাসী বাবা, এই যে এদিকে আসুন, এদিকে।
3: আমাকে আমাকে ডেকেছেন বাবারা?
1: হ্যাঁ সন্ন্যাসী বাবা, আপনাকে খুব শ্রান্ত দেখাচ্ছে।
3: আজ সারাদিন একটি পয়সাও পাইনি, কিছু খাওয়াও হয়নি, এদিকে বাড়িতে আমার মেয়েও না খেয়ে রয়েছে। সারাদিন ভিক্ষা করে যা পাই তাই দিয়ে দুজনে একবেলা আহার করি, কিন্তু আজ বোধহয় ঘরে কিছু নিয়ে ফিরতে পারবো না।
1: এই নিন।
3: এ কি? এই তো একটা সোনার মোহর, এটা কি আমায় দান করলে বাবা?
1: হ্যাঁ, এই নিয়ে আপনার যা খুশি কিনে বাড়ি ফিরে যান, আজ আর ভিক্ষা করতে হবে না।
3: ঈশ্বর, এও তো তোমারই কৃপা, মঙ্গল হোক আপনাদের, ভগবান আপনাদের কল্যাণ করুন। কিন্তু আপনাদের তো এই শহরে আগে দেখেছি বলে মনে হচ্ছে না, আপনারা কি
2: পর্যটক?
3: ও,
2: বহু দেশ ভ্রমণ করে এখন এখানে এসেছি।
3: ও আচ্ছা
2: আচ্ছা, সন্ন্যাসী আপনার ঘরে একটি কন্যা আছে বললেন না?
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আমার একটি মাত্র মেয়ে, ওই আমার সব। ও ও এখনো না খেয়ে আছে। আমি যাই আমি যাই, আমি কিছু না নিয়ে গেলে ওর যে খাওয়াই হবে না।

0: অনেক অনেক আশীর্বাদ বাবারা, আমি আমি চাই আমি চাই।
1: মুবারক দাদা, এই সন্ন্যাসীকে দেখে আমার মন বলছে কিছু একটা ঘটতে চলেছে।
2: কি জানি, আমি কিছু বুঝতে পারছি না, তবে তোমার যখন কৌতূহল হয়েছে, চলো না ওকে আমরা অনুসরণ করি, তাহলেই সব বোঝা যাবে।
1: হ্যাঁ চলো। দেখো দেখো মুবারক দাদা, সন্ন্যাসীকে অনুসরণ করে আমরা প্রায় 2 ক্রোশ পথ পেরিয়ে এসেছি, আর কতদূর নিয়ে যাবে কে জানে।
2: হ্যাঁ, এখন তো আমরা নগর ছেড়ে গভীর জঙ্গলে এসে পৌঁছেছি।
1: এখানে আগে যে জঙ্গল ছিল না তা বোঝা যাচ্ছে। দেখো বড় বড় মহলের ধ্বংসস্তূপ কিভাবে পড়ে রয়েছে। দেখো দেখো দেখো, এখানে আগে কি সুন্দর জলের ফোয়ারা ছিল না, তাও নষ্ট হয়ে গেছে।
2: আমার মনে হয় আগে এই এলাকায় ধনবান মানুষের বাস ছিল,
1: হ্যাঁ
2: এখন শুধু তার চিহ্ন টুপি পড়ে রয়েছে। দেখো কুমার, দেখো একটা কুটির দেখা যাচ্ছে, সন্ন্যাসী মনে হয় ওইদিকেই যাচ্ছে। চলো চলো এগিয়ে যাই। চলো
0: রূপা, মা কোথায় আছিস? আরে আরে আমি এসেছি।
3: বাবা এসেছো?
0: হ্যাঁ
3: আমি এখনই আসছি।
0: আয় আয়।
4: বাবা এসেছো?
0: হ্যাঁ
4: আজ তো খুব তাড়াতাড়ি ফিরলে।
0: আরে
4: কিছু হয়নি তো? তোর শরীর ঠিক আছে তো বাবা?
0: আরে দাঁড়া দাঁড়া দাঁড়া বলছি সব, নে নে নে আগে এগুলো ধর।
4: কি এত দামি রেশমি শাড়ি?
0: হ্যাঁ
4: আর এগুলো কি?
0: দেখ দেখ।
4: ওরে বাবা, এত খাবার জিনিস, এসব তুমি কোত্থেকে পেলে বাবা?
0: আরে বলছি বলছি শোন, আজ তো শহরে গিয়ে প্রথম প্রথম কারো কাছে কোনো ভিক্ষাই পাইনি, বেলা প্রায় পড়ে এলো, ভাবলাম আজ তোর আর আমার হয়তো উপোস ছাড়ার গতি নেই। কিন্তু কি হলো জানিস, ঠাকুরের কৃপায় দুজন পথিকের সঙ্গে দেখা হলো। তাদের মধ্যে একজন যুবা পুরুষ ছিল, সে আমাকে একটা মোহর দিল।
4: মোহর?
0: হ্যাঁ
4: সোনার মোহর?
0: হ্যাঁ রে।
4: সে কি?
0: হ্যাঁ রে মা, সোনার মোহর। তাই দিয়ে আজ অনেকদিন পর তোর জন্য এই রেশমের শাড়িটা কিনলাম। আরো কত কি দেখ, মাংস ঘি মশলা চাল। নেমা নেমা সিঙ্গি, এগুলো নিয়ে ঠিক মতো রাখ, ভালো করে রান্না কর, আজ বহুদিন পর দুজনে মিলে একটু ভালো করে খাবো।
4: দা বাবা দা, আমি সব ব্যবস্থা করি দে।
0: হ্যাঁ যা যা যা।
1: মুবারক দাদা। ও কে?
2: কে?
1: ওই যে চলে গেল মেয়েটা, এ তো সেই মেয়ে যার জন্য এতদিন হিন্দুস্তানের প্রতিটি শহর খুঁজে বেরিয়েছি।
2: হ্যাঁ
1: ও কি রূপ, কত জঙ্গল পাহাড় পর্বত ঘুরে আজ তার দেখা পেলাম।
2: তাই তো রাজকুমার, এ তো সেই মালেক সাদেকের ছবির সেই কন্যাই মনে হচ্ছে।
1: হ্যাঁ আজ কি সুখের দিন, নাসিবকে অসংখ্য ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই সেই কন্যা,
0: এতদিনে তা দেখা পেলাম। আশ্চর্য রূপ,
2: সমস্ত বন যেন আলো করে চলে গেল।
1: মুবারক দাদা, এই ক বছর এত জায়গা ঘুরে এলাম, এমন অবাক করা সৌন্দর্য আর কোথাও চোখে পড়ল না। মুবারক দাদা, আজ রাতে আমরা এই সন্ন্যাসীর কুটিরেই থাকবার ব্যবস্থা করি।
2: সেই ভালো।
1: সন্ন্যাসী বাবা।
0: আরে আপনারা?
1: আমরা মানে
0: আপনার তো সেই দুজন পর্যটক বলেছিলেন না?
1: আপনাকে একটা সোনার মোহর দিয়েছিলাম।
0: হ্যাঁ হ্যাঁ আপনিই দিয়েছিলেন। আসুন আসুন আসুন, ভেতরে আসুন,
1: আমাদের দুজনকে রাত্রে একটু থাকার সুযোগ করে দেবেন?
0: হ্যাঁ নিশ্চয়ই, এই দিনের কুটিরে আপনারা একটু বসলেও তো আমি ধন্য হব। বসুন বসুন, আপনারা আসায় আমার কুটির আজ পবিত্র হলো। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করতে পারি, আপনারা কে? মানে এইভাবে কেনই বা এই দেশভ্রমণে বেরিয়েছেন?
1: আগে আমাকে একটু জল খাওয়াতে পারবেন, বড্ড তেষ্টা পেয়েছে।
0: নিশ্চয়ই, ইস কি ভুল বলুন দেখি, আপনারা যে শ্রান্ত এটা না ভেবে যত সব অন্য কথা বলছি। রূপা মা, বাইরে একটু খাবার জল, না না একটু শরবত বানিয়ে আনিস তো ভালো করে।
4: বাবা শরবত এনেছি।
0: হ্যাঁ দি দি দি। একটা একটা অনুরোধ করব আপনাদের, আপনারা দুজনে যদি আমার ঘরে আজ রাতটা কাটিয়ে যান তবে খুবই আনন্দিত হব। হয়তো খুবই কষ্ট হবে আপনাদের, তাও বলছি।
2: আমরাও সেই প্রস্তাবই আপনার কাছে করব ভাবছিলাম।
0: বাহ বাহ বাহ, তাহলে তো মিটেই গেল, মা মা তুই বরং এই অতিথিদের রাতে

0: খাবার আর থাকার ব্যবস্থা করবি।
1: আচ্ছা বাবা।
0: যা। হ্যাঁ, এবারে বলুন তো আপনাদের পরিচয়টা কি?
2: আমি পারস্য দেশের যুবরাজ, আর ইনি হলেন আমার চাচার সমান। আমরাও আজ আপনার মেহমান হতে পেরে খুব খুশি হয়েছি।
0: হে ঈশ্বর, কি শুনছি আমি! এত বড় অতিথি আজ আমার মতো গরিবের কুটিরে! আমায় আমায় ক্ষমা করবেন আপনারা, না জেনে আপনাদের সাথে না জানি কি অসৌজন্য করে ফেলেছি, অপরাধ নেবেন না।
2: না না, আপনি কোনো অপরাধ করেননি। আমরা আপনার এই বাড়ির সন্ধানেই এতদিন দেশভ্রমণ করে বেরিয়েছি, আজ তার দেখা পেলাম। শুনুন সন্ন্যাসী বাবা, আমি পারস্যের যুবরাজ। ঘটনাচক্রে একটা ছবি আমি পাই, সেই ছবিতে অপরূপ সুন্দরী এক যুবতীর সৌন্দর্য আঁকা ছিল। সেই রূপবতীর দর্শন কামনায় আজ এই এত বছর আমি হিন্দুস্তানের সমস্ত জায়গায় ঘুরে বেড়িয়েছি, এতদিন পর তার দেখা পেলাম।
0: সে কি আমাদের এই শহরেরই কোন কন্যা যুবরাজ?
2: সে আর কেউ নয়, আপনারই এই কন্যা। কি নাম ওর?
0: রূপমতী।
2: হ্যাঁ, রূপমতী। সত্যি রূপের তুলনা নেই ওর। ছবিতে কি দেখেছি, রূপমতির সত্যি রূপ যেন আরো কত সুন্দর। আমি মুগ্ধ হয়ে গেছি। আমি আমি ওর সঙ্গে কথা বলতে চাই।
0: হায়, আমি কি হতভাগ্য!
3: কেন সন্ন্যাসী, পারস্য যুবরাজের নিজের চোখে আপনার কন্যাকে ভালো লেগেছে, আপনি কি আরো বেশি কিছু আশা করেন?
0: ঈশ্বর, এ তুমি আমায় কি সংকটে ফেললে!
2: শুনুন শুনুন, আমি আপনার কন্যার পানি গ্রহণ করতে চাই, এর মধ্যে সংকট কোথায়?
0: শাহজাদা, আপনার মতো এমন সুপাত্রের হাতে যদি আমি আমার কন্যাকে সমর্পণ করতে পারতাম, তবে পৃথিবীতে আমার মতো কে আর সুখী হতো? কিন্তু তা হবার নয়, কিছুতেই হবার নয়।
2: কেন, কি জন্য তা আমাকে খুলে বলুন।
0: আমি আমি আমি তা বলতে পারবো না, শুধু শুনে রাখুন, আমার কন্যা অত্যন্ত বিপন্না, কারো সাধ্য নেই যে তাকে বিবাহ করে।
2: কেন সন্ন্যাসী বাবা, আপনার মেয়ের কিসে বিপদ, তাকে কেউ বিয়ে করতে পারবে না কেন?
0: সে সে অনেক কথা বলা যাবে না শাহজাদা।
2: বেশ, তাহলে আপনি রূপমতির সঙ্গে আমাকে একটু নিভৃতে কথা বলাবার ব্যবস্থা করে দিন, ওর মুখ থেকেই আমি সমস্ত শুনে নেব।
0: বেশ, আজ রাতে খাওয়া দাওয়ার পর আপনারা কথা বলবেন। কিন্তু আরো একটা কথা, আমরা ভিন্ন জাত, ভিন্ন ধর্ম, সেটা ভেবে দেখেছেন?
2: আমি রূপমতিকে দেখে ভালোবেসে ফেলেছি, আর প্রেমের তো কোনো জাত হয় না, দুজনের মনের আকর্ষণ থাকলে সত্যি মিলন হয়, দুজন মানুষের মানুষের মতো সম্পর্ক, এটাই সবচেয়ে বড় কথা। আপনি একটু ওর সঙ্গে আমার কথা বলাবার ব্যবস্থা করে দিন, আমি জানতে চাই ওর আর আপনার কিসের বিপদ, আমি আপ্রাণ চেষ্টা করব তা থেকে আপনাদের মুক্ত করতে।
0: কিন্তু এতে তোমারও প্রাণ সংশয় হতে পারে বাবা, তাই বলছিলাম।
2: না না, সে আমি বুঝে নেব।
0: ঠিক আছে, এখন তাহলে চলো, আগে কিছু আহারাদি করো, তারপর না হয়। রূপা, মা, রূপমতী কোথায় গেলি?
2: রূপমতী, আমি তোমার পূর্ব কাহিনী শোনবার জন্য খুবই ব্যগ্র হয়েছি, আমাকে তা খুলে বলো।
1: আমার বাবা আমাকে তা বলবার জন্য নির্দেশ দিয়েছেন, তাই সে কথা আমি রাখব। জানেন তো, বাবা ছাড়াই পৃথিবীতে আমার আর কেউ নেই, ওর কোনো কথাই আমি উপেক্ষা করি না।
2: তাহলে শোনাও সে কথা যার জন্য তোমরা পিতা কন্যা এত বিপন্না।
1: বেশ, শুরু করছি। শুধু একটা অনুরোধ, আমি যখন সে কাহিনী শোনাব, আপনি মাঝখানে কোনো প্রশ্ন করবেন না।
2: ও বেশ, তাই হবে।
1: সে অনেক কথা, আমার বাবা আগে নগরীর একজন বিশিষ্ট ধনী ও সন্ন্যাসী ব্যক্তি ছিলেন। ওই যে কিছু দূরে নানা ভগ্নস্তূপ ছড়িয়ে আছে দেখছেন, এখানে একসময় আমাদের প্রাসাদ ছিল। আমার বাবারা বহু পুরুষ ধরে এখানে বাস করেছেন, আমার বাবার আর কোনো সন্তান নেই, আমি একমাত্র মেয়ে। সৃষ্টির খেলায় সবাই বলে জন্ম থেকেই অতুলনীয় রূপের খ্যাতি। আমি যখন বড় হলাম, সেই সৌন্দর্য আর আমার বুদ্ধিমত্তার পরিচয় বহু দূর ছড়িয়ে পড়ল। দেশ বিদেশ থেকে আমার বিয়ের জন্য আমার বাবার কাছে প্রচুর প্রস্তাব আসতে লাগলো। কিন্তু

আমার বাবা আমাকে দূর দেশে পাঠাতে চাইছিলেন না। তিনি আমাকে কাছে না দেখলে তার বাঁচাই মুশকিল ছিল। এইভাবে দিন চলছিল। এই সময় একদিন এই নগরের রাজপুত্র আমাকে দূর থেকে দেখলেন।

বাবাটির কানে এই খবর পৌঁছলে তিনি একদিন রাজবাড়িতে আমার বাবাকে নিমন্ত্রণ করে পাঠালেন। তার ছেলের সঙ্গে আমার বিয়ে প্রস্তাব দিলেন। আমার বাবা রাজ আজ্ঞা অমান্য করলেন না। তার একটা বড় কারণ, এখানে বিয়ে হলে আমি তারও কাছাকাছি থাকব, তাই তিনি রাজি হয়ে গেলেন। ক্রমে শুভ দিন এলো আর রাজপুত্রের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। তারপর এলো

0: শরীর অবশ হয়ে যায়। যাক সে কথা, ঘটনাটা বলি। বিয়ের পর মহাসমারোহে বরবধূকে শয্যাগৃহে নেওয়া হলো। সমস্ত রাজবাড়ি তখন আমোদ প্রমোদ নৃত্য গীতের মাতোয়ারা হয়ে উঠল। ক্রমে রাত বেশি হলে ধীরে ধীরে তা স্তব্ধ হল। রাজপুত্র শয্যাকক্ষের দ্বার বন্ধ করে আমার কাছে এলেন। আর ঠিক তখনই, হ্যাঁ তখনই সেই কাল রাত্রির অদ্ভুত ঘটনাটা ঘটল। কি ভয়ঙ্কর সেই রাত্রি! প্রচন্ড শব্দ, যেন একসাথে কয়েকশো কামান গর্জন করে উঠল। সমস্ত ঘর যেন সেই শব্দে কেঁপে কেঁপে উঠল। কেবল আলো আর অন্ধকারে চোখ ধাঁধিয়ে গেল। আমাদের ঘরের বাইরে সে ধ্বনি সব জায়গায় ছড়িয়ে পড়ল। তাই শুনে বাইরের সমস্ত লোকজন কোলাহল করে আমাদের শয়নকক্ষের দিকে যেন ছুটে আসতে লাগলো। শূন্য থেকে একটা মণিময় সিংহাসন নেমে আসলো। তার উপর এক রূপবান যুবা পুরুষ রাজবেশে প্রবিষ্ট। তার হাতে খোলা তলোয়ার, চোখে অগ্নি দৃষ্টি। কি ভয়ঙ্কর সেই চাউনি! তখন তরবারির এক আঘাতে রাজপুত্রের মাথা ছিন্ন করে সেই ভয়ঙ্কর মানুষটি, সেই ভয়ঙ্কর মানুষটি অদৃশ্য হলেন। ভয়ে আমি জ্ঞান শূন্য হয়ে মাটিতে পড়ে গেলাম। তারপর বাইরে থেকে লোকজন দ্বার ভেঙে ঘরে ঢুকে দেখতে পেল ছিন্ন মন্দ রাজপুত্রের রক্তাক্ত মৃত দেহ। আমি তখন জ্ঞান শূন্য মূর্ছিতা।
1: তারপর কি হলো রূপমতি?
0: কি বলবো রাজকুমার, তারপরে শুরু হলো আমাদের বাবা মেয়ের দুর্ভাগ্যের দিন। রাজা তো পুত্র শোকে খুবই ব্যাকুল হয়ে উঠলেন। তিনি আদেশ দিলেন, আমার মধ্যেই প্রেতাত্মা ভর করেছে তাই তার এমন সর্বনাশ হলো। তাই তিনি আমাকে হত্যা করবার আদেশ দিলেন।
1: কি সাংঘাতিক!
0: এত উতলা হবেন না কুমার, আশ্চর্য ঘটনার এখনো বাকি আছে। রাজার আদেশে দাস দাসী সৈন্য সামন্ত ডেকে আমাকে বদ্ধ ভূমিতে নিয়ে যাওয়া হলো। রাজবাড়ির বিরাট প্রাঙ্গণে বদ্ধভূমি নির্মিত হলো। রাজা ও রাজকর্মচারী প্রজাদের উপস্থিতিতে জল্লাদ যখন প্রস্তুত হয়ে এসেছে, তখন আরও ঘটনা ঘটল। ইন্দ্রজালিক, যেন জাদুর খেলা। সমস্ত আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠল। কালো মেঘের আড়ালে ঢেকে গেল দিক দিগন্ত। দেখতে দেখতে প্রবল ঝড় উঠল। আকাশ থেকে প্রচণ্ড শিলাবৃষ্টি হতে থাকল, খুব বড় বড় পাথরের মতো শিলা। তখন রাজা সৈন্য সামন্ত লোকজন সেই পাথরের আঘাতে জর্জরিত হয়ে কে কোথায় পালালো তার ঠিক নেই। শুধু আশ্চর্য, আমার গায়ে একটি পাথরেরও আঘাত লাগলো না। তারপর আস্তে আস্তে পাথর বৃষ্টি বন্ধ হলো, শব্দ থেমে গেল, মেঘও সরে গেল। রাজাও কিছুটা ভয় পেয়ে গেলেন, তাই বললেন একে প্রাণে মারবার দরকার নেই। তখন আমাকে রাজবাড়ি থেকে বের করে দিলেন, আমার বাবাকেও ধরে নগর থেকে বের করে দিলেন। আমাদের যত ধন সম্পত্তি প্রাসাদ সব সব লুট করে নিলেন। আমাদের বিরাট প্রাসাদ ভগ্ন স্তূপে পরিণত হলো। সেই থেকে আমি আর আমার বাবা নগরের বাইরে জঙ্গলে এই কুটির বেঁধে বাস করছি। আমার বাবা সারাদিন রাজপথে ভিক্ষা করে যা পান তাই দিয়ে আমরা দুজনে দুবেলা দুমুঠো খেতে পাই। এই হলো আমার দুর্ভাগ্যের কাহিনী রাজকুমার। এই দেখুন, কথা বলতে বলতে রাত প্রায় শেষ হয়ে এলো। বনের পাখিরা তাদের কাকুলি শুরু করে দিয়েছে। আপনি কি ঘুমিয়ে নিন, নয়তো কাল ক্লান্ত বোধ করবেন।
1: রূপমতি, ওই দেখো পূবের আকাশে শুক তারা কিরকম স্থির হয়ে জ্বলছে। আমি ঠিক ওরই মতো

0: জায়গা দিয়ে ফেলেছি। তোমার রূপে আমি মুগ্ধ, তোমার ব্যবহারে আমি উতল হয়েছি, উতল হয়েছে আমার মন। তবু সন্ন্যাসী কন্যা, আমাকে তোমার দুর্ভাগ্যের সঙ্গী করো, তোমার দুঃখের সাথী করো আমাকে। আমরা দুজনে ভালোবাসার এক নতুন দুনিয়া গড়ে তুলব।
1: সবই তো আপনি শুনেছেন। আমার মনে হয় আমার যে প্রণয়াকাঙ্ক্ষী হবে, এই নগরের রাজপুত্রর মতো তারও একই পরিণাম হবে। আপনি আজ রাতটুকু কাটিয়ে কালই এখান থেকে নিজের উদ্দেশ্যে চলে যান।
0: ওই দেখো, বাইরে আলো ফুটে উঠেছে। আজ আমি মুবারক দাদাকে সব কথা বলবো, আর তোমার সঙ্গে আমার সম্পর্কের কথাটাও বলবো। তারপর তারপর আমার ভালোবাসার শৌর্য দিয়ে তোমার বিপদের সাথে লড়াই করব, তোমাকে ঠিক জিতে নেব। তুমি শুধু বলো, আমার ভালোবাসায় তোমার সম্মতি আছে কিনা। কি কিছু বলছো না কেন? তাহলে কি এই নিরাপত্তাই তোমার সম্মতির উত্তর বলে ধরে নেব?
1: সকাল হয়ে গেছে, আমি এবার যাই। আপনি আমার বাবার সাথে কথা বলুন। বাবাকে একা রেখে আমি নিজের সুখের জন্য দূরে চলে যেতে পারবো না।
0: রূপমতি,
1: হেই আমার উত্তর কুমার, এখন যাই।

0: সেলিম ভাই, এতদিনে অভীষ্ট সিদ্ধ হয়েছে। আমরা সেই কন্যা দেখা পেয়েছি, তাকে এখান থেকে মালেক সাদেকের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু তোমার মন এরকম বিষণ্ন কেন
1: দাদা? এই রূপসীকে দেখে আমার মন আকুল হয়ে উঠেছে। তার দুঃখের কাহিনী তো তোমাকে বললাম। এখন আমার ভালোবাসার জোরে এই দুঃখ থেকে ওদের উদ্ধার করতে চাই, আর যতদিন তা না পারি আমার বিষণ্ণতা দূর হবে না। দাদা, তুমি আমার এই কষ্ট কি বুঝবে? তোমার বয়স হয়েছে, জানো আমি যবে থেকে এই মানবীর ছবি দেখেছি তখন থেকেই আমার মন ব্যাকুল হয়েছে। এতদিন পরে এত দেশ ঘুরে তার দেখা পেলাম, তাতে কি লাভ করতে পারবো না দাদা?
0: সর্বনাশ, সর্বনাশ কুমার, এরকম চিন্তাকে মনে স্থান দিও না। তুমি কন্যার মুখ থেকে সবই তো শুনেছ, এ হতে পারে না। মালেক সাদেকের প্রেয়সীকে তার কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই উপায়ের কথা ভাবো, নিজের কামনা ত্যাগ করো। এদেশে রাজপুত্রের কি অবস্থা হয়েছে তার বিষয়ে একবার ভাবো, সন্ন্যাসীর অবস্থা ভাবো, ওই কন্যার কথা।
1: সে কাহিনী শুনেই তো আমার বিষাদ বেড়ে উঠেছে। আমি রূপমতির দুঃখের সাথী হতে চাই। আমি জেনেছি ওর মন, ও আমার প্রতি দুর্বল হয়েছে, তাই ওর এই অবস্থাকে ফিরিয়ে আনতে আমি আমি কোনো বাধা গ্রাহ্য করব না।
0: কি জানি আমার প্রবল ভয় হচ্ছে, আগে চলো সন্ন্যাসীর সাথে একবার কথা বলি ব্যাপারে।
1: হ্যাঁ, ঠিক বলেছো, আমিও তাই চাইছিলাম। সন্ন্যাসী বাবা, আমি গতকাল রাতে আপনার কন্যার সঙ্গে কথা বলে সব জানতে পেরেছি। আমি স্থির করেছি আমাদের দুজনেরই জীবনে প্রচুর বাধা আর সংকট। আমার এখন যেরকম মানসিক অবস্থা, সেখানে আপনার কন্যাকে ভালোবাসা ছাড়া আমার অন্য পথ নেই। ওকে আমি বিবাহ করতে চাই। আমি মনে করি আমাদের ভালোবাসা দিয়ে দুজনের জীবনই বিপদমুক্ত হবে। জানি আমার মৃত্যু ভয় আছে, কিন্তু প্রেমবিহীন জীবনের থেকে মৃত্যু ও শ্রেয়।
2: না না বাবা, ও কথা বলো না, জীবনের চেয়ে প্রিয় আর কোনো কিছুই হতে পারে না। তাই তোমার মৃত্যুর আশঙ্কা জেনেও আমি কেমন করে তা কারণ হতে পারি?
0: আর এখানে বৃথা সময় নষ্ট করে লাভ কি? চলো এবার সন্ন্যাসী কন্যাকে নিয়ে মালিক সাদেকের হাতে সমর্পণ করি।
1: আপনি অরাজি হবেন না সন্ন্যাসী বাবা, আপনাদের দুজনকে নিয়ে আমি এবার আমার দেশে ফেরবার ব্যবস্থা করব। আপনি কি আপনার মেয়ের মত জানতে চান? বেশ, তাকে ডাকুন।
2: রূপমতি, একবার শুনে যা মা।
3: কি বলছো বাবা?
0: কন্যা, আমরা বিদেশি লোক, এখন আমাদের বাড়ি যেতে হবে। সেলিম যুবরাজের ইচ্ছে দেশে নিয়ে গিয়ে তোমার পানি গ্রহণ করে, তোমার এই বিষয়ে মত কি?
3: আমার বুড়ো বাবাকে রেখে নিজের সুখের জন্য দূর দেশে যেতে পারবো না।
1: তোমার বাবাও আমাদের সঙ্গে যাবেন রূপমতি, আপনি রাজি তো সন্ন্যাসী বাবা?
2: ঈশ্বর যা করেন।
1: তাহলে মোবারক দাদা, সব ঠিক করে ফেলো। আজ রাতটা থেকে কাল ভোরেই আমরা নিজের দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো।

0: ওই যে দূরে লোকালয় দেখা যাচ্ছে, মুবারক দাদা তুমি গিয়ে ওইখানে একটা সরাইখানা পাও কিনা দেখো। আমরা এখন এই বনের ধারে কিছুক্ষণ অপেক্ষা করি, আজ রাতটাই জনপদেই কাটাবো।
1: বেশ, আমি সাধু বাবাকে নিয়ে দেখে আসি। কিন্তু রাজকুমার, তোমাকে সাবধান করে দিয়ে যাচ্ছি, প্রণয় বাসনা মনে স্থান দিও না। মালেক সাদেকের প্রণয়নীর দিকে হাত বাড়ালে অবধারিত মৃত্যু, এ কথা ভুলো না।
0: রূপমতী, পথে পথে বহুদিন কেটে গেল, কত পাহাড় নদী বন উপবন পেরিয়ে এলাম, আর কয়েকটা দিন পরেই আমরা নিজের দেশে গিয়ে পৌঁছব।
2: দেখো কি সুন্দর আকাশের রং, একে কি বলে গোধূলি, পরন্তু বেলায় সুদৃশ্যই বনান্তর।
0: চলো ওরা আস্তে আস্তে এই জায়গাটা একবার বেরিয়ে আসি।
2: চলো, দেখো দেখো একটু দূরে একটা নদী বলে মনে হচ্ছে না, ওদিকেই যাই, এখন বোধ হয় বসন্তকাল না?
0: এই ভ্রমণে বেরিয়ে আমার মাস বছর কিছুরই হিসেব নেই। দেখো কত সুন্দর গোলাপ ফুটে রয়েছে, কি সুন্দর সুবাস, দেখো। আর তুমি রয়েছো, তাইতে আমার মনে হচ্ছে একেই বলে বসন্ত বাহার। একটু দাঁড়াও, এই গোলাপ ছিঁড়ে তোমার চুলে পরিয়ে দি।
2: আজ আমি তোমায় বলি সেলিম, যেদিন প্রথম আমি তোমাকে আমাদের কুটিরে দেখি, সেদিন মনে হলো দুঃখী জীবনে তোমার জন্যই যেন আমার মন দিন করছিল।
0: রূপমতী, আমি অত্যন্ত ব্যাকুল হয়েছি, আমি তোমাকে,
2: না না না না সেলিম, আত্মসম্বরণ করো, অধীর হয়েও না, আমি তোমার মৃত্যুর কারণ হতে পারি না সেলিম।
0: আমি প্রাণ দিতেও কাতর নই রূপমতী।
2: ঠিক আছে ঠিক আছে, আমি আমি গোলাপি পাপড়িতে আমার চুম্বন এঁকে দিচ্ছি, তুমি তুমি তাই গ্রহণ করো।
0: ঠিক আছে, তবে তাই হোক, এই ফুলকে আমি আমার ওষ্ঠে তুলে নিলাম।

0: বিশ্বাস ঘাতী যুবক, তোমাকে আমি সাবধান করে দিয়েছিলাম, তুমি তো প্রতিশ্রুতি ভঙ্গ করেছ। বলো বলো, এ ব্যাপারে তোমার উত্তর কি?
1: কিসের উত্তর?
0: এই রমণীর উপর কেন প্রণয় করেছ?
1: শুনুন দৈত্যরাজ, এই প্রশ্নের কোনো উত্তর নেই। আমি ওকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছি, রূপমতিও আমাকে ভালোবাসে, আমরা দুজনে দুজনকে ভালোবেসেছি, তার কোনো উদ্দেশ্য নেই। আজি আপনার প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই। আপনাকে কথা দিয়েছিলাম আমি কোনো অন্যায় করব না, এখনো বলছি আমি কোনো অন্যায় করিনি।
0: তোমার জানা ছিল না এর পরিণাম কি?
1: হ্যাঁ, তা সত্ত্বেও আমি ওকে হৃদয় দিয়েছি।
0: মনে মনে যা ছিল তাকে শরীরে ধারণ করবার ইচ্ছা প্রকাশ করলে কেন?
1: আমি যদি জানতাম আপনি যেরকম এই কন্যার প্রতি প্রণয়াকাঙ্ক্ষী সেও আপনার প্রতি ততটা অনুরুক্ত, তবে কখনোই আমি তা ব্যক্ত করতাম না। কিন্তু রূপমতি যখন আমার প্রতি অনুরক্ত, তখন তা ব্যক্ত করব না কেন?
0: তুমি জানতে আমি কন্যার প্রতি কত তীব্রভাবে আকৃষ্ট।
1: হ্যাঁ জানতাম, কিন্তু একজন অনিচ্ছুক নারীর প্রতি জোর করা অত্যাচার, ভালোবাসা নয়, তা হল অপরাধ। অথচ আমরা পরস্পরকে গভীরভাবে চেয়েছি, তাই আপনার হলো অপরাধ আর আমাদের স্বর্গীয় প্রেম।
0: আমার ক্রোধকে ভয় করো না, প্রাণের মায়া নেই তোমার।
1: দৈত্যরাজ, মৃত্যু থেকে প্রেম বলবান, সত্যি ভালোবাসা কি মৃত্যুকে ভয় করে? ইচ্ছা হয় আপনি আপনার শক্তি প্রয়োগ করুন, হ্যাঁ আমাকে বধ করুন, তবু আমি আমার প্রেয়সীর কাছে যে প্রেম ব্যক্ত করেছি তা ফিরেও পেয়েছি। তার জন্য মৃত্যুর পর নরকে গেলেও আমি স্বর্গ সুখ লাভ করব, সেই জাহান্নামী হবে আমার বেহেস্ত, রোশনি মহল।

0: ধীরে ধীরে সমস্ত আকাশ পরিষ্কার হয়ে গেল। কি সুন্দর চাঁদ আকাশে, কি অপরূপ জ্যোৎস্না! দেখো দেখো, তোমার প্রিয়তমা রূপবতী মূর্ছিতা হয়ে পড়ে রয়েছে। ওঠো যুবক, ওঠো, যাও নদী থেকে জল এনে ওর চিতনা ফিরিয়ে আনো, তারপর সমস্ত রহস্য খুলে বলবো। আমি তোমায় পরীক্ষা করছিলাম যুবক, আমি দৈত্য বংশোদ্ভূত, তার ওপর বৃদ্ধ হয়েছি, সুন্দরী মনুষ্য কন্যা, আমার কি প্রয়োজন?
1: রূপমতী, রূপমতী, ওঠো ওঠো ওঠো, জাগো জাগো রূপমতী, দেখো আর কোনো বিপদ নেই, আকাশ পরিষ্কার হয়ে গেছে, সমস্ত তারারা যেন সলমাজুরির ঝিকিমিকি হয়ে আমাদের সম্ভাষণ করছে চোখ মেলে। রূপমতী, আমাদের ভালোবাসার জয় হয়েছে, একবার তাকাও তাকাও তুমি।
0: আর তোমাদের কোনো ভয় নেই যুবক, তোমার মুখে ভালোবাসার মর্ম জেনে আমি খুশি হয়েছি।
1: ধন্যবাদ।
0: যুবক, যখন তুমি শিশু তখন তোমার বাবা পারস্যের শাহেনশা আর আমি দুজনে ছদ্মবেশে হিন্দুস্থান বেড়াতে গিয়েছিলাম, সেখানে এই মানবী কন্যাকে তখন দেখি, সেও তখন খুবই ছোট। তোমার বাবা এই সৌন্দর্য দর্শনে মোহিত হয়ে বলেছিলেন, আমার আমার পুত্রের সঙ্গে এই কন্যার বিয়ে দেব। মালবের রাজপুত্র যখন একে বিবাহ করল, তখন তখন সেই সেই কারণে রোষবশে আমি তাকে হত্যা করেছিলাম। তারপর বহুদিন পরে তুমি এলে, তোমার বীরত্ব বুদ্ধিমত্তা পরীক্ষা করবার জন্য ওই কন্যাকে অন্বেষণের ভার তোমার ওপরই দিয়েছিলাম। যুবক, তুমি সেই পরীক্ষায় জয়লাভ করেছ। তোমাকে তোমাকে একটা শুভ খবর দিই, তোমার চাচা পারস্যের বর্তমান দুরাত্মা সেই সম্রাটকে এর মধ্যেই আমি সিংহাসন থেকে সরিয়েছি। পারস্যের রাজ সিংহাসন এখন তোমার জন্য অপেক্ষা করছে, প্রজারাও তোমার জন্য দিন গুনছে। যুবক, এবার এবার এই দুঃখিনী কন্যাকে রাজরানী করে প্রজাদের কল্যাণে সুখে রাজ্য শাসন করো।
1: দৈত্যরাজ সাদেক, আপনার কথা আমি চিরদিন স্মরণ করব, আর আমি দেশে ফিরে রাজ্যের শ্রেষ্ঠ কবিকে দিয়ে একটি কাব্য রচনা করাব, আর তা উৎসর্গ করব আপনাকেই। সেখানে লেখা থাকবে, মহব্বত কি জাতি নেহি, মত সে হ্যায় মহান, মৃত্যু থেকে প্রেম বলবান, সালাম জাহাপনা, সালাম।
2: আমারও সালাম নেবেন সম্রাট।
0: এসো এসো তোমরা, এসো।

0: প্রণয় কাহিনী নাটকটি এখানেই শেষ হল। কাহিনী প্রভাত কুমার মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ অরুণাভ লাহিড়ি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলম, জ্ঞানেশ মুখোপাধ্যায়।
1: নাটক এখানে শেষ হল। এখন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য।

0: প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তাঁর মধ্যরাতের ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামীকাল এবছরের বিকশিত ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রাম কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী অভিযোগ করেছেন, সংসদের বাইরে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আগের ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। হারারেতে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে আজ ভারত জিম্বাবুয়ের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই বিলটি সংসদে পেশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বৃহস্পতিবার মধ্যরাতে তার ভিডিওর অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তাঁর ওই ভিডিওতে সাড়া দিয়ে যুব সমাজ যেভাবে তার পরামর্শ অনুসরণ করেছেন তাতে তিনি অভিভূত।
1: মেরে জো ভিডিও পোস্ট কিয়া থা উসকো জিস প্রকার সে আপনে রেসপন্ড কিয়া সকারাত্মক সুঝাব দিয়ে থ্যাঙ্কস টু এভরিবডি ইয়ে আপকা প্যার বনা রহেগা হামারা নাতা और अधिक सक्रियता से जुड़ता रहेगा। थैंक यू दोस्तों।
0: পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে তাঁদের কাছ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। প্রশ্ন ফাঁস ও পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024-এর আওতায় থাকা বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিষয়গুলির তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে, টাস্ক ফোর্স বিভিন্ন কর্তৃপক্ষের পরিচালিত পরীক্ষাগুলির অনিয়ম নিয়ে দ্রুত তদন্ত করবে। সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল একথা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে সরকার ভুয়ো বলে চিহ্নিত করেছে। ওই ভিডিওতে দাবি করা হয়, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল NS রাজা সুব্রমানি বলেছেন, নতুন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের জেরে 30,000 সেনা সদস্য পদত্যাগ করেছেন। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, ভুয়ো এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর মাধ্যমে তৈরি করা হয়েছে। চিফ অফ ডিফেন্স স্টাফ এমন কোনো বক্তব্য রাখেননি। PIB সকলের কাছে শুধুমাত্র নির্ভরযোগ্য ও সরকারি সূত্রের উপর নির্ভর করার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল এবছরের বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 400 জন তরুণ অংশগ্রহণকারীর প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করার কথা। দুই পর্বে গত মাসে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ কুইজ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের 74টি প্রাণবন্ত গ্রামে এই কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে 3 লক্ষের বেশি যুবক যুবতী দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে এক কুইক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকেই বাছাই করা হয় এই কর্মসূচিতে কাদের নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটি সম্প্রচারিত হওয়ার পর আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনানো হবে। প্রধানমন্ত্রী আজ পবিত্র আষাঢ়ী একাদশী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই শুভ দিন ভক্তি ও করুণার শাশ্বত ভাবনাকে প্রসারিত করে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল অভিযোগ করেছেন, সংসদের বাইরে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। ভুল তথ্য ছড়ানোর জন্য এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটি ডিপ ফেক ভিডিও তৈরি করা হয়। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, তিনি এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এই ভুয়ো ভিডিও তৈরি বা ছড়িয়ে দেওয়ার সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব জ্ঞানহীন অপব্যবহার মেনে নেওয়া হবে না। পাশাপাশি তিনি সকলকে সঠিক তথ্যের জন্য শুধুমাত্র যাচাই করা ও নির্ভরযোগ্য সূত্রের উপর নির্ভর করার আহ্বান জানান। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার পূর্ব ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। বিগত সরকারের আমলে বকেয়া থাকা এ ধরনের 28টি রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই প্রতিবেদনগুলি নিয়ে পরবর্তীতে একটি বিশেষ অধিবেশন ডেকে বিস্তারিত আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। আসামে বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে 1,15,000 বেশি মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। বিশেষ করে শিবসাগর, চড়াইদেও ও জোরহাট জেলায় বন্যার প্রভাব সবথেকে বেশি পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যায় আরও 14 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে চড়াইদেওতে 7 জন, শিবসাগরে 6 জন এবং জোরহাটে 1 জন রয়েছে। গুজরাটে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় যুদ্ধকালীন পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। রাজ্যের রিলিফ কমিশনার জানিয়েছেন 5 জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে রাজ্যের বন্যা পরিস্থিতির পর্যালোচনা করেন। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ তীর্থযাত্রা 6 দিন পরে আজ আবারও শুরু হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে তা কয়েকদিন বন্ধ ছিল। মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনের প্রচারাভিযান এখন তুঙ্গে। বিজেপির আশুতোষ তিওয়ারি এবং কংগ্রেসের ঘনশ্যাম সিং নির্বাচনে প্রার্থী হয়েছেন। আজাদ সমাজ পার্টির প্রার্থী দামোদর সিং যাদব। মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ দাতিয়া যাবেন। তিনি উদগাওয়ান ও উপরানে গ্রামে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভায় ভাষণ দেবেন। দাতিয়া বিধানসভা আসনের জন্য ভোট নেওয়া হবে 30 তারিখ, ভোট গণনা 3রা আগস্ট। অপারেশন বিজয় অভিযানে ভারতের জয়কে স্মরণ করে 27তম কারগিল বিজয় দিবস বর্ণাঢ্য রূপে উদযাপনের লক্ষ্যে লাদাখের দ্রাসে কারগিল যুদ্ধ স্মারক সম্পূর্ণ প্রস্তুত। দুদিনের এই উদযাপন আজ শুরু হবে। কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফির ওপর হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয় বলে অভিহিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে সামুদ্রিক নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত 18 জুলাই কৃষ্ণসাগর দিয়ে যাওয়ার সময় জাহাজটিতে হামলা চালানো হয়। জাহাজে 3 ভারতীয় নাবিকসহ মোট 10 জন নাবিক ও কর্মী ছিলেন। এই হামলায় এক ভারতীয় নাবিক প্রাণ হারান এবং জাহাজে থাকা অন্য 2 ভারতীয় নাগরিক অবশ্য নিরাপদে রয়েছেন। বিদেশ মন্ত্রক মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। নৌ চলাচলের স্বাধীনতায় আঘাত করা এবং এভাবে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রের ওপর ক্রমবর্ধমান হুমকি অত্যন্ত উদ্বেগের বিষয় বলে বর্ণনা করেছে বিদেশ মন্ত্রক। সমুদ্রে নৌ চলাচলের নিরাপত্তা এবং বিশ্ব বাণিজ্যের ধারা নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজেদের আন্তর্জাতিক দায়বদ্ধতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। হারারেতে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4:30। গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে জয়ের ফলে ভারত সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। কানাডার অন্টারিওতে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং। তিনিই প্রথম ভারতীয় যিনি এই ঐতিহ্যশালী টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে মিশরের বার্ব সামেকে 3-1 ব্যবধানে হারিয়ে দেন তিনি। ফাইনালে অনাহত সিং মিশরের রুকা আ সালেমের মুখোমুখি হবেন। ভারতীয় সময় রাত 10:30 এই ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তার মধ্যরাতের ভিডিওয় অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামীকাল এবছরের বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী অভিযোগ করেছেন, সংসদের বাইরে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আগের ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। হারারেতে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের অন্যতম পছন্দ।

আনন্দের অনুষ্ঠান, বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। স্টুডিওর এ প্রান্তে রয়েছি আজ আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ। প্রথমে শুনুন ক্যাকটাস বাংলা ব্যান্ড থেকে জনপ্রিয় এই গানটি।

ক্লান্ত দুপুরে মনকে চাঙ্গা করতে কে নাচায় শিকড়ের টান। আর বাংলা ফোক ব্যান্ডের কথা যখনই ওঠে, তখন সবার আগে যে নামটি আমাদের মনে দোলা দেয়, তা হলো এক, মানে এক অর্থে ভূমি আর কি। 1999 সাল থেকে যে ব্যান্ড আমাদের মাটির গান শোনার মন্ত্র শিখিয়েছে, আজ তাদেরই এক মিষ্টি প্রেমের চিরচেনা সুর নিয়ে হাজির আমরা এই মৈত্রী প্রচার তরঙ্গে, এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে। আপনাদের অনেকেই এই গানটির জন্য বেশ অপেক্ষাও করেন। কথা আর সুরের জাদুতে ভরা সেই গান, যেখানে এক আকুল করা সুরও লুকিয়ে রয়েছে। রেডিও ফ্রিকোয়েন্সিতে কান পাতুন আর সঙ্গে থাকুন, শুনুন ভূমি ব্যান্ডের অত্যন্ত জনপ্রিয় এই গানটি।

চলে এসেছি বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। তবে বাংলা ব্যান্ডের এই কথা এবং গানের আড্ডা গুটিয়ে নেওয়ার একেবারে আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি এমন এক গান যা আপনাদের সোজা নিয়ে যাবে পাহাড়ের কোল আর মাটির কাছাকাছি। হ্যাঁ, ব্যান্ড

0: এখানেই শেষ হলো বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আমি আপনাদের মৈত্রী বন্ধু পুনম বাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশ সময় বিকেল 4:00। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 2:30 এবং বাংলাদেশ সময় 3:57।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:48। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী, এখন আবহাওয়ার খবর। সাধারণত আজ সারাদিন আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, কয়েকবার হালকা বজ্রপাত সহ বৃষ্টি দেখা যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা, ঝোড়ো হাওয়া যা 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘণ্টায় এবং এই দমকা হাওয়া বেড়ে 55 কিলোমিটার প্রতি ঘণ্টায় বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল এবং উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে, যা থাকতে পারে 27/7/2026 পর্যন্ত। মৎস্যজীবীদের উদ্দেশ্যে বার্তা, তারা যেন পশ্চিমবঙ্গের সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল এবং উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে 27/7/2026 পর্যন্ত কোনো রকম মৎস্য শিকার অভিযানে না যান। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তাটি শেষ হল। আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন আজ দ্বিতীয় অধিবেশনে আপনারা কি কি অনুষ্ঠান শুনতে পাবেন। আজ বিকেল 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, আমার কলম, উপস্থাপনায় লাকি বণিক, বিকেল 4:35 আরোগ্য নিকেতন, স্বাস্থ্যের খবর, হেপাটাইটিস এই বিষয়ে আলোচনা, সম্পাদনা অলোক কর, 4:50 ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় গোপীনাথ পাল, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন সাম্য বাঁক, 6:20 ক্ষেত খামারের কথা, সুন্দরবনের জীব বৈচিত্র্য সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ এ বিষয়ে আলাপচারিতায় ডক্টর সুভাষ মিস্ত্রি, সৌমিত্র মণ্ডল, উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী। শুনবেন অনুষ্ঠানটির পুনঃপ্রচার আজ 6:50 সন্ধ্যায়, আপনার স্বাস্থ্য বিষয়ে ইউরিক অ্যাসিড ও ভোগান্তি এ বিষয়ে বলবেন ডাক্তার অর্পিতা সরকার, 7:00 তরচা গান পরিবেশনায় কেশবলাল বিদ্যা ও সহশিল্পী বৃন্দ, 7:45 রাতে আজ শুনবেন নস্টালজিয়া, অভিনেতা

নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত মিত্র। আজ শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, প্রযোজনা দুর্বাদে। 8:15 শ্রবণী, কথিকা স্মরণে বরণে মনোজ বসু, উপস্থাপনা সুভাষীষ চক্রবর্তী এবং অর্পিতা কুণ্ডুর স্বরচিত কবিতা। 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন বিশাখা চক্রবর্তী। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে বিশেষভাবে সক্ষমদের জন্য অনুষ্ঠান, বিষয় বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা ও অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য চিকিৎসামূলক থেরাপি। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা মানুষ প্রতিম দাস। 10:15 রাতে আজ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে মালকোষ রাগে এসরাজ পরিবেশন করবেন অর্ক সিনহা রায়, তাকে তবলায় সহযোগিতা করবেন দেবাশিস চৌধুরী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন বিশাখা চক্রবর্তী। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি, দ্বিতীয় পর্বের অনুষ্ঠান পরিচিতি আপনাদের বললাম। আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, এখন অনুরোধের আসর। প্রথম গানটি দেখি, প্রথম গানটি অনুরোধ করেছেন হীরামন শেখ ও রেহানা শেখ, ঠিকানা গ্রাম গোংরা, থানা চাপড়া, জেলা নদিয়া, ভারত থেকে। জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, মান্নাদের কণ্ঠে, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। এখন আপনাদের গানটি আকাশবাণী মৈত্রীর স্টুডিও থেকে, মান্নাদের কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী শুনছেন অনুরোধের আসর। প্রথম গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে, অনুরোধ করেছিলেন হীরামন শেখ, রেহানা শেখ, ঠিকানা গ্রাম গোংড়া, থানা চাপড়া, জেলা নদিয়া, ভারত থেকে। পরের গানটি জীবন সঙ্গীত ছবি থেকে, অনুরোধে অমিতা বিশ্বাস, সন্দীপ বিশ্বাস, পার্থ সারথী বিশ্বাস, অন্তরা বিশ্বাস। ঠিকানা হাজরাপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে অনুরোধ করেছেন অনুপ জলটার কণ্ঠে ভোলানাথ, এই গানটি শোনার জন্য। আপনার পছন্দের গানটি আকাশবাণী মৈত্রীর স্টুডিও থেকে এখন।

অনুরোধের আসরে। দ্বিতীয় গানটি শুনলেন অনুপ জালোটার কণ্ঠে ভোলানাথ। ছবির নাম জীবনসঙ্গী, অনুরোধ করেছিলেন অমিতা বিশ্বাস, সন্দীপ বিশ্বাস, পার্থ সারথী বিশ্বাস, অন্তরা বিশ্বাস। ঠিকানা হাজরাপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। এখন যার অনুরোধের গানটি শোনাব, অনুরোধ করেছেন অরুণ বন্দ্যোপাধ্যায়, সুপর্ণা বন্দ্যোপাধ্যায়, ঠিকানা দীঘলগ্রাম, ইন্দাস, বাঁকুড়া থেকে। লতা মঙ্গেশকরের কণ্ঠে মঙ্গলদ্বীপ ছেলে, ছবি নাম প্রতিদান। এখন আপনাদের অনুরোধের গানটি আকাশবাণীর মৈত্রীর স্টুডিও থেকে আপনাদের জন্য, সকলের জন্য, এই লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

0: শুনছেন অনুরোধের আসর আকাশবাণী মৈত্রীতে। গানটি শুনছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছবির নাম প্রতিদান। অনুরোধ করেছেন অরুণ বন্দ্যোপাধ্যায়, সুপর্ণা বন্দ্যোপাধ্যায়। ঠিকানা দীঘলগ্রাম, ইন্দাস, বাঁকুড়া থেকে। এখন যার অনুরোধের গানটি শোনাব, আলাউল মল্লিক, দেউড়া আমতা হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত থেকে অংশুমান রায়ের কণ্ঠে এই গানটি অনুরোধ করেছেন। আপনার অনুরোধের গানটি এখন অংশুমান রায়ের কণ্ঠে।
1: দাদা পায়ে পড়ি রে

দাদা বুঝিস না কেন এমন বায়না ধরি রে, মেলা থেকে বই এনে দে দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বই এনে দে নয়তো কলসি দড়ি দে দাদা।

তরুণ সরকার ও শর্মী সরকার, আপনাদের অনুরোধের গানটি শোনালাম। অনুরোধ পাঠিয়েছিলেন 2 নম্বর শাখারিপুকুর শ্রীপল্লী পূর্ব বর্ধমান থেকে। নির্মলা মিশ্রের কণ্ঠে গানটি শুনলেন। এখন যার গান শুনব, একদম অনুরোধের আসরের শেষ মুহূর্তে চলে এসেছি, যার গান শুনব কুমার শানুর কণ্ঠে, যে কোনো গান তিনি শুনতে চেয়েছেন। কুমার শানুর ভক্ত, আপনার গানটি এখন আকাশবাণী মৈত্রী স্টুডিও থেকে। অনুরোধ পাঠিয়েছেন ফটিক প্রামাণিক, সর্বেশ্বর পাল, প্রশান্ত দাস, হাজারপুর, ফরাক্কা, মুর্শিদাবাদ থেকে। খুব সুন্দর একটি গান আপনাদের জন্য কুমার শানুর কণ্ঠে।

কুমার শানুর কণ্ঠে গানটি শুনছিলেন। অনুরোধ পাঠিয়েছেন ফটিক পারামানিক, সর্বেশ্বর পাল, প্রশান্ত দাস, হাজারপুর, ফারাক্কা, মুর্শিদাবাদ থেকে। কুমার শানুর কণ্ঠে গানটি শোনালাম। অনুরোধের আসর থেকে আজ বিদায় নেব। প্রত্যেকে খুব ভালো থাকবেন, আর হ্যাঁ, অনুরোধ পাঠাতে থাকুন আকাশবাণী মৈত্রীতে। সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি গোপীনাথ পাল। আকাশবাণী মৈত্রী, এখন মহিলাদের আসর। উপস্থাপনায় থাকবেন লাকি বণিক।

আজ আমার কলম, হ্যাঁ, জীবনের সন্ধ্যা তারা, এই ছিল এ মাসের চিঠির বিষয়। অনেকগুলো চিঠি পাঠিয়েছেন, মানে এই সারা মাস ধরে অনেকেই চিঠি পাঠিয়েছেন, আর আজকে আমার হাতে অনেক চিঠি রয়েছে, কিন্তু জানি না কটা পড়তে পারবো বন্ধু, তবে চেষ্টা তো করি, কি বলেন?

দেবাংলা শ্রোতা বন্ধু, তাহলে প্রথম চিঠি শুরু করি। আ কৃষ্ণা কর্মকার খরার পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। কি লিখেছেন দিদি, পড়ে শোনাই। সুজন সখী আমার কলম, আমার জীবন আকাশে সকালে সূর্যোদয়ের আগে আর সন্ধ্যায় সূর্যাস্তের পরে যে উজ্জ্বল তারাটি দেখতে পায়, তিনি হলেন আমার সৎ, সত্যনিষ্ঠ, সুপণ্ডিত, সুশিক্ষক আমার বাবা। তিনি ছিলেন উচ্চ বিদ্যালয়ের পদার্থ শিক্ষার শিক্ষক। আমার জন্ম বেড়ে ওঠা এক অতি প্রত্যন্ত গ্রামে, যেখানে সে সময় পাঁচ সাতটা গ্রামের মধ্যেও কোনো প্রাইমারি বিদ্যালয় ছিল না, তাই আমার লেখাপড়া শুরু হয়েছিল এক গ্রাম্য পাঠশালায়। তার কিছুদিন পরে আমার জমিদার দাদামশায় তার জায়গায় একটি প্রাইমারি বিদ্যালয় তৈরি ও স্থাপন করে দিলেন। প্রাথমিক পাঠ শেষ হলে বাবা তার উচ্চ বিদ্যালয় নিয়ে গিয়ে ভর্তি করে দিলেন। উচ্চ বিদ্যালয়টি ছিল বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে, তাই বাবা প্রতিদিন তার সাইকেলের পেছনে আমাকে আর ভাইকে বসিয়ে নিয়ে বিদ্যালয়ে যেতেন, আবার ছুটির পরে ওইভাবে বাড়ি নিয়ে আসতেন। আবার প্রতি সকালে আমাদের ভাই বোনকে কাছে বসিয়ে অঙ্ক শেখাতেন। আমাদের উচ্চশিক্ষিত করে তোলার ক্ষেত্রে তার অবদান অতুলনীয়। 6 মাসের জন্য বহরমপুরে ট্রেনিংয়ে যাবার সময় আমাদেরকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন, পাছে তার অবর্তমানে আমাদের পড়াশোনার ক্ষতি হয়। তারই কৃচ্ছ সাধন ছাড়া আজ এভাবে তোমাকে চিঠি লেখা সম্ভব হতো না বন্ধু। আমি দেখেছি সে সময় আমার মতো আর কোনো মেয়েকে উচ্চ বিদ্যালয়ের গণ্ডি পার হয়ে কলেজে যেতে হয়নি, কারণ তাদের আমার মতো বাবা ছিলেন না। আমার সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, সকলের সুস্থতা কামনা করি। লিখেছেন কৃষ্ণা কর্মকার খরার পশ্চিম মেদিনীপুর থেকে।

এরপরে কৃষ্ণচন্দ্র বাজার ভিতর পোস্ট গর্বেতা পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, কেতুকে সুভাষিত মহিলা মহলে আমার কলম। জুলাই মাসে তোমার বিষয় জীবনের সন্ধ্যা তারা, সাঁজ তারা দেখে বিশাল সমুদ্রে নাবিক দিক নির্ণয় করে জাহাজকে সঠিক পথে চালিত করে। সেরকমই আমার বাবা আমার জীবনের সন্ধ্যা তারা, তার সঠিক নির্দেশে আমি পথের দিশা পেয়েছি এবং অগণিত ছাত্রছাত্রী পথের দিশা খুঁজে পেয়েছে। বাবা ছিলেন একজন আদর্শ স্কুল শিক্ষক, তিনি ছাত্রছাত্রীদের পথের দিশা দেখাতেন, কোন পথে গেলে গড়ে উঠবে তার জীবন, আর জীবনের মূল্যবোধের কথা বলতেন। সৎ পথে থেকে সত্য পথে চললে তোমাদের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, এ হেন বাবা আমাকে মূল্যবোধ জাগিয়ে মানুষ করেছেন। বলতেন, সকলকে ভালোবেসে আপন করে নিতে হয়, কোনো মানুষই পর নয়, ব্যবহার ও সুমিষ্ট কথা বলে আপন করলেই দেখতে পাবি সারা বিশ্বলোকের তুমি সারা পেয়েছ। তাই বাবা আমার জীবনের সন্ধ্যা তারা। লিখেছেন কৃষ্ণচন্দ্র বাজার ভিতর পোস্ট গর্বেতা পশ্চিম মেদিনীপুর থেকে।

পরের চিঠি কুহুদাস দশগ্রাম পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। প্রিয় মহিলা মহল, আমার জীবনের সন্ধ্যা তারা হল রবি কবির গীতবিতান। জীবনের সঙ্গে জীবন

কথা বলে যে মহার্ঘ বস্তু, হ্যাঁ জীবনের সঙ্গে জীবন যোগ করার কথা বলে যে মহার্ঘ বস্তু, যা আমার জীবন যন্ত্রণা দুঃখ কষ্ট লাঘব করে, সেই গীত বিতান আমার জীবনের সন্ধ্যা তারা। মায়ের কোলে বসে শিশু যেমন নিরাপদ, ঠিক তেমনি গীত বিতান আঁকড়ে আমিও উজ্জীবিত, আমিও নিরাপদ। এই গীত বিতান আমাকে সঠিক পথ নির্দেশ করে, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়। তাই গীত বিতান আমার জীবনের সন্ধ্যা তারা এবং ধ্রুব তারাও বটে। কুহুদাস, দশগ্রাম, পশ্চিম মেদিনীপুর।

পরের চিঠিতে তো শুধু দিদির নামটাই রয়েছে, সুমিতা বন্দ্যোপাধ্যায়। দিদি ঠিকানা যে লেখেননি, ঠিকানাটা লিখতে হবে তো। ঠিক আছে, পড়ি। বন্ধু, আমার জীবনের সন্ধ্যা তারা তিনি, আত্মার আত্মীয় আমার জননী। এলাম যেদিন প্রথম কোলে, পরম মমতায় ভরিয়ে দিলে। চলার পথের তুমি শক্তি, তুমি আমার প্রাণের মুক্তি, সকল সমস্যার তুমি সমাধান। আমার অগ্রগতিতে আছো অবিরাম, মুখে সর্বদা মধুর হাসি, আদরে তোমার সাগরে ভাসি। ধরিয়ে দিয়েছ সর্বদা ভুল, ছিন্ন করেছ অন্যায়ের মূল। অসুখে জেগেছ কত না রাত, মাথায় রেখেছ স্নেহের হাত। পেয়েছি সকলই তোমার ছায়ায়, ভরিয়ে রেখেছ অতুল মায়ায়। তোমার দেখানো আলোর পথে হৃদয় আমার আনন্দে মাতে। পরকে করতে হয় আপন, সুশিক্ষার বীজ করেছ বপন। নিজেকে করেছ একেবারে নিঃস্ব, গড়ে দিয়েছ আমার বিশ্ব। আমার জীবনের তুমি সন্ধ্যা তারা, জীবন ভর পেয়েছি অপার সুধা তারা। করেছ আমায় আকুণ্ঠ ঋণী, জীবনের সন্ধ্যা তারা তোমায় প্রণমী। লিখেছেন সুমিতা বন্দ্যোপাধ্যায়।

জীবনের সন্ধ্যাতারা নিয়ে এবারে চিঠি চৈতালি মণ্ডল, গ্রাম পোস্ট, দয়াপুর, থানা সুন্দরবন, কোস্টাল, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। প্রিয় আমার কলম, প্রাক সন্ধ্যার মেঘমুক্ত নীলিমায় তার প্রত্যহ উজ্জ্বল উপস্থিতি, যার নীরব আহ্বানে নীরে ফেরে বিহঙ্গের দল, আর বঙ্গের ঘরে ঘরে শঙ্খ উলুধ্বনি সহকারে বেজে ওঠে সন্ধ্যা পূজার ঘণ্টা, সে আমাদের সন্ধ্যা তারা। মানুষ একা বাঁচতে পারে না, জীবনের প্রত্যেক মুহূর্ত কাটাতে চায় মানুষের সঙ্গে। জন্মের পর থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পিতা মাতার স্নেহ ছায় বেড়ে ওঠা, তখন তারা পথ প্রদর্শক, আলোর দিশারি। এই বটবৃক্ষের ছায় অসীম প্রশান্তি, জীবনে চলার পথে সঠিক দিক নির্দেশনা দেন তারাই। তাই তারা আমাদের ধ্রুব তারা, তাদের দেখানো সৎ নির্লোভ সাদা মাঠা জীবনযাপনে হয়েছি অভ্যস্ত। আবার বিপদে আপদে রোগী শোকে যারা পরমাত্মীয়র মতো পাশে থাকেন, তারাও আমার চিরপ্রণম্য। যখন বিপদসংকুল যাত্রাপথে পরম বন্ধুর মতো সাহায্যের হাত বাড়িয়ে দেন কোনো বিপদ বন্ধু, এরাও তো সন্ধ্যাতারার মতো সমুজ্জ্বল, এদের ভোলা যায় কি? তাই প্রাত্যহিক দিন যাপনে সকল গুরুজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, পথবান্ধব সকলেই আমাদের চিন্তা চেতনার আকাশে সর্বদা শুকতারার মতোই বিরাজমান। চৈতালি মণ্ডল, গ্রাম পোস্ট, দয়াপুর, থানা সুন্দরবন, কোস্টাল, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছে।

বন্ধু, এবারে চিঠি ভানুমতি মোদক অযোধ্যা বাঁকুড়া থেকে। বন্ধু মহিলা মহল, আমাদের প্রত্যেকের জীবনে কেউ না কেউ একজন আলো প্রদর্শক থাকে, এমনকি কেউ

নিজেও সন্ধ্যা তারা হয়ে কাউকে অন্ধকার থেকে আলোয় পৌঁছে দিতে পারে, সেও তো কাহারও জীবনে সন্ধ্যা তারা হয়ে আছে। আমার জীবনে সন্ধ্যা তারা হলেন আমার পিতৃসম বড়দা। আমার বাবা আমার স্কুলের গণ্ডি পার হতে না হতেই আমার বিয়ে দিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু এই বিয়েতে আপত্তি করেন একমাত্র বড়দা। বাবার অমতেও তিনি আমার উচ্চশিক্ষার জন্য এগিয়ে এলেন, কারণ তিনি জানতেন মেয়েদের উচ্চশিক্ষার একান্ত দরকার, তবেই সে তার অন্ধকার জীবনেও আলোর উৎস হয়ে দাঁড়িয়ে তার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে পারবে। যদি সেদিন আমার বড়দা আমার জীবনে সন্ধ্যা তারা হয়ে পথ না দেখাতেন, তাহলে আজ আমি অজ্ঞানতার অন্ধকারে পড়ে থাকতাম বন্ধু। আজ আমাকে, আজ তোমাকে এবং আরও বিভিন্ন স্থানে লেখা পাঠাতে পারতাম কি বন্ধু? আজ আমার পিতৃসম বড়দা আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি আমার হৃদয় আকাশে সন্ধ্যা তারা হয়ে আছেন, এবং আমৃত্যু তাঁকেই আমি উজ্জ্বল নক্ষত্র হয়ে দেখতে চাই। আর লিখেছেন অযোধ্যা বাঁকুড়া থেকে ভানুমতি মোদক।

প্রীতিকণা রায় ঘোষ, ব্রিজি গড়িয়া, কলকাতা 7000084 থেকে। এবারে চিঠি। প্রিয় মহিলা মহল, এই জীবনে চলার পথটা সর্বদা সুগম হয় না। কখনো শঙ্খ বাজে, কখনো আবার প্রলয়ের পিছু ডাক। সময়ের টানাপোড়েনের মাঝে ক্লান্ত অবসন্ন মুহূর্তে সন্ধ্যা তারার মতো কেউ তো দীপ জ্বালায়। যদি তো ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে। একলা চলার পথে আমার দোসর রবীন্দ্রনাথ বাড়িয়ে দিয়েছেন তার গীত বিতান। সামনে যখন অকুল পাথার মনের মাঝে সংসার দোলা, তিনি তখনই সে বাঁশিওয়ালার ডাক দিয়েছেন তার বাঁশির সুরে। কেন রে দুয়ার টুকু পার হতে সংশয়, জয় অজানার জয়। কতবার যে নিবল বাতি গর্জে এলো ঝড়ের রাতে, তখন নীরব ব্যথার ক্ষতের পরে তার বইয়ের আখরগুলির পরশ কাঠির ছোঁয়ায় প্রাণ পেয়েছে আমার সুপ্ত চেতনাগুলি। তার গান, কবিতা, গল্প, উপন্যাসে পেয়েছি উজ্জীবনের মন্ত্র। আরে চেতনার অন্তরে পেয়েছে শক্তি। যখনই হতাশায় দীর্ণ হয়েছে মন, বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে অশুভ সময়, ঠিক তখনই মনে প্রাণে শক্তি জোগিয়েছে রবি ঠাকুরের লেখনী। নীরব ব্যথার বুকের ভেতর তিনি আমার সন্ধ্যা তারা। আজও সেই তারার পানে চেয়ে আমার দিক নির্ধারণ করে চলেছে। প্রীতিকণা রায় ঘোষ, ব্রিজি গড়িয়া, কলকাতা 7000084 থেকে লিখেছেন।

পরে চিঠি, রেবা সরকার, শিশির কুঞ্জ আবাসন, মধ্যম গ্রাম থেকে লিখেছেন। জীবনের সন্ধ্যা তারা নিয়ে, আমার জীবনের সন্ধ্যা তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনের গতি ত্বরান্বিত করার জন্য অনেক ওঠান আমার মধ্যে পড়েছে, অনেক হিংসা, দেশ ঈর্ষা আমার মনকে ভারাক্রান্ত করেছিল, আঘাতে আঘাতে বিদীর্ণ ছিন্ন ভিন্ন ভাঙা নৌকোর পালের মতো করে তুলেছিল। জীবনের দ্বীপ শিখাটি যেন নিবু নিবু, তখন আমার পড়ার বই মিঠিরিয়া মেডিকা অর্গানের সঙ্গে জীবনের সন্ধ্যা তারা হয়ে উঠেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রাথমিক স্কুলে পড়া থেকেই মায়ের হাত ধরে ছোট বড় অনেক আবৃত্তি প্রতিযোগিতায় নাম দিয়ে প্রথম, দ্বিতীয় স্থান ও জেলাভিত্তিক আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়ে গোল্ড মেডেলটি নিজের কোঁচড়ে আনতে পেরেছিলাম। এখন জীবনধারার সঙ্গে সঙ্গে ক্রমে আমার একান্ত সন্ধ্যা তারা হয়ে উঠেছেন বিশ্বপিতা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রেম, ভালোবাসা, ভক্তি সব মিলেমিশে একাকার, শুধুই বুকে চেপে থাকে প্রতিনিয়ত তার লেখা কাব্য গ্রন্থ সঞ্চয়ে তার গীতবিতান। গে চলি জীবন যখন শুকায় যায় করুণা ধারা এসো, সকল মাধুরী লুকায় যায় গীত সুধার শেষ। জীবনে দ্বীপশিখাটি যতদিন চলবে পূব আকাশে রবীন্দ্র।

বন্ধু চলে যায় পরের চিঠিতে, চিরশ্রী পাল করদরজা বিষ্ণুপুর থেকে লিখেছেন। প্রিয় বন্ধু আমার কলম, ছোটবেলায় সূর্যাস্ত হতে না হতেই সবচেয়ে প্রথম ঝকঝকে যে তারাটিকে আমি দেখতাম তা হল সন্ধ্যা তারা। উজ্জ্বল দৃষ্টিতে যেন আমাকে আশ্বস্ত করে বলতো, রাতের আধারে ভয় পেও না, আমি সারা রাত তোমার সঙ্গে আছি। তো বাবা ছিলেন আমার জীবনের সন্ধ্যা তারা, সাহসী রাশভারী মানুষ, মনে মনে ভয় পেলেও ভরসা ছিল অনেক। বাবা যতক্ষণ আছেন চোর ডাকাত ভূত প্রেত কাউকে ভয় নেই। আমাদের গ্রামে তখন দু একজন ছেলে লেখাপড়া করল, মেয়েরা নইব নইব চ, প্রাথমিকের গণ্ডি পেরোতে না পেরোতেই বিয়ে হয়ে যেত। ওই সময় দাঁড়িয়ে আমার আধুনিক মনস্ক বাবা আমাদের ভাই বোনদের সমানভাবে লেখাপড়া করিয়েছেন, সাইকেল চালানো উৎসাহ দিয়েছেন। সন্ধেবেলায় উঠোনে মাদুর পেতে পড়তে বসে ভাই বোনেরা খুনসুটি ও পড়ার ফাঁকে আকাশের বিভিন্ন তারাগুলোকে চেনার মজার প্রতিযোগিতা চালাতাম। আজ থেকে এত বছর আগে গ্রাম পরিবেশে বাবার প্রেরণায় সম্ভব হয়েছে শিক্ষকতা চাকরি পেয়ে নিজের একটা পরিচয় তৈরি করার। জীবনের অনেকটা সময় পেরিয়ে এসে দেখি আমার জীবনের সন্ধ্যা তারা যেমন দূর আকাশের তারা হয়ে গেছেন, তেমনি রাতের আকাশ ও চোখ ধাঁধানো কৃত্রিম বৈদ্যুতিক আলোর বন্যায় বড্ড ঝাপসা হয়ে গেছে। সন্ধ্যা তারা ধ্রুব তারার আলাদা করে দেখাই যায় না। হিরণময় সাহু কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন।

এরপরে চিঠি চিরশ্রী পাল গড়দরজা বিষ্ণুপুর থেকে। প্রিয় আমার কলম, জীবনে সন্ধ্যা দ্বারা মানুষের কোনো না কোনো সময় একজন থাকবেই, সে যে সব সময় মানুষ হতে হবে এমন কোনো তো ব্যাপার নয়, সে অন্য কিছু হতে তো পারে। আমার যেমন জীবনে সন্ধ্যা দ্বারা হলো স্বয়ং বিধাতা পুরুষ, যিনি ওপর থেকে সব কলকাঠি নাড়ছেন। যখন কোনো বিপদে পড়ি তাঁকে সর্বান্তকরণে ডাকি, তিনি যা ভালো বোঝেন তাই করেন। আবার কোনো মুশকিলে পড়লে সে মুশকিল আসান করতেও তাকে ডাকি। সবসময় আমার পছন্দ মতোই সব কিছু ঘটে, ঘটে যে তা নয় তখন তাকে ভাগ্য বলেই মেনে নিই বন্ধু। তবে হ্যাঁ, এ কথা মানতেই হবে, তিনি তো আর আমাদের সামনে এসে সব কিছু মোকাবিলা করেন না, সেজন্য আমাদের জীবনের সন্ধ্যা তারা হিসেবে কাউকে না কাউকে দরকার হয়েই থাকে। আগেই বলেছি, সে কিন্তু মানুষ না হয়ে অন্য কিছু হতে পারে। আমার যেমন রেডিও খুব কাছের বন্ধু, সুখ দুঃখের সাথীও বলতে পারো। সকাল ছটায় থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমার রেডিও চলে, কারণ এটা শুনতে গেলে কোনো বাড়তি সময় দরকার হয় না বা সামনে বসে থাকতেও হয় না, কাজ করতে করতেই শোনা যায়। রেডিও মানে তো শুধু মনোরঞ্জনের জিনিস নয়, সেখানে গান, গল্প, নাটক, কুইজ, ডাক্তার, ওষুধ, চাষি ভাইদের বলছি খবর, শরীর ভালো থাকার উপায় সব সব রকম থাকে। সেখানে রবীন্দ্রসঙ্গীত হলে শত দুঃখতেও সান্ত্বনা, আবার নজরুল গীতিতে মাথা উঁচু করে বেঁচে থাকার প্রেরণা, লোকগীতে আবার প্রাণের মনের কথা বলে, বিভিন্ন নাটক থেকে আমরা নানা রকম শিক্ষা পাই। এইভাবে এরা আমাদের মনের দ্বাররক্ষীর কাজ করে, কোনো অবাঞ্ছিত বা দূষিত জিনিস মনে প্রবেশ করতেই পারে না। বলতে পারো আমার কলম, এই রেডিওই আমার পথ প্রদর্শক, বেঁচে থাকার প্রেরণা বা জীবনের সন্ধ্যা তারা। চিরশ্রী পাল, গড়দরজা, বিষ্ণুপুর থেকে।

আমার চির সখা মহিলা মহল। আবারও লিখেছেন, চিরসখী মহিলা মহল। জীবনের দীর্ঘ পথ চলায় কিছু মানুষ আসে সূর্যের মতো দীপ্তি নিয়ে, আবার কেউ আসে সন্ধ্যা তারার মতো শান্ত আলো হয়ে। দিনের কোলাহল যখন ধীরে ধীরে নিভে যায়, ক্লান্ত মন তখন খুঁজে পেরে একটি নির্ভরতার আকাশ। সে আকাশে যে মানুষটি নীরবে জ্বলে থাকে, তিনি আমাদের জীবনের সন্ধ্যা তারা। সন্ধ্যা তারার আলো প্রখর আলো নয়, হ্যাঁ সন্ধ্যা তারার আলো প্রখর নয়, তবু তার দীপ্তি পথহারা হৃদয়কে দিক দেখায়। সুখের দিনে তার উপস্থিতি হয়তো চোখে পড়ে না, কিন্তু দুঃসময়ের অন্ধকারে তার স্নেহ সাহস ও ভালোবাসায় হয়ে ওঠে জীবনের সবচেয়ে উজ্জ্বল প্রদীপ। সে শেখায় জীবন শুধু প্রাপ্তির নয়, ত্যাগ ধৈর্য বিশ্বাস আর মমতারও আরেক নাম। সময়ের ঝড়ে অনেক সম্পর্ক ফিকে হয়ে যায়, তবু কিছু ভালোবাসা আকাশের সেই প্রথম তারার মতো চির অমলিন থাকে। জীবনের সন্ধ্যা তারা তাই কোনো মানুষ মাত্র নয়, সে আশা আশ্রয় ও অটুট আস্থার প্রতীক। যতদিন হৃদয়ে ভালোবাসার আলো জ্বলবে, ততদিন সেই সন্ধ্যা তারা নীরবে পথ দেখিয়ে যাবে। আর এই নীরবে জীবনের প্রতিটি গোধূলিকে নতুন অর্থ অনন্ত সৌন্দর্যে ভরিয়ে তুলবে। বৃষ্টি ভেজা দোপাটি ফুলের শুভেচ্ছা রইল শ্রাবন্তী দেবনাথ, টাউনশিপ হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে। পরের চিঠি, মধুপা দাস প্রধান, আটবাটি, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। প্রিয় আমার কলম, আমার একলা দুপুরের বেতার সঙ্গী মহিলা মহল, আমার জীবনের ভীষণ উজ্জ্বল সন্ধ্যা তারার কথাগুলি তোমায় কথা বলি এবার তোমায়। সমাজ স্রোতের বিপরীতে বয়ে চলা অন্ধকার জীবনে যিনি আলো দিয়েছেন তার একটা কথা, তুই তো আমার কাছে আছিস, এটাতেই মনে হয় প্রাণ ভরে বাঁচি আমি। তার যত্ন স্নেহ পাওয়াটাই ঈশ্বরের সান্নিধ্যে আসা। নিজের দুশ্চিন্তাগুলো কাউকে মুছতে না দিয়ে জীবনের সত্তরটি বছর কাটিয়ে দেন দায়িত্ব পাগল কাজ পাগল হয়ে, আর সেটা আজও অব্যাহত রয়েছে একই মহিমায়। স্বামী বিবেকানন্দের আদর্শকে নিজের রক্তে একাত্ম করে মানুষের মঙ্গলে প্রাণ নিবেদন করেন, তিনি আমার দাদু। তোমার তীব্র উজ্জ্বলে কত ম্লান, তোমার তীব্র উজ্জ্বলে কত ম্লান মলিন মুখ দীপ্তিময় হয়ে ওঠে। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমার সুস্থতা কামনা করি, তুমি চির সবুজ হয়ে থাকো। আর এক ক্ষুদ্র দীপ্তিময় সন্ধ্যা তারা আমার মন খারাপের খোঁজ রাখে, আমায় জড়িয়ে ধরে বলে, মা তুমি একটু হাসো না, আমায় কোলে নিয়ে একটু নাচো না। কি যে ভালো লাগে, কি ভালো লাগায় জড়িয়ে আছি আমি, এমন সন্ধ্যা তারার উপস্থিতি কামনা করি আজীবন। মধুপা দাস প্রধান, আটপাটি, পূর্ব মেদিনীপুর থেকে।

পরের চিঠি, চন্দনা রায়তার, 2 নম্বর সূর্য সেন রোড, ডাক, নবগ্রাম, হুগলি থেকে লিখেছেন। ভালোবাসা বন্ধু, প্রকৃতি আর জীবন একসঙ্গে মিশে যায় এই বর্ষা ঋতুতে, তাই বর্ষাকাল আমাদের কাছে পরম আবদারের। আর দিদি, এই চিঠিটা একটু অন্যরকম লাগলো, এই চিঠিটা নয় পরের চিঠিটা। না, আগে চিঠিটা সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী, বৌবাজার, চন্দ্রনগর, হুগলি। কিন্তু দিদি, মনে হচ্ছে এই বিষয়বস্তুর সঙ্গে একটু আমি বুঝতে পারছি না, তাই আমি পরের চিঠিতে চলে যাই। চন্দনা রায়তা, 2 নম্বর সূর্য সেন রোড, ডাক, নবগ্রাম, হুগলি থেকে লিখেছেন।

প্রিয় মহিলা মহল, জীবন তো বহুতা নদীর মতো, সে থেমে থাকতে পারে না। শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত আপন গতিতে কালের নিয়মে এগিয়ে চলে। তবে হ্যাঁ মহিলা মহল, তোমার কথা মতো একজন জীবনের দিশারি যে পথ দেখে জীবনকে এগিয়ে নিয়ে যায়, সে হয় জীবনের সন্ধ্যাতারা। পরিবার থেকেই সাধারণত যাপনের অভিমুখটা।

স্থির হয়। কুসংস্কারমুক্ত ধ্যান ধারণা নিয়ে বড় হবার শিক্ষা বাবার কাছ থেকেই পায়। সবকিছু তার নিজের আচরণ দিয়ে বুঝিয়ে দিতেন। তার জীবন দর্শন ছিল যুক্তি নির্ভর। মন্ত্রতন্ত্র, পুজো পাঠ এসব থেকে তিনি দূরেই থাকতেন, তাই আমিও সেই পথেরই অনুসরণকারী। লিখেছেন চন্দনা রায়তা, 2 নম্বর সুজসেন রোড, ডাক নবগ্রাম, জেলা হুগলি।

এবারে চিঠি বন্ধু। হ্যাঁ, পাপিয়া পাটোয়ারি 52/1 ট্রাইপার রোড, কোনগর, হুগলি থেকে। মুনির মিতা, মহিলা মহল। আমার জীবনে চলার পথ কুসুমাস্তীর্ণ নয়। প্রতিবন্ধকতাময় জীবনে বিপর্যয় এবং সংঘাত বারংবার এসেছে। জীবনের সন্ধ্যা তারারূপে পরম নির্ভরতা দিয়ে যিনি পথ দেখিয়েছেন তিনি আমার মা, যিনি আমার জীবনের আশীর্বাদ স্বরূপা। মা আমার জীবনের ভালো মন্দ নির্ধারণ করতে শিখিয়েছেন, দিয়েছেন নৈতিকতার শিক্ষা, উদ্ধত উন্নাসিক না হয়ে নম্র বিনয়ী ও ভদ্র হতে শিখিয়েছেন, যা প্রতিদিনের পথ চলার পাথেয়। তাই শিক্ষায় উজ্জীবিত হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আত্মার আত্মীয় মনে করে পেয়েছে অনির্বচনীয় এক সুখ সুখানুভূতি। আমাদের মতো অতি সাধারণ পরিবারের মেয়েদের বেশি পড়াশুনো শেখানোর চল ছিল না, কিন্তু আমার মায়ের অদম্য ইচ্ছা, নিষ্ঠা ও সাধনার মর্যাদা দিয়ে সেই দুর্দিনে আমার মাই পথে দেখিয়েছেন বলে আজ আমি একজন শিক্ষিকা। মা আমার প্রায় 11 বছর বিছানায় শয্যাশায়ী, তবু তিনি আজও আমার জীবনের সন্ধ্যা তারা। বিছানায় থেকেও আমার ঝড় ঝঞ্ঝা বিধ্বস্ত জীবনে আমাকে অভিজ্ঞ নাবিক হওয়ার পরামর্শ দেন। তাই তো যথোচিত সম্মান, সেবা ও ভালোবাসা দিয়ে আমি আমার জীবনের সন্ধ্যা তারা সম মাকে সযত্নে আগলে রাখার চেষ্টা করে চলেছি। লিখেছেন পাপিয়া পাটোয়ারি, 52/1 ক্রাইপার রোড, কোনগর, হুগলি থেকে। বন্ধু, একেবারে প্রায় শেষ দিকে চলে এসেছি। আপনাদের বলে দিই যে অগস্টের চিঠির বিষয় এক কলমে দুই নারী, রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে চন্দরা ও রাধা চরিত্র, আর আমার কলমের বিষয় জীবনের পেন্সিল। আপনারা লিখে পাঠান বন্ধু, আমরা কিন্তু অপেক্ষায় থাকব আপনাদের চিঠির। একটু তাড়াতাড়ি যদি চিঠি লেখেন তাহলে তো বুঝতেই পারছেন দিদি, কারণ আজকে সময় ছিল কিন্তু চিঠি পড়ার মতো সময় ছিল না, তাই পড়তে পারলাম না। একটু চেষ্টা করবেন আগে চিঠি পাঠানোর। প্রথম দিকে তো চিঠির সংখ্যা কম থাকে বন্ধু, তাই না? আমরা অপেক্ষায় আছি, ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।

এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর, আপনাদের সঙ্গে ছিলেন লাকি মনিক, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী। এখন আরোগ্য নিকেতন অনুষ্ঠানে আজ শুনবেন লিভার রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোকানন্দ কোনারের একটি কথিকা, বিষয় হেপাটাইটিস কত প্রকার হয় এবং কি কি লক্ষণ ও তার চিকিৎসা।
1: ভাইরাল হেপাটাইটিস বলতে আমরা মূলত বুঝি ভাইরাল হেপাটাইটিস, এটা আমি বোধহয় প্রত্যেকবারই একটু বলি। এছাড়াও হেপাটাইটিস কতগুলো অসুখের সঙ্গে আমাদের জড়িত আছে এই নামটা, যেমন আমাদের দেশে খুব কমন, আগে বলতো যে আমার সাথে কে হয় অ্যামিবিক হেপাটাইটিস, সেই অসুখটা কিন্তু আমরা এখন আর খুব বেশি দেখি না। তারপরে আর একটি খুব গুরুত্বপূর্ণ অসুখ আছে যেটা আমাদের অনেক লোকের মৃত্যুর কারণ হয়, সেটা হচ্ছে অ্যালকোহলিক হেপাটাইটিস। এই অ্যালকোহলিক হেপাটাইটিসটা এখন খুবই গুরুত্বপূর্ণ, কেননা এর যে প্রভাব আমাদের জনমানুষে এবং জনগণের মধ্যে, তার থেকে কিন্তু অনেক ক্ষতির সম্ভাবনা। কিন্তু মূলত আজকে যে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডেটা বলা হয় যে এটা ক্রনিক ভাইরাল হেপাটাইটিসকে লক্ষ্য করে, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে বলতে হয় এটা হেপাটাইটিস বি কে লক্ষ্য করেই শুরু হয়েছিল, তারপরে হেপাটাইটিস সি কেও এর সঙ্গে যুক্ত করা হয়েছে। এটা আমাদের যিনি হেপাটাইটিস বি ভাইরাসটা যে প্রথম যা ভাইরাসের অ্যান্টিজেনটা যিনি ডিমনস্ট্রেট করেছিলেন, সেই বিখ্যাত সায়েন্টিস্ট ব্লুমবার্গ, যার জন্মদিন হচ্ছে 28 জুলাই, সেই দিনটিকে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হিসেবে এখন গোটা পৃথিবীতে ওটাকে একটা কমেমোরেট করা হয়। মানে ওটা তো সেলিব্রেশন নয়, এটা হচ্ছে আমরা সবাইকে রিডেডিকেট, আবার এই যে অসুখটা এটা একটা বিরাট পাবলিক হেলথ প্রবলেম, সেই জন্যে এটাকে কিভাবে আমরা ফাইট করতে পারি সেইটাই আমরা প্রত্যেক বছরেই এই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে উপলক্ষে, যেটা নিজেদের মধ্যে এবং যারা স্বাস্থ্যকর্মী সব রকমের তাদের আলোচনার বস্তু হয়ে দাঁড়ায়। জল থেকে যেটা হয় হেপাটাইটিস এ এবং ই, এর থেকে খুব বেশি মানে কঠিন রোগ হওয়ার সম্ভাবনাটা কম, বাচ্চাদের হয় হেপাটাইটিস এ 15 বছর বয়স পর্যন্ত, এছাড়াও অন্য বয়সে হতে পারে, সেটা আনকমন। আর হেপাটাইটিস ইটা হচ্ছে আমাদের দেশে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সব থেকে প্রধান কারণ জন্ডিস বলে যে রোগটি আমরা জানি, মানে একটা পেশেন্ট যার রোগীদের হয় যে একটা কিছু জ্বর ভাব, তার সঙ্গে চোখ হলদে হয়ে যাওয়া, ইউরিনটা হলদে হয়ে যাওয়া, গা হাত পা ব্যথা করা, এবং ডাক্তারের কাছে গেলে ভাইরাল হেপাটাইটিস রক্ত পরীক্ষা করলে বোঝা যায়, এবং এই রোগ দুটির স্পেসিফিক অ্যান্টিবডিও আছে, সুতরাং রোগ মিস করার চান্স খুব কম। হেপাটাইটিস এ সম্বন্ধে বিশেষ কিছু বলবার নেই, কিন্তু হেপাটাইটিস ইটা আমাদের মাথায় রাখতে হয়, কেননা প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে হেপাটাইটিস ই কিন্তু মারাত্মক হতে পারে এবং প্রাণ সংশয় করতে পারে। সুতরাং হেপাটাইটিস ই সম্বন্ধে এটা আমাদের মনে রাখতে হবে। হেপাটাইটিস ইর কোনো ভ্যাকসিন নেই, হয়েছে কিন্তু এখনো ঠিক পৃথিবীর সব জায়গায় এই হেপাটাইটিস ইর ভ্যাকসিন পাওয়া যায় না। হেপাটাইটিস এর ভ্যাকসিন আছে, হেপাটাইটিস এ সবাইকেই ভ্যাকসিন দেওয়া হয় না, কিন্তু কিছু কিছু এজ গ্রুপে এবং কিছু কিছু অসুখের ক্ষেত্রে, যেমন কারো যদি সিরোসিস থাকে, তাকে যদি আমরা দেখি তার হেপাটাইটিস এ থেকে তার প্রতিরোধ ক্ষমতা নেই, তাকে আমরা হয়তো হেপাটাইটিস এর ভ্যাকসিন দিয়ে দিই। তার কারণ হেপাটাইটিস এ এইসব ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অসুখ হতে পারে। এ ছাড়া তাহলে পড়ে রইল আমাদের হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি আর হেপাটাইটিস ডি। এর মধ্যে হেপাটাইটিস ডি, হেপাটাইটিস বি না থাকলে হয় না, সুতরাং হেপাটাইটিস বি আর ডি একসঙ্গে আর হেপাটাইটিস সি, এই দুটি রোগী বলতে গেলে বলা হয় যে এরা হচ্ছে রক্তবাহিত বা প্যারেন্টেরাল, রক্ত বা ইনজেকশন বা একটা ইনফেক্টেড যে সিরিঞ্জ এর মধ্যে দিয়ে এইগুলি মানুষের দেহ থেকে অন্য মানুষের দেহে যায়। মোটামুটি হেপাটাইটিস বি এবং সি নিয়েই এখন আলোচনাটার মধ্যে থাকবো আমরা, তার কারণ WHO এই দুটি অসুখকেই মোটামুটি চিহ্নিত করেছেন, যে আমরা জানি যে মোটামুটি দেখতে গেলে প্রায় 350 মিলিয়ন প্লাস 15, মানে প্রায় 50 কোটি লোক গোটা পৃথিবীতে হেপাটাইটিস বি এবং সিতে আক্রান্ত। হেপাটাইটিস বি এ সিতে আক্রান্ত কথাটার মানে হচ্ছে এরা ক্রনিক্যালি, মানে এদের শরীরে এই ভাইরাসগুলি ঢুকলে নিজে থেকে বেরিয়ে যাওয়ার চান্স কিন্তু খুব কম। হেপাটাইটিস বির ক্ষেত্রে তাও একটা সম্ভাবনা আছে, অ্যাডাল্ট যারা, মানে যারা সুস্থ স্বাভাবিক অ্যাডাল্ট লোক, তাদের শরীরে হেপাটাইটিস বি ঢুকলে তার একটা সম্ভাবনা আছে যে 90% লোকের মধ্যে থেকেই ভাইরাসটা বেরিয়ে যেতে পারে। কিন্তু হেপাটাইটিস সির ক্ষেত্রে ঠিক উল্টো, হেপাটাইটিস সির ক্ষেত্রে 80% বা 90% ক্ষেত্রে কখনো বেরোয় না, 10 ভাগ থেকে 20 ভাগের শরীরে নিজে থেকে মানে শরীরের প্রতিরোধ ক্ষমতার দ্বারা ভাইরাসটা বেরিয়ে যেতে পারে। কিন্তু হেপাটাইটিস বির ক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা উনি বললেন কি করে ছড়ায়, তার কারণ এই ভাইরাসটি যদি মা থেকে বাচ্চাদের শরীরে যায় তাহলে কিন্তু বাচ্চা মানে যাকে আমরা বলি 1 বছরের কম জন্মের সময় থেকে 1 বছর বয়স পর্যন্ত, যেটাকে আমরা নিওনেটাল পিরিয়ড বলি বা ইনফ্যান্সি বলি, তো সেই সময় যখন ভাইরাসটা যদি মায়ের থেকে বা যারা অন্য কেয়ার গিভার দিদিমা ঠাকুমা বা কোনো আপনার যদি নার্সের ইয়ে থেকে শরীর থেকে এই ভাইরাসটা শিশুর দেহে চলে যায় তাহলে কিন্তু সারা জীবনের মতো তারা এই ভাইরাসটা বহন করতে থাকে এবং সেইটাই

থেকে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে দেখা গেছে যে চায়না, ইন্ডিয়া, সাউথ ইস্ট এশিয়া এইসব জায়গায় মূল যে রোগ ছড়ানোটা হচ্ছে বিটুইন মাদার অ্যান্ড চাইল্ড, মানে এইটাই হচ্ছে বেশি হয়। এছাড়াও এটাকে আমরা বলি ভার্টিক্যাল ট্রান্সমিশন। আর একটা হরাইজন্টাল ট্রান্সমিশনও হয়, মানে আপনি স্কুলে গেলেন, স্কুলে যে আপনাকে কেয়ার গিভার বা তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে থাকলে তারা হয়তো আদর করলো, চুমু খেলো, তার থেকে কিন্তু ভাইরাসটা আবার বাচ্চার দেহে চলে আসতে পারে। তার মানে এরা হচ্ছে ভালনারেবল, আমাদের কাছে ভালনারেবল পিরিয়ড অফ লাইফ 1 থেকে 5 বছর, এর মধ্যে যদি ভাইরাস বিটা ঢুকে যায় তাহলে কিন্তু বেরোনো খুব শক্ত। আর হেপাটাইটিস সির ক্ষেত্রে ওটা চিরকালই ওটা নীরবেই থাকে, এর কোনো জন্ডিস হয় না, কোনো সিমটম থাকে না, কিন্তু এর থেকেও ভবিষ্যতে লিভার সিরোসিস এবং ক্যান্সার হতে পারে। আর হেপাটাইটিস বি তো আমরা জানি যে এটা মূল কারণ লিভার ক্যান্সারের গোটা পৃথিবীতেই, তবে সাউথ ইস্ট এশিয়াতে বেশি। এটা কিন্তু ডায়াগনোসিস করাটা খুব সোজা, সোজা মানে কি আমাদের মাথায় রাখতে হবে যে এই অসুখটা হতে পারে। এখন দেখা গেছে হেপাটাইটিস বি সংক্রান্ত কয়েকটি ব্লাড টেস্ট যেটা সহজে সব জায়গাতেই পাওয়া যায়, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন বা অস্ট্রেলিয়া অ্যান্টিজেন বলা হয়, সেটা যদি পজিটিভ থাকে তাহলে আর কতগুলি পরীক্ষার মাধ্যমে ভাইরাসটা কি অবস্থায় আছে আমাদের দেহে সেটা আমরা বুঝতে পারি। তার মানে খুব সহজেই ডায়াগনোসিস হচ্ছে। হেপাটাইটিস সিটাও তেমনি একটি অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে হেপাটাইটিস সি আমাদের শরীরে আমাদের হওয়ার সম্ভাবনাটা কতটা সেইটা আমরা বুঝতে পারি। এটার এখন একটা ভীষণ আমি অন্যরকমভাবে দেখা হয়, এখন যে কোনো পেশেন্ট যদি কোনো হেলথ কেয়ার সেন্টারে, মানে সে বড় হাসপাতাল হোক, সরকারি হোক, বেসরকারি হোক, নার্সিং হোক, সব জায়গাতে কিন্তু এদের এই টেস্টটা করে নেওয়া হয় ভর্তির সময়, নয়তো অপারেশন থিয়েটারে যাওয়ার সময়, নয়তো ডেলিভারি হওয়ার সময়, নয়তো এই যে ক্যাটল্যাবে যায় কার্ডিয়াক প্রবলেমের জন্য, সব সময় করে নেওয়া হয়। এর থেকে কিন্তু অনেক মানুষের মধ্যে যে এই ভাইরাসটা আছে সেটা আমরা বুঝতে পারি। হেপাটাইটিস বিটা দেখা গেছে ভারতবর্ষে 2.5%, আমরা আগে জানতাম 5%, এখন অনেক টেস্টের ফলে দেখা যাচ্ছে 2.5%, মানে আমার যদি 100 কোটি লোক থাকে তার 2.5 লোকের হবে যে হেপাটাইটিস বি, আর হেপাটাইটিস সি হচ্ছে 1%। তা এই যে ভাইরাসটা ঢুকে যাওয়ার পর আস্তে আস্তে এদের যদি সিমটম না থাকে এরা আস্তে আস্তে ক্রনিক স্টেজে যায় এবং সেখান থেকে লিভার সিরোসিস এবং ক্যান্সারে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যেই এই ভাইরাসকে ঠেকিয়ে রাখা বা এটা ভাইরাস মুক্ত করার প্রচেষ্টা চলছে। এক্ষেত্রে সব থেকে বড় উদাহরণ হচ্ছে হেপাটাইটিস বি, কেননা এর যে ভ্যাকসিন, যে ভ্যাকসিনটা আমরা টিকা যাকে বলি, এইটা প্রায় আজকে ততপক্ষে 30 থেকে 40 বছর ধরে আছে, মানে 85 সাল থেকে মোটামুটি পাওয়া যাচ্ছে, 1985। এই ভ্যাকসিনটির প্রথম কথা এর কোনো প্রায় সাইড এফেক্ট নেই এবং এর যে ডোজটা এটা খুব সহজেই দেওয়া যায়, বাচ্চাদের যে রুটিন ভ্যাকসিনের সঙ্গে সেইটা দেওয়া হয়। কিন্তু WHO একটা কথা বলছেন যে বার্থ ভ্যাকসিনেশন, মানে বাচ্চাটি জন্মাবার একদিনের মধ্যেই আমরা যদি তাকে হেপাটাইটিস বি ভ্যাকসিন দিতে পারি বা দিতে, এটা একটা মানে কি বলবো, একটা হেলথ কোশেন্ট বলা উচিত যে এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এর থেকে মানে একটা পরবর্তী জেনারেশন, আমাদের যদি দেশে ভারতবর্ষের মতো দেশে একদিনে কত শিশুর জন্ম হয় আমরা জানি মোটামুটি, এদের সবাইকে যদি আমরা দিতে পারি তাহলে একটা সময় আসবে যে এই ভাইরাসটা পৃথিবী থেকে আর পাওয়া যাবে না, যেমন স্মল পক্সের ক্ষেত্রে হয়েছে। এইটাই হচ্ছে সব থেকে শিওরেস্ট ওয়ে যাতে আমরা ভাইরাস মুক্ত করতে পারি পৃথিবীকে। এইটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের নেক্সট যে অপরচুনিটিটা আসে সেটা হচ্ছে স্কুলে ভর্তি হওয়ার সময়, নয়তো স্কুল থেকে বেরোবার সময়, এইগুলি আমাদের করতে হয়। তার মধ্যে যারা যারা ভ্যাকসিন ঠিকমতো নেননি তাদের ভ্যাকসিন ওই ক্যাচ আপ ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় এবং অ্যান্টিবডি টেস্ট করে বোঝা যায় তারা বিপদমুক্ত কিনা। তার মানে আমাদের দেখতে হবে যে আমরা যদি ভ্যাকসিনটা ঠিক মতো অ্যাপ্লাই করতে পারি। আর হেপাটাইটিস সির ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যাকসিন পাওয়া যায় না, তার কারণ এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন সেভাবে আমরা তৈরি করতে পারিনি যেটা সব লোকের কাজে দেবে। কিন্তু হেপাটাইটিস সির একটা খুব সহজ ওষুধ এখন পাওয়া যায়, সেটা একটা ট্যাবলেটের ফর্মে, কোনো ইঞ্জেকশন নয়, এবং সেটা মাত্র 3 মাস নিলে দেখা গেছে 90% থেকে 95% রোগ ওই ভাইরাস মুক্ত হয়ে যায়। তার মানে এই দুটো মারণ ভাইরাসের এগেনস্টেই কিছু না ব্যবস্থা আছে, একটার ক্ষেত্রে প্রতিষেধক আছে, আরেকটির ক্ষেত্রে খুব সহজ চিকিৎসা আছে। এবং এই সহজ চিকিৎসাটা এখন গোটা ভারতবর্ষেই সরকারি প্রচেষ্টার মধ্যে দিয়ে পাওয়া যায়। এটার হয়তো বাইরে দামটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু সরকারের যেসব হেপাটাইটিস সেন্টার আছে সেখানে গিয়ে যদি কেউ হেপাটাইটিস সির ব্লাড টেস্ট নিয়ে হাজির হয়
তাহলে টেস্ট করে তাকে সেখান থেকে ওষুধ দিয়ে দেওয়া হয় 3 মাসের জন্য, এবং 90 থেকে 95% লোক বিপদমুক্ত হবেন। আর হেপাটাইটিস

0: বির ভ্যাকসিন নিলে তো হবারই কথা নয়, তবু যদি হেপাটাইটিস বির ক্রনিক ডিজিজ থাকে কারো মধ্যে, তাদের কিন্তু জন্যেও হেপাটাইটিস বির ওষুধ যেগুলি পাওয়া যায় সেগুলো সরকারি ব্যবস্থা থেকে আমরা, কারণ সেগুলো হয়তো এখনো পর্যন্ত আমরা যা বুঝতে পারি যে এটা প্রায় সারা জীবন এই ওষুধটি নিতে হয়, তো এই সারা জীবন নিতে গেলে তার তো একটা ইকোনমিক ব্যাপার আছে, যাকে আমরা বলি যে পেশেন্ট হয়তো অনেক সময় নিতে পারলেন না, সেই জন্যে সরকারি যে ব্যবস্থার মধ্যে দিয়ে এই ভাইরাসের যে ওষুধগুলি অ্যান্টিভাইরালগুলো কিন্তু এখন পাওয়া যায়, তার থেকে ভালো হতে পারে। সব থেকে বড় সাফল্য হচ্ছে আমরা আমাদের যে রোগের যে বিশাল একটা, যেটাকে আমরা বলি বার্ডেন, গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ, তেমনি হেপাটাইটিস বি হেপাটাইটিস সি কত মিলিয়ন লোককে এফেক্ট করেছে সেটা আমরা জানতে পারি। তো WHO একটা টার্গেট করেছেন যে 2015 সালে যেমন দেখা গেছিল যে প্রত্যেক বছর প্রায় 5 মিলিয়ন রোগীর মধ্যে হেপাটাইটিস বি আছে, এটাকেই আমরা ভ্যাকসিন এবং ইত্যাদি দিয়ে 2030 সালে ওরা বলেছে যদি এটাকে 90% কমিয়ে আমরা যাতে এটাকে 4,70,000 মানে 90% প্রিভেন্ট করতে পারি, জানতে পারি অন্তত পক্ষে যে নিউ কেস কত লোকের হচ্ছে সেটাকে কমাতে গেলে ভ্যাকসিন। তেমনি হেপাটাইটিস সির ক্ষেত্রেও 1.7 মিলিয়ন পেশেন্টের হয়, সেটাও 90% কমিয়ে আমরা 1,75,000 যদি হয় সেটা আমাদের চেষ্টা করা হচ্ছে, আর ডেথটাকেও কমানো। এখন আমরা জানি হেপাটাইটিস বি থেকে মোটামুটি একটা বছরে 1 মিলিয়ন মানে 10 লক্ষ লোকের কাছাকাছি 9 লক্ষ লোক মারা যান, সেইটা WHO একটা টার্গেট করেছেন যাতে আমরা এটাকে 3 লক্ষে আনতে পারি। তার মানে প্রথম যেটা বলতে চাইছেন ওরা যে আমাদের ভ্যাকসিনটাকে অ্যাপ্লাই করতে হবে, আপাতত ভ্যাকসিনেটেড লোকের সংখ্যা খুব কম, হেপাটাইটিস বি ডায়াগনোসিস মাত্র 9 ভাগ লোকের আছে, মানে 100 জন যদি থাকে পেশেন্ট মাত্র 9-10 জন জানেন যে তাদের ভাইরাসটা আছে, তার মানে প্রত্যেকে টেস্ট করতে হবে, সেইটাকে 80-90 ভাগে নিয়ে যাওয়া যাতে পেশেন্টরা জানেন যে যতজন আছে তারা জানেন যে তাদের মধ্যে হেপাটাইটিস বি বা সি আছে, এটাই প্রাথমিক কাজ, এইটা হলে তারপর তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
1: আরোগ্য নিকেতনে এতক্ষণ শুনছিলেন বিশিষ্ট লিভার রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোকানন্দ কোনারের কথিকা, হেপাটাইটিস কত প্রকার হয়, কি কি লক্ষণ এবং তার চিকিৎসা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী এখন ঢাকার চিঠি।
1: আকাশবাণী মৈত্রী ঢাকার চিঠি, এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান বৃহস্পতিবার ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে বিদেশমন্ত্রীদের বৈঠকের ফাঁকে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই শুভেচ্ছা বিনিময় বাংলাদেশের গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সহযোগিতা সম্প্রসারণে কূটনৈতিক প্রচেষ্টার অংশ বলে বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 12 ও 13 সেপ্টেম্বর নতুন দিল্লিতে শুরু হতে চলা অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন বলে সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী সামা ওবায়দ ইসলাম জানিয়েছেন। ভারত অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হিসেবে জোটের সদস্য না হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে বলে বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে খবর।

বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অসুস্থতার কারণে শুক্রবার জাতীয় সংসদের অধ্যক্ষ মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা। শুক্রবার বিকেলে অধ্যক্ষ পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সারওয়ার আলম নিশ্চিত করেন। এর ফলে বাংলাদেশের সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের অধ্যক্ষ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে পরিণত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশি ও বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন উদ্যোগ গ্রহণ ও ব্যবসা প্রসারের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে, ফরেন ইনভেস্টার্স চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি আয়োজিত FDI সম্মেলনে বৃহস্পতিবার তিনি একথা বলেন। সম্মেলনের উদ্বোধনী বক্তৃতা দেন ফিকির সভাপতি এবং বার্জার পেন্টসে বাংলাদেশের MD রূপালী হক চৌধুরী। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী ইনভেস্টার্স এক্সপো পরিদর্শন করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের উপদেষ্টা মাহাদি আমিন, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী সহ দেশি বিদেশি বিনিয়োগকারী ও প্রতিনিধিবৃন্দ। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং সহজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারি হাসপাতালে গিয়ে কোনো ভোগান্তি ছাড়া খুব সহজেই জনসভায় চিকিৎসার ব্যবস্থা করা এবং গ্রামের মানুষের চিকিৎসার একমাত্র ভরসার জায়গা যেন হয় সরকারি হাসপাতালগুলি। একই সঙ্গে চিকিৎসকরা যাতে রোগীদের চিকিৎসার ক্ষেত্রে আরও আন্তরিক হন সে বিষয়েও প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে, গত সোমবার স্বাস্থ্য মন্ত্রকের সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী অধ্যাপক ডা এম এ মুহিত সহ মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিক এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল সহ ঢাকার বিভিন্ন হাসপাতালের পরিচালক ও শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী পদে সচিব পদমর্যাদায় চুক্তির ভিত্তিতে মোহাম্মদ রাশেদ খানকে নিয়োগ করা হয়েছে। প্রথম আলো সূত্রে জানা গেছে, গত রোববার জনপ্রশাসন মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। নিয়োগের দিন থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে যেটি আগে ঘটবে তার ভিত্তিতে রাশেদ খানের এই নিয়োগ। উল্লেখ্য, গত বছরের 27 ডিসেম্বর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে BNPতে যোগ দেন মোহাম্মদ রাশেদ খান। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক পর্যালোচনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর আগামী 30 জুলাই 3 দিনের সফরে ঢাকায় যাচ্ছেন বলে প্রথম আলোসূত্রে খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফর বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক অংশীদারিত্ব এবং সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষিতে এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। সফরের প্রথম দিনে সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। সফরকালে তিনি রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করতে পারেন। শেষ দিনে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার কথা রয়েছে তাঁর। প্রবাসী বাংলাদেশী নাগরিকদের নতুন পাসপোর্ট ইস্যু ও পুনর্নবীকরণের সময়সীমা আরও 6 মাস বাড়িয়েছে সরকার। বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই সুবিধা চলতি বছরের আগামী 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রকের বহিরাগমন 4 শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এর ফলে বিদেশে থাকা যেসব বাংলাদেশী নাগরিকের পাসপোর্টে নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম বা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু বা রি ইস্যুর আবেদন করতে পারবেন। এর আগে মেয়াদ ছিল 30 জুন পর্যন্ত। বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করতে তরল বর্জ্য নির্গমনকারী শিল্প কারখানায় ETP বা বর্জ্য জল শোধনাগার ব্যবস্থা সবসময় চালু রাখতে নিয়মিত এনফোর্সমেন্ট কর্মসূচি পরিচালনার পাশাপাশি অনলাইন মনিটরিংয়ের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। পরিবেশ বিভাগের মহানির্দেশক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান বলেন, বুড়িগঙ্গায় জলের প্রবাহ বাড়ানোর মাধ্যমে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। জল দূষণমুক্ত রাখতে ETP ব্যবস্থা, অনলাইন মনিটরিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। দূষণপ্রবণ এলাকায় IP ক্যামেরা বসানো হবে। এছাড়া জাহাজ নির্মাণ ও মেরামত কারখানার ক্ষতিকর বর্জ্য নিয়ন্ত্রণে সেখানে সরাসরি কন্ট্রোল রুম বসানো হবে। মৃত্যুর প্রায় 25 বছর পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর করা হয়েছে প্রখ্যাত লেখক ও বুদ্ধিজীবী আহমেদ ছফার কবর। 21শে পদকপ্রাপ্ত আহমেদ ছফা 2001 সালের 28 জুলাই মারা যান।
বিডি নিউজ

0: নদিন ব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়। উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে খবর, রাজধানী ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন উল্টো রথযাত্রা উপলক্ষে বিশাল শোভাযাত্রা বের করে। এই উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়া বাংলাদেশের পুরান ঢাকার তাঁতিবাজারের জগন্নাথজিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির, শাঁখারিবাজার কমিটি এবং লালমনিরহাট সহ দেশের বিভিন্ন জায়গায় উল্টো রথযাত্রা উৎসব হয়েছে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রয়াত হয়েছেন প্রায় 50 বছর আগে। প্রাতিষ্ঠানিক উদ্যোগে নজরুলকে নিয়ে সমন্বিত গবেষণা এবং পূর্ণাঙ্গ জীবনী রচনা এখন সময়ের দাবি বলে বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহানির্দেশক রেজাউদ্দিন আহমেদ। নজরুল বর্ষ উপলক্ষে বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল বর্ষ ঘোষণা করায় জাতীয় কবিকে নতুন করে বিশ্ব দরবারে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। তবে এই উদ্যোগ যেন 1 বছরের কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ পায় সেদিকে গুরুত্ব দিতে হবে। রেজাউদ্দিন আহমেদ বলেন, দেশ বিদেশে বহু গবেষক কাজী নজরুল ইসলামকে নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করলেও সেগুলির অধিকাংশই খণ্ডিত বা নির্দিষ্ট কোনো বিষয়কেন্দ্রিক, ফলে নজরুলের জীবন, সাহিত্য, দর্শন ও কর্মের সামগ্রিক মূল্যায়ন এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। বিশ্বের মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রথমবার জায়গা করে নিল বাংলাদেশের সিনেমা দ্য ডিফিকাল্ট ব্রাইড। সিনেমার পরিচালক রুবাইয়াত হোসেন সিনেমাটির মনোনয়ন ঘোষণা করেন চলচ্চিত্র উৎসব সভাপতি আলবের্তো বারবেরা। পৃথিবীর সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসবের 83তম আসর ভেনিসের লিডোতে 2 থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত হবে। প্রথম আলো সূত্রে এ খবর জানা গেছে। ঢাকার চিঠি শেষ হল। এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা।
1: এতক্ষণ শুনছিলেন ঢাকার চিঠি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
3: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে কি কি শুনতে পাবেন আজকের গোটা অনুষ্ঠানে, চলুন আগে শুনে নিই তার এক ঝলক। প্রথমেই বলবো রাজস্থানে পালিত হওয়া কাজলি তীজকে নিয়ে। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে বলবো রাডি কিংফিশারের কথা। বিভিন্ন সাপ ও বিষাক্ত সাপের রোমহর্ষক কাহিনী আমরা প্রত্যেকেই শুনেছি, কিন্তু ব্যাঙের বিষ যা 10 মিনিটেরও কম সময়ে মৃত্যু ঘটাতে পারে

দশজনেরও বেশি পূর্ণবয়স্ক মানুষের, জানব গোটাটা আজ সন্ধ্যায় অনুষ্ঠানে। কথা বলবো সাগরের বুকে এক বিস্ময় খিলানের, কথা বলবো দানবাকৃতি ঝিনুকের, হ্যাঁ সবগুলো শুনবো, সেই সঙ্গে সঙ্গে শুনতে থাকবো দারুণ দারুণ গান। চলুন গান দিয়ে শুরু করা যাক। আজকের প্রথম গানটি আশা ভোসলে ও কিশোর কুমারের কণ্ঠে, এই দারুণ গানটি আপনাদের জন্য। এখন আশা ভোসলে, কিশোর কুমার।

আজ সন্ধ্যায় অনুষ্ঠানে প্রথম গানটি শুনলেন আশা ভোসলে ও কিশোর কুমারের কণ্ঠে ত্রয়ী ছবি থেকে। এবার আপনাদের বলবো, প্রতি ভাদ্র মাসে রাজস্থানের বুঁদি শহরে পালিত হয় কজলি তীজ। কি এটা না অত্যন্ত জমকালো ও প্রাণবন্ত এক অনন্য উৎসব। কজলি তীজ উপলক্ষে বিবাহিত মহিলারা দেবী উমার আরাধনা করেন। এই উৎসবে মহিলারা রঙিন ঐতিহ্যবাহী পোশাক ও নতুন চুড়ি পরেন, মেহেন্দির নকশায় নিজেদের হাত রাঙিয়ে তোলেন। কজলি তীজকে কেন্দ্র করে এখানেই একটি স্থানীয় মেলাও বসে, যা বুঁদি ও আশপাশের গ্রামীণ মানুষজনের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই মেলায় পশরা বসে এক ধরনের ছোড়া, স্থানীয় শিল্পীদের আঁকা ছবি, রঙিন চুড়ি, গ্রামীণ হস্তশিল্প ও বাহারি খাবারের। রাজস্থান ভারতের অন্যান্য প্রান্তের মানুষের পাশাপাশি বিদেশি পর্যটকদেরও বিশেষভাবে আকৃষ্ট করে রাজস্থানের এই জমজমাট উৎসব কজলি তীজ। এখন গানের সোনার পালা শচীন দেববর্মনের কণ্ঠে এবং পরের গানটি রূপঙ্করের কণ্ঠে, পরপর দুটি গান।

গানটি শুনছিলেন সুচিন্দেব বর্মনের কণ্ঠে, শুনছেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়। এখন রূপঙ্করের কণ্ঠে আরও একটি গান, তারপর কথায় ফিরে আসছি। এখন রূপঙ্কর।

আজ সন্ধ্যায় অনুষ্ঠানে গানটি শুনছিলেন রূপঙ্করের কণ্ঠে। এবার আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আপনাদের বলবো একটি পাখির কথা। পাখির নাম রাডি কিংফিশার। হ্যাঁ, সুরকি রঙা লাল ছুটির এই পাখিটি যে খুব সহজ দর্শন বা খুব তাড়াতাড়ি সহজেই চোখে পড়ে তা কিন্তু

নয়। মিষ্টিটা কানে এলেও সহজে এই পাখিটি নজরে আসে না। স্বভাবে লাজুক এই পাখিটি মূলত পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাসিন্দা, ভারতীয় ম্যানগ্রোভ অরণ্য ও পার্বত্য তরাই অঞ্চলে দেখা যায়। ভরা বর্ষাতেই এদের আনাগোনা বাড়ে। সুন্দরবন, আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জ, ডুয়ার্স অঞ্চলে এদের দেখা যায়। মোটামুটিভাবে 25 সেন্টিমিটার পর্যন্ত এর দৈর্ঘ্য। মাছ, পোকামাকড়, ব্যাং এই জাতীয় উভচর রাডি কিংফিশারের খাদ্য তালিকাতে স্থান পায়। সুন্দরবনের গহীন ম্যানগ্রোভ জঙ্গলে বর্ষা ঋতুতে এর অনির্বচনীয় রূপ খোলে। রাডি কিংফিশারের কথা বলছিলাম, এখন গান উষা উত্থুপের কণ্ঠে, তারপর শৈলেন্দ্র সিং এর কণ্ঠে আরো একটি গান। এখন উষা উত্থুপ।

আজ সন্ধ্যায় অনুষ্ঠান শুনছেন, গানটি শুনলেন শৈলেন্দ্র সিং এর কণ্ঠে। এখন আপনাদের বলবো, আচ্ছা, বিভিন্ন সাপ বা সাপের কথা বললেই বা সাপের রোমহর্ষক কাহিনী শুনলেই আমাদের যেটা প্রথম আমাদের মাথায় আসে, সাপের সঙ্গে বিষাক্ত বিষাক্ত সাপের সেই বিষের কথা মনে আসে। কিন্তু আজ সন্ধ্যায় অনুষ্ঠানে ব্যাঙের বিষের কথা বলবো, যা 10 মিনিটেরও কম সময়ে মৃত্যু ঘটাতে পারে 10 জনেরও বেশি পূর্ণবয়স্ক মানুষের। হ্যাঁ, ব্যাঙের বিষ, অর্থাৎ রক্ত প্রবাহে কোনোভাবে মিশলেই তীব্র বিষের প্রভাবে নিমেষে স্নায়ু ও হৃদযন্ত্র বিকল হয়ে দ্রুত মৃত্যু হয় এবং চিকিৎসার কোনো সুযোগই থাকে না। কথা বলছি গোল্ডেন পয়জন ফ্রগের। এই প্রজাতির ব্যাঙকে এই গ্রহের অন্যতম তীব্র বিষাক্ত প্রাণী বলে মানা হয়। কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী রেন ফরেস্টের একটি নির্দিষ্ট ছোট্ট অঞ্চলে এদের দেখা মেলে। গড়ে 1 ইঞ্চির বেশি লম্বা ও 1 আউন্সের কম ওজনের এই ব্যাঙটি বিচরণ ক্ষেত্রের উপর নির্ভর করে হলুদ, কমলা বা হালকা সবুজ রঙের হতে পারে। তবে যে রঙেরই হোক না কেন, শত্রুকে প্রথম দর্শনেই ভয় দেখিয়ে দূরে রাখার জন্য এদের রং চোখে পড়ার মতো উজ্জ্বল হয়ে থাকে। এই উভচর প্রাণীটির খাদ্য তালিকায় রয়েছে পিঁপড়ে, মাছি, ঝিঁঝি পোকা, উঁই পোকা ইত্যাদির মতো পতঙ্গ। ন্যাশনাল জিওগ্রাফিক জানাচ্ছে, সম্ভবত এরা বিভিন্ন উদ্ভিজ্জ বিষ নিজেদের দেহে সঞ্চয় করে, যেগুলি এদের শিকার করা বিভিন্ন পতঙ্গ বা খাদ্যের মাধ্যমে শরীরে প্রবেশ করে। তবে শরীরের এই তীব্র বিষ কেবল মাত্র এদের ত্বকের মাধ্যমেই নিঃসৃত হয়। শিকারের সময় কলম্বিয়ার আদিবাসী এম্বেরা জনগোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে এই শক্তিশালী বিষ ব্যবহার করে আসছে তীরের ডকায়। বন্য অবস্থায় গোল্ডেন পয়জন ফ্রগ গড়ে 10 বছর বাঁচে। শুনলাম গোল্ডেন পয়জন ফ্রগের কথা, এখন গান শোনার পালা। প্রথম গানটি শচীন দেববর্মনের কণ্ঠে, তারপর রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে, এখন শচীন দেববর্মন।

0: একদিন কেউ চলে যায় দূরে। গানটি শুনছিলেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। নাগরিক সুস্থতার জন্য আবশ্যিক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?
1: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
0: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
0: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সবকিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
1: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
0: শুনছেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি, আর কয়েক মিনিট বাকি। আরও কথা ছিল কিন্তু গান শুনতে শুনতে বিদায় নেব। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে এবারের গান কুমার শানুর কণ্ঠে। সকলে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি গোপীনাথ পাল। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে, আজ সন্ধ্যায় অনুষ্ঠানে কুমার শানুর কণ্ঠে এই গানটি শুনতে শুনতে আজ সন্ধ্যায় অনুষ্ঠান থেকে বিদায় নেব। এখন কুমার শানু।

এতক্ষণ শুনছিলেন আজ সন্ধ্যায় অনুষ্ঠান, সঙ্গে ছিলাম আমি গোপীনাথ পাল। সকলে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন সাম্য মাক।

0: এবার বাংলা ওপার বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। শুরুতেই প্রতিদিনের মতো খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর।
1: এক নজরে

আজ থেকে শুরু হয়ে গেল এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট ডুরান্ট কাপ। মরসুমের প্রথম ডার্বি দিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হয়ে গেল ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট। মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। 30 মিনিট পর্যন্ত খেলা গোল।

0: রয়েছে। তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হারারে স্পোর্টস ক্লাবে ভারত মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ের। প্রথম ম্যাচ জিতে ভারত 1-0 সিরিজ এগিয়ে রয়েছে। আজ জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 17 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 189 রান সংগ্রহ করেছে। ক্রিজে রয়েছেন উইকেটরক্ষক ঈশান কিষাণ, 81 রানে ব্যাট করছেন। এছাড়াও ব্যক্তিগত 50 রান করে ক্রিজে রয়েছেন তিলক ভার্মা। গ্লাসগোতে চলছে কমনওয়েলথ গেমস। ডোপিংয়ের কারণে ভারতের মহিলা অ্যাথলিট জুডোকা তুলিকা মান বাদ পড়লেন। আজ বাংলার 2 জিমন্যাস্ট প্রণতি নায়েক ও প্রতিষ্ঠা সামন্ত নামবেন দলগত বিভাগের ফাইনালে। গতকাল জিমন্যাস্টিক্সে ছেলেদের দলগত বিভাগে ভারত ফাইনালে উঠেছে। ত্রিনিদাদ ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে আজ ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত্রি 7:30। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ 2-তে নেদারল্যান্ডস ও নামিবিয়া মুখোমুখি হয়েছে। নামিবিয়া টসে জিতে ফিল্ডিং করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নেদারল্যান্ডস 46 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 195 রান সংগ্রহ করেছে। শুনলেন খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। এখন চলে আসি খেলাধুলোর বিস্তারিত খবরাখবর নিয়ে।
1: আতশ কাঁচের তলায়।

তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হারারে স্পোর্টস ক্লাবে টিম ইন্ডিয়া মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ের। এর আগে প্রথম ম্যাচ জিতে ভারত 1-0 এই সিরিজ এগিয়ে রয়েছে। আজ জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এই মুহূর্তে ভারত 17.2 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 189 রান সংগ্রহ করেছে। ঈশান কিশন 44 বলে 81 রানের একটি অনবদ্য ইনিংস খেলে এইমাত্র প্যাভিলিয়নে ফিরে গেলেন। এখন ক্রিজে রয়েছেন তিলক ভার্মা, তিনি 23 বলে 50 রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন রিঙ্কু সিং, 2 বলে 2 রান সংগ্রহ করেছেন। এর আগে প্রথমে বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মা ভারতীয় ইনিংসের গোড়াপত্তন করেন। 9 বলে 20 রান করেই বৈভব সূর্যবংশী রিচার্ড নাগারভার শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। অভিষেক শর্মাও ব্যক্তিগত 8 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর ক্রিজে আসেন ঈশান কিশন এবং শ্রেয়াস আয়ার। অধিনায়ক শ্রেয়াস আয়ার 20 বলে 25 রান করেও প্যাভিলিয়নে ফিরে যান। এরপর একটি সুন্দর ইনিংস এবং পার্টনারশিপ গড়ে তোলেন ঈশান কিশন এবং তিলক ভার্মা। ঈশান কিশন 44 বলে 81 রান করেন। তার ইনিংসে রয়েছে 9টি 4 এবং 2টি 6। 81 রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে গেলেন। তিলক ভার্মা 23 বলে 50 রান করে এখনও ক্রিজে রয়েছেন। রিঙ্কু সিং 3 বলে 4 রান করেছেন। অর্থাৎ ভারত এখন 194 4 উইকেটের বিনিময়ে 17.5 ওভার শেষে।

ভাঙেন, যিনি ১৬ বছর ১২৩ দিনের মাথায় প্রথম আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি করেছিলেন ১৯৮৯তে পাকিস্তানের বিরুদ্ধে ফয়জালাবাদে, আর মাত্র ১৫ বছর ১১৮ দিনের মাথায় বৈভব সূর্যবংশী এই রেকর্ড গড়ে দেন।

0: ক্রিকেট থেকে এবার সরাসরি চলে আসি ফুটবলের ময়দানে, এশিয়া মহাদেশের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট ডুরান্ট কাপ। আর সেই ডুরান্ট কাপ শুরু হলো আজ। যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। আর সেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ম্যাচ 30 মিনিট পর্যন্ত কিন্তু খেলা গোল শূন্য রয়েছে। আজকের এই ম্যাচ নিয়ে আমরা কথা বলেছিলাম ফুটবল বিশেষজ্ঞ এবং ফুটবল কোচ প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আসুন শুনে নিই।
1: এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ফুটবলার কোচ প্রশান্ত ব্যানার্জি। প্রশান্ত বাবু, আপনাকে ক্রীড়াঙ্গনে স্বাগত। আজকে একটা ডার্বি এবং ঐতিহ্যশালী টুর্নামেন্ট ডুরান্ট কাপ, সেটাও শুরু হচ্ছে এই ডার্বি দিয়ে। আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে। আজকের এই ম্যাচ নিয়ে আপনি কি বলবেন?
2: আজকের ম্যাচটায় দুপক্ষরই কোন স্টেক নেই। কেন? প্রথমত এখনো পর্যন্ত এরা প্র্যাকটিসই করতে পারেনি, দ্বিতীয় নতুন নতুন প্লেয়ার এসছে, নতুন কোচ এসছে, ফলে তার জন্য সময় লাগে। আর এই ডুরান্ট কাপের প্রথম ম্যাচে যদি ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু হয়, তাহলে টুর্নামেন্টের সব থেকে যেটা গরিমা সেটা হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ দেখার জন্য অনেকেই বসে থাকে, ফলে এই ম্যাচটার গুরুত্ব কতটা সেইটা কিন্তু এই প্রথম ম্যাচ হলে হারিয়ে যায়। মানে এই জায়গায় ইস্টবেঙ্গল কি মোহনবাগান কেউ কোন রকম রিস্ক নেবে না। চার নম্বর যেটা সেটা হচ্ছে এখনো টিমটার বোঝাপড়া হয়নি, টিমটার নতুন যে প্লেয়াররা এসছে তারা কিরম খেলে কিরম খেলবে সেগুলোও দেখার ব্যাপার আছে। মানে কেউ কাউকে বোঝার মতো এখনো জায়গা হয়নি। তারপর একটা টিমের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যেটা আমরা বলি সেটা খেলতে খেলতে আসে, সেই জায়গাটা তো এখনো হয়নি।
1: মোহনবাগানের কোচ তো একেবারেই নতুন,
2: মোহনবাগানের কোচ ইস্টবেঙ্গল ক্লাবের কোচ নতুন। আমি এই জন্য বলবো সে হয়তো এখানে অন্য টিমের কোচিং করেছে, কিন্তু ইস্টবেঙ্গল টিমে নতুন, ফলে ইস্টবেঙ্গল ক্লাবটার এনভায়রনমেন্টটাও তাকে জানতে হবে, ফলে এই জায়গায় ইস্টবেঙ্গলের কোচ নতুন।
1: আচ্ছা, আজকে বিদেশি প্লেয়ারদের সংখ্যা খানিকটা কম হবে, মানে দেশীয় খেলোয়াড়রা আজকের খেলায় অংশ নেবে এরকমটা অনেকে মনে করছেন, মানে বেশি অনেক সংখ্যক ভারতীয় প্লেয়ার খেলবেন আজকে?
2: আসলে তার কারণ হচ্ছে যেহেতু এই টুর্নামেন্টের এই বিদেশি খেলোয়াড় অনেক পরে এসছে, ফলে দেশীয় প্লেয়ারদের একটু সুযোগ দেওয়ার জন্য এই টুর্নামেন্টটা প্রথম ম্যাচে তারা হয়তো সুযোগ দেবে, কিন্তু আলটিমেট তো বিদেশি প্লেয়ার ছাড়া টুর্নামেন্টের গতি বাড়বে না এবং টিমেরও সেই জায়গায় গতি বাড়বে না। দুপক্ষর কোচই কিন্তু ওই স্ট্র্যাটেজিতে যাবে না যে লোকাল প্লেয়ার নিয়ে খেলে আমি এই টুর্নামেন্টটাকে জিতবো, সেইটা কাউর মধ্যেই নেই। ফলে সবাই কিন্তু এই বিদেশি খেলোয়াড়ের উপর নির্ভর করে আছে, প্রথমে হয়তো খেলাবে না, দেখে নিতে চাইবে এই জায়গা থেকে।
1: বাংলার ফুটবল প্রেমীদের আজকে চোখ থাকবে যুব ভারতীতে, কিন্তু এতদিন আমরা বিশ্ব ফুটবল দেখলাম ওয়ার্ল্ড কাপ, তারপরে আবার আমরা বাংলার ফুটবলে ফিরে আসছি। আজকে দর্শকরা মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের যে দর্শক, যারা আপনি যে কথাটা বলছিলেন যে অপেক্ষা করেন একটা ডার্বির জন্য, তারা কতটা উপভোগ করবে বলে মনে হয় আজকের এই ম্যাচটা?
2: আজকে এই ম্যাচটা খুব একটা বিরাট কিছু উপভোগ হবে না, তার কারণ ওই যে বললাম দুপক্ষই কিন্তু সেই অর্থে খুব বেশি গুরুত্ব দেবে না। গুরুত্ব সেই ম্যাচটা হয়তো ইস্টবেঙ্গল মোহনবাগান, এখানে যদি যে জিতে গেল গেল, যদি না যায় ড্র হলো তো ঠিক আছে, কোনো অখুশি নয়, দুপক্ষই খুশি, এই জায়গাটাই এই দুটো টিমের মধ্যে এখন আছে। যদি ইস্টবেঙ্গল মোহনবাগান কেউ ম্যাচ হারতে চায় না, এটা যেমন দিক, দুপক্ষই চাইবে আমরা জিতবো, এই ম্যাচটা জিততে পারলে আমাদের টিমের ইয়েটা কি বলে
1: মনোবলটা অনেক বেড়ে যাবে।

0: অনেক বেড়ে যায়, ফলে সেই জায়গা থেকে হয়তো এটা একটা ফ্যাক্টর আছে। কিন্তু তার সঙ্গে এটাও কি, টিমটাকে তো ছন্নছাড়া হয়ে আছে, টিমটাকে তো তৈরি করতে হবে। সেই তৈরিতে না হলে বলার একটা স্কোপ পচে রয়ে গেল না,
1: মানে বলতে পারেন প্রস্তুতি ম্যাচই একেবারে মহা মেগা ম্যাচ হয়ে গেল।
0: একদম একদম, এই জায়গাটা বলার জায়গা কিন্তু কোচেদের রইল, বলার জায়গা সাপোর্টারদের রইল, বলার জায়গা প্লেয়ারদের রইল, ফলে বলার রাস্তাটা বেশি হয়ে গেল অজুভাবদের। কিন্তু এটাও তো সত্যি যে সেইভাবে তো টিম কেউ এখনো প্রস্তুতি নেয়নি, মানে এই জায়গা থেকে। সেই জন্যই বললাম এই ম্যাচটা যতটা ওই ভ্রম হয়ে চললো চললো, খুব একটা আনন্দিত হবে বলে মনে হয় না আশা করি। তার মধ্যে যদি গোল টোল হয়, ভালো গোল হয়, তো খুবই ভালো।
1: ধন্যবাদ আপনাকে প্রশান্ত বাবু আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আজকের ম্যাচ। হ্যাঁ, আমাদের সবার দৃষ্টি থাকুক আজকের ম্যাচের দিকে।
2: এই মুহূর্তে চলছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সেই মেগা ম্যাচ ডার্বি। যুব ভারতী ক্রীড়াঙ্গনে চলছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সেই ম্যাচ।

0: অর্থাৎ হাফ টাইমের হয়ে গিয়েছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, কিন্তু এখনও ম্যাচ রয়েছে গোল শূন্য। তবে আজকের এই ম্যাচ যুব ভারতী ক্রীড়াঙ্গনে যা অনুষ্ঠিত হচ্ছে সেখানে স্বদেশীরাই বেশি প্রাধান্য দেখাবেন, এটা খুব স্বাভাবিক, কারণ মরশুমের শুরুতেই ডার্বি হওয়ায় দুই প্রধানের বিদেশি ফুটবলাররা ব্যাপারটা ঠিক গুছিয়ে উঠতে পারেনি, যে কথা বলছিলেন প্রশান্তবাবু। আগের দুই টিমের 22 জনের মধ্যে 8 জন বিদেশি খেললেও এবার দুই টিমের প্রথম একাদশে কোনো বিদেশি খেলবেন কি না সেই নিয়ে তো সংশয় রয়েছে। লেটলি ক্লডিয়স সরণির টিমে এখন দুজন বিদেশি, নবাগত স্প্যানিশ মিডফিল্ডার র্যামিরেজ আর গত মরশুমে খেলা প্যালেস্তাইনের মিডফিল্ডার মোহাম্মদ রাশিদ। অন্যদিকে গোষ্ঠপাল সরণির ক্লাবেও এখনও দুই বিদেশি, স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ এবং নবাগত সার্বিয়ান মিডফিল্ডার দেজন দ্রাজিচ। আর দুজনেরই প্রথম একাদশ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এদিকে দুই টিমের দুই নতুন কোচ অ্যান্টনিও আবাস এবং পাঞ্জিওটিস, তাদের বড় ভরসা কিন্তু ভারতীয় ব্রিগেড। ইস্ট বেঙ্গলের ডিফেন্সে সামলানো যেমন নেতৃত্ব দিতে হবে আনোয়ারকে, তেমনি মিডফিল্ড জেনারেলের ভূমিকায় থাকবেন শৌভিক এবং জিকসেনরা। আর গোল করার ভরসা এডমুন্ড বিষ্ণু ডেভিড বিপিনরা। মোহনবাগানেই কাজ করতে দেখা যাবে রাহুল ভেগে, আপুইয়া, মনবীর, লিস্টন এবং সুহেল দেট।
1: ইস্ট বেঙ্গল!

ফুটবল, দেশীয় ফুটবল ছেড়ে আবার চলে যায় একটুখানি বিদেশি ফুটবলের খবরে। জার্মানির নতুন কোচ নির্বাচিত হলেন ক্লপ। আন্তর্জাতিক ফুটবলে জার্মানির হতশ্রী অবস্থা ফেরানোর লক্ষ্যে জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হল জুর্গেন ক্লপের হাতে। টানা তিনটি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য প্রাক্তন লিভারপুল কোচের উপরেই আস্থা রাখল জার্মানির ফুটবল ফেডারেশন। গতকাল ফ্রাঙ্কফুর্টে এক সাংবাদিক সম্মেলনে নতুন কোচ হিসাবে ক্লপের নাম ঘোষণা করা হয়। তিনি জুলিয়ান নাগলসম্যানের জায়গায় স্থলাভিষিক্ত হলেন। ক্লপের সঙ্গে 2030 পর্যন্ত চুক্তি হয়েছে। জার্মানির কোচের দায়িত্ব নেওয়ার পর ক্লপ বলেছেন, এই পদটা আমার কাছে বিশাল সম্মানের। জাতীয় দলের কোচের দায়িত্ব কত বিরাট তা আমার জানা ছিল, কিন্তু যখন আপনাকে এই দায়িত্ব দেওয়া হয় তখন সেই দায়িত্বের বিশালত্ব অনুভব করতে সময় লাগে না। উল্লেখ্য, বিশ্বকাপের রাউন্ড অফ 32 এ প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে জার্মানি বিদায় নেয়। তারপরেই কোচের পদ থেকে সরে দাঁড়ান নাগলসম্যান। এদিকে ইটালির কোচের পদে কে আসবেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইটালির টেকনিক্যাল

ডিরেক্টর কিংবদন্তি পাওলো মালদিনি কথা বলেছিলেন কার্লো আনেসেলত্তি এবং পেপ গুবার্দিয়ালার সঙ্গে। দুজনেই দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। শোনা যাচ্ছে ইতালির প্রাক্তন তারকা অ্যান্ড্রে পিরলো চারবারের বিশ্বজয়ীদের দায়িত্ব নিতে চলেছেন।

ফুটবল থেকে চলে আসি আবারও ক্রিকেটের খবরে। শ্রীলঙ্কা সফরে দল নির্বাচনের আগে সতর্ক বোর্ড, সাদা বলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ, চুক্তি শেষ হওয়া দুই সাপোর্ট স্টাফকে নিয়েও হবে সিদ্ধান্ত। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল নির্বাচন কিছুটা পিছিয়ে দিল বিসিসিআই, সাদা বলের পারফরম্যান্সে অসন্তুষ্ট বোর্ড কর্তারা। টেস্ট দল নির্বাচনের আগে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের ভূমিকা খতিয়ে দেখা হবে।

ভারতীয় ক্রিকেটে নতুন পুরস্কার উদ্যোগ ভিভিএস ল্যাক্সমানের। শুধু ভালো খেললেই মিলবে না এই পদক, রয়েছে আরও শর্ত। টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত টানা সাতটি ম্যাচে জিততে না পারার পর গত বৃহস্পতিবার প্রথম জয় পেয়েছে। ঠিক তারপরেই নতুন পুরস্কার দিতে উদ্যোগী হয়েছে ল্যাক্সমান। ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার, পুরোটাই ভিভিএস ল্যাক্সমানের উদ্যোগে। দলের সংস্কৃতি এবং স্পিরিট উন্নত করার লক্ষ্যেই এই পুরস্কার চালু করেছেন তিনি। ভারতীয় দল এখন জিম্বাবুয়ে সফরে, সেখানে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে গিয়েছেন ল্যাক্সমান। তিনি ভারতীয় দলের সাজঘরে বেস্ট অ্যাটিটিউড অ্যাওয়ার্ড চালু করেছেন। টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত টানা সাতটি ম্যাচে জিততে না পারার পর গত বৃহস্পতিবার প্রথম জয় পেয়েছে। ঠিক তারপরেই এই বিষয়ে উদ্যোগী হয়েছেন ল্যাক্সমান। কে কত রান করলেন বা কটি উইকেট নিলেন তার উপর এই পুরস্কার নির্ভর করছে না, প্রচেষ্টা, মানসিকতা এবং শৃঙ্খলাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচের পরেই পুরস্কার জিতে নেন তিলক ভার্মা। ওই ম্যাচে তিলক একটি ক্যাচ নিয়েছেন, একটি চার মেরেছেন এবং দলের জয়সূচক রান তাঁর ব্যাট থেকে এসেছে। একেবারেই সাধারণ পারফরম্যান্স, কিন্তু ল্যাক্সমান এমনভাবে এই পুরস্কারটির পরিকল্পনা করেছেন তাতে সাধারণ স্কোরবোর্ডে ধরা না পড়া সূক্ষ্ম বিষয়গুলিকেও তুলে ধরা হচ্ছে।

চলে আসি কমনওয়েলথ গেমসের খবরে। গ্লাসগোয় নীরজ, সামনে কিন্তু কঠিন পরীক্ষা। দ্বিতীয় সোনা জেতার জন্য অবশ্য নীরজের পরীক্ষা সোজা নয়, তাকে লড়তে হবে অলিম্পিক্স চ্যাম্পিয়ন পাকিস্তানের আরশাদ নদীম, প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স এবং চলতি বছরে দুরন্তভাবে উঠে আসা শ্রীলঙ্কার রমেশ ফথিরাগের সঙ্গে।

চলে আসি দাবার খবরে। বিশ্ব চ্যাম্পিয়ন দোম্মরাজু গুকেশকে রেখেই দাবা অলিম্পিয়াডে টিম ঘোষণা করল গতবারের সোনাজয়ী ভারত। মেয়েদের টিমের মুখে ক্যান্ডিডেটস জয়ী রমেশবাবু বৈশালী, তাঁর ভাই প্রজ্ঞানন্দও আছেন টিমে। উজবেকিস্তানের সমরখন্দে 16-27 সেপ্টেম্বর হবে দাবা অলিম্পিয়াড। ছেলেদের টিমে গুকেশ ছাড়া আছেন অর্জুন এরিগাইসি, প্রজ্ঞানন্দ, নিহাল সারিন ও বিদিত গুজরাটি। মেয়েদের টিমে বৈশালী ছাড়া আছেন কনেরু হাম্পি, দিব্যা দেশমুখ, বন্দিকা আগরওয়াল এবং সবিতা শ্রী। নরওয়ে টুর্নামেন্ট জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে এখন প্রজ্ঞানন্দ।

47তম বছরের টেবিল টেনিস প্রতিযোগিতা হবে আগামী 25 থেকে 28 জুলাই। প্রায় 200 ছেলে মেয়ে এতে অংশ নিচ্ছে। ফাইনালে অতিথি হিসেবে হাজির থাকবেন টিটি তারকা পদ্মশ্রী মোহমা দাস, এছাড়াও প্রাক্তন তারকা অর্জুন দত্ত এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রলীন খাঁ।

চলছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ম্যাচ, আর প্রথমার্ধের খেলা শেষ হয়ে গিয়েছে, বিশ্বকাপ শেষ, এবার ভারতীয় ফুটবলে প্রত্যাবর্তন, আর সেটা শুরু হলো চিরপরিচিত কলকাতা ডার্বি দিয়ে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে শুরু হলো 135তম ডুরান্ড কাপ। উদ্বোধনে করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। প্রথম ম্যাচেই মুখোমুখি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। আর বিশ্বকাপের মতোই ডুরান্ডের প্রথম ম্যাচও বিতর্কমুক্ত হল না। প্রথমার্ধের ফলাফল গোলশূন্য, তবে 24 মিনিটে সবুজ মেরুনের একটি পেনাল্টির আবেদন কানে তোলেননি রেফারি। বক্সের মধ্যে লাল হলুদের জিকসন সিং এর হাতে বল লাগলেও পেনাল্টি দেওয়া হয়নি। এখন দ্বিতীয়ার্ধের খেলা চলছে। মৈত্রী ক্রীড়াঙ্গনে এখন চলে আসি আজকের দিনের খবরে। আজ 25শে জুলাই। 25শে জুলাই এই দিনটির সঙ্গে খেলাধুলোর দুনিয়ার নানান ঘটনা যেমন জড়িত, বহু ক্রীড়া ব্যক্তিত্ব আজকের দিনে জন্মগ্রহণ করেছেন। প্রথমেই চলে আসি 1992 সালের একটি ঘটনায়। 25তম অলিম্পিক গেমস শুরু হয়েছিল বার্সিলোনাতে, সেটা আজকেরই মতো এক 25শে জুলাই 1992। চলে আসি জন্মদিনের কথায়। 25শে জুলাই 1982তে জন্মগ্রহণ করেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মন্ডি জনডেকি, যিনি তার কেরিয়ারে 5টি টেস্ট ম্যাচ খেলেছেন, 16টি উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার কিংস উইলিয়ামস টাউনে জন্মগ্রহণ করেন এই ক্রিকেট তারকা। তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুনলেন আজকের দিনের কথা।

চলে আসি আবারও ক্রিকেটের খবরে। হারারে স্পোর্টস ক্লাবের মাঠে ভারত এবং জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ চলছে। টসে জিতে জিম্বাবুয়ে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে ভারত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 219 রান সংগ্রহ করেছে, অর্থাৎ জিততে হলে জিম্বাবুয়েকে 220 রান সংগ্রহ করতে হবে। ভারতের ইনিংসে বৈভব সূর্যবংশী 20 রান করেন, অভিষেক শর্মা 8, ঈশান কিষাণ একটি অসাধারণ ইনিংস খেলেন, 44 বলে 81 রান করেন তিনি। এছাড়াও তিলক ভার্মা 29 বলে 60 রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক শ্রেয়াস আয়ার 20 বলে 25 রান করেন। রিঙ্কু সিং 8 বলে 12 রান করেন এবং শিবম দুবে 3 বলে 6 রান করেন। ভারত 5 উইকেট হারিয়ে 219 রান সংগ্রহ করেছে। ঈশান কিষাণের ইনিংস 81 রানের, যে ইনিংসে ছিল 9টি 4 এবং 2টি 6, এবং তিলক ভার্মা যিনি 29 বলে 60 রান করে অপরাজিত থাকেন, তার ইনিংসে 5টি 4 এবং 3টি ছক্কা ছিল। ভারতীয় যে পাঁচজন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন, পাঁচজন বোলার জিম্বাবুয়ের একটি করে উইকেট দখল করেছেন। ইভান্স নিয়েছেন 4 ওভারে 44 রান দিয়ে একটি উইকেট, এছাড়া বেনেট 2 ওভারে 22 রান দিয়ে একটি উইকেট দখল করেছেন, ন্যামহুরি 3 ওভারে 25 রান দিয়ে একটি উইকেট দখল করেছেন, নাগারভা 3 ওভারে 43 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন এবং মুজারবানি 4 ওভারে 36 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। এছাড়া এস রাজা কোনো উইকেট পাননি, 4 ওভারে 47 রান দিয়েছেন। এখন জিততে হলে জিম্বাবুয়েকে আজকের এই ম্যাচ 20 ওভারে 220 রান সংগ্রহ করতে হবে, আর ভারত যদি এই ম্যাচ জিতে তাহলে ভারত আজকেই 2-0 সিরিজ জিতে নেবে।

চলে আসি আবারও ক্রিকেটের খবরে। বিগ ব্যাশের একটি ম্যাচ হবে চেন্নাইয়ে, তা আগেই ঘোষণা হয়েছিল। এবার কি অ্যাসেজ সিরিজের টেস্টও ভারতের মাটিতে খেলবে ইংল্যান্ড অস্ট্রেলিয়া, এমন সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। 2027 সালের মার্চে হবে অ্যাসেজের 150 বছর উপলক্ষে আয়োজিত একটি টেস্টের বিশেষ সিরিজ। সেই সম্পর্কে বলতে গিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান টড গ্রিনবার্গ তেমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, অ্যাসেজের দুটি টেস্ট ভারতে আয়োজন করা যায় কিনা তা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছে। বোর্ড ডিরেক্টরদের অনুমোদন পেলে এই নিয়ে বিস্তারিত পরিকল্পনা করা যাবে। এখনই কিছু চূড়ান্ত না হলেও ভবিষ্যতের জন্য সব সম্ভাবনাই খোলা রাখা হচ্ছে। ভারতে ক্রিকেটের বিশাল জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এমন ভাবনা। মৈত্রী ক্রীড়াঙ্গনের সময় শেষ হয়ে আসছে। বিদায় নেবার আগে জানিয়ে দেব আমাদের মেল আইডি। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের এই মেল আইডিতে, AIR@kolkatasports@gmail.com, AIR@kolkatasports@gmail.com। এছাড়া আপনারা চিঠিও পাঠাতে পারেন ক্রীড়াঙ্গন প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। ক্রীড়াঙ্গনের সঙ্গে আপনাদের যোগ থাকুক আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও। ফেসবুকে গিয়ে টাইপ করুন আকাশবাণী কলকাতা স্পোর্টস। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। নমস্কার।

0: এতক্ষণ শুনছিলেন কীরাঙ্গন, উপস্থাপনায় ছিলেন শাম্য বাঁক, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গ্রামীণ এলাকায় যে সমস্ত আমাদের যুব বন্ধুরা রয়েছ, তোমরা তো জানো বিশ্বের বিভিন্ন প্রান্তে দেশ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ থেকে বহু মানুষ আমাদের এই ভারতে ছুটে আসেন, আমাদের রাজ্যে ছুটে আসেন, বলা ভালো আমাদের কাছের একটি স্থানে বারবার প্রকৃতির টানে ছুটে আসেন, এবং যেটা কিনা বিশ্বের অন্যতম বৃহত্তম বাদাবন সুন্দরবন। কিন্তু এই সুন্দরবনের বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্য রয়েছে, তার ইতিহাস প্রাচীন, বর্তমান সময়ে দাঁড়িয়ে এই সুন্দরবন কিন্তু বিপন্নের পথে। মূলত যে সমস্ত জীব বৈচিত্র্যের যে সমস্ত প্রাণীকুল, উদ্ভিদকুল যেগুলো রয়েছে, নানান রকমভাবে তারা বিপন্নতার শিকার। কিন্তু সেগুলো যদি না আমরা রক্ষা করতে পারি, তাহলে বোধহয় সমাজ, সভ্যতা বা শহরকেন্দ্রিক যে আমাদের বাসস্থান গড়ে উঠেছে, তা বোধহয় কোনো একটা সময় হারিয়ে যেতে পারে। বিভিন্ন সময় আপনারা বিভিন্ন প্রতিবেদনে, বিভিন্ন প্রচার মাধ্যমে আপনারা দেখেছেন সুন্দরবনের অবদান প্রাকৃতিক বিপর্যয়ের সময়। তাই এই সুন্দরবনকে, এবং বিশেষ করে সুন্দরবনের যে জীব বৈচিত্র্যকে, সেগুলোকে রক্ষা করা আমাদের একান্তই কর্তব্য। আর কি রয়েছে, কিভাবে রক্ষা করব বা কেমন করে সংরক্ষণ করা প্রয়োজন, এ ব্যাপারে আজ আমরা আলোচনা করব। এবং আলোচনার জন্য আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি সুন্দরবন গবেষক অধ্যাপক ডক্টর সুভাষ চন্দ্র মিস্ত্রি, এবং আরও একজন বিশিষ্ট ব্যক্তি, সুন্দরবনের অক্সিজেন ম্যান নামে পরিচিত, সৌমিত্র মণ্ডল। আপনাদের দুজনকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছি আমি সুব্রত। যে কথা বলছিলাম যে সুন্দরবনের জীব বৈচিত্র্য, আমি প্রথমে সুভাষবাবু আপনার কাছে আসব। এই জীব বৈচিত্র্যের কথা আমরা বলছি আজকের আলোচনায়, এবং সুন্দরবনে তার কি ভূমিকা রয়েছে সেই ব্যাপারে যদি আপনি একটু বলেন।
2: আসলে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি, এটা আমরা সকলে জানি যে

0: পৃথিবীর জীবনের বৈচিত্র্য ও পরিবর্তনশীলতা যা উদ্ভিদ প্রাণী অণুবীজ এবং তাদের বাস্তুতন্ত্রের মধ্যে জিনগত প্রজাতিগত এবং পরিবেশগত বৈচিত্র্যকে বোঝায়। এটি একটি বাস্তুতন্ত্রের স্বাস্থ্য স্থিতিশীলতা এবং রক্ষণশীলতার মূল সূচক। জীব বৈচিত্র্য প্রকৃতির ভারসাম্য রক্ষা, খাদ্য সরবরাহ, জলবায়ু নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমাদের সুন্দরবনের জীব বৈচিত্র্য বলতে এই একই বিশ্বের মধ্যেই সুন্দরবন আছে, কাজেই সুন্দরবন মানে পৃথিবীর বহিঃস্থলের নয়।
1: একদম,
0: আমরা সুন্দরবনকে তিন বর্গের জয় মানে তিন জয়ের সমষ্টি বলতে পারি।
1: কিরকম?
0: এক জয়ে জল, দুই জয়ে জীবকুল, তিন জয়ে জনগোষ্ঠী,
1: জনজাতি যেগুলো রয়েছে,
0: জনগোষ্ঠী আর কি, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন সম্প্রদায় সবগুলো মিলিয়ে, মানে এই তিনটে জয় মিলিয়ে সুন্দরবন।
1: বেশ,
0: কাজে জল জঙ্গল আর জীব প্রাণী। সুন্দরবন হচ্ছে সমুদ্র সম্ভূত, সমুদ্র থেকে উত্থিত হয়েছে, যার ফলে জলও আছে মাটিও আছে। জলের অপর নাম তো জীবন, কাজে জলের সঙ্গে সম্পৃক্ত যে প্রাণীকুলি এবং এদের থেকে উত্থিত এই জল এবং জীব এর মাঝে হচ্ছে স্থল। তেমনি জল সংশ্লিষ্ট জঙ্গল সংশ্লিষ্ট বৃক্ষলতাদি আছে, বৃক্ষলতাদি সংশ্লিষ্ট সেখানেও নানা রকমের পাখি বা জঙ্গলের মধ্যে নানা রকমের প্রাণী থাকে, বাঘ থেকে শুরু করে একেবারে মৌমাছি পর্যন্ত বা আরো অন্যান্য কীট পতঙ্গ ছত্রাক জীবাণু সবগুলি থাকে এবং এই সবগুলো মিলিয়ে জীব বৈচিত্র্য,
1: মানে সুন্দরবনের জীব বৈচিত্র্য,
0: সুন্দরবনের
1: জীবগুলোকে নিয়ে। বেশ, এবারে যদি একটু জানতে চাই আমি সৌমিত্র কাছে, তোমার কাছে আসবো একটু, যে মূলত কোন কোন ধরনের জীব বৈচিত্র্য আমরা সুন্দরবনে যারা থাকি বা যারা আসেন সুন্দরবনের টানে তারা দেখতে পান বা থাকে?
2: মূলত সুন্দরবনে যে সকল মানুষরা সুদূর দেশ বিদেশ থেকে আসেন সেই সকল মানুষরা মূলত স্থলভাগের এবং জলভাগের জীব বৈচিত্র্য এবং তার পাশাপাশি স্থলভাগ সন্নিকটস্থ যে সমস্ত বিভিন্ন পরিযায়ী পাখি তারা বিভিন্ন দেশ থেকে আসে তাদেরকে মূলত দেখার উদ্দেশ্যেই মূলত দেশ বিদেশ থেকে মানুষ সুন্দরবনের টানে চলে আসে।
1: এবারে এইগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে তুমি সুন্দরবনে কাজ করছো, সুন্দরবনের ওখানকার একদম বলতে গেলে ভূমিপুত্র রয়েছে, তোমার চোখে ধরা পড়ে সুন্দরবনের জঙ্গলের যে সমস্ত প্রাণীগুলো এমন কি রয়েছে?
2: সুন্দরবনের যে সকল প্রাণীগুলোর মধ্যে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু সেটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এর পাশাপাশি চিত্রা হরিণ, ফিশিং ক্যাট, তারপরে বাখরোল এবং এর পাশাপাশি আছে শিয়াল এবং জলে বিশেষ করে কুমির, যেটা লোনা জলের কুমির।
1: কামট রয়েছে,
2: কামট যদিও বর্তমানে বিপন্ন, কামটের আর অস্তিত্ব এই মুহূর্তে দেখা যায় না, তবে মূলত কুমির, রয়্যাল বেঙ্গল টাইগার এবং মানে বিভিন্ন প্রজাতির যে পাখি আছে সেই পাখিগুলো দেখতে মূলত এবং উদ্ভিদ যে বৈচিত্র্য সেই উদ্ভিদের বৈচিত্র্য দেখতে মূলত দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন।
0: আমাদের একটা বাংলা প্রবাদ আছে যে সুন্দরবনের জঙ্গলে মানে ডাঙায় বাঘ, জলে কুমির এবং গর্তে সাপ এবং আরো আছে বরাহ।
1: হ্যাঁ, সুন্দরবনে এই জিনিসটা কিন্তু প্রচুর এখন দেখা যায় যে বরাহ বা শুকর, যে
0: শুকর শ্রেণী গুলো আছে এবং কামট যেটা বলছেন কামট আছে তবে সংখ্যায়
1: কমে গেছে। হ্যাঁ, সেই প্রসঙ্গে আমরা আসবো, আমাদের তো আজ সেটাই আলোচনার বিষয়, এই যে জীব বৈচিত্র্য এবং তার বিপন্নতা এবং সেগুলো সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণের জন্য কি করণীয় করা উচিত সেগুলো নিয়ে। তবে তার আগে এই যে সুন্দরবনের তুমি পাখিদের কথা বলে যে পরিযায়ী পাখি, এখানে মূলত কোন দেশীয় পাখিগুলো এখানে দেখা যায় সুন্দরবনে?
2: এখানে মূলত অস্ট্রেলিয়ান বা সাইবেরিয়ান থেকে আগত যে সকল পাখিগুলো আছে আর কি, সেই সকল পাখিগুলো তো মূলত শীতকালের প্রাক মুহূর্ত থেকে পুরো শীতকাল সময় ধরে তাদের আনাগোনা দেখা যায়।
1: এবারে আমি একটু অন্য প্রসঙ্গে আসি, আমি দুজন সুন্দরবনকে নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, সুন্দরবনের স্থায়ী বাসিন্দা সুভাষ মিস্ত্রি রয়েছেন দীর্ঘদিন ধরে, তার বহু বইও লেখা রয়েছে সুন্দরবন সংক্রান্ত, কিন্তু তোমার নামের একটা বিশেষত্ব রয়েছে যে অক্সিজেন ম্যান অফ সুন্দরবন, এই রকম নামটা কি, তার কারণটা?
2: তার কারণ হচ্ছে কোভিড পরিস্থিতিতে গোসাওয়া ব্লকের সুন্দরবনের যে নটি দ্বীপ রয়েছে সেই নটি দ্বীপগুলিতে আমি মূলত যারা ওই মুহূর্তে অক্সিজেনের অভাবে যারা কষ্ট পাচ্ছে ওই নটি দ্বীপের একটি হসপিটালের পক্ষে এই বিপুল পরিমাণ মানুষের কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছিল না, সেমতো পরিস্থিতিতে আমি আমার নিজের সাইকেলের পেছনে অক্সিজেন বেঁধে নিয়ে বিভিন্ন দ্বীপগুলিতে যাই এবং তাদেরকে যাদের অক্সিজেন প্রয়োজন এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা করি। সেই থেকেই বিভিন্ন সমাজ মাধ্যম

0: বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন হচ্ছে সরকার আর কর্তৃক মানে প্রশাসনিক দপ্তর, তারা আমাকে এই নামে অভিহিত করেন।
1: বা খুব গুরুত্বপূর্ণ কাজ, এবং যে সময় মানুষের প্রাণ সংশয় ছিল সেখানে তুমি প্রাণ বাঁচিয়েছো সুন্দরবনবাসী, সেই হিসেবে এই নামটা তোমার জন্য যথাযথ। যাই হোক, আর সুভাষবাবু, আপনি তো গবেষণা করছেন সুন্দরবন নিয়ে দীর্ঘদিন ধরে, এবং এই সুন্দরবনে ঘুরতে গিয়ে যে সমস্ত জীব বৈচিত্র্যের কথা আমরা আলোচনা করছি তুলে ধরলেন আপনি, এছাড়াও কোন দিকগুলো আপনার লক্ষ্য পড়ে উদ্ভিদগুলোর মধ্যে?
2: সুন্দরবনে যে গাছ, ম্যানগ্রোভ বৃক্ষ, সে ম্যানগ্রোভ বৃক্ষ অন্যান্য স্থলভাগের বা গাছের তুলনায় ম্যানগ্রোভ বৃক্ষের অক্সিজেনটা একটু বেশি থাকে, যার ফলে সুন্দরবনের যে ম্যানগ্রোভ বৃক্ষ সেগুলো অক্সিজেন পাওয়ার পক্ষে খুবই অনুকূল।
1: যার নামানুসারে সুন্দরবন আমরা ধরি বা জানি যে সুন্দরী গাছ, এছাড়াও সুন্দরবনের উদ্ভিদ জগতের মধ্যে আর কোন কোন গাছগুলো আমরা সচরাচর দেখতে পাওয়া যায়?
2: সুন্দরবনের মানে বিভিন্ন প্রজাতির প্রাণী, গাছ গাছালি, পাখি, পশু পাখি সব মিলে বিচিত্র সমাহার। আর গাছের কথা যেটা বলছেন, সুন্দরী বৃক্ষ ছাড়াও মানে আপনি লক্ষ্য করলে দেখবেন, যদি ওখানে আমরা যখন যাই তখন লক্ষ্য করি, বা আমরা যখন যারা যান লক্ষ্য করবেন যে বিভিন্ন পকেট সিস্টেমে গাছগুলো গড়ে উঠেছে।
1: কিরকম পকেট সিস্টেম বলতে?
2: যেমন হেতালে যে বন আর কি, সেটা বিশেষ একটা পরিমিত জায়গায় সেগুলো হয়। তারপর গোলপাতা, এখন গোলপাতার সংখ্যা অনেকটাই কম, সেগুলো একটা বিশেষ জলযুক্ত জায়গাতে হয়। তারপরে এই ধরুন যে গেওয়া, গরান, ঢালচাকা, বাইন, কাঁকড়া গাছ এগুলো, বা গড়িয়া, এগুলো সমস্ত বিভিন্ন সব যে এলোমেলো ভাবে সব জায়গায় হবে তা নয়,
1: নির্দিষ্ট
2: মানে ওদের যে ম্যানগ্রোভ বৃক্ষের মূল বৈশিষ্ট্য হচ্ছে তাদের কাণ্ড থেকে শিকড় বেরিয়ে এসে মাটিতে বসে, এবং ওদের যে ধরনের শিকড় হয় তাকে স্পাইক্স বা শুলো জাতীয়, আর কিছু ওদের লম্বা করে মাটির ভিতর থেকে ভিতর দিয়ে চলে যায়, এবং তাতে অক্সিজেন গুলো গ্রহণ করে করে মানে বনের যে স্বাভাবিক পরিবেশটাকে ওরা সুরক্ষা করার চেষ্টা করে, মানে অন্যদের বাঁচায় নিজেরও বাঁচায়।
0: সব মিলিয়ে প্রায় 64 প্রজাতির মতো ম্যানগ্রোভ হচ্ছে আমাদের ভারতীয় সুন্দরবনে দেখা যায়।
1: 64 প্রজাতি। আর যদি আমরা প্রাণীকুলের কথা বলি, কিরকম
0: প্রাণীকুলের কথা বললে 375 প্রজাতির বন্য প্রাণী রয়েছে
1: সুন্দরবনে।
0: সুন্দরবনে
1: বেশ। জলজ প্রাণীর কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে যে এক সময় সুন্দরবনে প্রত্যন্ত অঞ্চলে আপনারা যারা থাকেন, এই সময় তো এখানকার দিনে যে এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে এই জিনিসগুলো আমরা হারিয়ে যেতে দেখছি, যে আমি বলতে চাইছি যে ওই ধরুন মৌরলা, খোলসে, ছোট ছোট পুঁটি মাছ বা আরো যেগুলো রয়েছে, এগুলো তো আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই?
0: একদম। প্রথম কথা বলি, এই সময়ে দাঁড়িয়ে আমাদের সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মানুষের ক্ষেত্রে কিছু বন দপ্তর কর্তৃক বিধিনিষেধ আছে। সেই বিধিনিষেধ হচ্ছে যে প্রত্যেকটি মাছের প্রজনন কাল হচ্ছে মার্চ থেকে জুন মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো প্রকার কোনো মাছ ধরা সম্পূর্ণরূপে বনবিভাগ কর্তৃক নিষেধ। কিন্তু সেই নিষেধকে উপেক্ষা করে মানুষ তার আর অন্য সংস্থানের তাগিদে এই মাছগুলোকে ধরছে, এবং সেগুলো চারা অবস্থাতেই মানে যখন একদম তারা ছোট সেই অবস্থাতেই ধরে ফেলছে এবং সেগুলোকে খেয়ে ফেলছে।
1: না, সেটা আমি যে সমস্ত মাছের কথা বলছি সেগুলো কি মূলত এই সুন্দরবনের জঙ্গলে বা নদীতে এগুলো মাছ হওয়া সম্ভব না, মূলত পুকুর ভিত্তিক মাছ এগুলো?
0: জল এবং পুকুর ভিত্তিক।
1: আচ্ছা।
0: কিন্তু মানুষের চাহিদা তো ক্রমান্বয়ে বাড়ছে, চাহিদা বাড়ার কারণেই মানুষ কি করছে, তাদের প্রয়োজন মতো তারা সেটাকে ব্যবহার করছে, কিন্তু প্রয়োজনের সাথে যদি যোগানের সম্পর্ক সঠিক না থাকে স্বাভাবিকভাবেই এর এই সকল মাছগুলোর হচ্ছে আস্তে আস্তে অস্তিত্ব হারিয়ে যাচ্ছে।
1: ঠিক।
2: এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে এই যে সুন্দরবন আসলে দুটো সত্তা, একটা হচ্ছে তার স্থলভাগ যেটা জনবসতি গড়ে উঠেছে, আর একটা হচ্ছে জল জঙ্গল যেটা ওই হেরিটেজ সাইট বলা হয়, এই সমস্তগুলো। এখন চুনো মাছ বা কুচো মাছ যেগুলো আমরা মানে আমাদের বাংলা প্রবাদ আছে যে নিত্য পাতে মুড়ো খেয়েও, সেই নিত্য পাতে মুড়ো মানে ওই কুচো ছোট ছোট মাছগুলো। আমাদের কবি কিন্তু একবার বলে গেছেন, পদ্ম দিঘিয়ে কোথায় পাবো, পদ্ম নাইক মোটে, চৈত্র বৈশাখে শুকিয়ে ওঠে, জলটুকু না জোটে। যদি এই যে প্রচন্ড দাবদাহ চলছে, যে চৈত্র মাস আসার আগেও আমাদের খাল পুকুর গুলো সব শুকিয়ে যাচ্ছে, আর দাদা বলছিলেন যে জনস্ফীতির কারণে আমাদের মানে সবুজ যে মাঠ ঘাট খাল বিল অনেকটা কমে যাচ্ছে, যদি ওখানে কমে যাওয়া হয় তাহলে কি হলো, জলটুকু দুষছে না, পদ্মফুল তো ফুটবেই না, আর পদ্মফুল ফুটলে পরে সে তার যেটুকুন জল থাকবে সেই জলে আপনার ওই পুঁটি, মোরলা, ঝ্যাঙা মাছ, বেলে মাছ, কই মাছ বা জীবল জাতীয় যে মাছ।

0: সেই মাছগুলো মানে বাঁচবে। এখন প্রকৃতির খামখেয়ালি বা পরিবর্তনের কারণে এখন তো ৬ ঋতু প্রায় নেই বললেই চলে, মানে যার ফলে আগেরকার দিনে কি হতো, গ্রীষ্মকালে একটা মানে প্রবল কালবৈশাখী বা ঝড় বৃষ্টি হতো, তখন ওই খাল বিলগুলো ডুবে যেত। ডুবে গেলে পরে মানে যেগুলো আমি বলছি সাধু জলের জায়গাগুলো, সেই খালগুলো বিলগুলো ডুবে যেত, যার ফলে সেখানে যে ওই যে জল পাওয়ার ফলে মাছের যে প্রজনন মানে প্রজনন করতে তাদের সুবিধা হতো, কিন্তু সেগুলো ঢুকে যাওয়ার ফলে এখন সেই সুযোগটা নেই। এমনকি আমরা যখন চাষ করি তখন আমরা দেখি বিশেষ কোনো মাছ আমরা সাধু জলের মাছ ছাড়বো, যেভাবে আমরা সেই চাক জাল দিয়ে বা অন্যভাবে যদি মাছগুলো সংগ্রহ করি বা ছ্যাঁকা জাল দিয়ে যদি আমরা মাছগুলো তুলে নিই চাষবাস করার সময়, দেখা যাবে তার সঙ্গে সেই নির্দিষ্ট মাছ ছাড়াও অন্য অন্য প্রচুর মাছের ডিম বা
1: সেগুলো
0: চলে আসছে, আমরা সেগুলো নির্বিচারে ফেলে দিই, দিয়ে ওই মাছটাই ব্যবহার করি। তার মানে যদি একটা জালে যদি আপনার ৫টা শিঙি মাছের বাচ্চা থাকে, কিন্তু সেখানে দেখা যায় ৫০০ রকমের অন্য প্রজাতির
1: মাছ হতে পারে, মাছ হতে পারে, প্রাণী হতে পারে,
0: নিষ্ঠুর ভাবে মানে ফেলে দিচ্ছে বা সেগুলো কোনো কাজে লাগছে না, যার ফলে খাল বিলে যে মাছের যে যোগান দেবে যে সমস্ত কমে যাচ্ছে, যার ফলে আমাদের নিত্যকালে মুড়ু আর আমাদের হচ্ছে না। অনুরূপ ভাবে নদীতে যখন যাবেন চিংড়ি মাছ ধরতে যাবেন, তো মানে একটা চিংড়ে মাছের বাচ্চা বা মিন ধরবার জন্য যে মিন ধরার জন্য সেখানে দেখবেন যে ওরা ওই বাচ্চাগুলোই নিয়ে নেয়, অন্যগুলো ও সঙ্গে অনেক মানে হাবজা গাবজা থাকে, তার সঙ্গে প্রচুর অন্য মাছের বা পোনা ডিম থাকে, সেগুলো ওরা ওই জলে ফেলে না, নদীতে ফেলে না, ওরা পাড়ে ফেলে কেউ সেগুলো মারা গেল, এবং সেই জায়গা শুধু মারা যাওয়ার নয়, জায়গাটা দূষিত হয়ে যায়, দূষণ একটা বন্ধ হয়ে যায়, দীর্ঘদিন থাকার ফলে এই গ্রীষ্মকালে সেগুলো ওখানে চলাফেরা করে যায়ও না। বক্তব্য হচ্ছে যে এই যে ছোট মাছগুলো আমরা নির্বিচারে মেরে ফেলছি, যে আমরা আমাদের যে সময়টা সরকার থেকে বলে দেওয়া আছে যে এই সময় থেকে এই সময় কোন রকমের মাছ না ধরি বা মৎস্য শিকারে সংগ্রহে না যাই, কিন্তু সব তো সবসময় মানা যায় না, মানেও না। আর আপনারা আমরা সবাই জানি যে সুন্দরবন সন্নিহিত মানে জঙ্গল সন্নিহিত যে যে গ্রাম বাংলাগুলো আছে,
1: জনজাতি যারা রয়েছে, যারা ওখানকার বাসিন্দা রয়েছে,
0: তাদের
1: তাদের জীবন জীবিকাটাই তো জল জঙ্গল
0: নির্ভর, তাদের কৃষি জমিতে সামান্য, সেই কৃষি জমিতে তাদের সারা বছরে ভরণ পোষণ হয় না, বাধ্য হয়ে তারা জল জঙ্গলের মধ্যে প্রবেশ করে,
1: প্রবেশ করতে হবে, করার কিছু নেই, তাদের জীবিকাটাই ওটা, একদম তাই,
0: যার ফলে তাদের তো ওইগুলো মানা করতে সম্ভব নয়।
1: ঠিক, খুব সুন্দর প্রসঙ্গ তুলেছেন সুভাষ বাবু। আমি একটু সৌমিত্র তোমার কাছে আসি, এটা যেমন রয়েছে তেমনি এই যে তুমি প্রাণীকুলের কথা বলছিলে, যে বাঘ এখানকার তো একটা অন্যতম একটা আকর্ষণ, হরিণ রয়েছে, শুকর রয়েছে, বা আরো সব বিভিন্ন শেয়ালের কথা বললে, এই সংখ্যাগুলো কি আস্তে আস্তে কমছে বা যদি কমে তার কোনো বিশেষ কোনো কারণ রয়েছে?
2: এখন একটা জিনিস যেটা, যে একটা সময় এই সুন্দরবনেই কিন্তু গন্ডার পাওয়া যেত, একটা সময় মহিষ পাওয়া যেত এবং হাতিও পাওয়া যেত।
1: আচ্ছা,
2: কিন্তু সময়ের সাথে সাথে কি হয়েছে, মানুষ কিন্তু তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য, তাদের নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো মেটানোর জন্য এদের হাত থেকে বাঁচার জন্য তাদেরকে হত্যা করেছে, এবং একটা না একটা সময় এসে এদের আর অস্তিত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়েছে, এবং ক্রমান্বয়ে ম্যানগ্রোভ কিন্তু একইভাবে বিলুপ্ত হচ্ছে।
1: ম্যানগ্রোভ যে বিলুপ্ত হচ্ছে তার মূলত কিভাবে?
2: মানুষ তার নিত্য নৈমিত্তিক যে দিনের যে জ্বালানি কাঠ, সেটার ব্যবহারের জন্য তাদের এর হচ্ছে সাজ সরঞ্জাম যেগুলো তৈরি করছে তার জন্য,
1: যে সমস্ত জিনিসগুলো যারা জ্বালানি হিসেবে ব্যবহার করছেন বা আসবাবপত্র হিসেবে ব্যবহার করছেন বা ঘরের সামগ্রী হিসেবে ব্যবহার করছেন, তারা তো মূলত ওখানকার স্থানীয় মানুষজন।
2: একদম, ওখানকার
1: কি কোন চোরা চালান বা এরকম কিছু আছে?
2: চোরা চালানের একটা সময় ছিল, কিন্তু এখন সেইভাবে আর নেই, কিন্তু একেবারে নেই একথা বলা যাবে না। এবং শুধুমাত্র এই ম্যানগ্রোভ বনকে সংরক্ষণের জন্য সেই সময় কিন্তু নতুন করে ভারত সরকার একটা প্রকল্প চালু করেছিল, সেটা হচ্ছে প্রকল্প ক্যাট।
1: আচ্ছা,
2: ভারত এবং ভুটান দুজনে উভয়ে মিলে ওরা সিদ্ধান্ত নেয় ২০১৬ সালে বিশ্ব বন্যপ্রাণী তহবিলের সহযোগিতায়, যে শুধুমাত্র ম্যানগ্রোভ বনকে যদি সংরক্ষণ করতে হয় তাহলে ২০২২ সালের মধ্যে ওনারা একটা টার্গেট বাঁধেন যে এই বাঘের যে সুন্দরবনে বর্তমান সংখ্যা আছে সেই সংখ্যাটা ধরুন 2004 সালে শেষ

0: যে মানে আমাদের যে কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী 274টি বাঘ ছিল। সেই 274 যে বাঘ বলুন, সেই বাঘের সংখ্যাটাকে দ্বিগুণ করা, তাহলে কি হবে? বাঘের সংখ্যা যদি দ্বিগুণ করা যায় তাহলে মানুষ এই অরণ্য ধ্বংস করতে
1: একটু ভয় পাবে,
0: ভয় পাবে এবং অরণ্যে তারা যাওয়া বন্ধ করবে। এবং পক্ষান্তরে সেটাই হয়েছে, মানুষ অরণ্যে যাওয়ার পরিমাণটা অনেকটা কমিয়ে দিয়েছে এবং তার বিকল্প কর্মসংস্থানের কিন্তু ব্যবস্থা আস্তে আস্তে ক্রমান্বয়ে সুন্দরবন ঘনিষ্ঠ যে দ্বীপগুলো আছে সেই দ্বীপগুলোতে গড়ে উঠছে।
2: ওই যে ব্যাঘ্র প্রকল্প বললাম, ওইটা হচ্ছে নবম অভয়ারণ্য, মানে আমাদের ভারতবর্ষের গোসাবা যে ব্যাঘ্র প্রকল্প ওটা হচ্ছে নবম অভয়ারণ্য। এবং এই অভয়ারণ্যে শুধু ওই যে মানে মানে বাঘ নয়, আরো বাঘ এখানে যে
1: অন্যান্য যে সমস্ত
2: প্রাণীগুলো আছে সবগুলো ধরা নিষেধ, কিন্তু আমরা সেগুলো সবসময় মানি না। তবে অন্য অন্য যে জীবিকার প্রকল্প
1: যে সমস্ত জীবিকা,
2: আসলে আমাদের এখানে যে সুন্দরবন ভ্রমণের যে বিষয়টা আছে সেখানে প্রচুর পরিমাণের মানে ভটভটি বা ওই ধরনের যন্ত্র চালিত নৌকো যায়,
1: ঠিক ঠিক
2: সে সংখ্যাটা কমাতে হবে।
1: আচ্ছা, এই সৌমিত্র যে কথা আমাদের সুভাষবাবু বলছেন এটা কতটা প্রাসঙ্গিক, যে আমাদের যে সমস্ত পর্যটক যারা আসছেন তাদের সংখ্যা যদি একটু আমরা সুন্দরবনে আনাগোনার পরিমাণটা যদি কমাতে পারি সেক্ষেত্রে বোধ হয় এই জীববৈচিত্র্য অনেকটা রক্ষা পেতে পারে, তোমার কি মনে হয়?
0: একদমই ঠিক, কারণ শুধুমাত্র পর্যটন কেন্দ্র পর্যটন এই ব্যবসাটাকে কেন্দ্র করে নদীতে যে বিপুল পরিমাণে জাহাজ বা নৌকা চলাচল করছে তার থেকে যে কার্বন নিঃসরণ হচ্ছে সেই অতিরিক্ত ইঞ্জিনগুলো থেকে যে কার্বন নিঃসরণ হচ্ছে সেই কার্বনটা কিন্তু অতিরিক্ত কার্বনটা ম্যানগ্রোভ শোষণ করতে পারছে না। শুধু তাই নয়, জাহাজ থেকে যে তেল সমুদ্র জলে পড়ছে বা নদীর জলে পড়ছে, ফার্নেস ওয়েল বলে এক ধরনের তৈলাক্ত পদার্থ, এছাড়া যে সকল জাহাজগুলো ফ্লাই অ্যাশ নিয়ে আমাদের ভারতবর্ষ থেকে বাংলাদেশে যাতায়াত করছে, সিমেন্ট কয়লা বা আরো যে সমস্ত রাসায়নিক বর্জ্যগুলো সমুদ্র জলে মিশছে, তার ফলে কিন্তু সমুদ্র জলের ক্রমান্বয়ে লবণতা এবং দূষণ দুটোই বাড়ছে। এর ফলে কি হচ্ছে, সমুদ্র জলের যে সকল প্রাণীগুলো আছে সেটা কুমির বলুন, বিভিন্ন প্রকার মাছ, কামট,
1: ঠিক ঠিক
0: এইগুলো ক্রমান্বয়ে আস্তে আস্তে
2: তাদের জীবন বিপন্ন, তার কারণ তারা তো চলাফেরা করতে পারছে না।
0: শুধু তাই নয়, দেখুন ডলফিন ক্রমান্বয়ে শেষ হয়ে গেছে, ডলফিন এখন আর দেখা যাচ্ছে সেটা একদম সুন্দরবনের দক্ষিণাংশে গিয়ে, কামট তো দেখাই যাচ্ছে না।
1: মানে সুন্দরবনে আমাদের যদি এই সমস্ত বিভিন্ন যে জঙ্গলগুলো যেগুলো রয়েছে তোমার বনে ক্যাম্প, চুলকাঠি, কলস, নেতাধোপানি যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলো কি একটা সময় ডলফিন দেখা যেত?
0: ডলফিন দেখা যেত, এখনো দেখা যায় কিন্তু সেই পরিমাণটা খুবই কম, আর কামট একদম দেখাই যায় না বললে চলে। কিন্তু কামটের আঘাতে যে সকল মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছিল সেই সকল মানুষগুলো কিন্তু এখনো তাদের সেই আঘাতের যন্ত্রণা বয়ে নিয়ে বেড়াচ্ছে এবং বেঁচে আছে, কিন্তু কামড় নিশ্চিহ্ন হয়ে গেছে।
2: আর কামড়ের দাঁত বিলেটের ধারের মতন,
1: ঠিক
2: কখন কামড়ে দেবে বুঝতে পারা
1: যায়। এই যে আস্তে আস্তে জীববৈচিত্র্য বিপন্নতার মুখে কিন্তু আমাদের বিশ্বের অন্যতম বাদাবন সুন্দরবন, তাকে যদি না আমরা রক্ষা করতে পারি আমাদের সভ্যতা বা সমাজ নগরকেন্দ্রিক সভ্যতাগুলো সেগুলো আস্তে আস্তে বিপন্ন হয়ে যাবে কোন একটা সময়।
0: একদম,
1: তাহলে এগুলোকে আমাদের রক্ষা করা বা রক্ষণাবেক্ষণের জন্য এগিয়ে আসা দরকার এবং যে সমস্ত তরুণ প্রজন্ম যারা রয়েছে তাদেরও একটা অগ্রণী ভূমিকা থাকে। তুমি একজন তরুণ প্রজন্মের মুখ হয়ে তোমার কি বক্তব্য?
0: আমার বক্তব্য যে সুন্দরবনের কাছাকাছি বসবাসকারী যে সকল মানুষ আছেন তারা এবং তাদের পরিবারগুলিকে এই সমস্যার সম্মুখীন হওয়া এবং সেই সমস্যাগুলোর সঙ্গে তাদেরকে মানিয়ে নিতে শিখতে হবে। শুধু তাই নয়, বাঘ বা যে সকল প্রাণী আছে যারা সুন্দরবনকে রক্ষা করছে তাদেরকে শত্রু হিসেবে দেখলে হবে না, তাদেরকে মিত্র হিসেবে দেখতে হবে। কারণ বাঘ যদি বাঁচে তাহলে অরণ্য বাঁচবে, অরণ্য বাঁচলে বৃষ্টি হবে, এই পৃথিবী আবার শস্য শ্যামলায় পরিপূর্ণ হবে।
1: আচ্ছা, এই জিনিসটাকে আমি একটা কথা একটু জানি, খুব সাম্প্রতিক এবছর রেকর্ড সংখ্যক বাঘ লোকালয়ে প্রবেশ করেছে, এটার কি কোনো বিশেষ কারণ রয়েছে যে জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে বা তাদের থাকার জায়গাটা কোনোভাবে বিপন্ন হচ্ছে সেই কারণ হতে পারে?
0: এটা একদম পুরোপুরি অস্বীকার করার কিছু নেই, খাদ্যের একটা সংকট তো তৈরি হচ্ছে এটা সঠিক। তার পাশাপাশি এটা বলা যেতে পারে যে বাচ্চা প্রসবের যে সময়কাল বাঘের ক্ষেত্রে মূলত হচ্ছে শীতকালের যে সময়, সেই সময় কি হয় বাচ্চা বাঘিনীর প্রসব হয়, ওই সময় পুরুষ বাঘ বাঘিনীকে বাঘিনীর যে বাচ্চা ছোট্ট বাচ্চা খেয়ে ফেলে, তখন ওরা কি করে, ওরা ওদের সন্তানকে রক্ষা করার জন্য বাচ্চা প্রসবের সুবিধার্থে ওরা চলে আসে লোকালয়ে।
1: আচ্ছা,
0: এটা মূল কারণ। তবে এর পাশাপাশি খাদ্যের সংকট বলুন বা অন্যান্য যে সকল কারণগুলো

0: থাকে সেটুকু একেবারে
1: ফেলে দেওয়ার মতো, সেগুলোও কারণ হতে পারে।
0: অবশ্যই
1: ঠিক। এবারে এই যে রক্ষণাবেক্ষণ যে কথা তুমি বলছিলে যে স্থানীয় যারা রয়েছে তাদেরকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে, এছাড়া আর কি করা যেতে পারে যাতে,
0: এছাড়া আমি যেটা বলতে পারি যে বিভিন্নভাবে যে আন্তর্জাতিক সংস্থা বলুন বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বলুন বা বিশ্ব বিভিন্ন যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো বিভিন্নভাবে শুধু সুন্দরবনকে বাঁচিয়ে রাখার জন্য তহবিল গঠন করে এবং সেটাকে নিয়ে সুন্দরবনের জন্য সুদূর প্রসারণী ভূমিকা গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, এই যে আজকের যে মূল কারণে সুন্দরবনটা ধ্বংস হচ্ছে, সুন্দরবনের জলজ বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে, সেই পর্যটন ব্যবস্থাটাকে ইকো ট্যুরিজমে আনতে হবে, যেটা পরিবেশ বান্ধব যেন হয়, সেটা যেন কোনোভাবেই জলজ বাস্তুতন্ত্র বা স্থলজ বাস্তুতন্ত্রকে হত্যা করে নয়।
1: আর এক্ষেত্রে বোধ হয় আমাদের যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন, কি বলেন?
2: হ্যাঁ অবশ্যই, মানে এই কারণে যে সুন্দরবন বিপন্ন হওয়া মানেই পরিবেশ বিপন্ন হচ্ছে, তেমনি আমাদের যে জীবিকারও কিন্তু ক্ষেত্রটা খুব
1: সংকটের মুখে পড়ছে।
2: এই এই সমস্ত ক্ষেত্রে আমাদের যে আলোচনার মধ্যে এটা ঠিকই মানে এসছে যে আমাদের মানে জনস্ফীতির কারণে বা আমাদের লোভ, আমাদের জলকর বৃদ্ধি বা আরো আমাদের বসবাসযোগ্য জায়গা বৃদ্ধি, এইভাবে জঙ্গলগুলো কাটা হয়ে যায়, এমনকি নদীর ছোট হয়ে যাচ্ছে,
1: এবং মানুষ যত নিজেদের স্বার্থ চরিতার্থ করতে যাচ্ছে এবং জঙ্গলমুখী হচ্ছে, জঙ্গলকে নিজেদের করায়ত্ত করতে চাইছে, তার ফলে জঙ্গল সংকীর্ণ হয়ে পড়ছে এবং আস্তে আস্তে সুন্দরবনের জীব বৈচিত্র্য বিপন্ন। এই তো বেশ, আমাদের সময় একেবারে নেই, আর কিছু আমরা পয়েন্টে যেতে পারবো না কি সমিত্র কিছু?
0: হ্যাঁ, একটাই যেটা বলার সেটা হচ্ছে যে সকল মানুষগুলো জঙ্গল নির্ভর, সেই সকল মানুষগুলোর এর থেকে নিবৃত্তির জন্য ও তাদের বিকল্প যদি একটা আয়ের সংস্থান করা যেতে পারে এবং সেই বিকল্প আয়ের সংস্থানের দিকে যদি বেশি করে জোর দেওয়া যায়, তাহলে জলজ বাস্তুতন্ত্র বা জলজ যে জীব বৈচিত্র্য এবং স্থলজ জীব বৈচিত্র্য দুটোই রক্ষা পাবে।
1: একদম, সবশেষে খুব ভালো কথাই বলেছেন, আমাদের সময় একেবারেই শেষ, আর আমরা চাইলে অনেক কিছু আলোচনা করা যেত কিন্তু আর সময়ের অভাবে নিতে পারবো না। আমরা আজকের আলোচনা করছিলাম সুন্দরবনের জীব বৈচিত্র্য সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, এ ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরবন গবেষক ডক্টর সুভাষ চন্দ্র মিস্ত্রি এবং অক্সিজেন ম্যান অফ সুন্দরবন সৌমিত্র মন্ডল। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগে তা লিখে জানান, যে অনুষ্ঠানের জন্য লিখতে চাইছেন সেই অনুষ্ঠানের নাম, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।
3: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হল সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা।

0: বার্তা 700001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় 9:00 শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন ইউরিক অ্যাসিডে ভোগান্তি। আপনার যদি ইউরিক অ্যাসিড থাকে তাহলে তা থেকে কি কি ভোগান্তি হতে পারে সেই নিয়েই বলছেন চিকিৎসক অর্পিতা সরকার।
2: ইউরিক অ্যাসিড আমাদের শরীরে একটি ওয়াটার সলিউবেল বা জলে দ্রবণীয় বর্জ্য পদার্থ, যা কিনা ইউরিন বা প্রস্রাব দিয়ে বেরিয়ে যায়। ইউরিক অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয় প্রোটিন ভেঙে বা তার মেটাবলিজম থেকে, পিউরিন মেটাবলিজম এন্ড প্রোডাক্ট। স্বাভাবিক ইউরিক অ্যাসিডের মাত্রা রক্তে থাকা উচিত মহিলাদের 6 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে এবং ছেলেদের বা পুরুষের 7-এর কম বা নিচে। কি কি কারণে ইউরিক অ্যাসিড বাড়তে পারে আসুন দেখে নিই। আপনি যদি রেগুলার অতিরিক্ত বেশি ডিমের কুসুম খাচ্ছেন বা মাটন বেশি খেলে, সামুদ্রিক মাছ বা চিংড়ি কাঁকড়া এগুলো বিশেষ করে হাই প্রোটিন ডায়েট খেলে, অ্যালকোহলিক বেভারেজ মানে সোজা কথায় মদ জাতীয় বা বিয়ার বেশি খেলে, প্রসেসড ফুড বেশি খেলে এবং তার সাথে জল কম খেলে, যেহেতু এটা জলে দ্রবণীয় বর্জ্য পদার্থ তাই খাবারের সাথে জলটা ঠিক মাত্রায় মানে 2.5 থেকে 3 লিটার রেগুলার খাওয়া উচিত। ক্যান্সার রোগীদের শরীরে আমরা দেখতে পাই ইউরিক অ্যাসিডের মাত্রা নর্মালের থেকে একটু বেশি থাকে এবং ক্যান্সার ট্রিটমেন্টের ফলে কোষ ধ্বংস বা সেল টার্নওভার রেট বাড়লে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে। এছাড়া জেনেটিক চেঞ্জেস বা জিনগত বৈশিষ্ট্য এবং ফ্যামিলি হিস্ট্রি, আপনার পরিবারে যদি ইউরিক অ্যাসিড হাই থাকে অনেকের তাহলেও খুব সহজে এটা রক্তের মধ্যে বাড়তে পারে। অবশ্যই ইউরিক অ্যাসিড চেক করবেন ব্লাড টেস্ট করে, লক্ষণগুলোর সাথে ম্যাচ করলে রক্তের ব্লাড টেস্ট করে দেখে নেওয়াটা আবশ্যক। এবার ইউরিক অ্যাসিড শরীরে বাড়লে কি কি কষ্ট আসে আমরা দেখে নিই। ইউরিক অ্যাসিড জমতে পারে গাঁটে গাঁটে, বিশেষ করে হাতে পায়ে ছোট আঙ্গুলে এবং গাঁটে গাঁটে তার থেকে আসে ব্যথা, বা বড় জয়েন্টস কনুই বা এলবো জয়েন্ট, কাঁধ বা শোল্ডার জয়েন্ট, কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা, সেটা একদিকে বা দুদিকেও হতে পারে। জয়েন্টগুলোর ওপর থেকে গরম হয়ে যায়, লাল ও ফুলেও যেতে পারে, হাঁটাচলা ওঠানামাতে খুব ব্যথা অনুভূতি হয়। আবার ইউরিক

0: অ্যাসিড ক্রিস্টাল হিসাবে মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার অথবা কিডনিতেও স্টোনের আকারে জমতে পারে। আবার ইউরেটার এ অনেক সময় স্টোন একটা আটকেও যেতে পারে, তার থেকে তলপেটে ও কাঁখে তীব্র ব্যথা অনুভূতি বা ইউরিনে বা প্রস্রাবে জ্বালা অনুভূতি হতে পারে। ব্লাড টেস্ট ও USG দিয়ে খুব সহজেই ধরে ফেলা যায় এর অস্তিত্ব, মানে কিডনি স্টোন, ব্লাডার স্টোন অথবা ইউরেটারিক স্টোন। এবার আমরা দেখি কি কি করলে এর থেকে আমরা মুক্তি পেতে পারি বা এড়িয়ে চলতে পারি। যেটা আগেই বলেছি, জল বেশি করে খাবেন, যেহেতু এটা ওয়াটার সলিউবল বা জলে দ্রবণীয় বর্জ্য পদার্থ। ব্যালেন্স ডায়েট নেবেন, প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটের মাত্রা ব্যালেন্স হওয়া উচিত। প্রোটিনের মাত্রায় বিশেষ লক্ষণ আমরা করি 1 গ্রাম পার কিলো বডি ওয়েটে রাখা উচিত। যেরকম একটি 60 কেজি মানুষের 60 থেকে 70 গ্রাম প্রোটিনের রাখা উচিত, সেটা আপনি একটা ডায়েটিশিয়ানের সাহায্যে ফলো করে নিতে পারেন। ফল সবজি ডাল খাওয়ার বা রান্নার আগে 30 মিনিট জলে সোক করে রাখুন। এতে কি হয়, জলে দ্রবণীয় ইউরিক অ্যাসিড অনেকটা ধুয়ে বেরিয়ে যায়। গাঁটে গাঁটে ব্যথা হলে ব্লাড টেস্ট করে আগে সর্বে চেক করুন এবং অস্বাভাবিক দেখলে কিছুদিন ওয়েট করুন, বেশি করে জল খান, প্রোটিনের মাত্রাটা কমিয়ে নিন, আবার আরেকবার কিছুদিন গ্যাপ দিয়ে 1 মাস বাদে আরেকবার চেক করুন এবং তাতেও যদি দেখেন যে বেড়ে আছে তাহলে খুব তাড়াতাড়ি ডক্টরের পরামর্শ নিন এবং নির্দিষ্ট ওষুধ খেয়েই কিন্তু ইউরিক অ্যাসিড কমানো যায়।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ইউরিক অ্যাসিড থেকে কি কি ভোগান্তি হতে পারে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, বললেন চিকিৎসক বিশেষজ্ঞ অর্পিতা সরকার।
2: আকাশবাণী মৈত্রীতে এতক্ষণ শুনছিলেন আপনার স্বাস্থ্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজ 25/7/2026 আজকের অনুষ্ঠান পরিচিতি। আজ রাত 7টায় শুনবেন তরজাগান, পরিবেশনায় থাকবেন কেশবলাল মিদ্দা ও সহশিল্পী বৃন্দ। আজ রাত 7:45 নস্টালজিয়া অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত মিত্র। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, প্রযোজনায় দুর্বাদে। রাত 8:15 শ্রবণী, কথিকা স্মরণে বরণে মনোজ বসু, উপস্থাপনায় শুভাশিস চক্রবর্তী এবং অর্পিতা কুণ্ডুর স্বরচিত কবিতা। আজ রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন বিশাখা চক্রবর্তী। রাত 9:15 বিশ্ব পরিক্রমা, রাত 9:45 আলোর সন্ধানে বিশেষভাবে সক্ষমদের জন্য অনুষ্ঠান, বিষয় বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতা ও অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য চিকিৎসামূলক থেরাপি। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা মানুষ প্রতিম দাস। রাত 10:15 আজ শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে মালকোষ রাগে এসরাজ পরিবেশন করবেন অর্ক সিনহা রায়, তাঁকে তবলায় সহযোগিতা করবেন দেবাশিস চৌধুরী। 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন বিশাখা চক্রবর্তী। আজ রাতের হারানো দিনের গানের বিষয়টি আপনাদের একবার বলে দিই, সাধারণ মানুষের কথা সব থেকে ভালো করে যারা বুঝেছিলেন তাঁদের মধ্যে কবিয়াল গীতিকার সুরকাররা অনন্য। নদীর জোয়ার ভাটার তালে হোক অথবা পালকির দুলকি চালের ছন্দে, সুরের মাদকতা বাঁচার রসদ জুগিয়েছে চিরকাল। আজ রাতের হারানো দিনের গানের অনুষ্ঠানে শুনবেন সেই মানুষের কথা গানে গানে। উপস্থাপনায় থাকবেন বিশাখা চক্রবর্তী, মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত 11:00। হারানো দিনের গানের বিষয়টি আপনাদের বলে দিলাম, ঠিক রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন বিশাখা চক্রবর্তী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে তরজা গান। পরিবেশন করছেন কেশবলাল বিদ্যা ও সহশিল্পী বৃন্দ।

আজ কি নামে তে ডাকে বোধয়ালে দাও এরা মায়ে বলে, আমি কি নামে তে ডাকে বোধয়ালে দাও এরা মায়ে বলে।

হলো সেই গ্রামে পোস্ট, তাহলে তো লায়ার জয়নগরে থানা। আরে জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা, তাতে নামে আমার গুলোকে।

0: আর চার যজ্ঞে কৃষ্ণচন্দ্র পদ ধৌত করল। বাবা এইখানেতে আমার মতো সংক্ষেপেতে সারি, নিতাই গৌর প্রেমানন্দে সবাই বলুন হরি।
1: এই সময় আর কি বলবো, আমার ওই না পৃথিবী ডাকিছে আমারে, বলে যায় আমার বুকে যায়, বেলা বয়ে যায় ওই বেলা।

সভায় বলে যাই, প্রতিবাদী প্রশ্ন দিল শুনেছেন সবাই, বলে গণেশের কি কারণে একটা দন্ত হলো, সংক্ষেপে যাচ্ছি বলে শুনিবেন সকল আমার পরশুরাম।

এত মাঝে ভোরের বেলা চিকন কালা কি মনে করে, এত আজ ভোরের বেলা চিকনে কালা কি মনে করে, রাধার সুখের নিশি প্রভাত হলো, হে ঠাকুর রাধার সুখের নিশি প্রভাত হলো,

0: আমাদের গৌরী পূজা হয়েছিল, যে সবাই প্রণাম করলাম ভালো, সেই মাটি আমার দাগ লাগিল। আমি বলছি যে এই বাসরে এলাম এত রাতে চিকমা কালা, এই মনে করে এত রাতে চিকমা কালা।
1: তুমি আজ কার শাড়ি পরে গেলে বলো ঠাকুর সভাস্থলে, আজ একের হরি বলবে সবা বাহু তুলে, সবাই মিলে হরি বলবে।

এতক্ষণ শুনছিলেন তর্চাকান, পরিবেশন করলেন কেশব লাল মিদ্দা ও সহশিল্পী বৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগীতি, প্রথম গানটি মৌহা বোসের কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন লোকগীতির অনুষ্ঠান। প্রথম গানটি শুনলেন মৌহা বসুর কণ্ঠে, আর এখন আব্বাসউদ্দিন আহমেদ

শুনছেন লোকগীতির অনুষ্ঠান, গানটি শুনছিলেন আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে, আর এখন অভিজিৎ বসুর কণ্ঠে এই লোকগানটা আপনাদের জন্য। অভিজিৎ বসু

লোকগীতির অনুষ্ঠানে গানটি শুনছিলেন অভিজিৎ বসুর কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দেশজুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। পরিস্থিতির সুযোগ যাতে দেশবিরোধী শক্তিগুলি নিতে না পারে সে কারণেই তাঁর এই পদত্যাগ বলে জানিয়েছেন শ্রী প্রধান। সরকারের সঙ্গে তৃতীয় দফার আলোচনার পর নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ককরোচ জনতা পার্টি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়া সফর শেষে নতুন দিল্লিতে ফিরেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। হারারের স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য 220 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দেশজুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আজ তিনি তাঁর পদত্যাগপত্র পাঠান। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী প্রধান জানিয়েছেন গত 10 দিন ধরে ছাত্র আন্দোলনের জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য তিনি অত্যন্ত ব্যথিত। বিষয়টি তাঁর কাছে ব্যক্তিগত মর্যাদার নয় বলেও উল্লেখ করেন তিনি। নতুন দিল্লির যন্তর মন্তর সহ সারা দেশে চলা আন্দোলনের সুযোগ দেশবিরোধী শক্তিগুলি যাতে কোনোভাবেই না নিতে পারে সে কারণে তাঁর এই পদত্যাগ বলে শ্রী প্রধান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন আইনি জটিলতায় কোনো ছাত্রের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেই বিষয়টিও তিনি মাথায় রেখেছেন। তাঁর প্রতি সমর্থন এবং আস্থা রাখার জন্য ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। শ্রী প্রধান আরও বলেন 2026 নিট ইউজি পরীক্ষায় কারচুপির খবর আসার পরই সরকার নিজেই পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সকলের সহযোগিতায় 21 জুন পুনরায় নিট আয়োজিত হয়। 16 জুলাই নিটের ফল প্রকাশিত হয়েছে। আগামী বছর থেকে কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি পদ্ধতিতে নিট পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানান। নিট পরীক্ষায় অনিয়ম ধরা পড়ার প্রথম দিন থেকেই তিনি তার দায় নিয়েছেন, কখনোই দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেননি বলে উল্লেখ করেন তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন মন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের যাত্রা মানুষের জীবন ও শিক্ষার্থীদের কল্যাণের পথেই চালিত হয়েছে। জনকল্যাণ ও সংস্কারের প্রতি তাঁর অঙ্গীকার এবং শক্তিশালী ভারত গঠনে অবদানের জন্য শ্রী প্রধানকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন দেশের শিক্ষা পরিকাঠামোকে আরও মজবুত করার প্রচেষ্টা ধর্মেন্দ্র প্রধান করেছেন তা প্রশংসনীয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়নের মাধ্যমে ধর্মেন্দ্র প্রধান দেশের শিক্ষাক্ষেত্রের সংস্কারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তাঁর পদত্যাগের সিদ্ধান্ত নিঃস্বার্থ সেবার মনোভাবেরই প্রতিফলন। সরকারের সঙ্গে তৃতীয় দফার আলোচনার পর নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তাদের দাবি

0: ক্ষতিপূরণে সরকার সম্মত হওয়ায় এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ডক্টর জিতেন্দ্র সিং আজ পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা রুখতে সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করেন। পরে নতুন দিল্লিতে সিজেপি প্রতিনিধি দলের যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী নাড্ডা বলেন, সিজেপির দাবি অনুযায়ী আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা এফআইআর দায়ের করা হবে না। যদি কোনো এফআইআর দায়ের করা হয়ে থাকে তবে তা প্রত্যাহার করা হবে এবং এফআইআর এর কপি তাদের সরবরাহ করা হবে।
1: सबसे पहली बात तो ये है कि कोई भी एक्शन एफआईआर ना हो और अगर है तो वो विड्रॉ हो और उसको विड्रॉ करने की बात कोई भी एक्शन नहीं होगा इस बात को सरकार ने स्वीकारा है जो प्रोटेस्टर्स के साथ प्रोटेस्ट के दौरान हुआ है। उसी तरीके से फ्यूचर में भी जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा इस बात को हम लोगों ने माना है।
0: তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যেসব পড়ুয়া আত্মঘাতী হয়েছেন তাদের পরিবারের প্রতি সরকার পূর্ণ সহানুভূতিশীল এবং সরকারের পক্ষ থেকে নিয়ম ও বিধি অনুযায়ী তাদের সহায়তা দেওয়া হবে। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আশা প্রকাশ করেন, তাদের দাবিগুলি নির্দিষ্ট সময়ের মধ্যেই পূরণ হবে।
2: On that note, the Kongro Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding that the agreed upon terms will be executed within the agreed upon timelines.
3: तमाम मांगे जो हमारी थी वो मान ली गई है तो हम इमीडिएट इफेक्ट से प्रोटेस्टर्स से रिक्वेस्ट करते हैं कि आप विड्रॉ करें पीसफुली अपने घर वापस जाएं।
0: দিল্লি মেট্রোর সব স্টেশন বর্তমানে যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে এর আগে লোককল্যাণ মার্গ, রাজীব চক, ব্যাটেল চক সহ 18টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল। নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনা কংগ্রেস এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে বিজেপি সাংসদ তথা মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আগামী সোমবার সংসদের অধিবেশনে কংগ্রেস এই আলোচনায় অংশ নেবে কিনা সেই প্রশ্নও তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, কিছু মানুষের আসল উদ্দেশ্য ছাত্রদের সমস্যার সমাধান নয় বরং জল ঘোলা করে রাজনৈতিক ফায়দা তোলা।
4: কংগ্রেস পার্টি সে স্পষ্ট রূপ সে পুছনা চাহতা হুম কি সোমবার কো সংসদ কে বর্তমান সত্র কা দূসরা সপ্তাহ প্রারম্ভ হোগা আপ ইস সমস্যা পর और आपके द्वारा जो भी विषय रखे गए जब सरकार संसद में चर्चा करने के लिए तैयार है तो आप सोमवार से संसद की चर्चा में भाग लेंगे अथवा पुनः चर्चा से भागेंगे।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়া সফর শেষে নতুন দিল্লিতে ফিরছেন। সফরকালে শ্রীমতী মুর্মু সেদেশের রাষ্ট্রপতি নিকোসোর ড্যানের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে বৈঠক করেন। রোমানিয়ার প্রধানমন্ত্রী এবং সংসদের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন শ্রীমতী মুর্মু। ভারত রোমানিয়া ব্যবসায়িক ফোরামে তিনি বক্তব্য রাখেন। জনপরিষেবা এবং ভারত রোমানিয়া সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বুখারেস্ট ইউনিভার্সিটি অব ইকোনমিক স্টাডিজ থেকে ডক্টরেট লাভ করেন তিনি। মলদোভা এবং উত্তর ম্যাসেডোনিয়ার পর তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি রোমানিয়া গিয়েছিলেন। রাষ্ট্রপতি বলেছেন, রোমানিয়ায় বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। রোমানিয়া সফরের শেষ দিনে আজ বুখারেস্টে ভারতীয় সম্প্রদায় আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশে বসবাস করলেও ভারতীয়রা নিজেদের মাতৃভূমির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থাকেন এবং তাদের দক্ষতা ও কৃতিত্বের মাধ্যমে দেশবাসীকে গর্বিত করেন।
5: ভারত রোমানিয়া সম্বন্ধ কা সবচেয়ে মহত্বপূর্ণ আধারে আমারে লোককে বীচ আত্মীয় সম্বন্ধ এ দেখার মুঝে প্রসন্নতা হে কি ভারতীয় প্রবাসী সমুদায় একজুট হোকার রোমানিয়া মে ভারত কি সাংস্কৃতিক বিরাসত কো জীবন্ত বানায়ে। ভারতীয় আইটি ইঞ্জিনিয়ারিং স্কলার্স রিসার্চার্স হেলথ কেয়ার প্রফেশনালস তথা বিদ্যার্থীয় কে নেই পিঢ়ি আপ রোমানিয়া কো আপনা ঘর বানা রে। রোমানিয়া কি অর্থব্যবস্থা ও সমাজ মে আপনা যোগদান তথা ইহা ভারতীয় সংস্কৃতি ও মূল্য কে প্রসার কে লিয়ে আপকে প্রয়াস আপকো ভারত কা সচ্চা প্রতিনিধি বানাতে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্ট

বক্তব্যে তিনি বলেন, সারনাথ হল শান্তি, জ্ঞান ও করুণার এক চিরন্তন ঐতিহ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রত্যেক ভারতবাসীর কাছে এটি এক গর্বের মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, এই স্বীকৃতি ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত সারনাথে আরও বেশি করে ভ্রমণ এবং ভগবান বুদ্ধের আদর্শ অনুসরণের প্রেরণা যোগাবে। মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, ভারত বর্তমানে সেই তালিকায় নিচের দিকে রয়েছে। এর ফলে ভারতীয় রপ্তানিকারকরা অন্য দেশগুলির তুলনায় বেশি সুবিধা পাচ্ছে বলে বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ভারত থেকে পণ্যের আমদানিতে অতিরিক্ত শুল্ক 12.5% থেকে কমিয়ে 10% করেছে। সিরিয়ায় দামাস্কাস দেইর এল জুরের সড়কে পথ দুর্ঘটনায় 35 জনের মৃত্যু হয়েছে, আহত একাধিক। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী বিল পাশ হয়েছে। দুর্নীতি কাটমানি এবং পরিষেবা প্রদানে অচলাবস্থা দূর করতেই পঞ্চায়েত আইনে সংশোধন আনা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় দীর্ঘদিনের আইনি অসঙ্গতি দূর করতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 আজ বিধানসভায় পাশ হয়েছে। হারারের স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য 220 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে 14 ওভার 3 বলে 7 উইকেট হারিয়ে 116 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশজুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। পরিস্থিতির সুযোগ যাতে দেশবিরোধী শক্তিগুলি নিতে না পারে, সে কারণেই তাঁর এই পদত্যাগ বলে জানিয়েছেন শ্রী প্রধান। খবর শেষ হলো একটু পরেই স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নস্টালজিয়া অনুষ্ঠান। আজকের অতিথি অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ্ত মিত্র। আজ দ্বিতীয় পর্ব।
1: আকাশবাণী মৈত্রীতে আপনারা শুনছেন নস্টালজিয়া। নস্টালজিয়া মানে যেটা বলছিলাম একেবারেই, যে একটা টান কোথাও, আমাদের আবেগপূর্ণ টান বলা যেতে পারে। তো এই নস্টালজিয়াতে আজকে আমরা শুনব দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব, আমাদের সঙ্গে যিনি আছেন অতিথি, তার সম্পর্কে তো অনেক অনেক গল্প, তিনি নিজেই একটা গল্প, সিনেমার গল্প, সিরিয়ালের গল্প, নাটকের গল্প, রেডিও নাটকের গল্প, এইসব আপনারা প্রথম পর্বে তার ছোটবেলার কথা শুনেছেন। আমাদের আকাশবাণীর সঙ্গে তার 75 সাল থেকে যোগাযোগ, সে গল্পও শুনেছেন। আজকে এই দ্বিতীয় পর্বের শুরুতেই আমরা একেবারে আবার একটা সোনালী জায়গায় চলে যাই দাদা। আমাদের যে উত্তর কলকাতার থিয়েটার, সেটাও তো আপনার কাছে একটা নস্টালজিয়া। মিনার্ভা, বিশ্বরূপা, সারকারিনা, কাশী বিশ্বনাথ মঞ্চ,
2: ওগুলো তো পরবর্তীকালে হয়েছে। এর আগে যেগুলো ছিল আর কি, রংমহল ছিল,
1: রংমহল,
2: বিশ্বরূপা ছিল, তারপরে তোমার এদিকে স্টার ছিল,
1: শ্যামলী, শ্যামলী নাটকটা কোথায় হতো, স্টারে হতো না,
2: ওটা তো ছিল ইয়ে সাবুদি,
1: সাবিত্রী
2: চট্টোপাধ্যায়। ও যা থিয়েটার কি জানো তো, ওইসব জায়গায় যে মানুষগুলো অভিনয় করতেন আর কি, তারা সব মানে থিয়েটারে খুব নাম করা মানুষজন সব। ওইখানে থিয়েটার দেখতে যাওয়া মানে তখনকার দিনে আমাদের পক্ষে একটু মানে, আমি শৈশবের কথা বলছি, কৈশোরের কথা বলছি, সে সময় আমরা পাত্তা পেতাম না, মানে আমার আমার কথা বলছি আমি। কারণ থিয়েটার দেখার মতো আকর্ষণ ছিল, কিন্তু থিয়েটারের প্রতি ওই অনুরাগটা জন্মেছে অনেক পরে, তখন সাধ্য ছিল না। কারণ ওই কথাটা বলে শুধু শুধু আহারে এই এই শব্দগুলো আমি ওয়েলকাম করতে চাইছি না, কিন্তু থিয়েটারের প্রতি আকর্ষণ ছিল। আমি এইগুলোকে মাথায় রেখে যখন পাড়ায় যে সমস্ত থিয়েটারগুলো হতো, ওইটা ছিল খুব নস্টালজিক।
1: আচ্ছা,
2: ওগুলো তো প্রফেশনালি হতো, সব ঠিক আছে। একবারে যেগুলো দেখেছি যখন আমার ছাত্র জীবন, তখন ওগুলো রংমহলে গিয়ে উইংসের পাশে দাঁড়িয়ে থিয়েটার দেখেছি। তারপরে যারা থিয়েটার করতেন তাদের মধ্যে কিছু পরিচিত মানুষ, তারা ওই ক্লাস করাতেন আর কি, এসব নিজস্ব আলাদা উদ্দেশ্য নিয়ে সেই সব ক্লাস করতাম, ভাবছি তো পরে আমি থিয়েটার করবো এইসব।

0: তো সে সব পরে বুঝতে পারলাম ওগুলো সব মানে ধান্দারা তো পৃথিবীতে হঠাৎ এলো না, মানে হ্যাঁ সৃষ্টির সাথে সাথে ধান্দা এসেছে। সুতরাং যখন ওগুলো জানতে পারলাম আর ওগুলো মোকাবেলা করা বা ওইটা ওই পথ ধরে এগোনোর মতো মানে সংস্থা আমার ছিল না, কিন্তু লোভটা ছিল আমার মতো। এরকম তো বহু ছেলে তারা আমি ওটা হব আমি ওটা হব বলে এগোচ্ছে, তা আমি ওইটা হুন্নের মতো আমি ঘুরিনি কোনোদিন। কিন্তু পাড়ায় যে নাটকগুলো করতাম সেখানে আমাদের একজন দাদা ছিলেন আর কি, নিমাইদা, নিমাই সরকার,
1: পাড়ায় মানে আপনার বাড়ি
0: দমদম, দমদম এসে আমি ওইখানে আমার দিদির বাড়ি ওখানে, আমার মায়ের যে বড় বোন যেখানে মানুষ হয়েছে কোলে পিঠে স্তন্যপান করেছে সেই আমার মা, আর ওই মা যে আমাকে জন্ম দিয়েছেন তার প্রতি চিরকৃতজ্ঞ আমি। কিন্তু মা বলতে আমি এনাকেই বোঝাচ্ছি, এনার যে বড় বোন তিনি যেখানে থাকতেন আর কি, তার মেয়ে দুই ছেলে নিয়ে থাকতেন, সেইখানে এসে আমরা উঠেছিলাম আর কি। তো সেইখানে আমি যখন ছিলাম সেই সময় আমাদের পাড়ার মধ্যে যারা কিশোর ছিল, জাস্ট সদ্য কিশোর, তাদের নিয়ে উনি নাটক করাতেন, সেই নাটক করতাম আমি। যে নাটকের প্রতি অভিনয়ের প্রতি যেটা প্রফেশনাল যে থিয়েটার ওটা দেখে আমার মনের মধ্যে কোনোদিন সেরম ইয়ে হয়নি, কিন্তু ভাল লাগতো দেখতে। কিন্তু এখানে আসা তো খুব কঠিন ব্যাপার, কিন্তু নাটক পাড়ার মধ্যে ওই ভদ্রলোকের মানে উৎসাহে আমরা সবাই এম্বডিড হতাম এবং বছরে দু একটা করে নাটক করতাম এবং ভীষণভাবে উৎসাহিত হয়ে গিয়েছিলাম, ভীষণভাবে পাড়ার লোকজন ভীষণভাবে সাহায্য করত, খুব ভিড় হতো এবং ভালো ভালো নাটক হতো, প্রশংসা পেতাম। আমি সোনার মেডেলও পেয়েছি পাড়ায় নাটক করে, মানে তখন আমার কত 13-14 বছর বয়স, তো সেখানে আমি 90 বছরের একজন বৃদ্ধ পাগল তার অভিনয় করছি, সে মানে দারুণভাবে নিয়েছে মানুষ, আদর করছে করছে দেখছে, মানে ওই ওইখান থেকে যে একটা ইয়ে এলো, কোথাও একটা মানে উষ্মা এলো যে তাহলে এই নাটক করে এত ভালোবাসা, এত পুরস্কার, এইসব পাওয়া যায়, তাহলে কি দরকার পড়াশোনা করে, এইসব ভাবছি আর কি। তো আমরা যখন এইসব ওই নিমাইদার সামনে বলতাম, তো নিমাইদা তো অকৃতদাস ছিলেন আর কি, ছবি আঁকতেন, গান লিখতেন, গান গাইতেন, সুর করতেন, সুন্দর। তো আমরা বলতাম যে নিমাইদা এসে এত ভালো থিয়েটার করলে এত পুরস্কার এত ভালোবাসা পাওয়া যায়, কি লেখাপড়া, বলে পড়ান, খুব সাবধান, পড়াশুনো না জানলে কিন্তু গাঁট কাটতেও পারবে না, যদি ভাবো যে সারাটা জীবন গাঁট কেটে চলবে তোমার, তুমি লেখাপড়া শেখোনি বলে, কিন্তু লেখাপড়া না শিখলে গাঁট কাটতেও পারবে না। তো সেইটা আমার মনে আছে, তো সেইখানে করেছিলাম নাটক। আর সেই সেটা আবার নস্টাল যে কীরকম, আমার কালী পুজোতে এত বড় রঙ্গশাল জ্বালাতে গিয়ে হাত পুড়ে গেল, এই হাত ব্যান্ডেজ করা একদম মানে ফেটটি দেওয়া ঝুলিয়ে পরবর্তীকালে ছিল, কিন্তু ব্যান্ডেজ করা ছিল সেই অবস্থায়। এই নস্টালজিক বলছে এগুলো মনে পড়ছে আমার, সেই অবস্থায় এই যে আমাদের কুমার শানু, ওর যে বাবা পশুদা, পশুপতি ভট্টাচার্য, এটা হচ্ছে কেদার ভট্টাচার্য, ওর নাম হচ্ছে কেদার ভট্টাচার্য,
1: উনি হয়তো আপনার ওদিকেই থাকতেন,
0: হ্যাঁ বিশ্বনাথরণীতে থাকতেন। তো পশুদা ছিল নিমাইদার খুব বন্ধু, তাই বড়দের নাটক হবে, তো সেই নাটকে পশুদা অভিনয় করছে, পশুদা আমাকে খুব ভালোবাসত আর খুব মজার মানুষ ছিল। উনি তো ঢাকায় যখন ছিলেন তখন উনি ওনাকে ঢাকা স্টেশনে উনি প্রোগ্রাম করতেন, অয় সুকণ্ঠের অধিকারী, অসাধারণ কণ্ঠ। তো সেই পশুদা, ওনার বাবা মারা গেল, মানে কেদার ঠাকুরদার মারা গেল, তখন ওই পশুদার পাটটা নিমাইদা বলল পড়ান এটা দিয়ে করতে হবে। আমি পশুদার পট আমি কি করে করব, আমি তো একটু লম্বা ছিলাম বলে মানিয়ে গেল পয়সা মেকআপ টেকআপ করে, তখন আমার হাতে ব্যান্ডেজ বাঁধা। এই যে নস্টালজি বলছে এগুলো মনে পড়ে যাচ্ছে, সেই সময় ডান হাতে এরকম ব্যান্ডেজ বাঁধা, আর পশুদার ওই রোলটা করতে গেলে হাতে একটা রিভলভার নিয়ে একজনকে ধমকানো আছে, হ্যাঁ সে একটু ডায়লগ ছিল, 3 দিনের মধ্যে ওই ডায়েরি আমার চাই, না হলে বলে বেরিয়ে চলে যাবে, এই ছিল এর মধ্যে ব্যাপারটা, তার আগে অনেক কথাটাতে ছিল। এবার ওই যে এক্সিট, সেই সময় আমি বাঁ হাতে রিভলভারটা বার করে এটা নিমাইদাকে বলিনি যে আমি কি করব, বাড়িতে খুব প্র্যাকটিস করেছি, এটা নিমাইদাকে বললে না ওটা করতে হবে না, হাত ফসকে গেলে ঝামেলা হয়ে যাবে, সে বলবে টলবে, কিন্তু বাড়িতে দারুণ প্র্যাকটিস করেছি রিভলভারটা, 3 দিনের মধ্যে ওই ডায়েরি আমার চাই, নইলে নইলে বলে আমি রিভলভারটা উপরে ছুঁড়ে দেবো।
1: আচ্ছা,
0: ছুঁড়ে দিয়ে ঘপ করে ধরে বেরিয়ে চলে যাবো, এটা বাড়িতে প্র্যাকটিস করেছি খুব, কারণ একটু যদি বসে বসে হয় পড়ে যাবে নিচে, আর ফাঁকা হাত দিয়ে কেলেঙ্কারি হবে, হাসাহাসি হবে, তো ওইটা খুব প্র্যাকটিস করেছি, করে একদম ওপর দিকে ছুঁড়ে দেবো ঠিক একটা ফোর্সে, তারপরে 1, 2, 3, 4 ফাট করে ধরবো, এরকম হয়েছে, গুনে গুনে অঙ্কের মতো করে করেছি আর কি। তো যাই হোক, এইবার ওই শোয়ের দিন আমি ওইটা করে বেরিয়ে চলে গেছি, যাই আর খুব ক্লাপিং হচ্ছে, হই হই হাততালি হচ্ছে, তখন নিমাইদা এই তুই এটা করবি কই, আমাকে বলিসনি তো,

0: আমি আমাকে এটা বললে তো তুমি আমাকে অ্যালাউ করতে না, সেই জন্য আমি এটা করিনি, আমি প্র্যাকটিস করে প্র্যাকটিস করে বলে দারুণ করেছি, এটা আদর করলো আমাকে, দারুণ করেছিস বেটা তুই, বাহ, ওনারও আনন্দ লাগছে, কারণ ওনার ছাত্ররা সব ক্ল্যাপিং কুড়োচ্ছে, হাততালি কুড়োচ্ছে, ওনারও আনন্দ হয়েছে। তো সেই সব এই হচ্ছে নস্টালজিক। তো পশুদাও খুব খুশি।
1: নস্টালজিক বলতে আপনার ওই সিনেমাওয়ালার কথা মনে পড়ে, মানে ওইটা একটা অন্যরকম নস্টালজিক, মানে চলে যাওয়াটা, মানে সেই যে সময়টা ফিরে আসা, মানে সত্যি একটা, মানে পুরো সিনেমাটাই তো ওই বিষয়টা নিয়ে। সেই সময় যে সিনেমাগুলো হতো তখন তো সেই দুপুরবেলা সব মেয়েরা দল বেঁধে সিনেমা দেখতে যেত, জামাই ষষ্ঠী মানেই মেয়েরা সিনেমা দেখতে চলে গেল, আবার রাত্রিরে সব ছেলেরা সিনেমা দেখতে যেত, এই সময়ের গল্প কিছু না,
0: জামাই ষষ্ঠী মানে থিয়েটারও, বাবা, সে জামাই ষষ্ঠী সে লগ্ন থেকে সব লোকজন আসতো, গরমকাল, গায়ে ঘামাচি ভর্তি, হাতে লিচুর প্যাকেট, তারপরে কাঁঠালের থলে এই নিয়ে আসছে, আর প্রচন্ড মানে ওই দামি শাড়ি পরেছে, সেগুলো আমার জীবনে নস্টালজিক নয়, দৃশ্য দেখে হাসতাম আমরা, একটা লাল পেড়ে শাড়ি আছে, সেগুলো সিল্কের, তো মানে গরমের মধ্যে পরে দরদর করে ঘামছে আর ঘামাচি চুল করছে, তারই মধ্যে কারোর হয়তো নাকের ভেতরে ফোঁড়া হয়েছে গরমকালে গ্রামের দিকে হয়তো, তার বাচ্চা ছেলের হাত ধরা আছে, হাজব্যান্ড হাতটা ধরেছে, হাতটা ধরে নিয়ে আসে, তার আবার এখান থেকে পোঁটা গড়াচ্ছে, সেইগুলো বাঁধ দিয়ে বার করে ফ্যাত করে ফেলে দিচ্ছে, ফোঁত কর ফোঁত কর বলে নিজের ধুতি দিয়ে পুঁছে দিচ্ছে, সে আমরা দেখে খুব উল্লাস ভোগ করতাম, জামাই ষষ্ঠীর মূল দৃশ্য আমরা ওইগুলো খুব এনজয় করতাম। বাড়িতে খুব একটা হতো না, আমাদের জামাইয়ের ব্যাপার ছিল না, কিন্তু জামাই ষষ্ঠী এরা আসতো, পাড়া প্রতিবেশীদের দেখতাম, তাদের বাড়িতে আসতে, তাদের দল বেঁধে শালি শালা বন্ধু বান্ধব সব মিলিয়ে সব থিয়েটার দেখতে যেত, থিয়েটারে সেই সময় খুব ভিড় হতো আমাদের, যে মানে উত্তর কলকাতার যে থিয়েটার হলগুলো, হ্যাঁ, মজা ছিল, বেশ বেশ মজা,
1: মানে বৃহস্পতিবার শনিবার আর রোববার দিন দুটো,
0: হ্যাঁ, এবং শুধু তাই না, কৈশোর উত্তীর্ণ যৌবনে পদক্ষেপ, সেই সময় তো আড্ডা শুরু হলো, মানে রকে বসে আড্ডাটা তখন পারমিটেড হলো, এছাড়া অন্য সময় রকে বসে গল্প টল্প করতাম, কিন্তু আড্ডাতে তখন আমরা যে এটা মনে আছে আমরা ছোট্টুদার বাড়ির চাতালে বসে আড্ডা মারছি, আর সন্ধেবেলায় ওই কর্পোরেশন থেকে বাতিটা জ্বালিয়ে দিয়ে চলে গেল, ওই যে মেন্টাল ছিল যেটা, ওইটা জ্বালিয়ে দিয়ে চলে গেল, এবার আমাদের বাড়ি যেতে হবে, এসব হতো, খুব মজা লাগতো। তারপরে পঞ্চায়ন বাবুর বাড়ির চাতালে বসে যেমন আড্ডা মারছি, আস্তে করে সদর দরজা টুক করে খুলে খানিক এক বালতি জল চাতালে ঢেলে দিয়ে চলে গেল, ব্যাস, এইসব ছিল, খুব মজা হতো।
1: আচ্ছা, ওই বাগবাজার, বাগবাজারের একটা গল্প আপনি আমাকে একদিন বলছিলেন যে বাগবাজারের,
0: হ্যাঁ, বাগবাজারের গল্প বলছিলাম বটে, কিন্তু ওইটা না আমার অনেক আগে পড়েছি, তো নাম টাম ভুলে গেছি, একজন বিদেশি, তার জাহাজের কারখানা ছিল যে ওই পত্তন করেছিল বাগবাজারে, ওখানে ওখানে প্রথমে যেটা হয়েছিল সেটা হয়েছে যে ওটা গোলা বারুদের একটা কারখানার মতো বা গোডাউনের মতো হয়েছিল ওই জায়গাটায়, তারপরে সেটা নষ্ট হয়ে গেল, তারপরে যিনি এসেছিলেন তার জাহাজের ব্যবসা ছিল, যতটুকু মনে আছে সেভাবে বলছি, নামটাম বলতে পারবো না, তার সঙ্গে আবার হেস্টিংস এর মেয়ের বোধ হয় কি সব সব সম্পর্ক হয়েছিল, পরে বিয়ে থাকা হয়েছিল, মানে একটা বেশ ভালো গল্প আর কি। তারপরে ওখানে একটা বাগান হলো, সে ফুলের বাগান নাকি ফলের বাগান, একটা বাগান হয়েছিল, যার জন্যে ওই বাগবাজার নাম আর কি, ওটা বাঘ নয় কিন্তু,
1: মানে বাগিচা,
0: হ্যাঁ বাগিচা, এরকম আছে, মানে আছে বইপত্র আছে, তো আমি এখন আর পড়তে পারি না, তো দেখতে পারি না, নিজে এইটার উপরে আমার কৌতূহল কম, কি ছিল আর কি হলো, যা হয়েছে সেটি তো উপভোগ করছি
1: একদম,
0: এই জন্যে কি ছিল দেখি তো কি ছিল, সকলে আমার কথা বই আমি বলছি, সকলের যে এটা হওয়া উচিত সে কথা বলছি।
1: ওই নবীন ময়রার রসগোল্লা,
0: নবীন ময়রার রসগোল্লা, নবীনচন্দ্র দাস,
1: নবীনচন্দ্র দাস,
0: ওটা তো আছে, তো সেন্ট্রাল ইউনিয়নের উপরে আছে, পুরনো দোকান,
1: পুরনো
0: রসগোল্লা, ওটা বোধহয় এখন দোকানটা বিক্রি করে দিয়ে এখন অন্য একজন কিনে নিয়েছে ওটা।
1: আচ্ছা, আর একটা সেই আপনি বলছিলেন ওই জোপ চার্নকের বিষয়টা,
0: জোপ চার্নকে জানো, আমি ওই ওদের বাড়িতে আমি গিয়েছিলাম, ওদের এই প্রজন্মটা যে কত প্রজন্ম আমি জানি না,
1: আচ্ছা,
0: ওরা খুব ভালোবাসে আমাকে, নিমন্ত্রণ করেছিল, আমি গিয়েছিলাম, ওই রকম অনেক জায়গায় গেছি, তো কোনটা কার ঘাড়ে চাপিয়ে দেবো সেই ভয় আমি আর জায়গাটা বলতে পারছি না, ওদের বিরাট এলাকা ছিল, সেগুলো শরীরদের মধ্যে ভাগটাগ হয়ে গিয়ে সব আলাদা আলাদা আলাদা হয়ে গেছে, আমি একটা অংশে গিয়েছিলাম, তাদের আর একটা আছে, পুজো মণ্ডপ আছে, সেখানে পুজো আছে, হয় প্রচুর পায়রা, সেখানে পর্যটক করে সব ইয়ে করে দিয়ে সেখানে বসতে দিয়েছিল, এবং মেজো ভাই, ছোট ভাই, খুড়তুতো ভাই, এই মাস্তুতো ভাই সব, তাদের বউ টু তারা গান করে, কবিতা লেখে, ওখানে গান শুনলাম, তারপর তাদের মধ্যে মা বা শাশুড়ি কেউ, তারা মালপো করে দিয়েছিলাম, আমি খেয়েছিলাম।

0: খেলতো ওখানে পুরনো প্রজন্ম। তারপরে আরও অনেক কিছু দেখলাম, খুব আনন্দ পেয়েছিলাম, খুব আনন্দ পেয়েছিলাম। তো মাঝে মাঝে ফোন করে, তো একবার আমি বাইরে গেছি হলদিয়া টলদিয়া ওইদিকে কোথায় শুটিংয়ে, তখন একটা ইয়ে পেলাম, ফোন করলো যে আমি অমুক বলছি, আমি হ্যাঁ কেমন আছো, আজকে এই কী একটা জন্মদিন সেই জন্য আপনাকে ফোন করলাম, সে গাছটা কত বড় হয়েছে, গাছটা অনেক বড় হয়ে গেছে। তখন আমি চোখ বন্ধ করে দেখলাম যে গাছটা কত বড় হয়ে গেছে, নিজের কল্পনায় তাকে সাজতে করলো। এই যে নস্টালজিক ব্যাপার তো এইগুলো।
1: আরে আর একটা হচ্ছে যে ওই যে আমাদের একটা সময় যে দুর্গাপুজোগুলো হতো, মানে এখন তো দুর্গাপুজোর ধরন ধারণ অনেক পাল্টে গেছে,
0: এখন তার সঙ্গে কিছু তুলনা করো না। না দুর্গাপুজো কি জানো তো, দুর্গাপুজো বলতে গেলে কি হবে, আমি দুর্গাপুজো সেইভাবে এনজয় করতে পারিনি, মানে শৈশবে কৈশোরে বলছি আমি, শৈশবে বাদ দাও, শৈশবের অংশটা তো দেশে কেটেছে, সেখানে আমার দাদামশাইয়ের বাড়িতে পুজো হতো, সেখানে কয়েকবার গেছি আমি, সেখানে যখন ও ফ্রেম তৈরি করা আছে ওনার দিয়ে, যে পুজো মণ্ডপ আছে না সেই মণ্ডপে ফ্রেম করা আছে, ভৈরব নদীতে বিসর্জন হতো সেখান থেকে তুলে আনা হতো পরে, তো তারপরে কিছুদিন বাদে আবার নতুন ফ্রেম তৈরি হতো, খড় বাঁধা হতো সেটা আমরা দেখেছি, একবার দুবার খড় বাঁধার পর এক মেটে দু মেটে হতো, তারপরে ফাইনাল মাটি, তারপরে রং, এগুলো দেখেছি আমি দাদাবাসের বাড়িতে। আর যখন এই ঢাকা কাটি পড়তো সেই সময় নাম দেওয়া হতো দরিদ্র নারায়ণের সেবা, গ্রামের তিন চার গ্রামের সব বাচ্চারা আসতো, তারা ওই রকম বসতো কলাপাতে, তাদের মানে দরিদ্র নারায়ণের সেবা হতো, বাচ্চাদের খাওয়ানো হতো, সেই পাতে আমিও বসেছি, তো সেই সবগুলো দেখেছি। তার আর ভৈরব নদীতে বিসর্জন দেখেছি,
1: আচ্ছা
0: ভৈরব নদীর পাড়ে, মানে আমার বাবার বাড়িটা ছিল একদম ভৈরব নদীর পাড়ে, পাড়ে মানে একটুখানি নেমে যেতে হয়, তো সেই বিসর্জন দেখেছি আমি, দুটো নৌ দূর থেকে নৌকো আসছে, দুটো নৌকো একসঙ্গে লাগানো, তার মধ্যে দুটো প্রতিমা লাগানো, একদম মাছ মধ্যে দূর থেকে ঢাকের আওয়াজ, মানে কাঠিটা পড়লো অনেক বাদে শব্দটা কানে এলো, মানে পরে তো বুঝতে পেরেছি কেন এগুলো হয়, শব্দ ইয়েটা কম আছে, তো সেই সব এনজয় করেছি।
1: তখন তো সব ওই একচালার ঠাকুরই
0: বোধ হয়। হ্যাঁ চালচিত্র,
1: একচালচিত্র।
0: পরবর্তীকালে যখন কলকাতায় চলে এলাম তখন সেই অবস্থাটাকে জানো তো, এটা যেহেতু ওটা আর্থিক দুর্গতির মানে অবস্থা, ওটা আমি এখন ব্যাখ্যা করতে চাইছি না, আহ শব্দটা আমার কানে লাগে। সেই সময় পুজোয় সাজগোজ করে পুজো দেখা সেটা হয়নি বহুদিন, বহুদিন হয়নি, এবং তার জন্যে ছাত্র জীবন থেকেই, প্রায় কলেজ জীবনের আগে থেকেই বা কলেজ জীবন থেকেই আমার একটা সারা জীবনের মতো সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, বাজিতেছি উৎসবের মাসে কানে তাই পুষেছি আসি, আছে না আনন্দময়ীর আগমনে আনন্দ গিয়েছে দেশে, তো সেই ওইটা আমার পড়া হয়ে গেছে। আর ঠিক ওই দৃশ্যটাই আমার বাড়ির সামনে দেখছি আমি, মণ্ডপের বাইরে একটা বাঁশ আছে তার উপর থেকে কাপড় চড়ানো, ওই বাঁশটা ধরে দাঁড়িয়ে আছে সে ছেঁড়া ফ্রকটা পরে, তার সে বাস করে কিন্তু আমি এখন যেখানে আছি সেখানে, তার আগে ওখানে একটা বস্তির মধ্যে ছিল মহাবস্তি, সেইখানে সে খেলাধুলো করতে করতে, মানে সেইখানকার বাসিন্দা বুঝতে জানি আমি, সে তারা সে তার ছোটো বোনকে নিয়ে দাঁড়িয়ে, বাহি নাকি বোন, তাকে নিয়ে ওই বাসটার কাছে এসে দাঁড়িয়েছে, দৃশ্য মনে আছে আমার, একটা পায়া আর একটা পায়ের হাঁটির উপরে ঠেকানো, এক পা দিয়ে দাঁড়িয়ে আছে, হাঁ করে তাকিয়ে আছে, ঢাক বাজছে ঢোল বাজছে, ওই দৃশ্য আমাকে ওই বয়সে এমনভাবে বিচলিত করেছিল যে সেটা আমি এখনো আমার ওই তখন থেকে ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত আমি কখনো পুজোর সময় নতুন জামাকাপড় পরি না।
1: ও আচ্ছা,
0: কখনোই,
1: এটাও তো একটা নস্টালজিয়া।
0: হ্যাঁ আসে কত নতুন জামাকাপড়, যখন আমার একটু অন্য অবস্থার পরিবর্তন হলো একটু স্বাচ্ছন্দ্য হলো, তখন তো আমি পেতাম, এখনো পাই, বাড়ি থেকেও দেয়, অন্য জায়গা থেকেও দেয়, পুরস্কার হিসেবে দেয়, কিন্তু বেশিরভাগ যারা পরিচিত, এটা বললে খারাপ লাগে তো, শুনতে খারাপ লাগে বলে বলতে ইচ্ছে করে না, বেশিরভাগ আমি দিয়ে দিই, কিন্তু ওই দু একটা থাকে সেগুলো, কিন্তু পুজোর মধ্যে আমি কখন।
1: আচ্ছা আমি এই দুঃখের কথা বাদ দিয়ে একটা অন্য কথা বলি, হ্যাঁ এই যে এতদিন ধরে আপনি মানে কাজ করছেন, আনন্দ করে কাজ করছেন, এইটা আমাদের সকলকে জানাতে হবে, আমাদের আকাশবাণী মৈত্রীর সমস্ত বন্ধুদের, এই যে আনন্দ করে থাকাটা, এইটার সংজ্ঞা, এইটার ডেফিনেশন কিন্তু আমাদের ভীষণভাবে দরকার, মানে আমাদের সকলের জন্য দরকার, আমাদের প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম, যে পরাণ বন্দ্যোপাধ্যায় তো একটা মিথ, তো এই যে আপনি আনন্দ করে আছেন, আনন্দ করে

0: রয়েছেন, এই যে আনন্দে রেখেছেন সকলকে, এইটা নিয়ে আপনি যদি আমাদের একটু সকলকে বলেন।
1: এখন ব্যাপার থেকে জানো তো, যদি সবাই যার এই প্রশ্নের পরে সবাই যদি ভাবে যে কোনটায় কষ্ট বেশি, আনন্দ করে থাকতে কষ্ট বেশি না দুঃখ নিয়ে থাকতে কষ্ট বেশি, এই হিসেবটা যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু নিজেই ঠিক করে নেবে, হিসেব করে নেবে যে আমি কোনটায় থাকব। বিষাদের মধ্যে একটা নেশা আছে, যে নেশা অনিচ্ছাকৃত নেশা, যে নেশাটা করতে ভালো লাগে না কিন্তু কোথায় যেন একটা ঘোর আছে, দুঃখের মধ্যে একটা ঘোর আছে, সেই ঘোরের নেশাটা বা ওই লোভটা যদি সামলাতে পারো, মজা আমার জীবনের যে স্প্যানটা সেটা যদি আমি ভাবি যে তার একটা নির্ধারিত সময় আছে, তারপরে আমি পৃথিবী ছেড়ে চলে যাবো, এবার কোনো ব্যাপার না, আমার কন্ট্যাক্ট আছে আমার সঙ্গে, তার জন্য বলে মাকেই হবে, এটা করার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। জন্মেছি তারপরে একটা যেই জন্মালাম সময় নির্ধারিত হয়ে গেল, তাহলে আমি যতদিন বাঁচবো ততদিন আমি ওটা ভাবলেও হবে না ভাবলেও হবে যে জিনিস, তাকে নিয়ে আমি শুধু শুধু সময় ব্যয় উৎসাহ ব্যয় কেন করবো? আমি সুতরাং আমি হাসবো
0: একদম,
1: হ্যাঁ মজা করব, মানুষকে ভালোবাসবো। আরেকটা কি, এই যে কিছু আছে না, যেমন হিংসা, লোভ, মিথ্যাচার, এগুলো তো পৃথিবীতে এমনি এমনি আসেনি, কিন্তু আমরা ঠিক করে নিয়েছি মিথ্যা বলা পাপ, লোভ ক্ষতি করে দেবে, লোভে পাপ, পাপে মৃত্যু, হিংসা ওরে বাবা নরকের স্থান হবে না, বলে না লোকে?
0: একদম একদম।
1: তো এগুলো তো পৃথিবীতে এমনি এমনি আসেনি, আমরা করে নিয়েছি, যাতে আমার ওপরে আমি যে লোককে ঠকিয়ে বা একটু কায়দা কানুন করে যে একটু বৈভব সৃষ্টি করেছি, পাছে অন্য লোকের হিংসা হয় সেগুলো যদি কেড়ে কুড়ে নেয়, সেই জন্য আমি পণ্ডিতদের দিয়ে এগুলো লিখেছি যে পড়ে ওরা দেখবে আমার দিকে হাত না বাড়ায়।
0: হ্যাঁ হ্যাঁ,
1: মিথ্যা বলার দরকার আছে তো? মিথ্যা কি এমনি এমনি পৃথিবীতে এসেছে নাকি? এটা অন্য জ্ঞান অবশ্যই, এ কথা আমি বলতে চাইছি না, যেখানে মিথ্যা বলা উচিত সেখানে মিথ্যা না বলা পাপ, একটা মিথ্যা যদি দশটা প্রাণ রক্ষা করে দেয় সেখানে মিথ্যার প্রয়োজন আছে, কিন্তু আমরা মিথ্যাকে অন্যভাবে, মিথ্যা কখনো সত্য, সদা সত্য কথা বলিবে, আমার বাবাও পড়েছে তার বাবাও পড়েছে,
0: একদম
1: সদা সত্য কথা বলিবে, কথা আছে মিথ্যা কথা বলিও না, তাহলে এগুলো যারা মিথ্যে দিয়ে যাদের জীবন নির্ধারিত হবে তারা এগুলো তাদের সাহায্য করার জন্য প্রচুর লোক ছিল তাদের দিয়ে করিয়েছে, এটা অন্য প্রসঙ্গ, আমি সে কথা বলছি না, কিন্তু একটা মানুষ যদি ভাবে যে আমি মানুষকে ভালোবাসবো, ভালোবাসার কোনো বিকল্প নেই, আমি হাসবো, আমি দুঃখ তো আছেই, আমি সহ্য করব, আমার এটা যদি এই হয়, এটা যদি এই হয় তাহলে তার রেজাল্ট তো এইটাই হবে, তার জন্য আমার কান্নাকাটি করার তো কোনো দরকার নেই। আর একটা কি, নিজের ব্যথা, দুঃখ, হতাশা এগুলো কখনোই শেয়ার করবে না, কারোর কাছে বলবে না, আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ আস্ক ফর, যতক্ষণ না মানুষ জানতে চাইছে কাছের মানুষ ততক্ষণ পর্যন্ত নিজের ব্যথা বেদনার কথা কারোর কাছে বলবে না।
0: ওই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, সত্যটাই আমাদের মেনে নিতে হবে। আপনারা আকাশবাণী মৈত্রীতে অত্যন্ত আকর্ষণীয় একটি অনুষ্ঠান, আপনারা বুঝতেই পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান নস্টালজিয়া, যে নস্টালজিয়াতে আমাদের আজকের অতিথি পরাণ বন্দ্যোপাধ্যায়, অনেক অনেক গল্প পরাণদার কাছ থেকে আমরা শুনতে চাই, তার নাটকের গল্প, তার সিনেমার গল্প, তার আকাশবাণীর সঙ্গে তার এই যোগাযোগের গল্প, কিন্তু আজকে আমরা একেবারেই একটা অন্য বিষয় নিয়ে গল্প করলাম বেশ খানিকটা সময় ধরে, এই নস্টালজিয়া। তো নস্টালজিয়ার গল্প বলতে বলতে পরাণদা, আপনি আছেন আর একটা গান হবে না, এটা হতেই পারে না, মানে আপনার সঙ্গে কোথাও একটা মিলেমিশে এটা কিন্তু রয়েই যায়।
1: আমি তো সঙ্গীত শিল্পী নই, আমি আত্মরক্ষার্থে গান গাই, কিন্তু এ ধারণা আমার আছে, এ বিশ্বাসও আমার আছে, গান গাইলে আমার হতো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ বাবার ভালো কণ্ঠ ছিল, আমার ছেলেও গান গায়, মেয়েও গান গায়, কোনো ব্যাপার নেই, কিন্তু আমি ওই নাটকে যতটুকু পারি করি, আমি ভেবে দেখলাম যে যে কোনো একটা জিনিস সিনসিয়ারলি করা উচিত, সেই জন্যে অভিনয়টাই বেছে নিয়েছিলাম, কিন্তু যেহেতু গান ছাড়া আমি বাঁচতে পারবো না, সেই তো আমার নাটকের মধ্যে আমি গান রাখি, কিন্তু এখন মানে মানে সাউন্ড বক্স তো অন্যরকম উল্টে গেছে খানিকটা, কোলে মার্কেট দেখেছো, শেয়ালদার কোলে মার্কেট, হ্যাঁ বর্ষাকালে দেখেছো, হ্যাঁ তাহলে তো মিলিয়ে নিতে পারবে, আমার গলাটা বর্ষাকালে কোলে মার্কেটের মতো হয়ে গেছে, বুঝতে পারছি তো, সেই জন্য কি হবে আমি জানি না, তোমাদের অনুরোধ রক্ষা করার চেষ্টা করছি,
0: মানে সেটা যদি হাওয়ায় ছুটি পড়ে যায় আরো,
1: ওরে বাবা তাহলে দেখতে হবে না, তার মিষ্টি কুজনে তবু জলে হিয়া, মিছে অভিমান ওঠে মনে জুথলিয়া, তার মিষ্টি কুজনে তবু জলে হিয়া, মিছে অভিমান ওঠে মনে জুথলিয়া, আজ সবাই কেহ না কেহ মরমিয়া, হায় একলা আমার শুধু নাই প্রিয়া, দুষ্ট পাপিয়া বলে।

0: पिया पिया हाय की जे करिए मनोनिया सेज प्रणय हुता से जठे उथलिया दुष्ट पपिया बोले पिया पिया पिया पिया हाय की जे करिए मनोनिया सेज प्रणय हुता से जठे उथलिया।
1: এই যে আপনার গানটা শুনছি, আপনার তো কত গান, আপনার তো আমি টপ্পা খুব ভালো গাইতেন।
0: না, এটা একটা প্রচার আছে, এমন অনেক মিথ্যা আছে যেগুলো ভাঙতে ইচ্ছে করে না, যদি সত্যটা প্রকাশিত হয়ে যায়। সেই জন্য ওই মিথ্যাটার মধ্যে অনেক আনন্দ পাই আমি, আমি টপ্পা জানি না।
1: কিন্তু আপনার অনেক অনেক মানে আপনার তো কত রকম গান গেয়েছেন।
0: কথার কথা বলছি, আমি একটু কর্তার ভক্ত আর কি। উনি যে গানগুলো গাইতেন সেগুলো নিত্য নতুন সুর আরোপ করতেন, আর লোকাঙ্গে সুরে ভরা হচ্ছে তার ঝোলা, যেগুলো হিন্দিতেও দেখেছে তারা কত বাংলা থেকে নিয়ে নিয়ে করেছে। তারপরে ধরো গানের মধ্যে অব্যয় প্রয়োগ, যেটা অন্য কোনো গানে তুমি পাবে না। ওই যে
2: আমি সইতে পারি না বলা, মন নিয়ে চেনে মেনে সইব না, সইতে পারি

0: Таке так, о, що йте паді, навола, моніє чине мене, шой вона, що йте паді.
1: Ага, коттар гане.
0: Коттар гане.
1: আর আমরা আকাশবাণী মৈত্রীতে আমাদের এই যে অনুষ্ঠান শুরু হয়েছে নস্টালজিয়া, নস্টালজিয়াতে আমাদের আজকের অতিথি শ্রদ্ধেয় শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়, আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, আমাদের ইমেল করবেন, আমাদের ইমেল আইডিটি জানিয়ে দিই maitribondhu23@gmail.com, আর ফেসবুক আইডিটি তো আপনারা জানেনই আকাশবাণী মৈত্রী। তো এইটা আমাদের যোগাযোগের মাধ্যম, আপনারা একেবারে যোগাযোগ করে আমাদের জানাতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানেই আজকের অতিথি শ্রদ্ধেয় শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়। পরাণদা, মানেই তো প্রচুর গল্প আপনারা শুনলেন দুটি পর্ব জুড়ে, দুটি পর্ব জুড়েই বললেন নানা রকম গল্প। আজকে আপনি আমাদের এই আকাশবাণী মৈত্রীতে এসেছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত।
0: আমিও খুব খুশি, আমিও কম আনন্দিত নয়। ভালো থেকো সবাই, সুখে থেকো সবাই, নমস্কার।
2: শুনলেন নস্টালজিয়া অনুষ্ঠান, আজকের অতিথি অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, তাঁর সঙ্গে কথা বললেন সুদীপ্ত মিত্র। আজ ছিল দ্বিতীয় পর্ব তথা শেষ পর্ব, প্রযোজনা দুর্বা দে, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী।

0: কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রবণীতে রয়েছে একটি কথিকা এবং স্বরচিত কবিতা পাঠ। আজ বিশিষ্ট সাহিত্যিক মনোজ বসুর 125 বছর পূর্তি। শ্রবণীতে শুনুন মনোজ বসুকে নিয়ে একটি কথিকা, স্মরণে বরণে মনোজ বসু। বলছেন সুভাষিস চক্রবর্তী।
2: জনাপাচেক বৃদ্ধ চোর বসে আছে, তাদের সঙ্গে গল্প করছেন একজন লেখক। ভাব জমাতে অবশ্য সময় লেগেছে। প্রাক্তন চোরেরা হঠাৎ করে এমন একজন শিক্ষিত বাবুকে বিশ্বাস করবে কেন? কি মতলব কে জানে। যখন তারা বুঝল বাবুটি আর 5 জন শিক্ষিত শহুরে লোকেদের মতো নয়, মানুষটির মধ্যে আছে অসীম আন্তরিকতা, সহৃদয় মনুষ্যত্ব, তখন এই বৃদ্ধ চোরেরাই খুলে দিয়েছিল অভিজ্ঞতার অর্গল। শুনে রোমাঞ্চ লাগে, ঘৃণ্য চৌর্যকর্মের মধ্যেও আশ্চর্য মানবিকতা বিস্মিত করেছে আমাকে। লিখেছেন নিশি কুটুম্ব উপন্যাসের লেখক মনোজ বসু। তার কাছেই সেই বৃদ্ধ চোরেরা এই কালজয়ী সাহিত্যকর্মের রসদ উজাড় করে দিয়েছে দিনের পর দিন। তাদের কথা নিবিড় কৃতজ্ঞতার সঙ্গে বলেছেন মনোজ বসু নিশি কুটুম্বর সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপ্তির পর 1967 মার্চ মাসে। সেই ভাষণে চোর সমাজ বিষয়ে তার উপলব্ধির নির্যাস এই রকম। তাদের চলাচল নিশিরাত্রে, তাদের অলিখিত আইন আছে, সেগুলি তারা অক্ষরে অক্ষরে মেনে চলে। সুনিপুণ কর্মবিভাগ ও নিয়ম শৃঙ্খলা, কাঞ্চন লিপসু তারা, কিন্তু কামিনীতে অনীহা। বাস্তবে চোরেদের মতন সাধু অতিশয় বিরল। নানাভাবে নানা দিক দিয়ে একটি মর্মান্তিক প্রশ্নের উত্তর খুঁজে গেছেন মনোজ বসু। শহীদের নগদ রক্তমূল্যে অর্জিত স্বাধীনতা কেন সাম্প্রদায়িকতার বিষাক্ত ছোবলে মৃতপ্রায় হয়ে উঠল? নিরীহ গৃহস্থ মানুষ হঠাৎ দেখে দয়া দরদ ভরা চিরকালের প্রতিবেশীদের আর চেনা যায় না। দাঙ্গা আর দেশভাগের কারণে কত পরিবার বিনা অপরাধে উৎসন্ন হয়ে গেল। মনোজ বসুর কাছে এই হিংস্রতা, এই অমানবিকতা প্রতিভাত হয়েছে মানুষের ইতিহাসে এক অনপনীয় কলঙ্ক হিসেবে। তার রক্তের বদলে রক্ত, মানুষ নামক জন্তু, মৃত্যুর চোখে আগুন, পথকে রুখবে উপন্যাসগুলি সেই কলঙ্কের দলিল। একটি উপন্যাসে নরেশ ডাক্তারের সংলাপে শোনা যায় যেন লেখকেরই আরতি। গলায় গলায় ভাব যাদের সবসময়, হঠাৎ তারা যেন কিরকম হয়ে গেল। পূর্বের সদ্ভাব, চেনাশোনা, ভালোবাসাবাসির শেষ হল যেন অকস্মাৎ। মনোজ দেশভাগকে মন থেকে মানতে পারেননি, একাধিক রচনায় প্রত্যাশার বীজ ছড়িয়েছেন আশাবাদের জল সিঞ্চনে। ইতিহাস

এর অন্দরে খোঁজ জারি রেখেছেন মিলনের আশার ডানায় উড়াল দিতে দিতে। তার কাছের মানুষ দীপকচন্দ্র স্পষ্ট সাক্ষ্য দিয়েছেন, দুই বঙ্গের মানুষের মধ্যে আছে যে চিরমধুর আত্মীয়তা। লেখক চিরকাল তার গল্প উপন্যাসে সেই প্রীতির ক্ষেত্র চিহ্নিত করে এসেছেন। কোথায় পেলেন এমন উদার কলুষমুক্ত মানুষের প্রতি অকৃত্রিম দরদ ভরা মনখানি? এর সূত্রটি গাঁথা আছে বালকবেলার যাপনে, পরিবারের মননশীল আবহ আর গ্রামের নির্বিবাদ অসাম্প্রদায়িক পরিবেশ মনোজকে শিখিয়েছিল মানুষ রতনের নানা পরতে আছে শুধু প্রেম আর বিশ্বাস, ধর্ম বা সম্প্রদায় সেখানে গৌণ নিরীহ একটি পরিচয় মাত্র। কিশোরকালের কাঁচা বয়সে লেখা কবিতাসমূহে গ্রামের সেই উদার পরিচয় বিধৃত আছে। বহু যুগের এপার থেকে আজ যদি সেই বঙ্গ প্রকৃতি ও মানুষের লীলাভূমির দিকে ফিরে তাকাই, মনে হবে কোন এক অলৌকিক দেশের কাহিনী শুনতে বসেছি আমরা। পাড়াগাঁয়ের ছেলে আমি, বাড়ির সামনে বিল, এই বিল ও বিলের প্রান্তবর্তী মানুষগুলো তাদের দুঃখ সুখ আশা উল্লাস নিয়ে আমার মন জুড়ে রয়েছে। এই বিলের কোন আড়াল থেকে, ধানবনের ভিতর থেকে হঠাৎ চাষির গলায় গান ভেসে আসে সখী সোনার প্রেম কাহিনী। খানিক তরুণ বয়সে এই প্রকৃতি মনোজ বসুর কবিতায় ছবি আঁকে। ওরা গুণ টানে, হিঞ্চে কলমি পটপট ছিঁড়ে নৌকা চলে, আর ছিঁড়ে যায় মরমের গিট, শব্দ হয় না ছাতিম তলে। তার লেখা গোপন কথা কবিতা প্রকাশিত হয়েছিল একটি পত্রিকায়। কবিতাটি পড়ে পল্লীকবি জসিমউদ্দিন যাকে সামনে পান তার কাছে এই কবির খোঁজ করেন, মনোজ বসু কে বলো দিকি, থাকেন কোথায়, চেনো তাকে? অবশেষে কলকাতায় খুঁজে পেলেন যখন, জড়িয়ে ধরে সে কি উল্লাস! পল্লী বাংলার প্রতি গভীর ভালোবাসা নিয়ে এই দুই প্রতিভাবান লেখক ঝাঁপিয়ে পড়েছিলেন গ্রাম সেবার কাজে। ব্রতচারী সমিতি প্রতিষ্ঠার পূর্বে সদ্য বিলেত ফেরত গুরুসদয় দত্ত 1337 বঙ্গাব্দে প্রতিষ্ঠা করেন পল্লী সম্পদ রক্ষা সমিতি। উদ্যোক্তাদের মধ্যে মনোজ বসু ও জসিমউদ্দিন ছিলেন সমিতির দুই প্রধান বাহু, যুগ্ম সম্পাদক। গ্রাম সংস্কৃতির উদ্ধার, অন্বেষা, সংগ্রহ এবং প্ররক্ষণ ছিল এই সমিতির প্রধান কর্মসূচি। আমরা জানি রায়বেশে এবং ঢালি নৃত্যকে পুনর্জীবিত করার বিষয়ে ব্রতচারী আন্দোলনের ভূমিকা চিরস্মরণীয়। এর প্রাণপুরুষ গুরুসদয় দত্তকে ঢালি নৃত্যের বিষয়ে সম্যক অবহিত করেন মনোজ বসু। গুরুজিকে তিনি নিয়ে যান পূর্ববঙ্গে নিজের জেলায়, সেখানে নৃত্য প্রদর্শনেরও আয়োজন করেন। যশোর জেলার ডোঙাঘাট গ্রামের সন্তান মনোজ ছোট থেকে পরিচিত সেই অঞ্চলের লোকসংস্কৃতির সঙ্গে। ঢালি নৃত্য যশোর ও খুলনার আত্মপরিচয়ের দোতক, তার সূত্র ধরেই ঢালি নৃত্য বিষয়ে এমন উদ্যোগ গ্রহণ। গুরুজির যোগ্য শিষ্য হিসেবে মনোজ বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়েছেন, লোকসংস্কৃতির অন্বেষায় সর্বোচ্চ শ্রম দিতেও কুণ্ঠিত হননি। পল্লী সম্পদ রক্ষা সমিতি থেকেই ব্রতচারী পরিচেষ্টার উদ্ভব। এই কাজে মনোজ বসু ছিলেন গুরুজির দক্ষিণ হস্ত, জানিয়েছেন প্রিয়লাল সেন। তন্নিষ্ঠ যত্নে মনোজ ব্রতচারী সমিতির মুখপত্র বাংলার শক্তি দীর্ঘদিন ধরে সম্পাদনা করেছেন, প্রকাশ করেছেন গুরুসদয় প্রণীত ব্রতচারী সখা বইটিও। পঞ্চব্রতে ব্রতী তিনি অন্তর থেকে বিশ্বাস করতেন, গ্রামকে সবার আগে চেনা দরকার। আমাদের দেশের মানুষ গ্রামে গ্রামে ছড়ানো, তাদের বাদ দিয়ে কোনো কিছুই কল্পনা করা যায় না। তার এই মানসিকতায় লাভবান হয়েছে বাংলা সাহিত্যের ধীমান পাঠক। ব্রতচারী কর্মোপলক্ষে গ্রামীণ প্রকৃতি ও মানুষের সান্নিধ্য, সাহচর্য, ভালোবাসা তার লেখনীর ভাণ্ডারটিকে উপচে ভরে দিয়েছে সাহিত্য অর্চনার উপচারে। 1932 প্রথম গল্পগ্রন্থ বনমর্ম প্রকাশ, পরের বছর নরবাদ, দুটি বইয়ের খাতিরে খ্যাতি তার পিছু নিয়েছিল। উপন্যাসের জগতে পা রেখেছেন অনেক পরে, 1943 ভুলি নাই দিয়ে সেই যাত্রা শুরু। এর কাহিনী ব্রিটিশ শাসকের রোষানল উস্কে দেয়নি শুধু
একই বছরে প্রকাশিত

সম্পর্কিত নাটক নতুন প্রভাতের অভিনয় বন্ধেরও নির্দেশ এসেছিল। তবে এই চোখরাঙানি মনোজ বসুকে ভীত সন্ত্রস্ত করেছে এমন নয়। স্বাধীনতা আকাঙ্ক্ষা তিনি ওই পর্বের আরও কিছু রচনায় দেখিয়েছিলেন। সৈনিক, আগস্ট ১৯৪২-এর মতো উপন্যাস তার মধ্যে অন্যতম। শেষোক্ত উপন্যাসে মনোজ বসুর অনুভূতিময় ভাষার চিহ্ন ফুটে ওঠে এইভাবে, তুমি শেষকালে যদি জেলে পাঠিয়ে দাও, অসম্ভব নয় কিছু, সহোদর ভাইকে ধরিয়ে দিয়ে তোমাদের সরকারি মানুষ প্রমোশন আদায় করে। চন্দ্রা ভাবছে এই আত্মবিরোধ শেষ হবে আর কতদিনে, জীবনকে সহজ করে নেওয়া চলবে যখন ছেলের বাপের কাছে, স্ত্রীর স্বামীর কাছে মনোভাব ঢাকাঢাকি করতে হবে না। মুক্তির স্বপ্নে ব্যাকুল সোনার ছেলেমেয়েদের জেলে পুরে অস্বস্তিতে দিন কাটাতে হবে না জবরদস্ত সরকারের। দেশের মানুষ সরকার গড়বে, সরকারি মানুষ হবে দেশের মানুষের গোলাম। নির্মল ঘোষ, মহিন বাগ এবং অতীত ও বর্তমানের সর্বত্যাগী নরনারীরা আজকের রেডিওয় শোনা ওই বাণী যেন লক্ষ লক্ষ কণ্ঠে মন্ত্রিত করে চলেছেন। যুগের হুজুগে নয়, ব্রিটিশ বিরোধিতার আগুন তার মনে স্থির লয়ে বাল্যকাল থেকেই পুঞ্জীভূত হয়েছে। বাবা রামলাল বসু ছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের গ্রামের প্রথম সারির নেতা। পিতার হাত ধরে বহু সভা সমিতিতে উপস্থিত থেকেছেন বালক মনোজ, বক্তৃতা শুনেছেন। তার ধাক্কায় অবুজ কাঁচা মন সারসত্য বুঝে নিয়েছিল। বহিরাগত ইংরেজের জবর দখলে আমরা পরাধীন। তরুণ বয়সে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কলেজ স্তরের লেখাপড়াও বছরখানেকের জন্য মুলতুবি ছিল। এমনকি লেখক খ্যাতি যখন তুঙ্গে, তখনও বিপ্লবীদের সঙ্গে তার যোগাযোগের কথা গোপন থাকেনি। সেই স্বাধীনতা এল, অথচ ভেঙে গেল বাঙালির যৌথ যাপন। এই ঘটনায় দীর্ঘদিন মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন লেখক। বিপর্যয়ের সেই ইঙ্গিত ও দীর্ঘশ্বাস তার রচনাবলী ধারণ করে আছে। মোট ১৯টি গল্পগ্রন্থ, ৩৫টি উপন্যাস, ৮টি নাটক, ৪টি ভ্রমণ কাহিনী মনোজ বসুর ৮৬ বছরের পার্থিব জীবনের সাহিত্য সঞ্চয়। রুজির দায়ে তাদের বেশ কিছুর ললাট লিখনে বাজারি বিশেষণ জুটবে ঠিকই, তবু স্পষ্ট উচ্চারণে এই কথা বলতে হবে, মানুষের প্রতি তার টান প্রতিটি রচনার প্রথম প্রত্যয়। চরম দারিদ্র ও উঞ্চবৃত্তির মধ্যেও স্রষ্টার মানসিকতাটিকে দুর্মর রাখতে পেরেছিলেন মনোজ। দুই দশক জুড়ে শিক্ষকতা করলেও তার মনে ছিল এই পেশা বিষয়ে একরাশ ক্ষোভ। বিএ পাশ করে মাস্টারি জুটিয়ে নিলাম একটা, ক্লাসে ক্লাসে টোপ ফেলে টিউশনি, বিদ্যাদানের অষ্টপ্রহরী মোচ্ছব চলত, ভাবতে গিয়ে আতকে উঠি এখন। সেই অভিজ্ঞতা নিংড়ে লিখেছেন মানুষ গড়ার কারিগর উপন্যাস। সেখানে প্রধান চরিত্র মহিমকে কেন্দ্রে রেখে গোটা শিক্ষা ব্যবস্থার ধ্বস্ত চেহারাটিকে দেখিয়ে দিতে চেয়েছেন। কাঁধে মানুষ গড়ার দায়িত্ব সঁপে আদর্শের নিগড়ে পা দুখানি বেঁধে রেখে আসলে শিক্ষকদের উপোস করিয়ে মারার বিরুদ্ধে সোচ্চার এই উপন্যাস। শিক্ষক জীবনের স্মৃতিচারণে অন্যত্র আক্ষেপ করে বলেছিলেন, যৌবনের প্রতিটা মধুভরা দিনমানের অপমৃত্যু ঘটেছে কলকাতার একটি স্কুলের চতুর্সীমার মধ্যে। অতঃপর মধ্যবয়সে পৌঁছে একটি প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠা, ব্যবসায় লক্ষ্মীলাভ, অনটনের একঘেয়ে সংকট থেকে মুক্তি পেয়ে শিক্ষক জীবনে চিরকালের মতো দাঁড়ি টানা। বলা বাহুল্য, মনোজ বসু প্রতিষ্ঠিত বেঙ্গল পাবলিশার্স গ্রন্থ প্রকাশনায় উন্নত রুচির সাম্রাজ্য বিস্তার করে পাঠক মননে ছাপ ফেলেছিল। ২৫ জুলাই ১২৫ বছর পূর্ণ হবে তার। স্বাধীনতাকে কেন্দ্রে রেখে মনোজ বসুর অশীতিপর জীবন যেমন স্পষ্ট দুটি পর্বে বিভক্ত, সেই একই নিরিখে পেশা জীবন ও লেখক জীবনটিও দুই পর্বে বিন্যস্ত। দুটি গোলার্ধ আলাদা বৈশিষ্ট্যে কেবল উজ্জ্বল নয়, বলা ভালো তারা পরস্পরের বিপ্রতীপ। ১৯৪৫-এর ৭ জুলাই আকাশবাণীর অনুষ্ঠানে মনোজ বসু জানিয়েছিলেন, প্রবাসী পত্রিকায় তার বাঘ শিরোনামে গল্প প্রকাশের পর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সজনীকান্ত দাস কিভাবে নতুন লেখককে মৌখিক সংবর্ধনায় বরণ করে নিয়েছিলেন।
জসিমউদ্দিনের আলিঙ্গন উচ্ছ্বাস, গুরুসদয় দত্তের নির্ভরতার পাশাপাশি মনে

0: থাকতে হবে ভূদেব চৌধুরীর মূল্যায়ন। ঐক্যের মধ্যে বৈচিত্র্যের উদ্ভাস নিয়েই মনোজ বসুর গদ্যশিল্পের পরিপূর্ণতা। বলতে দ্বিধা নেই, স্বাদেশিকতা ও সাম্যবাদের আদলে যে মনোযোগী সাহিত্য সৃষ্টি করে গিয়েছেন মনোজ বসু, ইদানিংকার বিস্মৃতি পেরিয়ে আবার তার রচনাবলীর কাছে আমাদের নতজানু হতেই হবে।
1: শুনলেন কথিকা স্মরণে বরণে মনোজ বসু, বললেন সুভাষিস চক্রবর্তী। কথিকা থেকে এবারে আপনাদের নিয়ে যাই কবিতা পাঠের আসরে। শুনুন স্বরচিত কবিতা পাঠ অর্পিতা কুণ্ডুর কণ্ঠে।
2: ধ্রুবতারা, আমাদের জীবন আলাদা, আমাদের মাঝখানে সাঁকো, যেদিকেই বয়ে যাই নিরিবিলি রয়ে যাই, দেখি তুমি হাত ধরে থাকো। সজল মেঘের মতো কালো ডানা ভাঙা পাখিদের চোখ, দিনান্তে যত ক্ষয় চেয়ে থাকে নির্ভয়, তবুও উড়াল দেবে রোখ। হেরে গেছে ঝড়ের পাহারা, শরীর খেয়েছে কুড়ে সুখ, বারবার ফিরে আসা দুরূহ জটিল ভাষা অজানিতে বলেছে মরুক। শুকনো পাতারা দাও দাও, মরেই তো গেছে মহিরুহ, দূরের দ্বীপের দিকে ভাসিয়েছি নাওটিকে, পিছু ডেকে প্রত্ন সমূহ কখনো বলেনি আয় ফের, দেখা হবে সাঁঝে নিধু বনে, কেবল জেনেছি ধাঁধা হাত দুটি কেন বাঁধা, বর্ষে বর্ষে ক্ষণে ক্ষণে। স্বপ্ন, শরীর মরেছে কবে, মনও মরে গিয়েছে একদিনে, এইভাবে আদ্যপান্ত খেউড়ে খেউড়ে বেঁচে আছি, গান বলতে কলরব, আখড়ার চুলোচুলি বুঝি, মতের পার্থক্য মত, পথের পার্থক্য কানাগলি, অন্ধকার ল্যাম্পপোস্ট খুঁজে খুঁজে ঢিল ছুঁড়ে মারি, কে প্রেম সর্বার্থ বলে কার ঘন জ্যোৎস্না সম্বল, সরু চোখে দেখেনি চাপা ঠোঁটে ঈর্ষাগুলি চেটে, ভাবি বসে এই সব ভালোবাসাবাসি নিপবন, ব্রহ্মাণ্ডের খোরাক তামাশা চাতুরী ও ভেক, অকথ্য দিনের ভারে হা ক্লান্ত ঘুমের দালান, দেখি তুমি এসে খেতে বসছ মুখ অভিমানে নত, আমিও ততধিক ভার বুকে চেপে রেখে ভাত বাড়ছি, বেদনায় নীল দুটি মুখ খাওয়া শেষে উঠে যাচ্ছে, ভাতের থালায় শুধু ভেসে থাকছে দৃশ্যটুকু তার। দুরাগত এক, তুমি বাদ্য তাল দ্রুত, তুমি তুমি ক্ষত ক্ষতের আশ্চর্য লয়কারী, তোমার ইঙ্গিতে আজ বেজে উঠছে সহস্র চর্যায় রূপ চিন্তা অরণ্যের মাণিক্য সঞ্চয়, তোমারই বুকের কাছে আমার অতীত মণিমালা, আভা বাড়ে আকিঞ্চন লোভ বাড়ে তাও, দূর আলো বাঁকা পথে তোমার বেহারা, হুনহুনা দুলকিতে ছুটে আসছে গুণ ফেরা তীর, তাকে তুমি বুকে নাও, এইভাবে অবদ্ধ থেকো না। দুই, পরিচর্যার আলো দুহাতে মেখেছ ঘন ক্ষীর, আজন্ম সৌকর্যে তোলা দুগ্ধ থেকে ক্রমাগত স্বর, তোমার অক্ষর জ্ঞানে দুষ্প্রাপ্য ক্ষণিক বিরতি আমাকে জড়ায়, বড় আলিঙ্গন করে, দক্ষিণা বাতাস নীল তাতে বিষ ভর্তি জীবাণুর থলি আমাকে আমার থেকে টেনে নিয়ে দূরে ঝোপের আড়ালে বসে, মুক্তাগুলি গলার মালিকা দোলে দোদুল ঝুলনে মৃদু কবেকার ভোর। পূর্বনারী, ভরসা প্রত্যন্ত গ্রামে বিক্রি করে এসেছি নগরে, গ্রামীণের অবলীলা দূরবর্তী সভ্যতায় ফেরে,

নদীতে নদীতে ঘুরে নানা পরিচয়ে রাত্রি দিন, অতিদূর কলরবে পুঁথি তালপত্র বিনিময়ে এক দেশ থেকে চলি দেশান্তরী বিভিন্ন প্রদেশ, অন্য কোনো অক্ষাংশে ঘর অথবা গ্রামের সেই পরিচয় লুপ্ত করে প্রাচ্য থেকে ভূমধ্য সাগরে, নীতি ও সন্তান বুকে কুঠুরির আদিম পোশাক ধারণ করেছি আমি শিকার পর্বের দিন ভুলে। পুরুষ বিবর্ণ রাশি, ভ্রান্ত তার অনুমানে চোখ নিবিষ্ট করিনি, গুহা বারবার নিরীক্ষণ করি, অতীতের কোনো হাড় লোল চর্ম পশুর আঘ্রাণ ক্ষণিক স্মৃতির পাকে দৃশ্য হেতু বিলম্বিত টানে, ঝরকা আমার ডাকে দিনাবসানের বহু আগে মুহুর্মুহু প্রতিবর্ত স্বরে। দ্বিতীয় অংশ। ধূলা অবসরে আজ রোহিণী নক্ষত্রে লিখি নাম, সাধনা সমৃত লিখি বহুবর্ণ রূপধারী পথ, গত শতকের আলো এই পথের কিনারে পড়ে গুহা মানবের যাত্রা জয়ে নির্ধারিত করেছিল, পরম বৃক্ষের ছায়ে একীভূত করেছিল মিথ ও মিথ্যার বেশাতি, সেই ঘন তিমিরের কাল অন্ধধ্বনি আমি শুনি, প্রস্তরে প্রস্তরে জমে ধ্বনি পাললিক হয়ে ওঠে, অটল পর্বতগাত্রে ঘুরি ভব ঘুরে ঝুলি পূর্ণ হয়ে পিষ্টকের ভারে মাটিতে লুটায়, ক্রমে মাটিতে লুটায় যত সন্তানের ক্ষুধা, অগণন সন্তানের স্রোতে আমি মাতৃদত্ত নাম ছিন্ন প্যাপিরাসে লিখে ভিটার দুয়ারে আঁটি, ভিটার অন্দর আমাদের যুথবদ্ধ নামে দপ করে জ্বলে ওঠে। কবিতার নাম দ্বৈত। কবিতা তো কংসের অবাধ্য দোসর, চোখে তার রাজরক্ত রোষ, ক্রমধূম ধূসরিত প্রাণে সে চায় অঙ্গার, ব্যথিতের পুরনো হৃদয়, তার কথা শোনা মাত্র ভাবি এই অনুষ্টুপ নষ্ট, এই ছন্দ দদুল মালিকা, ছিঁড়ি কুটি কুটি করি শ্বেত স্রোত মাটিতে লুটায় সুধা, ক্ষীণ অঙ্গ জালিকা সমেত কিছু কিছু মনোভার নিয়ে নিতে পারে বলে তাকে হায় সেবক ভেবেছ। বিকল্প নামের সিরিজের শেষ কবিতা। আমি খাচ্ছি খাবি খাচ্ছি রোজ, আমি ফেলছি ভেঙে ফেলছি ডানা, দূরের রোদের গায়ে জেগে থাকছে আমার ঠিকানা, কোন মন্ত্র বলে যেন ভূমি উঠছে শূন্যের উপর, আমি জানি আমি বসছি সর্বাঙ্গ সুন্দর, কি উপায়ে মধুভাণ্ড খালি করে বিষ উগরে দিচ্ছি ক্রমে অহর্নিশ, ভ্রমে নুব্জ গ্রন্থভারে পায়ে পায়ে শ্লথ শুক্রকীট, এমন ভাষায় লিখি পাণ্ডুলিপি আসলে মিসফিট যত কারিকুরি, গল্প বলি ছিঁড়ে নি দাঁতে নখে জিভের প্রান্তর, অতি জীর্ণ শব্দে গাঁথি কবিতার ভগ্ন কলেবর। নির্বাপন। আমার এ সৌজন্য ধনু মুড়ি মিচড়ির দানা খায়, আমার এ সৌজন্য ধনু তুড়ি মেরে ছোড়ে হাহাকার, নির্ভুল গতি ও দিক অসামান্য উৎক্ষেপ দেখে তীরের সবল মুখ জীবনের দিকে টেনে আনি, জীবন জোঁকের মতো নুন তার পোড়া মুখ জুড়ে বিবিধ নকশা শেঁকা, বিধিবদ্ধ আরোগ্য সবর ভ্রান্তবত ভিন্ন এক কথিত আখ্যানে তুনির সাজিয়ে ফেরে, কোনোদিন জানকী রাস্তায় জল ফুঁড়ে এনে দেবে অস্ফুটের মুমূর্ষু অধরে, এই জল এই জল জীবনের ঘোরতর জল, পুনরায় পুনর্বার ঘোরে আত্মঘাতী স্বর, ঈষৎ প্রহৃত হলে

0: জলের তরল ধরে হাতে, নিঃশেষ বর্তিকায় জলে ও তুনিরে কেউ ভেদ রাখে কবে, অতঃপর নিভে যায় সবরের বিষাদ শলাকা। লেখার নাম নেই, চারটি অংশ একে একে পড়ছে। কি জানি কিসের রোদ কার দরবারে এসে পড়ে, কার ঘন জ্যোৎস্নায় আবছায়া নাচে হাহাকার, যেদিকে বনের গান এলোমেলো নিরাকার বায়ু, তারও কি তেমন কেউ একেবারে আপনার নেই? দুই, নিয়ে যাও মিঠে পথ কুয়াশার বাঁকে তালসারি, ঝিরি ঝিরি উড়ে আসে গতজন্মের ধুলোবালি, হাতে আছে নেই যাক বিশীর্ণ নদীর যাপন, কুড়িয়ে কুড়িয়ে দেখি নিজেদের দিন চলে যায়। তিন, মুচড়ে মুচড়ে ওঠে শুধু অবলার মতো ভিজি, নিয়ে গেছে ফেলে গেছে আধখাওয়া পেয়ারার বীজ, যেখানে যেখানে পুঁতি জমকালো গাছ হয়ে যায়, শান্ত শীতল ছায়া আসমানি নীল তুলো মেঘ। শেষ অংশ, নেই আলো নেই বলি যেই, কালো আকাশ বিছিয়ে তারা ফোটে। উচ্চারণ, অন্ধ নামে তেলের কুপি জলে, গণ্ড গ্রামে ময়ূর তুলো ধুনো, বোবা মাঝির বৈঠা অনর্গলে শোক বাইছে বাইছে সে আগুনও, ঝরা পালক মরা পালক বনে স্তূপীকৃত প্রমাদ গণে কেকা, পুড়েছে নাম ময়ূর আহরণে বাক ফুটেছে বিন্দু বিন্দু রেখা। বয়ঃসন্ধি, পেখমহীন ময়ূরীর মতো বেড়ে উঠছিলে তুমি, বিশ্রী একক। ডিসেম্বরের মিঠে রোদে পিট দিয়ে একদিন সকালে দেখলে খোলা ছাদে রেয়াজ করছে মিতালি দিদি, আলহাইয়া বিলাওয়াল, তবলা ধরে আছে সৌম্যদাদা, দিদিকেও কি ধরে আছে? রোদ এসে লুটোপুটি খাচ্ছে ওদের পায়ে, অথচ বাড়ির পেছনের অংশে তখন ২৪ প্রহর মহোৎসব, বিস্তর লোক মহা আয়োজন। শর্ট সার্কিটে যখন আগুন লাগল গোয়াল ঘরে খড়ের গাদায়, তুমি শুনছ আলহায়া বিলাওয়াল, তুমি শুনছ সুর ভেসে যায় স্রোতে, রোদ এসে আগুন লাগায় দৈনন্দিনের ওই মহাফেজখানায়। ওই যে বুড়ো ইংরেজির মাস্টার, রোজ তুমি গ্রামার লিখতে শুরু করলে তোমার ঘাড়ে সুরসুরি দেয় গলায় আর বলে সুইট ১৬ হলে দারুণ সুন্দর হয়ে উঠবে তুমি, ওহ কত পুরুষ ঘুরে বেড়াবে তোমার চারপাশে, তারা কি সব সৌম্যদাদার মতো, তারা কি সব সুরের দোতারা নিয়ে ঘোরে, আগুনের হালকা অগ্রাহ্য করে ঝাঁপ দেবে তোমার ভিতর, তোমাকে বাঁচাবে এই গ্রামারের আবছায়া থেকে।
1: শুনলেন অর্পিতা কুণ্ডুর স্বরচিত কবিতা পাঠ। শ্রবণী আজ এই পর্যন্ত। শ্রবণী অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে তা আপনারা ইমেল করে জানাতে পারেন এই আইডিতে spokenword.airkolkata@gmail.com spokenword.airkolkata@gmail.com অথবা চিঠি লিখুন এই ঠিকানায়, শ্রবণী বাংলা কথিকা বিভাগ, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০১। শ্রবণী শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষি ঘোষ।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান কথায় গানে। উপস্থাপনায় আছি বিশাখা চক্রবর্তী।

আজকে কথায় গানে অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের জন্য যার গান সাজিয়েছি তিনি হলেন প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলন প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা এবং শুধুমাত্র তাই নয় সম্মেলনের মুখপাত্র উত্তরার একজন সম্পাদক এবং কানপুর ও গোরখপুর অধিবেশনের সভাপতি যিনি ছিলেন। বলার আর অপেক্ষা রাখে না, আজকে শ্রোতা বন্ধুদের জন্য অনুষ্ঠানের ডালি সাজিয়েছি অতুল প্রসাদ সেনের গান দিয়ে। এই পর্বের প্রথম গান শুনবেন নূপুর ছন্দা ঘোষের কণ্ঠে।

বাংলা ভাষীদের কাছে অতুল প্রসাদ প্রধানত একজন সঙ্গীতজ্ঞ সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি প্রধানত স্বদেশী সঙ্গীত, ভক্তিগীতি আর প্রেমের গান, এই তিন ধারায় বিভক্ত। কিন্তু শ্রোতার বন্ধুরা খুব ভালো করেই জানেন, অতুল প্রসাদ মানেই যেখানে তার নিজস্ব মনের নিবেদন তিনি উৎসর্গ করেছেন পরমাত্মার কাছে। গানে গানে প্রত্যেক মুহূর্তে তিনি খুঁজে নিতে চেয়েছেন তার নিজের জীবনের বেদনাকে, এবং সেই কারণেই হয়তো তিনি বারবার ছুটে গেছেন তার আরাধ্যের কলে। এমনই একটা গান পরবর্তীতে শ্রোতা বন্ধুদের জন্য রাখি পণ্ডিত ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

বেলা শেষে যাবে কি চলে, না চলে যাওয়ার জন্য তিনি বাংলা সঙ্গীত জগতে হয়তো আসেননি, পাকাপাকিভাবে আসন স্থায়ী করে নিয়েছিলেন তিনি তার আরাধ্যের আরাধনায়। শুধুমাত্র প্রেম বৈচিত্র্য নয়, সঙ্গে সঙ্গে মানুষের জন্য তার করুণ হৃদয় যেভাবে প্রত্যেক মুহূর্তে কেঁদে কেঁদে উঠত, সব কিছুই তিনি

ভুক্ত করেছেন তার সুরে সুরে, লেখনীতে, তার গীতি সাহিত্যে। এটাই হয়তো একজন কবির নিদর্শন, যেখানে তিনি তার মনের কথা ব্যক্ত করেন তার কলমের ছোঁয়ায়, ভরিয়ে তোলেন প্রকৃতির সৌন্দর্যকে গানে গানে, অদ্ভুত মাদকতায় ভরে যায় শ্রোতার মন। শুধুমাত্র তাই নয়, তিনি যখন দুঃখী, যখন তিনি সুখী, তার জীবনের সবকটা আবেগ উঠে আসে তারই লেখনীতে। শ্রোতাবন্ধুদের জন্য পরবর্তী গান রাখি শকুন্তলা বড়ুয়ার কণ্ঠে।

ছোটবেলায় ঢাকা ফরিদপুরের বাউল কীর্তন মাঝিমাল্লাদের ভাটিয়ালি গানের মূর্ছনা যে কবি হৃদয়ে স্থায়ীভাবে আসন লাভ করেছিল তা কিন্তু পরবর্তীতে সুরে সুরে ছড়িয়ে পড়েছে তার প্রত্যেকটা পংক্তিতে। গানের প্রত্যেকটা ছত্রে আমরা কিন্তু পেয়ে গেছি সুরের সেই সমস্ত সুন্দর অভিধা যেখানে বারবার এসেছে ঘুরে ফিরে সেই সব কথা যা তিনি বলতে চেয়েছিলেন নিজের সঙ্গে নিজের, নিজের সঙ্গে সব থেকে তার কাছের, যার অভিব্যক্তি যেখানে তিনি খুঁজে পেতেন, বলতে পারতেন সব কিছু সেই পরমাত্মাকে। সেই জন্যেই হয়তো বাউল গান হোক বা কীর্তনের ঢঙে যত সুর তিনি রচনা করেছেন সবেতেই আমরা ধন্য হয়েছি শুনে শ্রোতা হিসেবে তার সমস্ত সুর। পরবর্তীতে আবার কথায় গানে নিয়ে ফেরত আসব, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রক্তিম ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন শুভমিতা মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে বিক্ষোভের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন প্রহ্লাদ যোশী।
1: সরকার তাদের দাবি দাওয়া মেনে নেওয়ায় কংগ্রেস জনতা পার্টি আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, আশ্বাস কেন্দ্রের।
0: আকাশবাণীতে আগামীকাল প্রধানমন্ত্রীর মন কি বাত।
1: অসমে প্রবল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 61, গভীর শোক প্রকাশ রাষ্ট্রপতির। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী।
0: উত্তরপ্রদেশের প্রাচীন বৌদ্ধ তীর্থস্থান সারনাথ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত, সন্তোষ প্রকাশ উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি রোমানিয়ার সঙ্গে বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। ত্রিদেশীয় সফর শেষে রাষ্ট্রপতি আজ দেশে ফিরছেন।
0: কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফির ওপর হামলায় এক ভারতীয়ের মৃত্যু, নিরাপদে রয়েছেন ইরানের জলসীমায় হামলার শিকার এলপিজি ট্যাঙ্কারে থাকা 28 জন ভারতীয় নাবিক।
1: হামলা পাল্টা হামলায় ফের উত্তপ্ত রাশিয়া ইউক্রেন, 21 জনের প্রাণহানি। সৌদি আরবে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র আঘাত।
0: স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদক জয় করলেন প্যারা পাওয়ার লিফটার ঝান্ডু কুমার, অভিনন্দন প্রধানমন্ত্রীর।
1: জিম্বাবুয়েকে 90 রানে হারিয়ে টি-20 ক্রিকেট সিরিজ জয় ভারতের।
0: আসছি বিস্তারিত খবরে, এখন দেশের খবর। নিট প্রশ্নফাঁস কাণ্ডে বিক্ষোভের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী প্রধান জানান, গত 10 দিন ধরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে সৃষ্ট পরিস্থিতিতে তিনি মর্মাহত, তবে এই ঘটনা তার কাছে কোনো মর্যাদার লড়াইয়ের বিষয় নয়। তিনি বলেন, নতুন দিল্লির যন্তর মন্তর সহ সারা দেশে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করেই তার এই সিদ্ধান্ত। দেশবিরোধী শক্তি যাতে এর সুযোগ নিতে না পারে এবং কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যাতে আইনি জটিলতার মধ্যে না পড়ে তা নিশ্চিত করার লক্ষ্যেই তিনি পদত্যাগ করছেন। প্রধানমন্ত্রীকে তার উপর এতদিন আস্থা রাখার ও নিরন্তর সমর্থনের জন্য শ্রী প্রধান কৃতজ্ঞতাও জানান। তিনি বলেন, দেশের সেবাই তার জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার, তিনি সর্বদা এর জন্য নিবেদিত প্রাণ থাকবেন। শ্রী প্রধান বলেন, নিট ইউজি 2026 পরীক্ষায় অনিয়মের ঘটনার পর সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছিল, তদন্তের দায়িত্ব সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়, পরীক্ষাটি বাতিলও করা হয়। সরকার সাফল্যের সঙ্গে পুনরায় পরীক্ষা নেয়, ফলাফলও দ্রুত প্রকাশ করে। তিনি আরও জানান, আগামী বছর থেকে সরকার এই পরীক্ষা কম্পিউটার ভিত্তিক পদ্ধতিতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে।
1: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, শ্রী প্রধানের দীর্ঘ এক দশকের কর্মযাত্রা জনগণ ও ছাত্র কল্যাণের প্রতি তাঁর আজীবন নিবেদিত প্রাণ ভূমিকারই সাক্ষ্য বহন করে। তিনি শ্রী প্রধানকে তার নিরলস সেবা, সংস্কারের প্রতি প্রতিশ্রুতি পালন এবং শক্তিশালী ভারত গঠনে অবদানের জন্য ধন্যবাদ জানান।
0: বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, জাতীয় শিক্ষানীতির সফল বাস্তবায়ন সহ অন্যান্য উদ্যোগের মাধ্যমে ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কারে শ্রী প্রধান তাঁর সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর এই পদত্যাগের সিদ্ধান্ত জনজীবনে সততা ও নিঃস্বার্থ সেবার সর্বোচ্চ আদর্শকেই প্রতিফলিত করে।
1: লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দেশের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে সরকারকে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা আসলে শিক্ষার্থীদের জয়।
2: ये जो हमारे स्टूडेंट्स हैं, इनकी विक्ट्री है, इनकी जीत है, जो हिंदुस्तान का फ्यूचर है। एजुकेशन सिस्टम जो हमारी शान हुआ करती थी, पूरी दुनिया में एक्नॉलेज था कि हिंदुस्तान का एजुकेशन सिस्टम बहुत बढ़िया है, उस पर सालों से आक्रमण हो रहा है, उसको कैप्चर किया।

0: जा रहा है, उसको प्राइवेटाइज किया जा रहा है, उस पर रिएक्शन था।
1: ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করায় তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। নিজের দপ্তরের দায়িত্বের পাশাপাশি তাঁকে শিক্ষামন্ত্রকের দায়িত্ব দেওয়া হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে শ্রী যোশী উপভোক্তা, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্বে রয়েছেন।
2: নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের প্রেক্ষিতে সরকার তাদের দাবি মেনে নেওয়ায় কংগ্রেস জনতা পার্টি সিজেপি আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ডক্টর জিতেন্দ্র সিং আজ সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে তৃতীয় দফার বৈঠকে বসেন। আলোচনায় মূলত পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁস রোধের পদক্ষেপের বিষয়গুলি উঠে আসে। বৈঠকের পর নতুন দিল্লিতে সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী নাড্ডা জানান, সিজেপির দাবি মেনে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তাদের বিরুদ্ধে কোনো এফআইআরও দায়ের করা হবে না। যদি ইতিমধ্যে কোনো এফআইআর দায়ের করা হয়ে থাকে তবে তা প্রত্যাহার করা হবে এবং সংশ্লিষ্ট এফআইআর এর প্রতিলিপিও প্রদান করা হবে। আত্মহত্যাকারীদের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়ে শ্রী নাড্ডা বলেন, এ ব্যাপারে সরকারের পূর্ণ সহানুভূতি রয়েছে, নিয়ম কানুন মেনে সরকার পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করেন তিনি।
3: तो वो एफआईआर की कॉपी भी इनको हम देंगे और उसको विड्रॉ करने की बात कोई भी एक्शन नहीं होगा जो प्रोटेस्टर्स के साथ प्रोटेस्ट के दौरान हुआ है। जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं उनका इस केस इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा, इस बात को हम लोगों ने माना है। कंपनसेशन अकॉर्डिंग टू द रूल्स एंड रेगुलेशंस व्हाटएवर मैक्सिमम विल बी पॉसिबल दैट विल बी गिवन टू देम।
1: সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করে সম্মত শর্তাবলী নির্ধারিত সময়সীমার মধ্যেই কার্যকর করা হবে বলে আশা প্রকাশ করেন।
4: On that note, the Kokroj Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding that the agreed upon terms will be executed within the agreed upon timelines.
5: Tamam maange jo hamari thi wo maan li gayi hai, to hum immediate effect se protesters se request karte hain ki aap withdraw kare, peacefully apne ghar wapas jaye।
1: সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা সব প্রতিবাদীকে তাৎক্ষণিক ভিত্তিতে আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ জানান।
6: তমাম মাঙ্গে জো হামারি থি ও মান লি গই হ্যায়, তো হাম ইমিডিয়েট এফেক্ট সে প্রোটেস্টার সে রিকোয়েস্ট করতে হ্যায় কি আপ উইথড্র করেন, পিসফুলি আপনে ঘর ওয়াপিস যায়, অর আগে কি জো ভি হামারি রণনীতি হোগি ইয়া বাতচিত হোগি উসসে হাম আপকো অবগত করায়েঙ্গে।
2: দিল্লি মেট্রোর সব স্টেশন এখন যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হয়েছে বলে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে। এর আগে নিরাপত্তাজনিত কারণে 18টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল। লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বাড়াখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবাতীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোরবাগ, শিবাজি স্টেডিয়াম, ঝান্ডেওয়ালান এবং নতুন দিল্লি স্টেশনে আগের মতোই পরিষেবা পাওয়া যাবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর গত বৃহস্পতিবারের ভিডিও বার্তায় বিপুল সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। ওই ভিডিওতে তিনি দেশের তরুণ শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে পরীক্ষায় অনিয়মন সংক্রান্ত ঘটনা রুখতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের প্রস্তাব তাঁর কাছে জমা পড়েছে বলেও জানিয়েছিলেন তিনি। সে সংক্রান্ত বিল গতকাল মন্ত্রিসভায় অনুমোদিত হয়। ভিডিওটি 30 কোটি 30 লক্ষেরও বেশি জন দেখেছেন। গতরাতে আরেকটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তরুণদের কাছ থেকে সাড়া পাওয়া ও পরামর্শের জন্য তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
7: থ্যাংক ইউ ফ্রেন্ডস, কল দের রাত আপসে মিলনে কা মৌকা মিল গয়া। মেরে জো ভিডিও পোস্ট কিয়া থা উসকো জিস প্রকার সে আপনে রিসপন্ড কিয়া, সকারাত্মক সুঝাব দিয়ে, থ্যাংকস টু এভরিবডি। ইয়ে আপকা প্যার বনা রহেগা, হামারা নাতা অর অধিক সক্রিয়তা সে জুড়তা রহেগা।
2: সংসদের বাইরে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল অভিযোগ করেছেন। তিনি বলেন, জনমানসে ভুল তথ্য ছড়ানোর উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডিপ ফেক ভিডিও তৈরি করা হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, তিনি এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। চানকুপুরী থানায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, এর সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শ্রী গোয়েল স্পষ্ট বলেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বজ্ঞানহীন অপব্যবহার বরদাস্ত করা হবে না। পাশাপাশি তিনি সকলকে সঠিক তথ্যের জন্য শুধুমাত্র বিশ্বাসযোগ্য মাধ্যমের উপর নির্ভর করার আহ্বান জানান।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রাম 2026 এর অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করবেন। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 400 বেশি তরুণ অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর সঙ্গে এই মতবিনিময় পর্বে অংশ নেবেন। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে 74টি ভাইব্রান্ট ভিলেজ বা সীমান্তবর্তী গ্রামকে

0: কেন্দ্র করে গত মাসের 4 থেকে 30 তারিখ পর্যন্ত 2টি পর্যায়ে এই কর্মসূচি আয়োজিত হয়েছিল। দেশজুড়ে একটি অনলাইন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে এই অংশগ্রহণকারীদের নির্বাচন করা হয়। সেখানে 3 লক্ষেরও বেশি তরুণ তরুণী অংশ নিয়েছিলেন। এই কর্মসূচির অঙ্গ হিসেবে অংশগ্রহণকারীরা স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সময় কাটিয়েছেন। পরিচ্ছন্নতা অভিযান, সরকারি প্রকল্প বিষয়ক সচেতনতা, যুব সম্মেলন, সাংস্কৃতিক আদান প্রদান, বৃক্ষরোপণ অভিযান, মিনি মডেল পঞ্চায়েত সহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন তারা।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আগামীকাল সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর ই দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা।
0: অসমে প্রবল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 61। আজকে 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে চড়াইদেও জেলায় 7 জন, শিবসাগরে 6 জন, জোরহাটে 1 জন প্রাণ হারিয়েছেন। বন্যায় এই 3 জেলাই সবচেয়ে বিপর্যস্ত। 1,15,000-এরও বেশি মানুষকে নিকটবর্তী ত্রাণকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক আকার নিচ্ছে। দিখৌ, দিশাং এবং ধানসিঁড়ি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যাবিধ্বস্ত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, জেলা প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থা পারস্পরিক সমন্বয় রেখে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অসমের বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সমাজমাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসনের কাজে নিযুক্ত কর্মীদের সুস্থতার জন্য প্রার্থনাও করেছেন তিনি। সমগ্র দেশ এই কঠিন সময়ে অসমের জনগণের পাশে রয়েছে বলে আশ্বাস দেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী বিশ্ব শর্মা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ, ত্রাণ কাজের অগ্রগতি সহ অন্যান্য জরুরি বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের তরফে সবরকম সহায়তা করা হবে বলেও প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেন।
1: গুজরাটে ভারী বৃষ্টির জেরে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রাজ্য কর্তৃপক্ষ 40,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে। আটকে থাকা 6,766 জনকে উদ্ধার করা হয়েছে। নভসারি, ভালসাড়, সুরাট ও আহমেদাবাদ সহ ঝুঁকিপূর্ণ জেলাগুলিতে জাতীয় বিপর্যয় বাহিনীর 17টি, রাজ্য বিপর্যয় বাহিনীর 32টি এবং সেনাবাহিনীর 6টি দল মোতায়েন করা হয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাটের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
0: পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপর একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এছাড়া সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 24 ঘণ্টায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। আগামীকালও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের আগামী সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম রয়েছে।
1: উত্তরপ্রদেশের প্রাচীন বৌদ্ধ তীর্থস্থান সারনাথ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, প্রতিটি ভারতীয়র জন্য এটি অত্যন্ত গর্বের বিষয়। এক সমাজ মাধ্যম বার্তায় তিনি উল্লেখ করেন, এই স্বীকৃতি গভীর আধ্যাত্মিক চিন্তাধারার উৎস হিসেবে দেশের চিরস্থায়ী ঐতিহ্যকে তুলে ধরে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্বীকৃতিতে আনন্দ প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি উল্লেখ করেন, সারনাথের সঙ্গে ভগবান বুদ্ধের গভীর সম্পর্ক রয়েছে। বুদ্ধের প্রজ্ঞা, করুণা ও সম্প্রীতির কালজয়ী বার্তা বিশ্বকে অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই স্বীকৃতির ফলে বিশ্বের আরও বেশি মানুষ সারনাথে আসবেন এবং ভগবান বুদ্ধের আদর্শে নিজেদের অনুপ্রাণিত করতে উৎসাহিত হবেন। অন্যদিকে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই ঘটনাকে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন।
0: ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোনোরকম সমস্যা ছাড়াই 1,200 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেছে। উল্লেখ্য, এর ফলে 3,000 লিটারেরও বেশি ডিজেল সাশ্রয় হয়েছে। প্রসঙ্গত, চলতি মাসের 17 তারিখে জিন্দ সোনিপাতের মধ্যে এই হাইড্রোজেন ট্রেনটির যাত্রা শুরু হয়। রেলমন্ত্রক উল্লেখ করেছে, ভারতীয় রেলের নেতৃত্বে এটি একটি সম্পূর্ণ দেশীয় উদ্যোগ। জিন্দ সোনিপাতের মধ্যে সফলভাবে যাত্রা করার পর দিল্লিতেও এই ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু হবে। মন্ত্রকের মতে, ভারতের এই হাইড্রোজেন ট্রেনটি প্রযুক্তিগত সাফল্যের সঙ্গে পরিবেশবান্ধব পরিবহনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। এখন বিদেশের খবর।

0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়ায় বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের দুদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে অভিহিত করেছেন। রোমানিয়ায় তাঁর সফরের শেষ দিনে বুখারেস্টে ভারতীয় সম্প্রদায়ের সম্মানে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বিদেশে বসবাসকারী ভারতীয়রা তাঁদের মাতৃভূমির সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ থাকেন, নিজেদের সাফল্য নিষ্ঠার মাধ্যমে প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেন।
1: ভারতীয় প্রবাসী সমুদায় একজুট হওয়ার রোমানিয়া মে ভারত কি সাংস্কৃতিক বিরাসত কো জীবন্ত বানায়। ভারতীয় আইটি ইঞ্জিনিয়ারিং স্কলার্স রিসার্চার্স হেলথ কেয়ার প্রফেশনালস তথা বিদ্যার্থীকে নেই পিঢ়ি আপ রোমানিয়া কো আপনা ঘর বানা রে। রোমানিয়া কি অর্থব্যবস্থা ও সমাজ মে আপনা যোগদান তথা ইহাঁ ভারতীয় সংস্কৃতি ও মূল্য কে প্রসার কে লিয়ে আপকে প্রয়াস আপকো ভারত কা সচ্চা প্রতিনিধি বানাতে।
2: রাষ্ট্রপতি জানান, রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশোর ড্যান এবং অন্যান্য নেতাদের সঙ্গে তার আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকারকেই প্রতিফলিত করেছে। তিনি বলেন, বাণিজ্য, প্রতিরক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য পরিষেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন এবং উন্নত উৎপাদন ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও রোমানিয়ার মধ্যে সহযোগিতা সম্প্রসারিত হয়েছে।
1: ডিফেন্স, রিনিউয়েবল এনার্জি, ডিজিটাল টেকনোলজি, এডুকেশন, রিসার্চ, হেলথ কেয়ার, সায়েন্স এন্ড টেকনোলজি, এআই, ইনোভেশন তথা অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং জেসে এক নয়া নয়া ক্ষেত্র মে আর্থিক সহযোগকে ব্যাপক অবসর উপলব্ধ হে। মুঝে এ দেখার প্রসন্নতা হে কি ভারতীয় কোম্পানিজ ওর ভারতীয় প্রফেশনালস রোমানিয়াকে বিকাশ মে মহত্বপূর্ণ যোগদান দে রে।
0: চলতি বছরের শুরুর দিকে সম্পন্ন হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি মুর্মু বলেন, এর দ্রুত বাস্তবায়ন রোমানিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য দেশগুলোর সঙ্গে ভারতের বাণিজ্য বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত করবে। তিনি ভারত রোমানিয়া বিজনেস ফোরামের সময় অনুষ্ঠিত ফলপ্রসূ আলোচনার কথাও তুলে ধরেন। রাষ্ট্রপতি রোমানিয়ার উন্নয়নে ভারতীয় পেশাজীবী, উদ্যোক্তা, গবেষক, স্বাস্থ্যকর্মী এবং শিক্ষার্থীদের মূল্যবান অবদানের প্রশংসা করেন। এছাড়া ভারতীয় সম্প্রদায়কে উষ্ণ অভ্যর্থনা জানানো এবং তাঁদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য তিনি রোমানিয়া সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ত্রিদেশীয় সফর শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেশে ফিরছেন।
2: ভারত ও তানজানিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সংক্রান্ত অংশীদারিত্ব, প্রতিরক্ষা সহযোগিতা, ডিজিটাল গণপরিকাঠামো, কৃষি, স্বাস্থ্য, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। ভারত ও তানজানিয়ার মধ্যে বিদেশ বিষয়ক বৈঠক চলতি মাসের 22 তারিখ দার এস সালামে অনুষ্ঠিত হয়। দুই দেশই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করে। রাষ্ট্রসংঘ এবং অন্যান্য ফোরামে উভয় পক্ষের ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতার বিষয়ে উভয় পক্ষই সন্তোষ ব্যক্ত করে।
0: মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আইনের 301 নম্বর ধারায় ভারতকে অতিরিক্ত শুল্ক আরোপের ক্ষেত্রে সবচেয়ে নিচের স্তরে রেখেছে। এর ফলে পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারত অধিক সুবিধা পাবে। বাণিজ্য শিল্প মন্ত্রক জানিয়েছে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করেছেন। উল্লেখ্য, চলতি বছরের 2রা জুন প্রাথমিকভাবে 12.5% শুল্কের প্রস্তাব করা হয়েছিল। মন্ত্রক বলেছে, জেনেরিক ওষুধ, স্মার্টফোন এবং অন্যান্য নির্দিষ্ট কিছু পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ছিল না। সেগুলো এখনও 10% শুল্কের আওতার বাইরেই থাকছে। এছাড়া ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং গাড়ির যন্ত্রাংশের মতো পণ্যের ক্ষেত্রেও কোনো শুল্ক দিতে হচ্ছে না। অন্যান্য রপ্তানি পণ্যের ওপর এই অতিরিক্ত 10% শুল্ক প্রযোজ্য হবে। ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলেছে বলেও মন্ত্রক জানিয়েছে।
2: রাষ্ট্রসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সিরিয়া সফরে আন্তোনিও গুতারেস সিরিয়ার জনগণের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, বাশার আল আসাদের পতনের প্রায় 2 বছর পর তার এই সফর। সিরিয়ায় পৌঁছে গুতারেস সেদেশের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেন। ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় মোতায়েন রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
0: কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফির ওপর হামলার ঘটনায় একজন ভারতীয় নাগরিকের মৃত্যুতে ভারত তীব্র নিন্দা প্রকাশ করেছে। বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের হামলাকে অনভিপ্রেত বলে অভিহিত করেছে ভারত। সংশ্লিষ্ট সব পক্ষকে সামুদ্রিক নৌচলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে।
2: ইরানের জলসীমায় হামলার কবলে পড়া মোজাম্বিকের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার দিশার 28 জন ভারতীয় নাবিকই নিরাপদ রয়েছেন। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস হামলার ঘটনা স্বীকার করে খবর জানিয়েছে। এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
0: টানা 13 দিনের হামলা পাল্টা হামলার পর পশ্চিম এশিয়ার পরিস্থিতি গতরাত থেকে কিছুটা শান্ত। তবে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা গত কয়েকদিনে বেড়ে যাওয়ায় আবহাওয়া থমথমে। তবে ইরানের প্রতিবেশী দেশগুলিতে নিরাপত্তা সতর্কতা

0: ব্যাহত ছিল। সৌদি আরবে লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু ও জিজান প্রদেশে সতর্কতামূলক সাইরেনের আওয়াজ শোনা যায়। আজ ভোরে বাহরাইনের প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা বেজে ওঠে, যদিও তেমন কোনো ঘটনা ঘটেনি।
1: ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। এর মধ্যে কিয়েভের কাছে ড্রোন প্রযুক্তির প্রদর্শনীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন অন্তত 100 জন। ওই অনুষ্ঠানে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে রাশিয়ার গ্লাইড বোমার আঘাতে 5 জন নিহত হন, উত্তরাঞ্চলীয় শহর সুমিতে আরেকটি হামলায় 2 জন প্রাণ হারান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া আগামী 48 ঘণ্টার মধ্যে আরও একটি বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্যে ইঙ্গিত মিলেছে। এদিকে রুশ হামলার জবাবে ইউক্রেন ও রাশিয়ার অভ্যন্তরে আঘাত হেনেছে। কিরভ শহরে ইউক্রেনের হামলায় 6 জন নিহত ও 26 জন আহত হয়েছেন। তারা রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার যন্ত্রাংশ উৎপাদনকারী একটি কারখানাকে লক্ষ্য করে এই হামলা চালায়। একই সঙ্গে রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরো বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ড বেরিজের গুদামগুলোতেও হামলা চালিয়েছে ইউক্রেন। এদিকে আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওয়াশিংটন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করার উদ্যোগ নিচ্ছে।
0: ইয়েমেনের হুথি গোষ্ঠী দক্ষিণ পশ্চিম সৌদি আরবের জিজান এলাকার শিল্পকেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি, ইয়েমেনের বন্দরনগরী আল হুদায়দাহার ওপর সৌদি হামলার জবাবেই এই অভিযান চালানো হয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, পশ্চিম ইয়েমেনের আল হুদায়দাহার একটি কেন্দ্র ও কামরান দ্বীপকে লক্ষ্য করে সৌদি বাহিনী একাধিক হামলা চালানোর পর পাল্টা হামলা চালায় হুথিরা। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি যুদ্ধবিমানগুলোকে ইয়েমেনের আকাশসীমা ত্যাগ করতে বাধ্য করেছে বলেও দাবি করেছে হুথি গোষ্ঠী।
1: গুরুতর অসদাচরণের অভিযোগে সদস্য দেশগুলোর বিপুল ভোটে বরখাস্ত হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ আদালত তাদের চিফ প্রসিকিউটর করিম খানকে অপসারণ করেছে। এক মহিলা সহকর্মী ব্রিটিশ আইনজীবী করিম খানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন, যদিও করিম সব অভিযোগ অস্বীকার করেছেন।
0: সিরিয়ায় রাজধানী দামাস্কাস ও পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আল জোরের সংযোগকারী মহাসড়কে আজ 2টি বাসের সংঘর্ষে অন্তত 35 জন প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রকের একটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় 30 জন আহত হন। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজে সিরিয়ার সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে, তবে সংঘর্ষের কারণ এখনও জানা যায়নি।
1: স্পেস এক্সের স্টারশিপ রকেট পৃথিবীর অর্ধেক পথ পরিভ্রমণের সঙ্গে 20টি অত্যাধুনিক স্টার্লিং স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে সফলভাবে তার সর্বশেষ পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করেছে। টেক্সাস থেকে 124 মিটার দীর্ঘ এই রকেটটি গতকাল উৎক্ষেপণ করা হয়। এখন খেলার খবর।
0: স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে প্যারা পাওয়ার লিফটার ঝান্ডু কুমার পুরুষদের হেভিওয়েট ইভেন্টে ব্রোঞ্জ পেয়ে চলতি আসরে ভারতের হয়ে প্রথম পদক জয় করেছেন। তিনি 190 কেজি ওজন তুলে 130.9 পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জেতেন। এই ইভেন্টে 208 কেজি ওজন তুলে সোনা জিতেছেন নাইজেরিয়ার রিলুয়ান ইদ্রিস। 199 কেজি ভার তুলে রূপ পান ইংল্যান্ডের ম্যাথু হার্ডিং। গেমসে দেশের হয়ে এই প্রথমবার পদক জিতলেন ঝান্ডু কুমার। পদক জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী ঝান্ডু কুমারের এই অসাধারণ পারফরম্যান্সে সন্তোষ ব্যক্ত করে বলেন, তার এই সাফল্য দৃঢ় সংকল্প ও দীর্ঘদিনের সুশৃঙ্খল প্রচেষ্টার প্রতিফলন।
1: গেমসে ভারতের বক্সিং অভিযানও দুর্দান্তভাবে শুরু হয়েছে। তারকা বক্সার লাভলিনা বরগোহাঁই সরাসরি মহিলাদের 75 কেজি বিভাগে সেমিফাইনালে জায়গা করে নিয়ে অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। ভারতের লন বলস দলগুলিও প্রতিযোগিতায় দারুণ শুরু করেছে। মহিলাদের রূপারানী তির্কি ও পিঙ্কি সিং এর জুটি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। জিমনাস্টিক্সের দলগত ইভেন্টে 208.55 পয়েন্ট নিয়ে ভারত সপ্তম স্থানে শেষ করেছে। এদিকে সাঁতারে 50 মিটার ব্যাকস্ট্রোকে শ্রীহরি নটরাজ সেমিফাইনালে পরাজিত হন।
0: ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহাত সিং বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছেন। জোশনা চিনাপ্পার পর দ্বিতীয় ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় হিসেবে অনাহাত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার ফাইনালে উঠলেন। কানাডার অন্টারিওতে আজ সেমিফাইনালে মিশরের বারব সামেহেকে 3-1 ব্যবধানে পরাজিত করে এ নজির গড়েছেন অনাহাত।
1: ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজে জয় নিশ্চিত করেছে। হারারে স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় ম্যাচে ভারত 90 রানে জিম্বাবুয়েকে হারিয়ে দেয়। জিম্বাবুয়ে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত 20 ওভারে 5 উইকেটে 219 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে 17 ওভার 5 বলে 129 রানে অল আউট হয়ে যায়।
0: ডুরান্ড কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 1-0 গোলে ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ম্যাচের 52 মিনিটে সাহাল আব্দুল সামাদ মোহনবাগানের হয়ে জয়সূচক গোল করেছেন। এখন দৃষ্টিকোণ। শিল্পী পরিতোষ সেনের কিছু কথা সাক্ষাৎকারের অংশবিশেষ আকাশবাণী কলকাতার সংবাদ।

0: বিভাগের সংগ্রহালয় থেকে সংগৃহীত।
1: পিকাসোর সম্পর্কে আমার একটা বিদেশ যাওয়ার আগেই খুব গভীর আকর্ষণ ছিল। তার ছবি, তার ভাস্কর্য আমাকে নানাভাবে শুধু আকৃষ্টই করেনি, একটা সময় আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। আমার মনে হয় আমার বলা দরকার যে ওর সঙ্গে দেখা হওয়াটা একটা অ্যাক্সিডেন্ট গোছে বলতে পারি। আমি একটা এক্সিবিশন দেখতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি একটা ভিড়, সেই ভিড়ের মাঝখানে একটা লোক। প্রথমে আমি বুঝতে পারিনি কে, কারণ এত চারদিকে লোক ছিল। কাছে গিয়ে দেখি স্বয়ং পিকাসো সেখানে। মনে মনে স্থির করলাম যেমন করে হোক ওর সঙ্গে আজ আমি হাত মেলাবই এবং জিজ্ঞেস করব যে উনি যদি আমাকে 5 মিনিট সময় দেন আমার ছবি ওকে দেখাতে চাই। ওই একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার সময় চৌকাটে আমি হঠাৎ দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়াতেই ওর মুখোমুখি হয়ে গেলাম এবং মুখোমুখি হয়েই আমি হাত বাড়িয়ে দিলাম। হাত বাড়িয়ে দিতে উনিও হাত বাড়িয়ে দিলেন এবং আমি বললাম যে আমি একজন ভারতীয় শিল্পী, আমি এখানে 3-4 বছর ধরে আছি, তো আপনি যদি আমাকে 5-10 মিনিট সময় দেন আমার ছবি আপনাকে দেখাবার সুযোগ পাই আমি, এবং আপনার কাছ থেকে আমি জানতে চাই যে আমি ঠিক পথে চলছি কিনা। উনি আমাকে বললেন যে ঠিক আছে, তুমি পরশু দিন চলে এসো, আমার এই স্টুডিও এই ঠিকানা। তো গিয়ে দেখি সেখানে বহু লোকের ভিড়। উনি যে কথা আমাকে বলেছিলেন পরশু দিন এসো, এরকম কথা আরো অন্তত 50-60 জন লোককে বলেছিলেন। তো তখন দেখলাম যে ওর সেক্রেটারি সবাইকে বলছিলেন যে তোমাদের নাম ঠিকানা লিখে যাও, শিল্পী পিকাসো আজ এখানে আসবেন না। যেই সবাই চলে গেল তখন ওর সেক্রেটারি আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কোন দেশের লোক। তা আমি বললাম যে দেখো আমি তো ভারতবর্ষের লোক। ওই ভারতবর্ষ তো মস্ত বড় দেশ, তো ভারতবর্ষ কোন অঞ্চলের লোক? তো আমি বললাম যে আমি কলকাতার লোক। ও, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক? আমি হ্যাঁ। তো কি করো এখানে? আমি বললাম যে আমি ছবি নিয়ে এসেছিলাম কয়েকটা পিকাসোকে দেখাবার জন্য, তো তা তো হল না আজকে, তো আমি খুব হতাশ। চলো দেখি দেখি তোমার ছবি দেখাও তো দেখি, আমি একটু দেখিনি। তা আমি খুলে দেখালাম, দেখাতে উনি খুব সন্তুষ্ট হলেন, বললেন যে বাহ এত ভালো ছবি, দেখি তোমার যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো আজকে তোমার সঙ্গে পিকাসোর দেখা হবে। উনি ফোন করলেন স্প্যানিশ ভাষায়, পিকাসোর সঙ্গে খানিকক্ষণ কথা বলার পর ফোনটা রেখে উনি বললেন চলো এক্ষুনি চলো, খুব কাছে বাড়ি। তা আমার সঙ্গে তখন বারিন সাহা বলে, যে পরবর্তীকালে এখানে ফিল্ম ডিরেক্টর হিসেবে আমাদের দেশে নাম করেছিলেন, তো আমরা তো পিকাসোর বাড়িতে গেলাম, গিয়ে ঘন্টা বাজাবার সঙ্গে সঙ্গে কে দরজা খুললেন, পিকাসো স্বয়ং দরজা খুলেই আমাদের দুজনকে কাঁধে, দুজনে কাঁধে হাত দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলেন। তারপর আমি বললাম যে আমার ছবি নিয়ে এসেছি একটু দেখবেন? বলি হ্যাঁ নিশ্চয়ই। তো দেয়ালের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন যে ওখানে সাজিয়ে দাও, তো আমি সাজিয়ে দিলাম। তারপর উনি দেখতে আরম্ভ করলেন, খানিকক্ষণ পরে তখন আমি ছবিগুলো প্যাক করতে যাচ্ছি, পিকাসো আমাকে তখন বললেন তোমার কি তারা আছে? আমার কিন্তু তারা নেই। বলি রাখো ছবিগুলো থাক ওখানে আমি দেখছি। এই করে প্রায় ঘন্টাখানি ঘন্টা দেড়েক কেটে গেল। পিকাসো ছবি দেখে আমাকে বললেন তুমি ঠিক পথে চলেছ, তোমার মিশ্র রঙের ব্যবহার আমার খুব ভালো লাগছে, ফর্মের দিকে আরেকটু নজর দেবে।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে বিক্ষোভের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন প্রহ্লাদ যোশী।
2: সরকার তাদের দাবি দাওয়া মেনে নেওয়ায় কংগ্রেস জনতা পার্টি আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, আশ্বাস কেন্দ্রের।
0: আকাশবাণীতে আগামীকাল প্রধানমন্ত্রীর মন কি বাত।
2: অসমে প্রবল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 61, গভীর শোক প্রকাশ রাষ্ট্রপতির। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী।
0: উত্তরপ্রদেশের প্রাচীন বৌদ্ধ তীর্থস্থান সারনাথ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত, সন্তোষ প্রকাশ উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর।
2: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি রোমানিয়ার সঙ্গে বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। ত্রিদেশীয় সফর শেষে রাষ্ট্রপতি আজ দেশে ফিরছেন।
0: কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ এমভি ওমর ফির ওপর হামলায় এক ভারতীয়ের মৃত্যু, নিরাপদে রয়েছেন ইরানের জলসীমায় হামলার শিকার এলপিজি ট্যাঙ্কারে থাকা 28 জন ভারতীয় নাবিক।
2: স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদক জয় করলেন প্যারা পাওয়ার লিফটার ঝান্ডু কুমার, অভিনন্দন প্রধানমন্ত্রী।
0: নমস্কার।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আলোর সন্ধানে। অনুষ্ঠানটি প্রস্তুত করে এনেছেন সৌরভ গুপ্ত।

0: এই দৃশ্যগুলো আমাদের বেশ পরিচিত, যেখানে বাচ্চার কান্না থামানোর জন্য অভিভাবকেরা সঙ্গীতের ব্যবহার করে থাকেন। এবার এই যে বাচ্চাটা কান্না থামিয়ে দিল, বা অনেক ক্ষেত্রেই দেখবেন মন খারাপের সময় পছন্দের গান শুনলে মনটা আস্তে আস্তে ভালো হয়ে যায়, তো এগুলো কি এমনি এমনি হয়? এর পেছনে রয়েছে বিজ্ঞান, যার হাত ধরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে মানুষের মনে সঙ্গীতের প্রভাবের বিস্তারের জন্য শুরু হয় মিউজিক থেরাপির পথ চলা। বর্তমান সময়ে মানসিক চাপ কমানো তথা মনকে শান্ত করার জন্য এই থেরাপির প্রয়োগ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে অসুখ থেকে রোগীকে সুস্থ করে তোলার জন্য এর ব্যবহার করা হচ্ছে। কিন্তু যাদের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি আছে, তাদের সার্বিক উন্নতি ও পুনর্বাসনের জন্য এই মিউজিক থেরাপি ঠিক কতটা কাজে লাগছে, আজ আলোর সন্ধানে কথা হবে এই বিষয় নিয়েই। সবার প্রথমে কথা বলা যাক কয়েকজন অভিভাবিকার সঙ্গে, জানার চেষ্টা করা যাক যে সঙ্গীত তাঁদের সন্তানদের দৈনন্দিন জীবনযাপনকে ঠিক কিভাবে প্রভাবিত করছে।
1: আমার নাম হচ্ছে ছন্দা চ্যাটার্জি, আমার সন্তানের নাম হচ্ছে দেবাদিত্য চ্যাটার্জি। তো এখন 6+, তো যে অটিস্টিক বেবি সেটা আমি প্রথম থেকে বুঝতে পারিনি, ঠিক আছে? তো আমি যখন 3.5 বছর বয়সে ওকে নর্মাল স্কুলে দিলাম, তখন স্কুল থেকে ওকে মানে বসার মানে সিটিং হ্যাবিটটা ছিল না, মানে এমনি বাড়িতে বসতো কিন্তু স্কুলে কোনো বসার কোনো হ্যাবিট ছিল না। ও শুধু হেঁটেই বেড়াতো, কারোর কথা ইনস্ট্রাকশন ফলো করতো না, কিন্তু বাড়িতে যথেষ্ট কথা শুনতো এবং বাড়িতেও কিন্তু পড়াশোনাও করতো, কিন্তু মিউজিকটা শুনতে ও খুব ভালোবাসত, ঠিক আছে? তো এই যখনই অস্বস্তি ফিল হতো বা যখনই ও ভেতর থেকে একটা খারাপ মানে ওর অনুভূতি হতো, তখনই ও গানের প্রতি আকৃষ্ট হয়ে পড়তো। তো তখন বলতো যে গান চালাবে, মানে ও দুটো শব্দ বলতো, প্রথমেই দুটো শব্দ বলতো, এখনো পর্যন্ত পুরো বাক্য বলতে পারে না, কিন্তু ও কিছু শব্দ আর কি মানে বলে বোঝাতে পারে যে এটা লাগবে ওইটা লাগবে। তো তখন ওই গান চালানোর কথাটা ওইভাবে বলতো। তো এইভাবে আমরা ওকে মানে গানের মাধ্যমে ওকে অনেক কিছুই আর কি করাতাম, যেমন ধরুন খাওয়ানো। খাওয়ানোটা বলতে ও কখনো ইচ্ছে করে খেত না, ওকে জোর করে করে খাওয়ানো হতো। তবে খিদে পেলে এখন মুড়ি খাবো কথাটা বলে, আর কিছুই অন্য কিছু খাওয়ার কথা বলে না।
2: ওর নাম তো সৌত্রিক ব্যানার্জি, 10 বছর বয়স। ও আগে খুবই হাইপার ছিল, অস্থিরতা খুবই ছিল ওর ভেতরে, কিন্তু যত বড় হচ্ছে তত একটু ঠান্ডা হচ্ছে, খুব একটা না, একটু সামান্য একটু ঠান্ডা হয়েছে। আর কথা বলতে তো পারে না, ওই যখনই শরীরের কোনো অসুবিধা হয় বা কোনো কিছু হয় তখনই কাঁদে, লাফায়, চিৎকার করে, মুখ থেকে আওয়াজ করে। এবার গান শুনতে তো খুবই ভালোবাসে ও, খুব যখন হাইপার হয়ে যায় মানে খুব অস্থিরতা, হাঁটা চলা, কান্নাকাটি, তখন কোনো গান চালিয়ে দিলে চুপ করে বসে সেটা শোনে, ফলো করেছি আর কি।
3: আমার নাম সুমিত্রা নস্কর, আমার ছেলে হচ্ছে নবজ্যোতি দাস। ওর 8-9 মাস বয়স থেকে তখন ও কথা বলতো, কোনো কিছুই বুঝতে পারিনি যে ওর মধ্যে কোনো রকম কোনো সমস্যা আছে। তারপরে ওর ঠিক 1.5 বছর বয়স, তখন থেকে করোনার ফেজটা শুরু হলো। তো ওই করোনার টাইমে আমাদের ফ্যামিলির অনেকেরই করোনা এফেক্টেড হওয়াতে আমরা কোয়ারেন্টাইনে ছিলাম, এরকম সমস্যা, আমরাও মুখে মাস্ক

0: করতাম, ওকেও মুখে মাস্ক পরাতাম। তো এরকম করতে করতে ও যে কথাটা বলছে না সেটা আমরা বুঝতে পারিনি, মানে বুঝতে পারিনি মানে এটা বুঝতে পারছি না যে ও পিছিয়ে পড়ছে। এমনি সব ও জল চেষ্টা পেলে জলের বোতলটাকে ধরতো, কিছু খেতে ইচ্ছা হলে ও বাটি এরকম বাটি একটা বাটি নিয়ে দিল, মানে এরকম একটা চলতো। তো সেটা ঠিক বুঝে উঠতে পারিনি। তারপরে একটু একটু করে সবাই যা হয় আশেপাশে সবাই বলে ও কথা বলছে না তো, বাকি তো সব ঠিক আছে, একটু লেট হয়তো স্পিচ, এরকম একটা ব্যাপার। তো আস্তে আস্তে তারপরে আমি ডক্টরকে দেখাতে যাই, মানে ওর একটু হঠাৎ করে একটু শরীর খারাপ হয়েছিল। তো উনি ফার্স্ট বললেন যে ওর স্পিচ ডিলে, ওকে একটু অন্য জায়গায় দেখাতে হবে। তো তারপরে আমি ওকে বিভিন্ন জায়গায় দেখালাম, তখন প্রথমত ওকে বললেন যে ওকে ওটি অকুপেশনাল থেরাপি করাতে হবে। তো সেইভাবে করাতে থাকলাম, যিনি যেভাবেই সাজেস্ট করেছেন সমস্ত কিছু করা বা বাড়িতে করতাম। তো এরকম করতে করতে তারপরে আস্তে আস্তে আর কি বিভিন্ন জায়গায় দেখানোর পর বললেন যে ওর মধ্যে অটিজম আছে আর কি। মিউজিক থেরাপির মধ্যে বলতে গেলে ও তো খুব মানে যেমন একটা জায়গায় বসানো যেত না, খুব লাফালাফি করতো, এখন কিন্তু ও অনেকটাই মানে ও একটা জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে, বসিয়ে রাখতে পারি। ও যে কোনো শব্দ মানে শঙ্খ বাজানোর শব্দ, মিক্সার গ্রাইন্ডারের শব্দ, মানে এই যে শব্দগুলো বা একটা কোথাও গাড়ি চলছে মানে শুধু একটা শব্দ, মানে সব ধরনের শব্দ ও নিতে পারত না, এখন পারে।
1: এবার এই সংগীতকেই বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি থাকা মানুষদের উপর যারা প্রয়োগ করছেন, এখন কথা হবে এমনই একজন ক্লিনিক্যাল মিউজিক থেরাপিস্ট সায়ন্তিকা বেরার সঙ্গে।
2: আচ্ছা, আমি প্রথমত বলি যে এটার এমনি ডেফিনেশন যেটা বলি আমরা, যে এটা একটা এভিডেন্স বেসড প্র্যাকটিস, যেখানে মিউজিকের এলিমেন্ট গুলো ব্যবহার করে আমরা কোনো পেশেন্টের কোন ধরনের গোলে পৌঁছতে পারি, এবং সেই গোলগুলো হতে পারে ফিজিক্যাল গোল, মেন্টাল, কগনিটিভ, সোশ্যাল, কমিউনিকেটিভ, ডিফারেন্ট টাইপস অফ গোল থাকে সেটা। আর যদি এটাকে বুঝতে হয় তাহলে মিউজিক থেরাপি সচরাচর যেমন ফিজিওথেরাপি হয়, ব্যায়ামের মাধ্যমে একটা মানুষের কোথাও প্রবলেম হলে সেটাকে সারানো হয়, সেরকম মিউজিক থেরাপিতে গান শেখা বা গান করা নয়, গানের যে এলিমেন্ট গুলো আছে মানে সুর, তাল, লয়, ছন্দ, এগুলোকে ব্যবহার করা, প্লাস ইনস্ট্রুমেন্টাল মিউজিক অ্যান্ড ভোকাল মিউজিক যতটা যেখানে দরকার এইটা ব্যবহার করে কোনো পেশেন্টের এই যে গোলগুলো থাকে আগে যেগুলো বললাম সেই গোলগুলোতে রিচ করাটা হচ্ছে মিউজিক থেরাপির কাজ। অটিজম অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি দুটো কমপ্লিটলি আলাদা। অটিজম পেশেন্টের ক্ষেত্রে যেটা আমরা দেখি যে এইসব কন্ডিশনে ওদের মেনলি আই কন্টাক্টে প্রবলেম হয়, অন্যদের সাথে কথোপকথন বজায় রাখতে সমস্যা হয়, বা নিজের অনুভূতিগুলো ওরা প্রকাশ করতে পারে না, বা কেউ কোনো ইঙ্গিত বা ইশারা করলে সে বুঝতে পারে না, সামান্য যদি পরিবেশের পরিবর্তন হয় তাহলে ওরা খুব ইরিটেট হয়ে যায়, ওরা খুব সেন্সিটিভ হয় যে কোনো সাউন্ড বা মানে আলো, শব্দ, স্পর্শ, গন্ধ বিভিন্ন থেকে ভীষণ সেন্সিটিভ হয়। তো এটা হচ্ছে অটিজমের ক্ষেত্রে আমি দেখেছি। এবং ইন্টেলেকচুয়াল যেগুলো সেটা কমপ্লিটলি আলাদা, সেটা হচ্ছে বুদ্ধিমত্তার ক্ষেত্রে প্রবলেম, মানে তাদের ডিসিশন মেকিং এর এবিলিটি অনেক কম থাকে, কিছু শিখতে তাদের অনেকটা বেশি সময় লাগে, মনে রাখতে প্রবলেম হয়, বা তারা যে কমিউনিকেট করে সেটা অনেকটাই স্লো হয়, এবং তাদের দৈনন্দিন কাজগুলো করতেও অনেকটা প্রবলেম হয়। এবারে অটিজম এবং ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি একজন পেশেন্টের দুটোই থাকতে পারে, বা এমন কেউ হতে পারে যাদের অটিজম আছে বাট আইডি আছে, অটিজম নেই, এরকমও থাকতে পারে। তো প্রথম কথা, এদের কোনটাতে সমস্যা, ওরা কি ধরনের গোলে পৌঁছতে চায়। যদি কোনো অটিজম পেশেন্ট আমার কাছে তুমি যদি অ্যাজ এক্সাম্পল নাও, তাহলে একজন ছিল যে আই কন্টাক্টই করতো না, এবং তার কমিউনিকেশন তো প্রবলেম ছিল এবং কথা বলার ক্ষেত্রেও প্রবলেম ছিল। তো প্রথমে আমরা কি করি না, তার হিস্ট্রি কালেক্ট করি, সে কি ধরনের তাকে গোলে আমরা পৌঁছতে পারি, একটা টাইম স্প্যান সেট করি যে 3 মাসের মধ্যে আমরা ওদের আই কন্টাক্ট, ওরা যাতে অন্যের সাথে যোগাযোগ করতে পারে বা সোশ্যালি ভয় না পায় আই কন্টাক্ট করতে পারে, সেইটার জন্য আমরা একটা ফিট বানাই যে আমরা 3 মান্থস এই এই কাজ করব, এই ইন্টারভেনশন গুলো চালাবো, এবং এর মাধ্যমে আমরা 3 মান্থস এন্ডে একটা প্রোগ্রেস দেখবো যে তারা ওই গোলে পৌঁছতে পেরেছে কিনা। আফটার 6 মান্থ বা 1 ইয়ার, ডিপেন্ড করে সে কেমন কিভাবে প্রোগ্রেস করছে, তার মাধ্যমে তাদের যোগাযোগের মাধ্যমটা বা কমিউনিকেশন অনেকটা বেটার হয়, সোশ্যাল ইন্টারাকশন বেটার হয়, এবং

0: মিউজিক ওরা নিজেদের ইমোশন গুলো এক্সপ্রেস করতে পারে, এবং কিছু কিছু জনের ক্ষেত্রে যারা ইনস্ট্রুমেন্টালে অনেক বেশি ইন্টারেস্টেড থাকে তাদের ক্ষেত্রে মোটর স্কিল অনেক বেশি উন্নত হয়, এবং দৈনন্দিন কাজে মানে যেগুলোতে রুটিন সেট করতে ওরা পারে না, বা দৈনন্দিন যে ছোট ছোট কাজগুলো থাকে অনেক সময় প্রবলেম হয়, তো সেই দৈনন্দিন কাজগুলো ওরা আস্তে আস্তে নিজের থেকে করতে পারে। আমার কাছে এরকমও পেশেন্ট এসেছিল, ওনার গার্ডিয়ান নিয়ে এসেছিলেন একজন অটিজম চাইল্ড মিউজিক থেরাপি করানোর জন্য। তো কিছুদিন থাকার পরে যখন বুঝতে পারলাম যে ওর হয়তো গান করতে ভালোবাসে, অল্প বিস্তর কানেক্ট করতে পারে, বাট ও মিউজিক থেরাপিতে ইন্টারেস্টেড নয়, এবং এমনও কিছু চাইল্ড আছে যাদের সাউন্ডে প্রবলেম হয়, গানে একদমই অ্যাটেনশন থাকে না, তো তাদেরকে আমরা ফার্স্ট চেষ্টা করি যে ওরা আদার্স কিছু সাউন্ড বা ইনস্ট্রুমেন্টে ইন্টারেস্টেড কিনা, রিদিমে ভাইব্রেশন ইন্টারেস্টেড কিনা। তবে সেক্ষেত্রে আমি বলবো কোনো থেরাপি জোর করে করা যায় না, তো অবভিয়াসলি তার ইন্টারেস্ট যদি মিউজিক এবং মিউজিক সম্পর্কিত কোনো কিছুতে না থাকে তাহলে আমি বলবো যে মিউজিক থেরাপি না করাই ভালো। এবং পার্সোনালি আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি ওনাকে রেফার করেছিলাম যে ও খুব ভালো ড্রয়িং করে, কিন্তু মিউজিক থেরাপির সাথে ড্রয়িংটাকে ও রিলেট করতে পারে না, তো ওকে যদি আর্ট থেরাপিস্ট বা অন্য কোনো থেরাপির কাছে নিয়ে যাওয়া যায় তাহলে ওর প্রোগ্রেসটা ভালো হবে। সো আলটিমেট আমরা প্রোগ্রেসের দিকে দেখব, পার্টিকুলার মিউজিক থেরাপি হোক বা আর্ট থেরাপি হোক, যে কোনো স্পিচ থেরাপি হতে পারে, প্রোগ্রেসটা ম্যাটার। আমি আমার পার্সোনাল যখন থেরাপি সেশন চলে কিছুটা সময় আমি রাখি তাদের কেয়ার গিভার থাকে তাদের সঙ্গে কথা বলার, কারণ তাদের যে কেয়ার গিভার সেটা বাবা মা যে কেউ হতে পারে, তারা 24 ঘন্টা সারা বছর ধরে ওদের সাথে আছে, তো তাদের স্ট্রেস লেভেল অনেক বেশি, তো সেই জায়গাতে অবভিয়াসলি আমি বলবো এবং অনেক জায়গাতে আমি অ্যাপ্রোচও করেছি এই জায়গাটা যে পেশেন্টের যতটা দরকার ওদের কেয়ার গিভারদের আরো অনেকটা বেশি মিউজিক থেরাপি দরকার, কারণ ওরা যদি পেশেন্টলি ডিল না করে তাহলে ওদের একটাই অ্যাংজাইটি বেড়ে যায়। এবং আমরা খুব ছোট একটা জিনিস জানি যে চাইল্ড সাইকোলজিতে চাইল্ড যেভাবেই হয় না কেন ওরা কপি করে বেশি বাবা মার থেকে, হয়তো আমি চেষ্টা করছি আমার বাচ্চাটা একটু কাম হবে, শান্ত ভাবে শুনবে বা ওর অ্যাংজাইটি কম হবে, তো সেটা যদি আমাদের ডেভেলপ করাতে হয় তাহলে প্রথম পেরেন্টসদের ওই বিহেভিয়ারটা নিজের মধ্যে ডেভেলপ করাতে হবে, তবে বাচ্চারা অটোমেটিক্যালি দেখে সেটা ডেভেলপ করে যাবে, তো তার জন্য আলাদা করে এফোর্ট দিতে হবে না। মানে আমি যদি নিজে খুব রাগি থাকি, রাগি থেকে বাচ্চাকে আমি বোঝাচ্ছি যে রাগ করা ভালো নয়, তাহলে তারা কিন্তু আমার ওয়ার্ডে ফোকাস করে না, আমার অ্যাকশনে ফোকাস করে, মানে আমি যেভাবে কাজ করছি যেভাবে চিৎকার করছি ও কিন্তু সেই অ্যাকশনটা কপি করে। তো এটা সাইন্টিফিক্যালি এলে আমাদের ব্রেনে যে মিরর নিউরন থাকে, এক ধরনের নিউরন থাকে, তো সে কি করে সামনের ব্যক্তিকে দেখে কপি করা শুরু করে, সব থেকে যে ক্লোজ পার্সন থাকে, তো সেই জায়গা থেকে যদি নিজেদের বিহেভিয়ারের মধ্যে কামনেস আসে তাহলে অটোমেটিক্যালি সেই চাইল্ডের সাথে কাজ করাটা অনেক বেশি সুবিধার হয়ে যায়।
1: জীবনে চলার পথে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি থাকা মানুষদের নানান বাধার সম্মুখীন হতে হয়, আর তাই সেই সব বাধাগুলোকে অতিক্রম করতে সহায়তা করার জন্য তৈরি হয়েছে বিভিন্ন রকমের থেরাপির। এরই মধ্যে একটি হলো মিউজিক থেরাপি, যা সুরের সাহায্যে আরো উন্নত করার চেষ্টা করছে তাদের জীবনযাপনকে, আরো উন্নত করার চেষ্টা করছে তাদের অভিভাবকদের জীবনযাপনকে।
2: এতক্ষণ শুনলেন আলোর সন্ধানে, অনুষ্ঠানটি প্রস্তুত করেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। কিছুক্ষণ পরেই শুনবেন বাংলায় সংবাদ।

0: চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। লাদাখের দ্রাসে 27তম কারগিল বিজয় দিবস উদযাপনের প্রথম দিনে শৌর্য সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রহ্লাদ যোশী নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হচ্ছেন। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রকের পাশাপাশি শিক্ষামন্ত্রকের দায়িত্ব সামলাবেন তিনি। এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দেশজুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আজ তিনি তার পদত্যাগপত্র পাঠান। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী প্রধান জানিয়েছেন, গত 10 দিন ধরে ছাত্র আন্দোলনের জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য তিনি অত্যন্ত ব্যথিত। বিষয়টি তাঁর কাছে ব্যক্তিগত মর্যাদা নয় বলেও উল্লেখ করেন তিনি। নতুন দিল্লির যন্তর্মন্তর সহ সারাদেশে চলা আন্দোলনের সুযোগ দেশবিরোধী শক্তিগুলি যাতে কোনোভাবেই না নিতে পারে সে কারণে তার এই পদত্যাগ বলে শ্রী প্রধান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, আইনি জটিলতায় কোনো ছাত্রের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেই বিষয়টিও তিনি মাথায় রেখেছেন। তাঁর প্রতি সমর্থন এবং আস্থা রাখার জন্য ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। শ্রী প্রধান আরও বলেন, 2026-এর নিট ইউজি পরীক্ষায় কারচুপির খবর আসার পর সরকার নিজেই পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সকলের সহযোগিতায় 21 জন পুনরায় নিট আয়োজিত হয়। 16 জুলাই নিটের ফল প্রকাশিত হয়েছে। আগামী বছর থেকে কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি পদ্ধতিতে নিট পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানান। নিট পরীক্ষায় অনিয়ম ধরা পড়ার প্রথম দিন থেকেই তিনি তার দায় নিয়েছেন, কখনোই দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেননি বলে উল্লেখ করেন তিনি। সরকারের সঙ্গে তৃতীয় দফায় আলোচনার পর নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তাদের দাবি পূরণে সরকার সম্মত হওয়ায় এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ডক্টর জিতেন্দ্র সিং আজ পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা রুখতে সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করেন। পরে নতুন দিল্লিতে সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী নাড্ডা বলেন, সিজেপির দাবি অনুযায়ী আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা এফআইআর দায়ের করা হবে না। যদি কোনো এফআইআর দায়ের করা হয়ে থাকে তবে তা প্রত্যাহার করা হবে এবং এফআইআর এর কপি তাদের সরবরাহ করা হবে। সরকারি পরীক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য সিজেপির 5 দফা দাবিপত্র বিষয়ে শ্রী নাড্ডা বলেন, সরকার এই নিয়ে আলোচনা করছে। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যেসব পড়ুয়া আত্মঘাতী হয়েছেন তাদের পরিবারের প্রতি সরকার পূর্ণ সহানুভূতিশীল এবং সরকারের পক্ষ থেকে নিয়ম ও বিধি অনুযায়ী তাদের সহায়তা দেয়া হবে।
1: कम्पेंसेशन के बारे में सरकार ने बड़े स्पष्ट शब्दों में कहा है, जान किसी बच्चे की जाए और उसके प्रति हम भी सहानुभूति रखते हैं। प्रधानमंत्री मोदी जी अत्यंत सहानुभूति के साथ कहा है कि ऑनरेबल कंपेंसेशन अकॉर्डिंग टू द रूल्स एंड रेगुलेशंस व्हाटएवर मैक्सिमम विल बी पॉसिबल दैट विल बी गिवन टू देम।
0: সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আশা প্রকাশ করেন, তাদের দাবিগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ হবে। এদিকে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন।
2: তমাম মাঙ্গে জো হমারি থি ও মান লি গই হ্যায় তো হাম ইমিডিয়েট ইফেক্ট সে প্রোটেস্টার সে রিকোয়েস্ট করতে হ্যায় কি আপ উইথড্র করেন পিসফুলি আপনে ঘর ওয়াপিস যায় অর আগে কি জো ভি হমারি রণনীতি হোগি ইয়া বাতচিত হোগি উসসে হাম আপকো অবগত করায়েঙ্গে।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়া সফর শেষে নতুন দিল্লি ফিরছেন। সফরকালে শ্রীমতী মুর্মু সেদেশের রাষ্ট্রপতি নিকোসোর ড্যানের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ প্রতিরক্ষা ডিজিটাল প্রযুক্তি শিক্ষা পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে বৈঠক করেন। রোমানিয়ার প্রধানমন্ত্রী এবং সংসদের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন শ্রীমতী মুর্মু। ভারত রোমানিয়া ব্যবসায়িক ফোরামে তিনি বক্তব্য রাখেন। জনপরিষেবা এবং ভারত রোমানিয়া সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বুখারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক স্টাডিজ থেকে ডক্টরেট লাভ করেন তিনি। মলদোভা এবং উত্তর ম্যাসিডোনিয়ার পর 3 দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি রোমানিয়া গিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, রোমানিয়ার বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। রোমানিয়া সফরের শেষ দিনে আজ বুখারেস্টে ভারতীয় সম্প্রদায় আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বিদেশে বসবাস করলেও ভারতীয়রা নিজেদের মাতৃভূমির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থাকেন এবং তাদের দক্ষতা ও কৃতিত্বের মাধ্যমে দেশবাসীকে গর্বিত করেন। রোমানিয়ার প্রেসিডেন্ট নিকোসোর ড্যান এবং সেদেশের নেতৃবৃন্দের সঙ্গে তার বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে বলে শ্রীমতী মুর্মু বলেন। তিনি বলেন,
3: ডিফেন্স, রিনিউয়েবল এনার্জি, ডিজিটাল টেকনোলজি, এডুকেশন, রিসার্চ, হেলথ কেয়ার, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এআই, ইনোভেশন।

0: तथा एडवांस्ड मैन्युफैक्चरिंग जैसे एक नया नया क्षेत्र में आर्थिक सहयोग के व्यापक अवसर उपलब्ध है। मुझे ये देखकर प्रसन्नता है कि भारतीय कंपनीज और भारतीय प्रोफेशनल्स रोमानिया के विकास में महत्वपूर्ण योगदान दे रहे हैं।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। আপনারা এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, সারনাথ হল শান্তি, জ্ঞান ও করুণার এক চিরন্তন ঐতিহ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রত্যেক ভারতবাসীর কাছে এটি এক গর্ব মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, এই স্বীকৃতি ভগবান বুদ্ধের স্মৃতি বিচলিত সারনাথে আরও বেশি করে ভ্রমণ এবং ভগবান বুদ্ধের আদর্শ অনুসরণের প্রেরণা যোগাবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, এই স্বীকৃতি দেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতিফলন। ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সন্ধ্যায় লাদাখের দ্রাসের কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধে 27তম কার্গিল বিজয় দিবসের প্রথম দিনটি উদযাপিত হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শৌর্য সন্ধ্যা নামে এই অনুষ্ঠানে অংশ নেন। তার সঙ্গে ছিলেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর, লাদাখের সাংসদ হাজি হানিফা জান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শহীদ জওয়ানদের বিধবা পত্নী সহ কার্গিল শহীদদের পরিবারের সদস্যরা। দেশাত্মবোধক সঙ্গীত, সর্বধর্ম প্রার্থনা, বিটিং রিট্রেট অনুষ্ঠান, জাতীয় সঙ্গীত এবং শহীদ সৈনিকদের স্মরণে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়। পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেসের আমলে বেশ কয়েকটি ঘটনার সঙ্গে যুক্ত পাঁচ পুলিশ আধিকারিককে বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় জানান, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের এক ছাত্রীর ওপর অত্যাচারের ঘটনায় পুলিশের এএসআই মোয়াজ্জিন হোসেনকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে এফআইআরও দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক প্রয়াত পঙ্কজ দত্তকে বটতলা থানায় ডেকে হয়রানির জন্য এসআই সাধন দাস, ওই থানার তৎকালীন আইসি সুবর্ণ দত্ত চৌধুরীকে সাসপেন্ড করার নির্দেশ দেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে সূর্যনগরে কালীমূর্তি ভাঙার ঘটনায় তৎকালীন সুন্দরবন জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে রাজ্য সরকার সাসপেন্ড করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দক্ষিণ চীন ও হংকংয়ে টাইফুন নাউলের প্রভাবে প্রবল ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হংকংয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই সামুদ্রিক ঝড় ঘণ্টায় সর্বোচ্চ 140 কিলোমিটার পর্যন্ত শক্তিশালী হয়ে উঠতে পারে। হংকং বিমানবন্দরের তরফে আজ এবং আগামীকালের জন্য 150টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানি কর্মকর্তাদের উপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে ইরান। ইউ এর এই পদক্ষেপকে দ্বিচারিত আখ্যা দিয়ে তারা একে অসৎ মানসিকতার পরিচয় বলে উল্লেখ করেছে। ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কয়েকজন ইরানি বিচারক এবং একজন সাইবার আধিকারিকের ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেন। লেটুস পাতা থেকে খাদ্যজনিত অসুস্থতার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এছাড়া দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ার ঘটনায় কানাডার ওপরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। ক্রমবর্ধমান অসুস্থতার মধ্যে এটি খাওয়া নিরাপদ কিনা ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে তিনি এই মন্তব্য করেন। মানবাধিকার সংগঠন বালুচ ওমেন ফোরাম এক অভিযোগে জানিয়েছে, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে জোর করে ধরে নিয়ে যাবার ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বালুচিস্তানে পাকিস্তানি বাহিনী নারী ও শিশুসহ সাধারণ নাগরিকদের ধরে নিয়ে যাওয়ার সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে জয় নিশ্চিত করেছে। হারারে স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় ম্যাচে ভারত 90 রানে জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রহ্লাদ যোশী নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হচ্ছেন। ধর্মেন্দ্র প্রধানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা এবং সরকার বিভিন্ন দাবি দাওয়া মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার সিজেপির। খবর আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

সকাল 6:05 শুনবেন সুচিন্তন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। 6:10 থাকবে সুবদ্ধ সঙ্গীত, শুনবেন খেয়াল পণ্ডিত নারায়ণ রাও যোশী। 6:30 শুনবেন শাশ্বত ভারত, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 6:40 রবীন্দ্রসঙ্গীতে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুরেলা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। 6:55 থাকবে কৃষক বন্ধুদের জন্য কথিকা, কপি জাতীয় সবজির এক পেশি রোগ, বলবেন উত্তম রায়চৌধুরী। 7:05 শুনবেন সুফি গানের আসর। 7:15 থাকবে বাংলাদেশের দর্শনীয় স্থান। 7:35 শুনবেন সকালের আড্ডা। 8:30 শুনবেন অনুষ্ঠান কবি কণ্ঠে, কবি শুভ দাশগুপ্তের সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। সকাল 9:00 শুনবেন ষোলো আনা বাঙালি, কেরালার মন্দির নৃত্য, কথাকলি আর ভরতনাট্যমের শিল্পী থাঙ্কমণি কুট্টির সাক্ষাৎকার গ্রহণ করেছেন দেবাশিস বসু, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। সকাল 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় থাকবেন হৈমন্তী রায়। 10:30 শুনবেন ভক্তিগীতি, শিল্পী সত্যশুভ সরকার। 10:45 লোকগানের আসর। 11:00 শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান, শুনবেন অনুষ্ঠানটির 136তম পর্ব। এরপরেই মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা তর্জমা শুনতে পাবেন। দুপুর 12:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে, উপস্থাপনায় কিংসু ঘোষ। 12:30 শুনবেন যাত্রাপালা, ছত্রপতি শিবাজী, রচনা ভাস্কর বন্দ্যোপাধ্যায়, পরিবেশনা দিবাকর পাত্র ও সম্প্রদায়। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মন্ত্রীর দ্বিতীয় অধিবেশনে দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর। 4:05 শুনবেন মহিলাদের আসর রসময়ী। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক ও অঙ্কিতা পাল। বিকেল 4:35 থাকবে ষোলো আনা বাঙালি, 5:05 থাকবে আজ সন্ধ্যায়, উপস্থাপনায় ইনা বাগচি। 5:50 থাকবে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, কৃষকের মনের স্বাস্থ্য বিষয় অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পার্থসারথী রাউত। 6:50 আপনার স্বাস্থ্য বিষয় রক্তে সুগার ও হৃদরোগ, বলবেন ডাক্তার মৈনাক মুখোপাধ্যায়। 7:00 শুনবেন নাটক সংশয় রচনা বিমলকর, বেতার নাট্যরূপ ও জিত বসু, প্রযোজনা শ্রীধর ভট্টাচার্য। 8:00 শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা তর্জমা। 8:30 থাকবে বাংলা ব্যান্ডের গান। 9:00 থাকবে অনুষ্ঠান কথায় গানে, উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 শুনবেন গ্রন্থ পরিচয়, ঋত্বিক ঘটকের গল্প পরিচয় করাবেন শ্রাবণী মুখোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনায় রিয়া ঘোষ। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন শরৎ, পণ্ডিত সুরঞ্জন। 10:45 উপমহাদেশের খবর। 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন মালকোষ রাগে এসরাজ, পরিবেশন করবেন অর্ক সিনহা রায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন দেবাশিস চৌধুরী।

0: শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, আজ শুনলেন মালকোশ রাগে ইসরাজ। শিল্পী ছিলেন অর্ক সিনহা রায়, তাকে তবলায় সহযোগিতা করলেন দেবাশিস চৌধুরী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই শুনবেন উপমহাদেশের খবর।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি শুভমিতা মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন রক্তিম ভট্টাচার্য। আজকের শিরোনামে রয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে বিক্ষোভের জেরে কেন্দ্র

0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি। নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন প্রহ্লাদ যোশী।
1: সরকার তাদের দাবি দাওয়া মেনে নেওয়ায় কংগ্রেস জনতা পার্টি আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না আশ্বাস কেন্দ্রের।
0: আকাশবাণীতে আগামীকাল প্রধানমন্ত্রীর মন কি বাত।
1: অসমে প্রবল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 61। গভীর শোক প্রকাশ রাষ্ট্রপতির। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী।
0: উত্তরপ্রদেশের প্রাচীন বৌদ্ধ তীর্থস্থান সারনাথ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত। সন্তোষ প্রকাশ উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি রোমানিয়ার সঙ্গে বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। ত্রিদেশীয় সফর শেষে রাষ্ট্রপতি আজ দেশে ফিরছেন।
0: কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফির ওপর হামলায় এক ভারতীয়ের মৃত্যু। নিরাপদে রয়েছেন ইরানের জলসীমায় হামলার শিকার এলপিজি ট্যাঙ্কারে থাকা 28 জন ভারতীয় নাবিক। আসছি বিস্তারিত খবরে। নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের বিক্ষোভের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী প্রধান জানান, গত 10 দিন ধরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে সৃষ্ট পরিস্থিতিতে তিনি মর্মাহত। তবে এ ঘটনা তাঁর কাছে কোনো মর্যাদার লড়াইয়ের বিষয় নয়। তিনি বলেন, নতুন দিল্লির যন্ত্রমন্ত্র সহ সারাদেশে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে তাঁর এই সিদ্ধান্ত। দেশবিরোধী শক্তি যাতে এর সুযোগ নিতে না পারে ও কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যাতে আইনি জটিলতার মধ্যে না পড়ে তা নিশ্চিত করার লক্ষ্যেই তিনি পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীকে তাঁর উপর এতদিন আস্থা রাখার ও নিরন্তর সমর্থনের জন্য শ্রী প্রধান কৃতজ্ঞতাও জানান। তিনি বলেন, দেশ সেবাই তাঁর জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার এবং তিনি সর্বদা এর জন্য নিবেদিত প্রাণ থাকবেন। শ্রী প্রধান জানান, নিট ইউজি 2026 পরীক্ষায় অনিয়মের ঘটনার পর সরকার দ্রুত পদক্ষেপ নেয়। তদন্তের দায়িত্ব সিবিআই এর হাতে তুলে দেয় এবং পরীক্ষাটিও বাতিল করা হয়। সরকার সাফল্যের সঙ্গে পুনরায় পরীক্ষা নেয় এবং ফলাফল প্রকাশও করে। তিনি আরও জানান, আগামী বছর থেকে সরকার এই পরীক্ষা কম্পিউটার ভিত্তিক পদ্ধতিতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে।
1: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, শ্রী প্রধানের দীর্ঘ 1 দশকের কর্মযাত্রা জনগণ ও ছাত্র কল্যাণের প্রতি তার আজীবন নিবেদিত প্রাণ ভূমিকারই সাক্ষ্য বহন করে।
0: লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দেশের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে সরকারকে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা আসলে শিক্ষার্থীদের জয়।
2: ये जो हमारे स्टूडेंट्स हैं इनकी विक्ट्री है, इनकी जीत है, जो हिंदुस्तान का फ्यूचर है। एजुकेशन सिस्टम जो हमारी शान हुआ करती थी, पूरी दुनिया में एक्नॉलेज था कि हिंदुस्तान का एजुकेशन सिस्टम बहुत बढ़िया है, उस पर सालों से आक्रमण हो रहा है, उसको कैप्चर किया जा रहा है, उसको प्राइवेटाइज किया जा रहा है, उस पर रिएक्शन था।
1: ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। নিজের দপ্তরের দায়িত্বের পাশাপাশি তাঁকে শিক্ষামন্ত্রকের দায়িত্ব দেওয়া হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে শ্রী যোশী উপভোক্তা খাদ্য গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্বে রয়েছেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর গত বৃহস্পতিবারের ভিডিও বার্তায় বিপুল সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। ওই ভিডিওতে তিনি দেশের তরুণ শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত ঘটনা রুখতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। গতরাতে আরেকটি ভিডিও বার্তায় তিনি তরুণদের কাছ থেকে সাড়া পাওয়া ও পরামর্শের জন্য তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
3: থ্যাংক ইউ ফ্রেন্ডস, কাল দের রাত আপসে মিলনে কা মৌকা মিল গয়া। মেরে জো ভিডিও পোস্ট কিয়া থা উসকো জিস প্রকার সে আপনে রেসপন্ড কিয়া, সকারাত্মক সুঝাব দিয়ে, থ্যাংকস টু এভরিবডি। ই আপকা প্যার বনা রহেগা, হামারা নাতা অর অধিক সক্রিয়তা সে জুড়তা রহেগা।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রাম 2026 এর অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করবেন। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 400 বেশি তরুণ অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর সঙ্গে এই মতবিনিময় পর্বে অংশ নেবেন। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে 74টি ভাইব্রান্ট ভিলেজ বা সীমান্তবর্তী গ্রামকে কেন্দ্র করে গত মাসের 4 থেকে 30 তারিখ পর্যন্ত 2টি পর্যায়ে এই কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচির অঙ্গ হিসেবে অংশগ্রহণকারীরা স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সময় কাটিয়েছেন, পরিচ্ছন্নতা অভিযান, সরকারি প্রকল্প বিষয়ক সচেতনতা, যুব সম্মেলন, সাংস্কৃতিক আদান প্রদান, বৃক্ষরোপণ অভিযান, মিনি মডেল পঞ্চায়েত সহ বিভিন্ন কার্যক্রমে তারা অংশ নিয়েছেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আগামীকাল সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে।
1: নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের প্রেক্ষিতে সরকার তাদের দাবি মেনে নেওয়ায় কংগ্রেস জনতা পার্টি সিজেপি আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ডঃ জিতেন্দ্র সিং আজ সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে তৃতীয়

0: পরীক্ষার বৈঠকে বসেন। আলোচনায় মূলত পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁস রোধের পদক্ষেপের বিষয়গুলি উঠে আসে। বৈঠকের পর নতুন দিল্লিতে সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী নাড্ডা জানান, সিজেপির দাবি মেনে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তাদের বিরুদ্ধে কোনো এফআইআরও দায়ের করা হবে না। যদি ইতোমধ্যে কোনো এফআইআর দায়ের করা হয়েও থাকে তবে তা প্রত্যাহার করা হবে, সংশ্লিষ্ট এফআইআর এর প্রতিলিপিও প্রদান করা হবে। আত্মহত্যাকারীদের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়ে শ্রী নাড্ডা বলেন, এ ব্যাপারে সরকারের পূর্ণ সহানুভূতি রয়েছে, নিয়মকানুন মেনে সরকার পদক্ষেপ নেবে বলেও আশ্বস্ত করেন তিনি।
1: तो वो एफआईआर की कॉपी भी इनको हम देंगे और उसको विड्रॉ करने की बात कोई भी एक्शन नहीं होगा जो प्रोटेस्टर्स के साथ प्रोटेस्ट के दौरान हुआ है। जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं उनका इस केस इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा, इस बात को हम लोगों ने माना है। कंपनसेशन अकॉर्डिंग टू द रूल्स एंड रेगुलेशंस व्हाटएवर मैक्सिमम विल बी पॉसिबल दैट विल बी गिवन टू देम।
2: সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করে সম্মত শর্তাবলী নির্ধারিত সময়সীমার মধ্যেই কার্যকর করা হবে বলে আশা প্রকাশ করেন।
3: On that note, the Cockroach Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding that the agreed upon terms will be executed within the agreed upon timelines.
4: तमाम मांगे जो हमारी थी वो मान ली गई है, तो हम इमीडिएट इफेक्ट से प्रोटेस्टर्स से रिक्वेस्ट करते हैं कि आप विड्रॉ करें, पीसफुली अपने घर वापस जाएं।
0: অসমে প্রবল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 61। আজ 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে চড়াইদেও জেলায় 7 জন, শিবসাগরে 6 জন, জোড়হাটে 1 জন প্রাণ হারিয়েছেন। বন্যায় এই 3 জেলাই সবচেয়ে বিপর্যস্ত। 115,000-এরও বেশি মানুষকে নিকটবর্তী ত্রাণকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক আকার নিচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অসমের বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শোক সন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী বিশ্ব শর্মা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ, ত্রাণ কাজের অগ্রগতি সহ অন্যান্য জরুরি বিষয় বিস্তারিত জানতে চেয়েছেন শ্রী মোদী। কেন্দ্রের তরফে সবরকম সহায়তা করা হবে বলেও প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেন।
2: গুজরাটে ভারী বৃষ্টি জেরে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রাজ্য কর্তৃপক্ষ 40,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে। আটকে থাকা 6,766 জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাটের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপর একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এছাড়া সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের আগামী সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা কম রয়েছে।
0: উত্তরপ্রদেশের প্রাচীন বৌদ্ধ তীর্থস্থান সারনাথ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, প্রতিটি ভারতীয়ের জন্য এটি অত্যন্ত গর্বের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই স্বীকৃতিতে সন্তোষ ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই ঘটনাকে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন।
2: লাদাখের দ্রাসে 27তম কার্গিল বিজয় দিবস উদযাপনের প্রথম দিনে আজ সন্ধ্যায় কার্গিল যুদ্ধ স্মৃতি সৌধে শৌর্য সন্ধ্যা অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অনুষ্ঠানে অংশ নেন। তার সঙ্গে ছিলেন লাদাখের উপরাজ্যপাল, লাদাখের সাংসদ হাজি হানিফা জান, এইচডিসি কার্গিলের চিফ এক্সিকিউটিভ কাউন্সিলর ডক্টর মোহাম্মদ জাফর আখন, সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক, অসামরিক প্রশাসনের আধিকারিক, প্রবীণ সৈনিক এবং কার্গিল শহীদদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী অপারেশন বিজয়ের বীর যোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদদের নিকটাত্মীয়দের সম্বর্ধনা জানান। আগামীকাল শ্রদ্ধাঞ্জলি সমারোহের মধ্য দিয়ে এই স্মরণানুষ্ঠানের পর্বের সমাপ্তি ঘটবে।
0: পাঞ্জাব পুলিশ কেন্দ্রীয় সংস্থাগুলির সহায়তায় ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে পলাতক গ্যাংস্টার জওয়ানজিৎ সিংকে ভারতে ফিরিয়ে এনেছে। আন্তর্দেশীয় সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িত এই ব্যক্তির বিরুদ্ধে 4টি খুনের মামলা রয়েছে। অস্ত্র আইনের মতো একাধিক গুরুত্বপূর্ণ অপরাধমূলক মামলায় সে অভিযুক্ত পলাতক ছিল। শুনছেন উপমহাদেশের খবর।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়ায় বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের দুদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে অভিহিত করেছেন। রোমানিয়ায় তার সফরের শেষ দিনে বুখারেস্টে ভারতীয় সম্প্রদায়ের সম্মানে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বিদেশে বসবাসকারী ভারতীয়রা তাদের মাতৃভূমির সঙ্গে গভীর

0: বন্ধনে আবদ্ধ থাকেন, নিজেদের সাফল্য নিষ্ঠার মাধ্যমে প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেন।
1: ভারতীয় প্রবাসী সমুদায় একজুট হওয়ার রোমানিয়া মে ভারত কি সাংস্কৃতিক বিরাসত কো জীবন্ত বানায়। ভারতীয় আইটি ইঞ্জিনিয়ারিং স্কলার্স রিসার্চার্স হেলথ কেয়ার প্রফেশনালস তথা বিদ্যার্থীকে নেই পিঢ়ি আপ রোমানিয়া কো আপনা ঘর বানা রে। রোমানিয়া কি অর্থব্যবস্থা ও সমাজ মে আপনা যোগদান তথা ইহাঁ ভারতীয় সংস্কৃতি ও মূল্য কে প্রসার কে লিয়ে আপকে প্রয়াস আপকো ভারত কা সচ্চা প্রতিনিধি বানাতে।
2: চলতি বছরের শুরুর দিকে সম্পন্ন হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি মুর্মু বলেন, এর দ্রুত বাস্তবায়ন রোমানিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য দেশগুলোর সঙ্গে ভারতের বাণিজ্য বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করবে। ত্রিদেশীয় সফর শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেশে ফিরছেন।
0: কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফির ওপর হামলার ঘটনায় একজন ভারতীয় নাগরিকের মৃত্যুতে ভারত তীব্র নিন্দা করেছে। বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের হামলাকে অনভিপ্রেত বলে অভিহিত করেছে ভারত। সংশ্লিষ্ট সব পক্ষকে সামুদ্রিক নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে।
2: ইরানের জলসীমায় হামলার কবলে পড়া মোজাম্বিকের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার দিশার 28 জন ভারতীয় নাবিকই নিরাপদে রয়েছেন। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস হামলার ঘটনা স্বীকার করে খবর জানিয়েছে। এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে।
0: আফগান সরকার জানিয়েছে, গত এক মাসে প্রতিবেশী পাকিস্তান ও ইরান থেকে 14,539 আফগান শরণার্থী পরিবার দেশে ফিরেছে। ফেরত আসা পরিবারের অধিকাংশই পাকিস্তান থেকে এসেছেন।
2: মানবাধিকার সংগঠন বালুচ উইমেন ফোরাম সতর্ক করেছে, পাকিস্তানি সেনা কর্তৃক বালুচিস্তানে নারী ও শিশুসহ সাধারণ নাগরিকদের অপহরণের ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বালুচিস্তানের মাস্তুং জেলার কিলিকোঙ্গার এলাকায় গত 21 জুলাই পাকিস্তানি সেনা একটি বাড়িতে অভিযান চালিয়ে একই পরিবারের 6 সদস্যকে তুলে নিয়ে যায়।
0: দক্ষিণ চীন হংকংয়ে টাইফুন নৌলের জন্য প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতের কারণে ওই অঞ্চলে উচ্চ সতর্কতা জারির সঙ্গে বহু উড়ান বাতিল করা হয়েছে। হংকংয়ের আবহাওয়া পর্যবেক্ষণ দপ্তর থেকে জানানো হয়েছে, টাইফুনটির কেন্দ্রগামী বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 140 কিলোমিটার এবং এটি দক্ষিণ চীন সাগরের উত্তর পূর্বাঞ্চল দিয়ে অগ্রসর হয়ে পূর্ব গুয়ানডং উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। হংকং বিমানবন্দর থেকে জানা গেছে, আজও আগামীকাল মিলিয়ে 150টিরও বেশি উড়ান বাতিল করা হয়েছে।
2: স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে প্যারা পাওয়ার লিফটার ঝান্ডুকুমার পুরুষদের হেভিওয়েট ইভেন্টে ব্রোঞ্জ পেয়ে চলতি আসরে ভারতের হয়ে প্রথম পদক জয় করেছেন। তিনি 190 কেজি ওজন তুলে 130.9 পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জেতেন। গেমসে দেশের হয়ে এই প্রথমবার পদক জিতলেন তিনি। পদক জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী ঝান্ডুকুমারের এই অসাধারণ পারফরমেন্সে সন্তোষ ব্যক্ত করে বলেন, তার এই সাফল্য দৃঢ় সংকল্প ও দীর্ঘদিনের সুশৃঙ্খল প্রচেষ্টার প্রতিফলন।
0: ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে জয় নিশ্চিত করেছে। হারারে স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় ম্যাচে ভারত 90 রানে জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে।
2: ডুরান্ড কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 1-0 ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ম্যাচের 52 মিনিটে সাহাল আব্দুল সামাদ মোহনবাগানের হয়ে জয়সূচক গোলটি করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে বিক্ষোভের ছেড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের। পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি। নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন প্রহ্লাদ যোশী।
0: সরকার তাদের দাবি দাওয়া মেনে নেওয়ায় কংগ্রেস জনতা পার্টি আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, আশ্বাস কেন্দ্রের।
2: আকাশবাণীতে আগামীকাল প্রধানমন্ত্রীর মন কি বাত।
0: অসমে প্রবল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 61, গভীর শোক প্রকাশ রাষ্ট্রপতির। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী।
2: উত্তরপ্রদেশের প্রাচীন বৌদ্ধ তীর্থস্থান সারনাথ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত, সন্তোষ প্রকাশ উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি রোমানিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। ত্রিদেশীয় সফর শেষে রাষ্ট্রপতি আজ দেশে ফিরছেন।
2: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: নিয়েছিলেন প্রকৃতিকে, প্রকৃতির সঙ্গে মনের আবেগের যে আদান প্রদান সেটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে গানের কথায়, ভাবনায়, চিন্তায় এবং অবশ্যই ছায়াছবির গল্পের সঙ্গে ওতপ্রোতভাবে বেশিরভাগ ক্ষেত্রে জড়িয়ে গেছিল। কিন্তু এসবের পরেও মানুষ বা মানুষের কথা উঠে এলো গানের কথায়। গীতিকাররা লিখলেন গান, সুরকার দিলেন তাতে সুর, এবং সেইখানেই একটা ম্যাজিক তৈরি হয়ে গেল। এর একটা কারণ ছিল, হয়তো রবীন্দ্র পরবর্তী যে যুগ, সেই যুগটাতে আমরা যে ঘরানাটার সঙ্গে পরিচিত ছিলাম সেটা হয়তো মানুষের একঘেয়েমির একটা কারণ হয়ে উঠেছিল। তার থেকে বেরিয়ে আসতে এবং অবশ্যই সময়ের সঙ্গে নিজেকে আরও বেশি করে ওতপ্রোত করে জড়িয়ে নেওয়ার স্বার্থেই হয়তো ঘুরে ফিরে এসেছে মানুষের কথা, জীবনের কথা, দৈনন্দিন যাপনের কথা। তেমনই একটা গান রাখি অনুষ্ঠানের একদম শুরুতে শ্রোতাবন্ধুদের জন্য তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
1: হালখাসা মেরে বাবু শোনো, রাজা শোনো, ফকির শোনো, কুলি চাষি মজুর শোনো, শোনো সত্যি কথা,

রাতের নিস্তব্ধতার সঙ্গে সঙ্গে। সারা দিনের ভুলে যাওয়াগুলো এক এক করে মনে আসতে থাকে, সে আপনি চান বা নাই চান। কিন্তু সেই রকম একটা প্রেক্ষাপট যদি হয়, তাহলে মানুষই তো মানুষের জন্য ভাববে, এটাই হয়তো জীবন আর এটাই হয়তো সত্যি। সেই জন্যই মানুষ বারবার নতুন নতুন রূপ নিয়ে নতুন ভাবে সংঘর্ষের পর এগিয়ে এসেছে, কারণ এই সংঘর্ষ তার দৈনন্দিনে প্রত্যেকটা মুহূর্তের সঙ্গে নিজের সঙ্গে নিজের। হয়তো সেই কারণেই মানুষ যতটা ভেবে ফেলে, যতটা তার কল্পনায় থাকে, তার অনেক কিছুই বাস্তবে পরিবর্তিত হয়ে যায়। কোনো সময় মনের মতন করে হয়, কোনো সময় হয় না, কিন্তু সবটা মেনে নিয়েই নতুন মানুষ চলে আসে নতুন রূপ নিয়ে। এবারের গানে গানে শ্রোতাবন্ধুদের জন্য থাকুন রামকুমার চট্টোপাধ্যায়।

গল্প তো একেবারেই নয়, কারণ একথা একদম সত্যি যে যাই হয়ে যাক কেন, আমাদের জীবনে বা বিশেষ করে ব্যস্ততম জীবনে যখন আমরা সমস্ত কিছু ভুলে যাই, সব কিছু আবার মনে পড়ে যায়।

যে কথা বলছিলাম, নিস্তব্ধতার সময় যখন মানুষ হয়ে যায় নিজের সঙ্গে নিজে একাকী, তখনই হয়তো তার প্রয়োজন পড়ে নিজের চৈতন্যকে জাগানোর, নিজের চেতনাকে উদ্বুদ্ধ করার। সেই সব কথাও তো এলো গানে গানে, কারণ গীতিকার বুঝলেন যে যখনই মানুষের কথা আসবে প্রথম নিজেকে জানতে হবে। নিজেকে জানা, নিজেকে চেনা, এর থেকে বড় উপলব্ধি হয়তো আর অন্য কিছুতে হয় না। সেই জন্যই হয়তো আমরা কবি গানে, লালন গীতিতে এবং অবশ্যই লোকগানের ছন্দে ছন্দে পেয়ে গেলাম সেই কথা, যেখানে উঠে এলো চৈতন্য প্রেমী মানুষের কথা এবং চৈতন্যকে উপলব্ধি করবার পর, নিজের চেতনাকে জাগ্রত হয়ে যাওয়ার পর নিজেকে যখন মানুষ খুঁজে পেল নিজের এক আশ্চর্যতম রূপে, তার উপলব্ধির কথা। তেমনই একটা গান রাখি শ্রোতা বন্ধুদের জন্য পূর্ণদাস বাউলের কণ্ঠে।

রূপসাগরে যে মনের মানুষকে খোঁজা, সেই মনের মানুষ কিন্তু সর্বদাই যে অপর কোনো ব্যক্তি হবেন তার কিন্তু কোনো কথা ছিল না। মানুষের মধ্যে দ্বৈত এবং অদ্বৈত দুই যে বোধ, এই দুই বোধের মধ্যে দ্বন্দ্ব

চিরাচরিত, এবং চিরন্তন এই দ্বন্দ্বের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই হয়তো মানুষ চিরকাল নিজের সঙ্গে নিজে লড়াই করে গেছে। এবং শুধু এটা একমাত্র কথা তাই নয়, আজকের দিনেও মানুষ যখন কোনো একটা সিদ্ধান্তে উপনীত হয়, সেক্ষেত্রে তাকে প্রত্যেক মুহূর্তের লড়াই নিজের সঙ্গে নিজেকে আগে করতে হয়। বাইরের পৃথিবী তো আলাদা, এটাই হয়তো সত্য, আর এর থেকে মুক্তি লাভ হয়তো অসম্ভব। সেই জন্যই হয়তো যে কথা অনুষ্ঠানের শুরুতে বলেছি, কবির লেখনীতে এবং সুরকারের সুরের ছোঁয়ায় উঠে এসেছে মানুষের কথা, মানুষের বিভিন্ন রূপের কথা, এবং অবশ্যই নিজের সঙ্গে নিজেকে চিনে নেওয়া আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে তার পরিবর্তনের কথা। তেমনই একটা গান থাকুক শ্রোতা বন্ধুদের জন্য অমর পালের কণ্ঠে।

লোকগানের সুর শুধু নয়, লোকগানকে পরবর্তীতে এগিয়ে নিয়ে গিয়ে আধুনিকতা বাংলা গানে যতবার অগ্রসর হয়েছে ততবার কিন্তু উঠে এসছে মানুষের শ্রেণী সংগ্রামের কথা, এবং সেই সংগ্রাম ঘুরে ফিরে চলে এসেছে, মানুষকে দেখিয়েছে, মানুষের জন্য কথা বলিয়েছে। এটা কিন্তু নতুন তা কিন্তু নয়, এর সূচনা অনেক আগে শুরু হয়েছিল। কারণ ভালোবাসার কথায় যখন গান মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছিল, তখনই হয়তো গীতিকাররা বুঝেছিলেন যে মানুষের যে যন্ত্রণা, দৈনন্দিন জীবনে সংগ্রামের যে কথা, তা যদি মানুষকে আরও ভালোভাবে বোঝাতে হয়, তার থেকে গানের বিকল্প হয়তো হবে না। সেই জন্যেই হয়তো মানুষের কথা ভালোভাবে বুঝে ওঠার এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে গান। তেমনই নিদর্শন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পরবর্তী গানে, যেখানে মানুষের কথা এসেছে তার একাকিত্বের মধ্যে, তার যন্ত্রণার মধ্যে এবং তার জীবনবোধের মধ্যে দিয়ে।

0: যখন মানুষ সম্পূর্ণভাবে একা হয়ে যায়, তখন হয়তো রাতের নিকষ কালো অন্ধকারের মধ্যে খুঁজে পায় শুধুমাত্র নিজেকে। পাশের মানুষ যদি কেউ থাকেন, তিনি যদি সেই মুহূর্তে তার হাতে হাত রাখেন, তার থেকে বড় প্রাপ্তি হয়তো আর কিছু হয় না সেই মুহূর্তের জন্য। তেমনি যখন বিভিন্ন সময়ে মানুষ সংগ্রামের মধ্যে দিয়ে গেছে, তখন মানুষের পাশে মানুষই দাঁড়িয়েছে। এটাই হয়তো সংগ্রাম বা সমাজের এক বৈচিত্র্য। প্রত্যেকটার ইতিহাসে লেখা আছে সেই একই কথা, যেখানে একজন পথপ্রদর্শক হতে পারেন আর বাকিরা তার পথ অনুসরণ করে অনুগামী হয়েছেন। এইভাবেই হয়তো সময় এগিয়ে চলে। শুধু তাই নয়, আজকের হারানো দিনের গানে আমরা কথায় গানে অনেকখানি সময় এগিয়ে এসেছি, তাই এখন সময় হয়ে গেছে জানিয়ে দেওয়ার আগামীকালের হারানো দিনের গানে শ্রোতা বন্ধুরা কি শুনবেন। অনুপম ঘটকের খুব নাম ডাক ছিল শিক্ষক হিসেবে। সন্ধ্যা মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, শচীন গুপ্ত তার কাছে শিখতে আসেন, তবে চট করে তিনি রাজি হন না গুরু হতে। আলপনা বন্দ্যোপাধ্যায় একদিন খবর না দিয়েই হাজির তার কাছে, যা হবার হবে এই ভেবে। তিনি বললেন, বলো কি? গান শিখতে? ভয় ভয় বললেন আলপনা বন্দ্যোপাধ্যায়। গান শুনে যাচাই করে ভর্তি নিলেন ছাত্রীকে। শিক্ষার্থীও নিরাশ করেননি গুরুকে, জনপ্রিয় হলেন ছাত্রী। কালকের হারানো দিনের গান সাজানো এমনই গল্প গানে আর আড্ডায়। উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার

ভারতের ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

হাসি মুখে সমস্ত সংগ্রামকে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া, সংগ্রামের সঙ্গে থেকেও নিজের হাসি বজায় রাখা একমাত্র মানুষই পেরেছে। পশু হয়তো জঙ্গলে তার রাজত্ব বজায় রাখতে হিংসার আশ্রয় নিয়েছে, কিন্তু মানুষ সমস্ত কিছুর পরেও যখন নিজেকে চিনেছে তখন হয়তো বলতে বাধ্য হয়েছে গিভ পিস এ চান্স। কারণ গানে গানে মানুষের কথা মানুষকে যখন বলতে হয় তখন প্রথম আসে সমস্ত ইজমের বিরুদ্ধে নিজেকে উঠে দাঁড়ানোর শক্তি সঞ্চয় করা। এটা হয়তো শিখতে হয়েছে, যেটা শিখেছিলেন জন লেনন। এটা নতুন কিছু না, বহু পুরনো, এবং এখন যারা তাদের সুরেতে আবদ্ধ রয়েছেন, এখনও যারা তাদের সুরকে মনে করেন যে তারাই হয়তো জীবনমুখী গানের পথিকৃৎ ছিলেন, তারা কিন্তু শান্তির কথা বলেছেন সবার আগে। কারণ জীবনের এটাই নিয়ম, সমস্ত সংঘর্ষ সব কিছু তখনই পূর্ণতা পায় যখন শেষ পর্যন্ত আসে শান্তি। সেই জন্যই হয়তো মানুষই মানুষের জন্য হাত বাড়িয়ে দেয়, দূরে যারা আছেন তাদেরকে কাছে টেনে নেয়। দূরের মানুষের কথা গানে গানে এবার শ্রোতা বন্ধুদের বলবেন হেমন্ত মুখোপাধ্যায়।

যে মানুষ নতুন গান শোনাতে চায়, সেই মানুষই এমন গান রচনা করেছেন যেখানে তারা একে অন্যের জন্য ভেবেছেন। মানুষের কথা সাধারণ।

সাধারণ মানুষের দৈনন্দিন দুঃখ কষ্টের কথা যে গানে গানে উঠে এসেছে, এবং কবির কবিতায় তা শুধু থেমে থাকেনি, ছন্দে সুরে চলে গেছে মানুষের মনের একদম মণিকোণায়। সেখানে আমরা স্মৃতিতে রোমন্থন করি, অবসরে গুনগুন করি, তেমনই গানের নিদর্শন পরবর্তীতে পরপর দুটো গান রাখব শ্রোতা বন্ধুদের জন্য। প্রথমটি ভূপেন হাজারিকার কণ্ঠে এবং পরের গানটি থাকবে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। তাহলে আসুন শুনে নেওয়া যাক পরপর দুটো গান।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

নতুন খবর আনার ভরসায় সংগ্রামী মানুষ, সে প্রত্যেক মুহূর্তে নিজেকে ভাঙে, নিজেকে গড়ে। সেই জন্যেই হয়তো ছায়াছবির পর্দাতেও নায়ক যখন নিজেকে সংগ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন, এমন চরিত্র আমরা দেখতে পাই, সেখানেও কিন্তু ঘুরে ফিরে আসে সেই সব মানুষের কথা, যেখানে গানে গানে, সুরে সুরে, ছন্দে ছন্দে সবাই বেঁচে থাকতে চায় এবং অবশ্যই বাঁচিয়ে রাখতে চায়। বাঁচিয়ে রাখতে চায় তার নিজেকে, তার নিজের চেতনাকে, এবং যেটা সবথেকে বড় কথা, যত হয়তো সময় এগিয়ে যাবে তত মানুষ বাঁচার চেষ্টা করবে, কারণ এই সংগ্রাম তো দিনের শেষে শুধু সেই দিনটার জন্য, বেঁচে থাকা পরবর্তী ভোরে এক নতুন সূর্যোদয় দেখার আশায়। আজকের হারানো দিনের গান শেষ করব হেমাঙ্গ বিশ্বাসের কণ্ঠে এই গানটি দিয়ে। আজকের অনুষ্ঠান মানুষের কথা গানে গানে কেমন লাগলো সেটা শ্রোতা বন্ধুরা আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনেক আশা যে আপনারা জানেন আমাদের মৈত্রীর মেল আইডি maitribondhu23@gmail.com, সেখানে আমাদের অনুষ্ঠান কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এবং আপনাদের এই মেল আইডিটি আমি আরেকবার বলে দিই, maitribondhu23@gmail.com। আজকের হারানো দিনের গান থেকে বিদায় নেব এই গানটি দিয়ে।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 হয়ে 27 সেকেন্ড, বাংলাদেশ সময় 12:29 হয়ে 2 সেকেন্ড। ডিটিএইচ থেকে সরাসরি সম্প্রচার কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে।

স্টুডিওর ঘড়ি, সময় বলছি রাত 12:51, অর্থাৎ শনিবার পেরিয়ে আমরা রবিবারে মধ্যরাতে পা দিলাম। আর অন্যান্য দিনের মতো আজকেও শুনব আমরা আধুনিক গান এখন থেকে রাত 2 পর্যন্ত। সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের আধুনিক গানের এই সফরে। আজকের সফর শুরু করছি শিল্পী উৎপলা সেনকে দিয়ে। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়। গানে গানে শিল্পী উৎপলা সেন প্রথমেই।

উৎপলা সেনের কণ্ঠে শুনলেন গান, শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। আজকে গানে গানে আপনার জন্যে অরণ্য, নদী, বন, পথ, সবুজ, এই সব কিছুই ভেসে ভেসে আসবে গানে গানে। তাই নদীর গান, অরণ্যের গান এবং এই বর্ষায় মন যখন অনেক দূরে ভেসে যেতে চায়, ঠিক তেমনই কিছু গান নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি। আর সেই নদী অরণ্যের গানে এবারে আপনার জন্যে পরবর্তী শিল্পী সুজয় ভৌমিক। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায় নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও FM গোল্ড 100.1 মেগাহার্টজে।

শিল্পী সুজয় ভৌমিক এবং তারপরে শিল্পী উজ্জয়িনীর কণ্ঠে শুনলেন গান। আর নদী অরণ্যের গান যখন আসে তখন তারই সঙ্গে ভেসে আসে মাঝি ভাইদেরও গান। এবারে শুনব তেমনি গান শিল্পী তুলিকা। তুলিকার কণ্ঠে পরপর গান এখন আপনার জন্যে। শুনছেন আধুনিক গানের এই আসর, এই সফর ডিটিএইচ বাংলা পরিষেবায়।

ঝিরিঝিরি বর্ষার গান, ঝিরিঝিরি বর্ষা। এই ঋতুতে আমাদের কানেও ভেসে আসে ঋণিঝিনি সুর, কখনো বেশি কখনো বা কম। কিন্তু বর্ষার ঋতুতে এই বৃষ্টির গান সত্যি কিন্তু আমাদের এই বর্ষার আমেজকে বা বৃষ্টির আমেজে কখনো আমাদের করে তোলে ব্যাকুল, কখনো বিষণ্ন, কখনো বা বাঁধনহারা। শুনছেন অনুষ্ঠানটি টিএইচ বাংলা পরিষেবায়। এবারে আপনার জন্যে শিল্পী সুমন কল্যাণপুর।

অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা নিউজ অন এআই এর অ্যাপ মৈত্রী অ্যাপ এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজ এফএম গোল্ডে। সুমন কল্যাণপুরের কণ্ঠে শুনলাম গানগুলি। এবারে আপনার জন্য শিল্পী সুপ্রতীক গানে গানে।

অরণ্যের কথা বলতেই মনে পড়ল যে আপনারা কি জানেন, আমরা হয়তো অনেকেই জানি, আপনাদের মধ্যে অনেকেই জানেন যে প্রতি বছর 26শে জুলাই এই দিনটি আন্তর্জাতিকভাবেই কিন্তু ম্যানগ্রোভ ইকোসিস্টেম সংরক্ষণের জন্য পালন করা হয়, অর্থাৎ ম্যানগ্রোভ দিবস আমাদের উপকূল সুরক্ষা, জীববৈচিত্র্য, কার্বন শোষণ এই সমস্ত কারণের জন্যে আমাদের যে বিশেষ উদ্ভিদ আছে ম্যানগ্রোভ, যা আমাদের সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে, সুন্দরবনে এবং আরও বিভিন্ন দেশে জানা যায়, দেখা যায়, যাকে আমরা সাধারণভাবে বলি ম্যানগ্রোভ বা পাদাবন, যেখানে এক বিশাল জীববৈচিত্র্য আছে, তার মধ্যে অন্যতম আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। এর পরিবেশ সুরক্ষা এবং আন্তর্জাতিকভাবে সমস্ত ধরনের সংরক্ষণের উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই অঞ্চলগুলির যে ম্যানগ্রোভ অরণ্য আছে তাকে আমরা রক্ষা করার জন্যে প্রতি বছর 26শে জুলাই এই দিনটি পালন করি। এবং এই ম্যানগ্রোভ অরণ্য নিয়ে আরও কিছু কথা হবে আজকে গানে গানে, যেহেতু আজ সবুজ অরণ্যানী বন নদীর গান আমরা শুনছি। গানে গানে এখন আপনার জন্যে শিল্পী স্বাগতা লক্ষ্মী পরপর।

স্টুডিওর ঘড়িতে সময় রাত 1:00 1 মিনিট হয়ে 49 সেকেন্ড। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম গোল্ডে। এই ঘন্টার শুরুতেই আপনার জন্য রেখেছি শিল্পী তালাত মাহমুদকে। এখন গানে গানে শিল্পী তালাত মাহমুদ আপনার জন্যে।

বন্যদের কথা শুনলেই আমাদের মনে আসে সুন্দরবনের কথা। আর সুন্দরবন বলতেই আমাদের সুন্দরী গাছ বা ম্যানগ্রোভ অরণ্যের বিশাল যে স্থল আর সমুদ্রের মাঝখানের এক বাস্তুতন্ত্র বা এক বিশাল অরণ্যানী তার কথা মনে আসে। একটু আগেই বলছিলাম 2015 সাল থেকে ইউনেস্কো 26শে জুলাই দিনটিকে ম্যানগ্রোভের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালন করে আসছে। স্থল আর সমুদ্রের মাঝখানের এক অদ্ভুত বাস্তুতন্ত্র, সাপ, ব্যাং, হরিণ, বাঘ, কত না জীববৈচিত্র্য তাকে টিকিয়ে রেখেছে। আমরাও তো এই বর্ষা, এই দিশুৎসব হোক বা যে কোনো সময়ই হোক, সুন্দরবনের উদ্দেশ্যে ছুটে যাই, এছাড়াও বকখালি অথবা অন্য যে কোনো প্রান্তে। কিন্তু আমরা এই যে অরণ্য, এই যে বাস্তুতন্ত্র, এই যে পরিবেশ, এবং তারা যেভাবে হ্রাস হচ্ছে বা কমে যাচ্ছে, এবং তাদেরকে সংরক্ষণ কতটা জরুরি, এই সমস্ত বিষয় বোধ হয় অতটাও সচেতন নেই। তাই আসুন না এবারে আমরা আমাদের পরিবেশ সচেতনতা, আমাদের অরণ্য সংরক্ষণ, এই সমস্ত কথাও ঘুরতে যাবার পাশাপাশি একটু আশেপাশের সমস্ত মানুষজনের মধ্যে ছড়িয়ে দিই। গানে গানে এবার আপনার জন্যে শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

আধুনিক গান শুনছেন ডিডিএইচ বাংলা পরিষেবায়, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। নদী অরণ্যের, জলের, সুন্দরবন, ম্যানগ্রোভ অরণ্যের এবং নানান কথা হচ্ছে গানের মাঝে মাঝে টুকরো টুকরো ভাবে। আপাতত এখন গান শুনব লতা মঙ্গেশকরের কণ্ঠে, এবং তারপর আবার বলবো সুন্দরবনের কিছু কথা।

একটু আগে ম্যানগ্রোভ অরণ্য বা বাদাবনের কথা বলছিলাম, আর বাদাবন বলতেই তো আমাদের ভারত এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে বিস্তৃত সুন্দরবনের কথাই মনে পড়ে। সুন্দরবনের বিস্তৃত অঞ্চল এই ঘন বনভূমিতে ঢাকা, আর আমরা কেনা জানি যে সুন্দরী গাছ থেকেই আসলে এই সুন্দর বনের নামকরণ হয়েছে। যদিও এখন সুন্দরী গাছ গাছের কাঠ কেটে ফেলার জন্য তা অনেকটাই নিশ্চিহ্ন হয়ে উঠেছে এবং সেটা নিয়েই নানান সতর্কতা এবং নানান সচেতনতা ছড়ানোর চেষ্টা হচ্ছে। আসলে সুন্দর বন, বনভূমির যে সৌন্দর্য, তাও কিন্তু আরেকটি দিক এই সুন্দরবনের নামকরণের জন্যই। আর গরান, গর্জন, সুন্দরবন, এই সুন্দরী গাছ, কেওয়া গাছ, এই সব কিছুই আমরা যখন দেখতে যাই, আমাদের যখন যাত্রা ঘটে সুন্দরবনে, বা আমরা অন্যভাবেও যখন দেখেছি, তখনও মনে হয় সত্যি কি অপূর্ব বনজ সম্পদ আমাদের মধ্যে লুকিয়ে আছে। এবং আছে অবশ্যই এই জীববৈচিত্র্যের হরিণ, বাঘ, সাপ এবং আরও নানান পশু পাখি, গন্ডার, এই সব কিছু নিয়েই। তা শুধু যে আমাদের বিনোদনের কারণ তা নয়, তাকে রক্ষা করা এবং গাছ না কেটে তাকে সংরক্ষণ করা, বনভূমি পরিষ্কার রাখা, নদীর জল নোংরা না করা, এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো আমরা মনে রাখি যদি, তাহলে আমরা মনে হয় আমাদের প্রকৃতিকে আরও একটু ভালোবাসতে পারব। গানে গানে এখন আপনার জন্য শিল্পী বনশ্রী সেনগুপ্ত, শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

ম্যানগ্রোভ দিবসে অর্থাৎ 26 জুলাই ম্যানগ্রোভ অরণ্য বনভূমি সংরক্ষণের প্রসঙ্গ নিয়ে কথা বলতে বলতে বলছিলাম সুন্দরবনের কথা, সুন্দরী গাছ থেকে সুন্দরবন। আর নীল আকাশের পটভূমিতে সবুজ বন, বাদাবন, আর তাতে ভেসে যাচ্ছে নৌকো অথবা লঞ্চ, এমন দৃশ্য যখনই আমাদের সামনে কোথাও ভেসে ওঠে তখনই মনে হয় যে সত্যি আমাদের এই ইট কাঠের জঙ্গল ছেড়ে যদি একটু সময়ের জন্য, কটা দিনের জন্য এমন কোনো জায়গায় যাওয়া যেত, তা হতে পারে সুন্দরবন অথবা হতে পারে অন্য কোনো দ্বীপে, অন্য কোনো অরণ্যে, তাহলে মনে হয় যেন কিছুক্ষণের জন্য নিষ্কৃতি মেলে। আর সুন্দরবনের কথা হতে হতেই একটুখানি আমরা জানি বা জেনে নিতেই পারি যে 1997 সালে প্রথম যখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছিল, তারপর থেকে কিন্তু অনেক জলবায়ু পরিবর্তন এবং অনেক সুন্দরী গাছ এবং অন্যান্য গাছ কাটার ফলে কিন্তু সুন্দরবনের জলস্তর সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উপরে উঠে এসেছে। আবার সুন্দরবনের দ্বীপ কিন্তু আংশিকভাবে বা অনেকটাই জলের তলায় চলে গিয়েছে। ঘূর্ণিঝড় বা চোরা কাঠকার বাড়ি সমস্ত কারণেই কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের অনেক ক্ষতি সাধন হচ্ছে। সুন্দরবনের উদ্ভিদ বৈচিত্র্য, গ্রামীণ জনসংখ্যা এবং সবাইকেই অনেকে মানুষ, অনেক বনকর্মী, অনেক সমাজকর্মীরা উৎসাহ দিচ্ছে যাতে এই বন সংরক্ষণ করতে পারি। আমরা যারা সাধারণ মানুষ, পর্যটক, আমরা যারা বন ভালোবাসি, প্রকৃতি ভালোবাসি, তারাও যেন মনে রাখি শুধু একটা বা কয়েকটা দিনের জন্য না, আমাদেরই বনাঞ্চল কিন্তু আমাদেরই সম্পদ, আমাদেরই গর্ব, তাকে বাঁচাতে হবে আমাদেরই। ঠিক যেমনভাবে আমাদের মন ভেসে যায় আমাদের সবুজের কাছে, ঠিক তেমনভাবে সেই সবুজকে রক্ষা করাও আমাদেরই কর্তব্য। আজকে এই ঘন্টায় যেতে যেতে আপনার জন্য বন, পাহাড়, ম্যানগ্রোভ অরণ্য নিয়ে কথা হতে হতে প্রায় ঘন্টা শেষে চলে এসেছি। এর পরের ঘন্টায় থাকবো বাংলা ছায়াছবির গান নিয়ে। এখনও আপনার জন্য আপাতত গানে গানে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং তারপরে শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

হেমন্ত মুখোপাধ্যায় এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে পরপর দুখানি গান শুনলাম। এই ঘন্টায় যেতে যেতে আপনার জন্য রেখে যাচ্ছি শেষ গান মান্নাদের কণ্ঠে। পরবর্তী ঘন্টায় আপনার জন্য আবারও আসবো আমি অর্ঘতা পানিয়ে, ছায়াছবির গান, বাংলা ছায়াছবির গান। শুনতে থাকুন অনুষ্ঠান, কোথাও যাবেন না।

স্টুডিওর ঘড়িতে সময় রাত 2:02 হয়ে 15 সেকেন্ড, আর এখন থেকে রাত ভোর 3টে পর্যন্ত আপনার জন্য থাকবে বাংলা ছায়াছবির গান। প্রথম গানটি উষা উত্থপের কণ্ঠে শুনবেন চালচিত্র এই ছায়াছবি থেকে, রিতম সেন এবং প্রতিম দি গুপ্তার কথা, গানের কথা এবং গানের সুর দিয়েছেন শিল্পী দেবজ্যোতি মিশ্র। উষা উত্থপ ছায়াছবি চালচিত্র।

শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন ওপেনটি বায়োস্কোপ ছায়াছবি থেকে, উপল সেনগুপ্তের কণ্ঠে। গীতিকার শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং সুরকার শিল্পী উপল সেনগুপ্ত।

শুনছেন বাংলা ছায়াছবির গান। উপল সেনগুপ্তের পরে এবারের গানটি শুনব তিমির বিশ্বাসের কণ্ঠে। আকাশ চক্রবর্তীর কথা এবং সুরে এই গানটি শুনবেন শহরের উষ্ণতম দিনে এই ছায়াছবি থেকে।

গানে গানে এবারে আপনার জন্য শিল্পী তিমির বিশ্বাস, ছায়াছবি মেহের আলী। গানটির গীতিকার শিল্পী সৌম্যদীপ বসু এবং সুর দিয়েছেন শিল্পী স্যাভি। শুনছেন বাংলা ছায়াছবির গান, ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপ, এছাড়া মৈত্রী অ্যাপ এবং এফএম প্রচার তরঙ্গে 101.1 FM গোল্ডে।

গানে গানে এখন আপনার জন্য শিল্পী সামন্তম মুখোপাধ্যায় এবং শিল্পী অরুণা দাস। আমি ছায়াছবি থেকে শুনবেন গানটি অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথা এবং সুরে।

ছায়াছবি দৌড়, শিল্পী সুজাতা মুখোপাধ্যায়, সুধীন দাশগুপ্তের কথায়, সুধীন দাশগুপ্তের সুরে আপনার জন্যে এবারে এই গানটি।

শুনছেন বাংলা ছায়া ছবির গান, ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপের এআইআর বাংলা এই চ্যানেলটিতে, যেটি আপনি ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ এই রাজ্যে রেডিও এই অপশনটির মধ্যে পাবেন। এছাড়াও মৈত্রী অ্যাপে এবং এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে। স্টুডিওর ঘড়িতে সময় এখন রাত 2:29 হয়ে 37 সেকেন্ড। এখন আপনার জন্য ব্ল্যাক কফি ছায়াছবি থেকে গান, অনুপম রায়ের কথায় সুরে শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানটি এখন আপনার জন্য ডিটিএইচ বাংলা পরিষেবায়।

শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনব পরবর্তী গানটি। শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আলোয় ফেরা ই ছায়াছবি থেকে এবারে শুনবেন এবারের গানটি, প্রিয়া চট্টোপাধ্যায়ের কথা এবং অশোক ভদ্রের সুরে। শুনছেন বাংলা ছায়াছবির গান।

শুনছেন বাংলা ছায়াছবির গান। শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের পর এবারে শুনবেন সৌম্যজিতের কণ্ঠে গান ছায়াছবি মা, ছায়াছবি ধর্মযুদ্ধ। গানটি সুরকার শিল্পী রীতম সেন এবং সুর দিয়েছেন শিল্পী ইন্দ্রদীপ দাশগুপ্ত।

সমরিতের কণ্ঠে এবারের গানটি শুনবেন। ঠিক সন্ধে নামার আগে, ঠিক সন্ধে নামার আগেই ছায়াছবি থেকে গানের কথা এবং সুর শিল্পী সমরিত।

এবারের গানটি শুনবেন সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে বিট নুন ছায়াছবি থেকে, প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের কথায় এবং রাঘব শুভিনের সুরে।

সুধীন দাশগুপ্তের কথায় এবং সুরে তাহলে ই ছায়াছবি থেকে এবারে আপনার জন্যে শিল্পী শ্যামল মিত্র।

এই গানটার শেষ গান আপনার জন্যে, ভূতপূর্ব ছায়াছবি থেকে শাহানা বাজপেয়ীর কণ্ঠে। এই গানটি দনু সৈকত সিংহর সুরে এবং গীতিকার শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানটি দিয়ে এই ঘণ্টার অর্থাৎ বাংলা ছায়াছবির গানের ঘণ্টা শেষ করব এবং পরবর্তী ঘণ্টা আপনার জন্যে নানা রঙের গান।

স্টুডিওর ঘড়িতে রাত 3:03 হয়ে 25 সেকেন্ড। এখন থেকে ভোর 4 পর্যন্ত আপনার জন্যে থাকবে নানা রঙের গান। প্রথমে

নজরুলগীতি শুনলেন সুদেষ্ণা পালের কণ্ঠে। এবারের আধুনিক গানের পর্ব, আধুনিক গান শুনবেন সুধীরলাল চক্রবর্তীর গান কণ্ঠে। পরপর তিনখানি গান আপনার জন্যে।

নানা রঙের গানের এই পর্বে শুনবেন লোকগীতি। প্রথমেই শিল্পী উজান আপনার জন্য শুনছেন অনুষ্ঠানটি টিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে সময় এখন রাত 3:27 হয়ে 33 সেকেন্ড।

লোকগীতিতে শেষ গানটি শুনবেন তাপসী রায়চৌধুরীর কণ্ঠে। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

নানা রঙের গানের এই পর্বে অর্থাৎ শেষ পর্বে শুনব রবীন্দ্রসঙ্গীত। শুনছেন অনুষ্ঠানটি ডিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে রাত 3:46, আর ভোর 4 পর্যন্ত আপনার জন্য সঙ্গে আছি। আর গানে গানে এখন শিল্পী তপন রায়, রবীন্দ্রসঙ্গীত।

আকাশবাণী কলকাতা শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়। নানা রঙের গানে রবীন্দ্রসঙ্গীতের পর্বে আজকের শেষ গান স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে। যেতে যেতে আপনার জন্য শেষ গানখানি রেখে যাচ্ছি এবং গানের পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা। সকলেই শুনতে থাকুন এবং সকলে ভালো থাকুন। স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে আজকের শেষ রবীন্দ্রসঙ্গীত।

আহির ভৈরব রাগটিতে খেয়াল পরিবেশন করবেন শিল্পী তৃপ্তি চক্রবর্তী, এবং তারপর সেতারে ললিত রাগটি বাজিয়ে শোনাবেন শিল্পী মিতা নাগ।

প্রভাতের আসরে আজ প্রথমে আমরা শুনলাম রাগ আহির ভৈরব এবং তারপর রাগ ললিত। আহির ভৈরবে খেয়াল পরিবেশন করলেন শিল্পী তৃপ্তি চক্রবর্তী এবং তারপর সেতারে ললিত রাগটি বাজিয়ে শোনালেন শিল্পী মিতা নাগ।

নতুন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো।

আবারও চিরন্তনীর আসরে ফিরে আসা। চিরন্তনী আমাদের পরম বন্ধু, আমাদের পরম সঙ্গী। কখনো কখনো আমাদের একাকিত্বে চিরন্তনী আমাদের প্রাণের আরাম। চিরন্তনীর সঙ্গে আমাদের পথ চলা নেহাত কম দিনের নয়, তবুও চিরন্তনীকে আমাদের পরম বন্ধু, পরম আত্মীয় মনে করতে আমাদের ভালো লাগে। আমাদের এই বৃহৎ পরিবারে আমরা যে কজন আছি, এই সময়টা আমরা একত্রিত হই, একসঙ্গে বসি জীবনের গল্প শোনার জন্য। আর সেই গল্পের সঙ্গে হাত ধরাধরি করে কখনো কখনো আসে গান। গান গল্পে কিছুটা মুহূর্ত তৈরি হয়, যে মুহূর্তগুলো আমরা বাকি দিনটা আগলে রাখি, আঁকড়ে থাকি। আমি সৌম, আজ আবারও আপনাদের সঙ্গে। প্রতিদিনের মতন আজ আপনাদের জন্য গল্প তো থাকবেই, কিন্তু আজ চাইব আপনারাও আপনাদের জীবনের কোনো গল্প ছোট্ট করে লিখে পাঠান, সেই গল্প সকলের সঙ্গে ভাগ করে নেব আমি। আসলে আমাদের সবারই জীবন থেকে কিছু না কিছু শেখার থাকে। আমরা একে অপরের থেকে যদি শিখে নিতে পারি, আমাদের জীবনটা আরো অনেক সুন্দর হতে পারে, আরো অনেক মসৃণ হতে পারে। আমাদের এক একজনের জীবন তো এক এক রকম, তাই সেই শিক্ষাগুলো এক এক রকমের হতে পারে।

9903659992 হোয়াটসঅ্যাপ বা এসএমএস এর অপেক্ষায় রইলাম। যে গানটি দিয়ে আমাদের পথ চলা শুরু করেছিলাম, শিল্পী নূপুর চন্দা ঘোষের কণ্ঠে, সে গানটি দিলীপ কুমার রায়ের সৃষ্টি। আমাদের গল্পে প্রবেশ করার আগে যে গানটি

পুলকবাবু লিখছেন, 90 দশকের মাঝামাঝি থেকে 2000 সাল অবধি মেদিনীপুরে একজন অত্যন্ত প্রতাপশালী কমিশনার ছিলেন, 100% সৎ।

কিন্তু অত্যন্ত মেজাজি। তার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খেত। তরুণ অফিসাররা এমনকি স্যারের রুমের করিডোরে হাঁটার সময় ঈশ্বরকে ডাকতেন, যাতে বাঘের মুখে পড়তে না হয়। মজার ব্যাপার হল, আমি স্যারকে তেমন ভয় টয় পেতাম না। মাঝে মাঝে মুখের ওপর ভিন্ন মত পোষণ করতাম। স্যার চোখ লাল করে তাকাতেন, কিন্তু কিছু বলতেন না। তার অবশ্য কারণ আছে, কারণ চাকরির কারণে স্যার সারা জীবন যে কলোনিতে কাটিয়েছেন, আমার জন্ম সেই কলোনিতেই, বড় হওয়া সেখানেই। হাফ প্যান্ট পরা বয়স থেকে তাকে পাড়ার জেঠু হিসেবেই দেখে আসছি, তাই চাকরিতে ঢুকে ব্যাঘ্র কমিশনারকে আমার যতটা না বস মনে হতো, তার চেয়ে অনেক বেশি জেঠুই মনে হতো। আফটার অল, সারা জীবন তো তাই দেখেছি। তিনিও আমাকে পিতৃসুলভ প্রশ্রয় দিতেন। কিন্তু কেন জানি না মনে হয় তিনি আসলেই শুধু বাঘ ছিলেন না, সত্যিকারের রয়্যাল বেঙ্গল টাইগার ছিলেন। এই বাঘ শব্দটার কিন্তু অনেক রকম ব্যঞ্জনা রয়েছে। আমাদের জীবনে যার প্রতিফলন ঘটে মাঝে মাঝে, সে কথায় আসবো তার আগে আরেকটা গান। শিল্পী ছবি বন্দ্যোপাধ্যায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: মাঝে মাঝে আপনাদের কোনো কোনো মানুষের ডায়েরির পাতা থেকে কিছু কথা পড়ে শোনাতে ইচ্ছে করে। আজ যেমন শোনাচ্ছি পুলকবাবুর কথা। তিনি লিখছেন, 2000 সালের দিকে প্রমোশন পেয়ে তিনি দিল্লি চলে যাচ্ছেন। আমাদের কমিশনার অতি সৎ, সৎ মানুষের যা হয়। টিকিট করেছেন ট্রেনের নন এসি শ্রেণীতে, সাথে জীর্ণ ব্যাগ, লিপ্ত শোকের বান্ডেল। কিন্তু স্টেশন লোকে লোকারণ্য, শোনা যাচ্ছে স্যার দিল্লি গিয়েই খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ পাবেন। অতএব আমরা স্বভাব মতোই স্টেশনে হাজির। স্যারকে খুশি করতে হবে না, তার নজরে পড়তে হবে। তো স্যার দিল্লি গেলেন একা, তোর ফ্যামিলি তখন কলকাতায়। দিল্লি গিয়ে প্রথম উঠলেন তার অনুজ প্রতিম, অত্যন্ত স্নেহের সহকর্মী শীতাংশুবাবুর বাড়িতে। তারপর আশ্রয় নিলেন এক রুমের একটি বাড়িতে। সেখানে বিলাসবহুল তেমন কোনো ব্যবস্থা নেই, মর্যাদা মতো সরকারি বাড়ি তিনি নিলেন না। তার বেতন থেকে ভাড়া কেটে ফেললে সংসার চালাতে অসুবিধে হবে, তাই আমরা কিছুক্ষণ বিষয়টা ভাবি কি ঘটল। একজন কমিশনার প্রায় মেসের মতন একটা ঘরে আশ্রয় নিয়েছেন, তার ক্ষমতা নেই এর বেশি খরচ করার, কারণ তাকে কলকাতায় পরিবারের কাছে টাকা পাঠাতে হবে।

গল্পের পরবর্তী অংশে যাওয়ার আগে আরেকটি গান শুনি। শিল্পী মহেশ রঞ্জন সোম।